0: সম্মানিত শ্রোতা, আজকের তিলাওয়াতে একটি সিজদার আয়াত ছিল, অনুগ্রহ করে সিজদা আদায় করে নেবেন। এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রাদের 15 থেকে 17 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সব কিছুই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মহান আল্লাহ তাআলাকে সিজদা করেন, এমনকি তাদের ছায়াও সকাল সন্ধ্যায় মহান আল্লাহর সামনে নত হয়। বলুন, আকাশমণ্ডলী ও পৃথিবীর রব কে? আল্লাহ। বলুন, তবে কি তোমরা তাকে ছাড়া এমন অভিভাবক গ্রহণ করেছ যারা নিজেদেরই উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না? বলুন, অন্ধ ও দৃষ্টি সম্পন্ন কি সমান, অথবা অন্ধকার ও আলো কি সমান? নাকি তারা মহান আল্লাহর এমন কোন শরীক স্থির করেছে যারা আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে? বলুন, আল্লাহই সবকিছুর স্রষ্টা, তিনি একক এবং তিনি মহাপরাক্রমশালী। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফলে উপত্যকাগুলো তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী প্রবাহিত হয়। এরপর সেই স্রোত ভাসমান ফেনা বহন করে, আবার অলংকার বা ব্যবহার্য বস্তু তৈরির জন্য মানুষ যা আগুনে গলিয়ে থাকে তাতেও তেমন ফেনা সৃষ্টি হয়। এভাবেই আল্লাহ তাআলা সত্য ও মিথ্যার দৃষ্টান্ত বর্ণনা করেন। ফেনা তো শুকিয়ে বিলীন হয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা পৃথিবীতে স্থায়ী থাকে। এভাবেই আল্লাহ তাআলা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পথ ও পাথেয়, আজকের বিষয় আত্মশুদ্ধি, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি।
3: ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আত্মশুদ্ধি অর্থ হল নিজেকে খাঁটি করা, বিশুদ্ধ করা। ইসলামী পরিভাষায় সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলে। আল্লাহ তাআলার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্য সমস্ত কিছু থেকে অন্তরকে পবিত্র রাখাকেও আত্মশুদ্ধি বলে। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হল তাজকিয়াতুন নাফস, একে সংক্ষেপে তাজকিয়াও বলা হয়। স্বীয় আত্মাকে সব ধরনের পাপ, পঙ্কিলতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখাই তাজকিয়ার উদ্দেশ্য। মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানুষের অন্তর যেরূপ নির্দেশনা প্রদান করে, অঙ্গ প্রত্যঙ্গ তদ্রূপই কাজ করে থাকে। সুতরাং মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য প্রথমেই কলবের সংশোধন প্রয়োজন, আর কলবের সংশোধনই হল আত্মশুদ্ধি। কলব যদি সৎ ও ভালো কাজের নির্দেশ দেয় তবে দেহ ভালো কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জেনে রেখো, শরীরের মধ্যে একটি গোষ্ঠপিণ্ড রয়েছে, যদি তা সংশোধিত হয়ে যায় তবে গোটা শরীরই সংশোধিত হয়, আর যদি তা কলুষিত হয় তবে গোটা শরীরই কলুষিত হয়ে যায়। মনে রেখো, তা হল কলব বা অন্তর। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদতের পূর্ব শর্ত হল পবিত্রতা। ইবাদতের জন্য দেহ মন পবিত্র হওয়া আবশ্যক। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্যও আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়, সদা সর্বদা ভালো চিন্তা ও সৎকর্মে উৎসাহিত করে। আত্মশুদ্ধি মানুষের চরিত্রে প্রশংসনীয় গুণাবলী চর্চার সুযোগ করে দেয়। পক্ষান্তরে যার আত্মা কলুষিত, সে নানাবিধ পাপ, চিন্তা ও অশ্লীল কাজে লিপ্ত থাকে, ফলে সামাজিক শান্তি শৃঙ্খলাও বিনষ্ট হয়। অতএব নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা ও বিকাশের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেই সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং সেই ব্যর্থ যে তার আত্মাকে কলুষিত করেছে। সূরা আশ-শামস আয়াত 9 ও 10। প্রাজ্ঞ আলেমগণ আত্মশুদ্ধি লাভের তিনটি সহজ ও প্রধান উপায় বর্ণনা করেছেন, তা হল পার্থিব মোহ ত্যাগ করা। ইসলাম মানুষকে স্বাভাবিক জীবনযাপনে উৎসাহিত করলেও পার্থিব জীবনের মোহে আবদ্ধ হতে নিষেধ করে, কেননা দুনিয়ার মোহ কখনো শেষ হওয়ার নয়, তা থেকে মানুষ কখনো বের হয়ে আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধদের অন্তর দুটি বিষয়ে যুবক থেকে যায়, এক পার্থিব জীবনের ভালোবাসা, দুই দীর্ঘ আশা। সহি বুখারি হাদিস 6420। আর এই মোহই মানুষকে নানাবিধ অন্যায় কাজে লিপ্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মোহ সব পাপের মূল। সুনানে বাইহাকি। মোহত্যাগের উপকার। পার্থিব জীবনের মোহত্যাগের উপকার হল, অন্তর আল্লাহর ভালোবাসা লাভের উপযোগী হয়, পার্থিব জীবনের প্রতারণা থেকে বেঁচে থাকা যায় এবং দুনিয়ার পেছনে ছোটার কষ্ট ও অনর্থক অস্থিরতা থেকে বেঁচে থাকা যায়। আত্মশুদ্ধির জন্য দ্বিতীয় কাজ হল পৃথিবী ও তার প্রকৃত রূপ জানা, কেননা শয়তান ও প্রবৃত্তি দুনিয়াকে সুশোভিত করে তোলে। আল্লাহ পথের সাধকরা যখন দুনিয়ার প্রকৃত রূপ দেখতে পাবে, তখন তারা পার্থিব জীবনের ব্যাপারে দীর্ঘ আশা পরিত্যাগ করে। দীর্ঘ আশার ব্যাপারে বর্ণিত আছে, হে লোকেরা, নিশ্চয়ই সময় গুটিয়ে যাচ্ছে, বয়স নিঃশেষ হচ্ছে, কালের পরিক্রমায় দেহ ক্ষয় হচ্ছে, রাত দিন পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে, রাত দিন বহু দূরবর্তী বিষয়কে নিকটবর্তী এবং সব নতুন বিষয়কে পুরাতন করে দিচ্ছে। এমতো অবস্থায় হে আল্লাহর বান্দারা, কুপ্রবৃত্তির ব্যাপারে উদাসীন হও না এবং স্থায়ী ন্যাক আমলে আগ্রহী হও। সিরাজুল মুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় কর্ম উপার্জন করো যেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পারো, পাপ কমিয়ে আনো যেন মৃত্যু সহজ হয়। তুমি তোমার পিতাকে কোথায় রেখে এসেছ তা খেয়াল করো, কেননা তোমার শিরা উপশিরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুসনাদে শিহাব হাদিস 638। দীর্ঘ আশা ত্যাগের উপকার হল, মানুষ পার্থিব জীবনের ব্যাপারে দীর্ঘ আশা ত্যাগ করার কারণে কোনো কিছু না পাওয়ার কষ্ট ও আক্ষেপ থাকবে না, পরকালের আশা জাগ্রত হবে এবং আমলে মানসিক প্রশান্তি আসবে, ফলে ঈমান ও আমল সুন্দর করার অবকাশ পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মিক পরিশুদ্ধি লাভের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আত্মশুদ্ধি। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
1: নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। পবিত্র ত্রিপিটক পাঠে জগৎ জীবনের মঙ্গল সম্পর্কে আলোকপাত করছি। তথাগত বুদ্ধ প্রাচীন ভারতের শ্রাবস্থির জেতবন বিহারে অবস্থানকালে জনমনে এক প্রশ্ন উত্থাপিত হইল, জগৎ জীবনে মঙ্গল কি? নানা মুনি ঋষি ও সাধক এই বিষয়ে স্ব দর্শনের আলোকে নানা মত পেশ করলেন। কেউ বললেন শ্রুতিতে মঙ্গল, কেউ বললেন দর্শনে মঙ্গল, কেউ বললেন স্পর্শ মঙ্গল, কিন্তু এগুলো সর্বজন গ্রাহ্য বা যথার্থ বলে অনুমিত হল না। অবশেষে তথাগত বুদ্ধকে এ বিষয়ে প্রশ্ন করা হল, মঙ্গল কি? বুদ্ধ এ বিষয়ে 38 প্রকার কর্মকে মঙ্গলের হেতু হিসাবে নির্দেশনা প্রদান করেন। বৌদ্ধ সাহিত্যে এটি মঙ্গল সূত্রে নামেই খ্যাত। তথাগত বুদ্ধ উল্লেখিত 38 প্রকার মঙ্গলের মধ্যে উল্লেখযোগ্য হল, জ্ঞানী ব্যক্তির সংস্রবে থাকা, নৈতিক জীবন যাপন করা, বহু শাস্ত্রে ও শিল্পে জ্ঞান লাভ করা, মৈত্রী ভাবাপন্ন থাকা, পিতামাতার সেবা ও স্ত্রী পুত্রের দায়িত্বে মনোযোগী থাকা, নিষ্পাপ ব্যবসায় জীবিকা নির্বাহ করা, গরিব ও জ্ঞাতিবর্গের ইতসাধন করা, সর্ববিধ ও নেশা হতে বিরত থাকা, উপকারীর উপকার স্বীকার করা, ক্ষমাশীল হওয়া এবং লাভ ও অলাভ প্রশংসা ও নিন্দায় অবিচলিত থাকা। সূত্রে বিষয়টি উল্লেখিত হয়েছে এইভাবে, অসেবনা চ বালানাং পণ্ডিতানাং চ সেবনা পূজা চ পূজনীয়ানাং এতং মঙ্গলমোত্তমং প্রতিরূপো দেশবাসুচ্চ পূবেচ কত পুণ্যতং অত্তসাম পানিদে চ এতং মঙ্গলমোত্তমং। অর্থাৎ মূর্খ লোকের সংস্রবে না থাকা এবং পূজনীয় ব্যক্তির পূজা করা, নৈতিক জীবনযাপনের উপযোগী পরিবেশে বাস করা এবং নিজেকে সর্বদা সম্যক পথে পরিচালিত করা সম্ভব হলেই উত্তম মঙ্গল সাধিত হয়। বহু সচ্চঞ্চ শিপঞ্চ বিনয়চ সুশিক্ষিত সুবাসিত চ ইয়াবাচা ইতং মঙ্গলমোত্তমং মাতা পিতু পট্টানং পুত্রদরস্য সঙ্গহু অনাকুলা চ কম্মন্ত ইতং মঙ্গলমোত্তমং। অর্থাৎ বহু শাস্ত্রে ও শিল্পে শিক্ষা গ্রহণ করা, সুশিক্ষিত বিনয়ী হওয়া, সুবাক্ষ বাসন করা, মাতা পিতার সেবা করা, সততা ও নৈতিক আদর্শে স্ত্রী পুত্রের উপকার সাধন করা এবং নিষ্পাপ জীবিকা নির্বাহ করাই উত্তম মঙ্গল। দরিদ্রের কল্যাণে উদ্যোগী হওয়া, কায় মন বাক্যে নৈতিক আচরণ করা, সুপরামর্শ দেওয়া, জ্ঞাতিবর্গের কল্যাণ সাধন করা, পাপকর্মে বিরত থাকা, নেশাগ্রস্ত না হওয়া, সদা অপ্রমত্ত সংযমতা সাধন করাই উত্তম মঙ্গল। গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা, যথাসময়ে ধর্ম সাধন করা, গুরুজনের আদেশ মান্য করা, গুণী মানুষের দর্শন লাভ করা, ধর্ম পালন করা, বিবেক জাগ্রত করা, যশ খ্যাতি ও নিন্দা প্রশংসায় স্থির থাকা, এই সমস্ত হিত কল্যাণ কর্মাদি সম্পাদনের মাধ্যমে দেব মানবের সর্বোত জয় ও মঙ্গল সাধিত হয়, যা উত্তম মঙ্গল হিসাবে স্বীকৃত। সকলের জীবনে সেই উত্তম মঙ্গল অর্জিত হোক, সকলেই সুখ ও শান্তিতে মঙ্গলময় জীবন লাভ করুন, এই প্রত্যাশা করে আজকের ত্রিপিটক পাঠ শেষ করছি। সভ্যে সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
0: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
3: আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১৫ এবং অস্ত যাবে ৬:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, FM 106 মেগাহার্টস ও FM 102 মেগাহার্টসে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে।
0: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮:৩০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১:৩০। নাটক রং তামাশা বেলা ৩:০৫, রচনা ফজলুল করিম, প্রযোজনা জাকিয়া সুলতানা। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল ৩:৩৫। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫:১০।
1: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯:০৫। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত ১০টায়। জানিয়ে দিব এবারে FM এর অনুষ্ঠান। FM ৯২ মেগাহার্টজে সন্ধে ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে ২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল ৭:০০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। চমৎকার একটি ভোর, আর এই ভোর আমাদেরকে নিয়ে যাবে একটি সুন্দর দিনের দিকে। আমাদের সকল পরিকল্পনার সফল বাস্তবায়ন হোক সুন্দরভাবে, সুন্দর এই ভোরে সেই প্রত্যাশা আমাদের সবার। আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য শিল্পী মাহমুদুন নবী, গীতিকার আজিজুর রহমান, সুরকার শিল্পী নিজেই।

0: ভোরের গানটি শুনলেন মাহমুদুন নবীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন নজরুল সঙ্গীত নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।

0: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। নজরুল বর্ষ 2026-2027 পালিত হবে 2রা থেকে 4ঠা জুলাই পর্যন্ত। আজ 2রা জুলাই বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-2027 পালনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী কাদেরী কিবরিয়া।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন কাদেরি কিবরিয়ার কণ্ঠে। প্রিয় শ্রোতা, বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ, তাই আমরাও কৃষি প্রধান দেশের অধিবাসী। আমাদের মাঠে মাঠে ফসলের হাসি, সে তো কৃষক বন্ধুদেরই অবদান। তাই তো এই কৃষক বন্ধুদের কাছে আমাদের যেন ঋণের কোনো শেষ নেই। আজকের কৃষি সমাচার অনুষ্ঠান থেকে কৃষক বন্ধু সহ অন্য সবাইকেও জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। কৃষি মানেই চাষাবাদ, আর চাষাবাদের কথা বললেই অনেক কিছুর কথাই মনে আসে। গাছ, মাছ, হাঁস মুরগি, গরু ছাগল, সবকিছুই তো আমাদের চাষাবাদ আর লালন পালন আমরা করে থাকি। তবে গাছের কথা বললেই তিন রকম গাছ আমাদের চোখে ভেসে ওঠে, ফলদ, বনজ এবং ভেষজ। কৃষি সমাচার অনুষ্ঠানের আমার বাংলা পর্বে এখন ফল গাছের কথাই বলতে চাই, জানাতে চাই ফল উৎপাদনের পদ্ধতি বা কৌশল সম্পর্কে। বিষয় হলো ফ্রুট ব্যাগিং প্রযুক্তি এবং নিরাপদ ফল উৎপাদন।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ফ্রুট ব্যাগিং প্রযুক্তি এবং নিরাপদ ফল উৎপাদন এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, উপপরিচালক প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই ফ্রুট ব্যাগিং প্রযুক্তি বলতে আমরা কি বুঝি।
2: যে সময়ে আমরা চিন্তিত ও আতঙ্কিত ফল বাগানে বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার নিয়ে, ঠিক সেই সময়ে ব্যবহার শুরু হলো পরিবেশ বান্ধব নতুন এই প্রযুক্তি ফ্রুট ব্যাগিং। ফ্রুট ব্যাগিং বলতে ফল গাছে থাকা অবস্থায় বিশেষ ধরনের ব্যাগ দ্বারা ফলকে ঢেকে রাখাকে বোঝায় এবং এরপর থেকে ফল সংগ্রহ করা পর্যন্ত গাছে লাগানো থাকে ব্যাগটি। এ ব্যাগ বিভিন্ন ফলের জন্য বিভিন্ন রঙের এবং আকারের হয়ে থাকে। আমাদের দেশে আম, পেয়ারা, ডালিম, কলা, কাঁঠাল ফলগুলোতে সহজেই ব্যাগিং করা হয়ে থাকে। এ প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত ফল নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও রপ্তানি উপযোগী হয়ে থাকে।
1: আমাদের জানাবেন ফ্রুট ব্যাগিং কেন প্রয়োজন।
2: বর্তমান সময়ে বিভিন্ন ফলে বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। স্প্রে করার প্রকৃত কারণ এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকার কারণে ফল চাষীরা এক মৌসুমে ফল বাগানে বহুবার স্প্রে করে থাকেন। এর ফলে মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জটিল রোগে। এই অবস্থায় বিভিন্ন ফলে ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করা হলে বালাইনাশকের ব্যবহার কমানো সম্ভব হবে। পাওয়া যাবে বিষমুক্ত ফল, কমবে ফলের উৎপাদন খরচ, কমবে পরিবেশ দূষণের মাত্রা এবং বাড়বে ফলের গুণগত মান। ব্যাগিং করা আম দীর্ঘদিন ঘরে রেখে খাওয়া যায়। এছাড়া ফলকে বাইরের বিভিন্ন ধরনের আঘাত, রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে সহজে রক্ষা করা যায়।
1: ব্যাগিং কোন সময়ে করা প্রয়োজন?
2: প্রত্যেক ফলের জন্য ব্যাগিং করার সময় ভিন্ন ধরনের। আমের ক্ষেত্রে ব্যাগিং করা হয় 35 থেকে 40 দিন বয়সের আমের। এ সময়ে আম জাত বেঁধে মটর দানা থেকে মার্বেল আকারের অথবা এর থেকে একটু আকারে বড় হতে পারে। পেয়ারার ক্ষেত্রে ব্যাগিং করা হয় 50 থেকে 55 দিন বয়সে এবং ডালিমের ক্ষেত্রে 20 থেকে 25 দিন বয়সে।
1: আপনার কাছে এবারে জানতে চাইবো ব্যাগিং এর পূর্বে কি কি নিয়ম মেনে চলা প্রয়োজন।
2: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ব্যাগিং করার আগে অবশ্যই কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ভেজা অবস্থায় ব্যাগিং করা ঠিক নয়। আমের ক্ষেত্রে কমপক্ষে 3টি স্প্রে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রথমবার আম গাছে মুকুল আসার আনুমানিক 15-20 দিন পূর্বে, দ্বিতীয়বার মুকুল আসার পর এবং আম যখন মটর দানার মতো হবে তখন তৃতীয়বার স্প্রে করতে হবে। এর পরপরই ব্যাগিং করার পরামর্শ দেওয়া হয়। ব্যাগিং করার আগেই মরা মুকুলপত্র, উপপত্র এবং এমন কিছু যা ফলের ক্ষতি করতে পারে সেগুলি ছিঁড়ে ফেলতে হবে।
1: সব শেষে আপনার কাছে জানবো বাংলাদেশে ফ্রুট ব্যাগিং এর সম্ভাবনা সম্পর্কে।
2: বিভিন্ন ফল ও সবজিতে ব্যাগিং প্রযুক্তিটি অনেক আগে থেকে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল। এমন ব্যাগ ব্যবহার করতে হবে যেগুলো বৃষ্টিতে নষ্ট হয় না। বাণিজ্যিকভাবে চাষকৃত যে কোনো আমের জাতেই বৃষ্টিতে নষ্ট হয় না এমন ব্যাগ ব্যবহার করলে আমরা অনেক বেশি সফল হব। এবং বর্তমানে ব্যবসায়ীরা বৃষ্টিতে নষ্ট হয় না এমন ব্যাগ বাজারজাত করার চেষ্টা করছেন।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে কৃষিজীবী ভাই বোনেরা। আজকে আমরা জানলাম ফ্রুট ব্যাগিং প্রযুক্তি এবং নিরাপদ ফল উৎপাদন এ বিষয়ে। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
0: এতক্ষণ আমার বাংলা পর্বে ফলের কথাই আমরা শুনলাম। এবার আবারও এই ফলের কথা শুনব ফল চাষীকে আহ্বান করা একটি গান। কৃষি বিষয়ক এই গানটির রচয়িতা মোহাম্মদ এনামুল ইসলাম, গানটিতে সুর দিয়েছেন লোকমান হাকিম আর গানটির শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস।

0: এবার আজকের এই কৃষি সমাচার অনুষ্ঠানের শেষ টানতে চাই। তার আগে বলে যাই, আসুন এই অনুষ্ঠান আমরা শুনি সবাই। আমরা যারা কৃষিকাজে সফলতা চাই এই অনুষ্ঠান তাদের জন্যই নিবেদিত। সবার জন্য শুভকামনায় আজকের মতো বিদায়।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালোমন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, আঠারোই আষাঢ়, ষোলোই মহরম, দোসরা জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। জ্বালানি খাতসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসারে ভিডিপির মিডিয়া প্ল্যাটফর্ম চালু। সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানালো কাতার। এবং ফিফা বিশ্বকাপে শেষ ষোলোতে উঠল ইংল্যান্ড ও বেলজিয়াম। সান ফ্রান্সিসকোতে এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বসনিয়া হার্জেগোভিনা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবার পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় CCTV ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেন, এবছরে HSC সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করতে 1980 সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়মে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ প্রশাসনকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বর্ডিয়ন ক্যামেরা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুয়া খবর ছড়ালে সাইবার আইনের আওতায় তাদের আইনের মুখোমুখি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, সাক্ষাৎকালে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, MRT লাইন সমূহ, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জাহিদুল ইসলাম রনি আরও জানান, বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে জাপানের 31 কোটি 20 লাখ মার্কিন ডলারের সহায়তা, 50 কোটি মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা আশা করেন। প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এসব উন্নয়নের মধ্যে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ঢাকা নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার তিনটি উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের একটি সভায় এই অনুমোদন দেওয়া হয়। নিকারের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গরা উপজেলা, আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা, এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর যানজট নিরসনের বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগুলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীর চর অংশের নির্মাণ কাজ চলছে। এই পথে 45% কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৈঠকে জানানো হয় বৃত্তাকারী রিং রোড নির্মাণ হলে ঢাকা সিলেট, ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রামে যেতে রাজধানীর ভেতরে সড়ক পথ ব্যবহার করতে হবে না। এতে শহরে যানবাহনের চাপ কমবে, একই সঙ্গে যানজটও কমে আসবে। এছাড়া একইভাবে ঢাকা শহর ঘিরে যে 110 কিলোমিটারের নদীপথ রয়েছে সেটি চালু করা গেলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে বলে বৈঠকে তুলে ধরা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তা সনাতন ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহাড়ের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি।
2: বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার যতগুলি উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনাদের এই প্রান্তিক কণ্ঠস্বরের মতো প্ল্যাটফর্মের আবির্ভাব একটি নতুন ভাবে গুরুত্বপূর্ণ উন্নতি বলে আমরা গ্রহণ করি, এবং তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম।
0: এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি এই বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অনলাইন ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF এর সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান নগর ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যবধান খোঁচাতে দেশজুড়ে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU স্থাপনের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর জাতীয় সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, জনসংখ্যার 68-70% গ্রামে বাস করেন, সুতরাং ICU সহ জরুরি পরিষেবা সম্প্রসারণ করতে হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অপ্রতুলতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে কেবল শয্যার সংকট নয়, বরং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যাপক ঘাটতি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ডাক্তার জুবাইদা রহমান দেশের প্রতিটি প্রান্তে জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্য মধ্যে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন ও স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রুখতে 30 জুন জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হয়েছে। জুয়ার এই বিলের জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পাশ করা এই আইনকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা, তবে আইনের বাস্তব প্রয়োগ করতে পারলেই কেবল আইন থেকে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশের মাধ্যমে বাতিল হল 1867 সালের প্রায় 150 বছরের পুরনো দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 আইন। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, VPN, মিরর সাইট, ডিজিটাল ও ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতা আনা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী 14 ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইনে 24টি বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, জুয়ার করার গ্রাসে তলিয়ে যাচ্ছে পরিবার থেকে পুরো গ্রামও। এই আইন বাস্তবায়ন করা গেলে এই প্রবণতা কমবে।
5: অনলাইন জুয়ার যে মাধ্যমগুলো আমাদের দেশে চর্চা আমরা হতে দেখেছি, সেগুলো বন্ধ করার প্রশ্নে সংসদে যে আইনটি পাশ করেছে এটি একটি ভালো উদ্যোগ। কারণ অফলাইনের চেয়ে এখন অনলাইনে জুয়ার যে বিভিন্ন ধরন এবং এর যে চর্চা শুরু হয়েছে, এটি বিভিন্ন মানুষকে যেরকম সর্বশান্ত করছে, পরিবারগুলোতে আর্থিক অনিশ্চয়তা বা সংকট তৈরি করছে, সেখান থেকে সম্পর্কগত ভাঙন তৈরি হচ্ছে।
4: তবে এই আইনের বাস্তব সুফল এর বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিশ্চিতের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
5: যখন এই আইনের বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন আমাদের সেই বাস্তবায়নের সূচকে আমাদের বা দেশের অবস্থান খুব একটা বেশি সন্তোষজনক নয়। যে আইন যথাযথভাবে বাস্তবায়ন করে এই অনলাইন জুয়া কেন্দ্রিক যে অপরাধমূলক তৎপরতাকে নিয়ন্ত্রণ করার জন্য যা প্রয়োজন সরকার সেটি করবে।
4: নতুন আইনে অনলাইন বেটিং পরিচালনা এবং বাজিকরদের সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক হামলার 10ম বার্ষিকীতে নিহতদের স্মরণে গতকাল নিজ বাসভবনে স্মরণানুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ওই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, ধর্মীয়, আদর্শিক বা অন্য কোনো কারণেই সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেয়া যায় না। তিনি আরও বলেন, এ ধরনের শক্তির বাংলাদেশে কোনো স্থান নেই এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে তাদের কখনোই সুযোগ দেওয়া হবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের জুলাই দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনের ঘটনা গতকাল স্মরণ করল জাতি। ওই বছর কোটা আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যে গণঅভ্যুত্থানের রূপ নেয়, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনার প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। কোটা আন্দোলনকে জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা বর্ষা আন্দোলন হিসেবে অভিহিত করা হয় এবং 5ই আগস্টকে ডাকা হয় 36 জুলাই নামে। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকারের জারি করা 2018 সালের সার্কুলারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় পূর্ববর্তী কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যার ফলশ্রুতিতে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্দোলনে গতিসঞ্চার হয়। জুলাই অভ্যুত্থানের সূচনা মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গতকাল মোমবাতির প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী গারি বাবাদি বলেন, দোহায় কাতার ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সমাপ্ত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে সরাসরি বৈঠক হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, উভয় পক্ষ পরবর্তীতে নিয়মিত বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আবদুল্লাহ আলী খামেনির দাফনের পর পরবর্তী ধাপের আলোচনা অনুষ্ঠিত হবে। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দোহায় অনুষ্ঠিত বৈঠকটি ভালো হয়েছে। জেরুজালেম নগরীর পশ্চিম দিকে মার্কিন দূতাবাসের স্থায়ী জমি বরাদ্দ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের অস্থায়ী দূতাবাস খোলা হয়। জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার এই চুক্তির কারণে ফিলিস্তিনিদের প্রত্যাশা আরও জটিল হয়ে গেল, কারণ তারা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন দেখে। সুদানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ার কমপক্ষে 120 জনের মৃত্যু হয়েছে। গত মে মাস থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে 1000-এর বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী সুদানে একটি কলেরা মহামারীর তৃতীয় দফার পূর্বাভাস প্রাদুর্ভাব। 2024 সালের জুলাই থেকে 2026 সালের মার্চ পর্যন্ত দেশটিতে 1,24,000 মানুষ কলেরায় আক্রান্ত হন এবং সর্বশেষ প্রাদুর্ভাবে মারা যান প্রায় 3,500। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বে খেলায় এখন সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ও বসনিয়া হার্জেগোভিনা পরস্পরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে গতরাতে ইংল্যান্ড ও বেলজিয়াম শেষ ষোলোতে উঠেছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ড 2-1 গোলে ডিআর কঙ্গোকে পরাজিত করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে পরাজিত করে। ক্রিকেট। আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। জ্বালানি খাতসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিডিপির মিডিয়া প্ল্যাটফর্ম চালু। সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জিয়া রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানালো কাতার। এবং ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে উঠল ইংল্যান্ড ও বেলজিয়াম। সান ফ্রান্সিসকোতে এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বসনিয়া হার্জেগোভিনা। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন। জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য আমাদের কিছু নিয়ম প্রয়োজন হয়। প্রয়োজনীয় নিয়মগুলো যখন জীবনের ক্ষেত্রে সঠিক থাকে, সেই নিয়মই কিন্তু একটি সময় জীবনকে সামনের দিকে সাফল্যময় করে তোলে। পরিকল্পিত পরিবার একটি আদর্শ পরিবার। ছোট পরিবারে বাবা মা তার সন্তানের দেখভালটা অনেক সুন্দরভাবে করতে পারে, সেক্ষেত্রে সামগ্রিক পরিবেশ অনেক সুন্দর থাকে। পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে পরিবার পরিকল্পনার বিকল্প কিছু নাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো সম্পর্কে জানতে হবে। সেই পদ্ধতিগুলোর মধ্যে কিছু স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পদ্ধতিও রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজ সুখের ঠিকানা অনুষ্ঠানে আমরা কথা বলব পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ সম্পর্কে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার কাছ থেকেই এই বিষয়টি নিয়ে আমরা জানব। কেমন আছেন আপনি?
3: আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
2: ভালো আছি। এই যে বলছি যে একটি সুস্থ সুন্দর জীবন যাপন, তো সেক্ষেত্রে অবশ্যই পরিকল্পিত একটি ছোট পরিবার আমরা সবাই চাইব। সেই পরিকল্পিত পরিবার গঠনে দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই বিষয়টি নিয়ে আজ আপনার সাথে কথা বলছি। তো প্রথমে যেটা জানতে চাইব সেটি হচ্ছে এই যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বা পদ্ধতি সমূহের মধ্যে দীর্ঘমেয়াদী পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি?
3: ধন্যবাদ। পরিবার পরিকল্পনা কার্যক্রমে 7টি আধুনিক পদ্ধতি আছে। এর মধ্যে 2টা পদ্ধতি হলো দীর্ঘ স্থায়ী পদ্ধতি, 2টা দীর্ঘমেয়াদী এবং 3টা স্বল্পমেয়াদী। অর্থাৎ দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো, যে পদ্ধতিগুলো দীর্ঘদিন সময় একটা প্রোটেকশন দেয় ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রমে, 2টা দীর্ঘমেয়াদী পদ্ধতি আছে। একটা হলো আইডি আর একটা হলো ইমপ্ল্যান্ট। এবং 2টা পদ্ধতি খুবই চমৎকার এবং এটা আমাদের জন্য প্রযোজ্য এবং আমাদের ব্যবহার বিধি আমরা চাচ্ছি যে দীর্ঘমেয়াদী পদ্ধতির মাধ্যমে আমাদের ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রমটা আমরা জোরদার করার জন্য।
2: আচ্ছা, এই যে বললেন যে 2টি দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে 2টি রয়েছে, একটি হচ্ছে আইইউডি আর একটা ইমপ্ল্যান্ট। তো প্রথমে আইইউডি, এই বিষয়টি নিয়ে একটু কথা বলছি। আইইউডি এই পরিবার পরিকল্পনা দীর্ঘমেয়াদী পদ্ধতি সম্পর্কে একটু আমাদের কাছে স্বচ্ছ করবেন এবং পাশাপাশি এটা কাদের জন্য প্রযোজ্য এই বিষয়টি নিয়ে জানতে।
3: ধন্যবাদ। আইইউডি একটা চমৎকার পদ্ধতি, এটা মহিলাদের জন্য। এই আইইউডিতে কোনো হরমোন থাকে না, কাজেই পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিলতা অনেক কম। এবং এটা পরানোর জন্য একজন সক্ষম দম্পতি যার কমপক্ষে একটি জীবিত সন্তান আছে আমরা তাদেরকে চয়েস করি। তারপরে এক বাচ্চা থাকলেও পড়াইতে পারবে, দুই বাচ্চা থাকলেও পড়াইতে পারবে, তিন বাচ্চা থাকলেও পড়াইতে পারবে। কিন্তু কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে আইডি পড়ানোর ব্যাপারে, যেমন যদি জরাইতে কোনো ইনফেকশন থাকে, যদি ইউটেরাইন প্রোল্যাপস থাকে, যদি জরাইতে কোনো টিউমার থাকে, যদি সার্ভিক্সে কোনো ঘা থাকে বা জরাইতে কোনো ক্যান্সার থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইডি পড়ানো যাবে না। কাজে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যাদেরকে আইডি পড়াবো একটু স্ক্রিনিংটা ভালো মতো করতে হয়, এবং আমরা যদি ভালো মতো স্ক্রিনিং করে আমরা যদি পড়াইতে পারি তাহলে কিন্তু একটা যেহেতু দীর্ঘমেয়াদী প্রায় 10 বছর এটা কিন্তু কার্যকরী থাকে। কারণ কোনো মহিলা যদি একটি সন্তান থাকে, সে যদি আইডি পড়ায় তাহলে সে 10 বছর পর তো কার্যকরী, কিন্তু সে যদি চায় আমি 3 বছর পরে বা 5 বছর পরে একটা সন্তান নেব, তাহলে খুলে দিলেই কিন্তু আবার সন্তান ধারণ উপযোগী হয়। কাজে আমি মনে করি আইডিটার চমৎকার একটা পদ্ধতি।
2: তো এটার কি এমনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে?
3: আইডির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা নেই, যেহেতু এতে কোনো হরমোন থাকে না। কিন্তু তারপরেও এটাতে একটা যেহেতু ডিভাইস জরানির ভিতরে পড়ানো হয়, এখন জরানির ভিতরে যেহেতু স্থাপন করা হয় একটা ফরেন বডির মতো, কাজে সেটা একটু অ্যাডজাস্ট হইতে হয়তো 2-3 মাস সময় থাকে। সেখানে মাঝে মধ্যে ফোটা ফোটা মাসিক হইতে পারে, একটু তলপেটে ক্র্যাম্পিং পেইন হইতে পারে, আবার হয়তো দেখা যেতে অস্বস্তি লাগতে পারে, কিন্তু আলটিমেটলি 3 মাস পরে দেখা যায় এটা মোটামুটি স্বাভাবিক হয়ে যায়। কেউ যদি 3 মাস সহ্য করতে পারে তাহলে দেখা যায় তার কোনো সমস্যা থাকে। আর ইদানিং আমরা আইডি কিন্তু ডেলিভারির পর পরই কিন্তু আমাদের আইডি পড়ানোর সুযোগ আছে। অর্থাৎ যে মায়েরা হাসপাতালে বা ক্লিনিকে ডেলিভারি হয় সে যদি চায় তাহলে আমরা হাসপাতালেই ডেলিভারি পর পরে ফুল পড়ার আমরা 10 মিনিট থেকে 48 ঘন্টার মধ্যে আমরা আইডি পড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে এটা আরও অনেক বেশি কার্যকরী এবং সেটা আমরা ভালোভাবে সেটা প্রসারিত হয়।
2: তো এই ক্ষেত্রে কি আলাদা কোনো অপারেশনের প্রয়োজন হয়?
3: আইডি পড়ানোর আলাদা কোনো অপারেশন প্রয়োজন লাগে না। এটা শুধু আমাদের একটা যন্ত্র আছে ছোট্ট একটা, কেলিস প্লাসেন্টাল ফর্সেপ। সেই ফর্সেপের মধ্যে যদি আমরা জাস্ট জলের ভিতরে আমরা স্থাপন করি, ইউটেরাসের যে ফান্ডাস আছে সেখানে স্থাপন করি, কাজেই এখানে কোনো ধরনের কোনো জটিলতা কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আর এক্সট্রা কিছু অপারেশন বা কোনো কিছু কোনো প্রয়োজন হয় না,
2: খুলে ফেলার সময় প্রয়োজন
3: খুব খুলে ফেলার সময় কোনো ধরনের কোনো অপারেশন কোনো কিছু লাগে না। এবং এটা যদি কেউ খুলতে চায় যখন আমাদের কাছে আসবে, আমাদের কাছে প্রশিক্ষিত কর্মী আছে, তারা এটা সুন্দরভাবে এটা ইনছে মানে খুব এইভাবে সুন্দরভাবে খুলে দিবে।
2: এবারে জানতে চাইবো ইমপ্লান্ট সম্পর্কে। তো ইমপ্লান্ট সেবা এটা কারা নিতে পারেন এবং এটারও সুবিধা বা অসুবিধা সম্পর্কে কিছু বলবেন?
3: ইমপ্লান্ট একটা চমৎকার পদ্ধতি বাংলাদেশে। এখন যেটা পাওয়া যায় সেটা হলো একসময় ছিল 2.6 রড ছিল একসময়, তারপরে হলো 2.ZL ছিল, এখন 2 রড ইমপ্লান্ট নামে এটা বাজারে পাওয়া যায়, এবং একসময় 1 রডও ছিল। তো এটা দীর্ঘমেয়াদী চমৎকার পদ্ধতি, এটা মহিলাদের জন্য 3 বছর মেয়াদী কার্যকরী। এবং এটা আরেকটা হলো ইউনিক, এটা হলো সক্ষম দম্পতি, যে কেউ নববিবাহিত দম্পতি তারাও পড়াইতে পারে, যার 1 সন্তান আছে সেও পড়াইতে পারে, যার 2 সন্তান আছে সেও পড়াইতে পারে, 3 সন্তান থাকলেও পড়াইতে পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে যারা আনমেরিট তাদেরকে আমরা পড়াই না, আর যারা উইডো বা ডিভোর্সি আছে তাদেরকে আমরা পড়াই না। এবং এটা কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি।
2: তো এই যে ইমপ্ল্যান্ট বা আইইউডি, এটা সবার কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা সরকারি যে পৃষ্ঠপোষকতাগুলো রয়েছে সেগুলো ঠিক কতটা ফলপ্রসূ হচ্ছে?
3: আমরা আইডি এবং ইমপ্ল্যান্ট বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আমরা কার্যক্রম হাতে নিয়েছি। যেমন আমরা আমাদের মাঠ কর্মীদের নিয়ে উঠান বৈঠক এবং বিভিন্ন ধরনের আলোচনা, আমরা আইপিসি অর্থাৎ পার্সন টু পার্সন কন্ট্যাক্ট যেটা সেটা আমরা করে থাকি। এছাড়া আমাদের মাঠ পর্যায়ে আমাদের বিভিন্ন কর্মী ভলান্টিয়ার আছে, তারাও এগুলো প্রচার করে। কাজে আমরা চাই যেহেতু দীর্ঘমেয়াদী পদ্ধতি আমাদের জন্য খুবই ভালো, এই যে দীর্ঘমেয়াদী পদ্ধতিতে আমরা বাড়ুক সেটা চাই। ইমপ্ল্যান্ট কিন্তু আমাদের অলরেডি বাড়তেছে, কিন্তু আইডিটা একটু কম, কিন্তু আইডিটা কীভাবে বাড়ানো যায় সেই জন্য আমাদের আরও চাচ্ছি যে আইডি কীভাবে বাড়ানো যায়। সেই জন্য আমরা কিন্তু যে আইডি গ্রহীতা যারা তাদের নিয়ে, যারা আইডি গ্রহণ করছে সন্তুষ্ট গ্রহীতা তাদেরকে নিয়ে আমরা কর্মশালার বিভিন্ন ধরনের কর্মশালা সন্তুষ্ট গ্রহীতা নিয়ে কর্মশালা আয়োজন করি। সেখানে যারা নন গ্রহীতা বা অন্যান্য সোসাইটির যারা ইসলামী বা ধর্মীয় নেতৃবৃন্দ থাকে বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে তাদের সমন্বয়ে আমরা কর্মশালা করে আমরা জানি এটা বাড়াইতে পারি, সে প্রচেষ্টা আমরা নিচ্ছি আর কি।
2: তো এখানে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে হয়তো কিছু আপনার সুবিধা বঞ্চিত মানুষ রয়েছেন বা আমাদের সমাজের কিছু ক্ষেত্রে ভ্রাম্যমান কিছু মানুষ রয়েছেন, তাদের কাছে এই যে আমাদের দীর্ঘমেয়াদী পদ্ধতি পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে জায়গাগুলোতে হয়তো বা জনসংখ্যাটা একটু বেশি, ছেলে মেয়ে বেশি হচ্ছে, কতটুকু আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর কাজ করছে বা মাঠকর্মী যারা আছে কিভাবে কাজ করছেন?
3: আমাদের যেসব জায়গায় আমাদের যে কার্যক্রমটা একটু হার্ড টু রিচ এবং লো পারফর্মিং এরিয়া, সেসব জায়গায় কিন্তু আমরা আমাদের পেইড পেয়ার ভলান্টিয়ার আমরা নিয়োগ দিয়েছি, যারা যে সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে যেতে পারে, এবং ওইসব জায়গাতে কিন্তু আমরা কর্মশালা বা সেমিনার ওয়ার্কশপগুলো আমরা আয়োজন করি, যাতে তারা ব্যাপারটা বুঝতে পারে। এছাড়া আমাদের যে ভ্রাম্যমান কিন্তু কিছু আছে, আমাদের কিছু একটা ভ্রাম্যমান অডিভিজুয়াল একটা আছে, ভ্যান আছে, সে ভ্যানের মাধ্যমে আমরা কিন্তু আমরা প্রোগ্রামগুলো সচেতন করে ফেলি এবং বিভিন্নভাবে প্রচার করি। কাজেই আমাদের সুযোগ সবগুলি আছে, এখন শুধু আমরা যদি যারা গ্রহণ করবে তারা যদি সচেষ্ট হয় তাহলে আমাদের প্রোগ্রামটা আরো ফলপ্রসূ হবে।
2: ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, আপনার কাছ থেকে আমরা জানছিলাম আমাদের স্বপ্নের কথা, আশার কথা, বাংলাদেশকে এগিয়ে নেবার কথা, যেখানে জনসংখ্যা সীমিত হবে এবং সেটা জনশক্তি হবে, পরিবার পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ, এই বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ শুনছিলাম। আমরা সবাই চাইব একটি সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন, যে বন্ধনে বাবা মা সহ পরিবারের সকলে অনেক নিরাপদে থাকেন, যেখানে পরিবার পরিকল্পনা বিকল্প কিছু নাই। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ করুন এবং অবশ্যই নিজের পরিবারকে সুস্থ এবং সুন্দর রাখুন। সুখের ঠিকানা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্সে।
1: আমন্ত্রণ দেশের গানের আয়োজনে। এবারে প্রথম শিল্পী সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন জসীম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: দেশের গানের আয়োজন এখানেই শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ আধুনিক গানের আয়োজনে। আর আয়োজনের প্রথম গানটি ফারুক নাজের কণ্ঠে শুনবেন। গানের কথা সাজিয়েছেন কামরুজ্জামান কাজল, সুর করেছেন প্রণব ঘোষ।

আপনারা আধুনিক গান শুনছেন। এবারে শিল্পী কে এম আবদুল্লাহ আল মোর্তজা মুহিন, গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি। গানটিতে সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

আপনারা শুনছেন আধুনিক গান। আধুনিক গানের আয়োজনে এবারের গানের শিল্পী আফসানা ফেরদৌস রুনা, গানের কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

0: সার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
0: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
1: হাম নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
0: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
0: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
1: হ্যাঁ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ পল্লীগীতির আয়োজনে। পল্লীগীতির প্রথম শিল্পী ফেরদৌসী রহমান, গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন আব্বাসউদ্দিন আহমেদ।

0: এই গানের সাথে শেষ হলো পল্লীগীতির আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: কদম্বেরি কানন ঘেরি, আষাঢ় মেঘের ছায়া খেলে, পিয়ালেগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে, বরষণের পরশনে শিহর লাগে বনে বনে, বিরহিয়াই মন যে আমার সুদূর পানে পাখা মেলে, আকাশ পথে বলাকা ধায় কোন সে অকারণের বেগে, পূব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে, ঝিল্লি মুখর বাদল সাঁচে কে দেখা দেয় হৃদয় মাঝে, স্বপন রূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে, কদম বেরি কানন ঘেরি আষাঢ় মেঘের ছায়া খেলে।
1: মেঘের ভেলায় ভেসে কদম ফুলের ডালি সাজে বর্ষার সতেজ আগমন ঘটে থাকে এই আষাঢ় মাসে। যদিও বর্ষার ঘনঘটা আমরা টের পেয়েছি গ্রীষ্মের মাঝামাঝি থেকে, গ্রীষ্মের অগ্নিঝরা দিনগুলো প্রকৃতিকে বিবর্ণ আর শুষ্ক করে তুলেছিল, জনজীবন অসহন হয়ে উঠেছিল, বর্ষার রিমঝিম শব্দে সেই বিবর্ণ প্রকৃতি হয়ে উঠেছিল সজীব ও প্রাণবন্ত। বর্ষা যেমন প্রকৃতিকে সতেজ করে তোলে, তেমনি মানুষের মনকেও করে তোলে সহজ সরল আর ছন্দময়। বিশেষ করে বাঙালির জীবনে বর্ষার প্রভাব অনেক।
0: তবে এবারের বর্ষাকালে আষাঢ়ের দিনগুলো ঝকঝকে আকাশ নেই আমাদের কাটছে, বাইরে বেরোলে ঘেমে নেই একাকার অবস্থা, তাই না বন্ধুরা? বর্ষাকালের এমন বিপরীত চিত্র শুধু ঢাকার মহানগরী নয়, সারা দেশেই এমন তাপ প্রবাহ বয়ে চলেছে। আবহাওয়াবিদেরা বলছেন মৌসুমি বায়ু নাকি এখনো সক্রিয় হতে পারেনি, তবে দু একদিনের মধ্যেই বৃষ্টির দেখা মিলতে পারে। তা বাইরে বর্ষা না থাকলেও এদেশের মানুষের অন্তরে আছে, ভাবনায় আছে মেঘমেদুর আকাশ আর শত বর্ষার জলধারা।

0: তো চলুন বন্ধুরা, আষাঢ় মাসের সজল সকালে এখন আমরা চলে যাই আমাদের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে। আর আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি রফিকা বিনতে জাহিদ
1: এবং আমি লিয়াকত খান। শুভেচ্ছা সকল বন্ধুদের।
0: আজ বৃহস্পতিবার, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 2রা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 16ই মহরম 1448 হিজরি, বর্ষাকাল।

0: এরকম হবে এবার বিশ্বকাপে। পুরো বাড়ি হল দুই ভাগে ভাগ গোলাকার ফুটবলে, অর্ধেক গেছে আসমানি আর বাকিরা হলুদ দলে। ছাদের উপরে দুদল দোখানা পতাকা দিয়েছে তুলে, যার যার প্রিয় রং লাগিয়েছে দেয়ালে আর নিজের চুলে।
1: হ্যাঁ বন্ধুরা, এই ছড়ার মতোই মহা উন্মাদনা নিয়ে চলছে বিশ্বকাপ ফুটবলের প্রতিযোগিতা 2026। এখন চলছে শেষ 32 দলের নকআউট পর্বের খেলা। নানা অঘটন ঘটিয়ে বিশ্বকাপে যখন বিশ্ব কাঁপছে, তখন পৃথিবীর নানা প্রান্তের মানুষ ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা ভুলে রেডিও, টেলিভিশন আর খবরের কাগজের পাতায় এক অনন্য বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
0: ঠিক তাই, ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একটি বিস্ময়, নাটকীয়তা, আবেগ ও ইতিহাসের এক অনন্য মিলন মেলা। একজন খেলোয়াড় মাঠে লড়াই করেন দেশের জন্য, আর একজন ক্রীড়া সাংবাদিক কলম, কণ্ঠ, ক্যামেরা নিয়ে সেই লড়াইয়ের গল্প পৌঁছে দেন কোটি মানুষের হৃদয়ে। এই আবেগের সেতু বন্ধনের অন্যতম প্রধান কারিগরকে বলতে পারেন বন্ধুরা, তিনি হচ্ছেন একজন ক্রীড়া সাংবাদিক।
1: আর ক্রীড়া সাংবাদিকতা হল সাংবাদিকতার এমন একটি বিশেষ শাখা যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা, খেলোয়াড়, প্রতিযোগিতা, সংগঠন এবং ক্রীড়া জগতের নানা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রচার করা হয়। সংবাদপত্র, বেতার, টেলিভিশন, অনলাইন পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে ক্রীড়া সাংবাদিকতার উপস্থিতি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: একসময় কেবল সংবাদপত্রে খেলার খবর প্রকাশিত হতো, এখন টেলিভিশনে সরাসরি সম্প্রচার, রেডিও ধারাভাষ্য, অনলাইন লাইভ আপডেট, ভিডিও বিশ্লেষণ, পডকাস্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়া সাংবাদিকতা নতুন মাত্রা পেয়েছে। একটি ম্যাচ চলাকালীন পৃথিবীর এক প্রান্তের দর্শক মুহূর্তেই অন্য প্রান্তের খেলার খবর জানতে পারছেন, কি তাই না বন্ধুরা?
1: শুধু তাই নয়, ক্রীড়া সাংবাদিকতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন। খেলার মাঠে যা ঘটে তার সঠিক বিশ্লেষণ ও প্রতিবেদন দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। একজন দক্ষ ক্রীড়া সাংবাদিক শুধু ম্যাচের বর্ণনা দেন না, তিনি খেলার কৌশল, খেলোয়াড়দের পারফরম্যান্স, সাফল্য ব্যর্থতার কারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনাও বিশ্লেষণ করেন। ফলে ক্রীড়া প্রেমীরা খেলার গভীরতর দিকগুলো সম্পর্কে জানতে পারেন।
0: বন্ধুরা, আজ 2 জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। এই দিবসটি কেবল একটি পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর দিন নয়, এটি সত্য, তথ্য, খেলাধুলার ইতিহাস সংরক্ষণে নিয়োজিত একদল নিবেদিত প্রাণ মানুষের কর্মযজ্ঞকে স্মরণ করার দিন। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতা সংস্থা বা ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন 1924 সালে আজকের এই দিনে প্যারিসে প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠা বার্ষিকে স্মরণ করেই বিশ্বব্যাপী দিবসটি পালিত উদযাপিত হয়। 1995 সাল থেকে বাংলাদেশও দিবসটি পালিত হয়ে আসছে।

0: হ্যাঁ বন্ধুরা, ক্রীড়া সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি ক্রীড়ার ইতিহাস সংরক্ষণ, সমাজকে অনুপ্রাণিত করা এবং একটি জাতির আবেগকে ধারণ করার এক মহৎ দায়িত্ব। ক্রীড়া সাংবাদিক কেবল সংবাদ পরিবেশক নয়, এটি মানুষের আবেগ, স্বপ্ন, সংগ্রাম ও অর্জনের এক জীবন্ত দলিল রচনাকার। খেলাধুলা যতদিন থাকবে, মানুষের স্বপ্ন ও আবেগ যতদিন বেঁচে থাকবে, ততদিন ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব অমলিন ও অপরিহার্য হয়ে থাকবে।
1: হ্যাঁ বন্ধুরা, আজ বিশ্ব ক্রীড়ার লেখক সাংবাদিক দিবসে সকল ক্রীড়া সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের নিয়মিত আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
0: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরী বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা, এবং এসবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে। বন্ধুরা চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান ও তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি, আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমত আরা পলি আর

0: তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগে যায় আজ থিয়েটারিয়ানের প্রযোজনায় ডেথ অফ এ সেলসম্যান নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় আজ এবং আগামীকাল ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনায় 12 অ্যাংরি ম্যান নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ বঙ্গরঙ্গ নাট্যদলের প্রযোজনায় উন্মোচন নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। বেঙ্গল শিল্পালয় লেভেল 4 বাড়ি 42 সড়ক 27 সমসাময়িক শিল্পের 15 জন প্রভাবশালী শিল্পীর অংশগ্রহণে আয়োজন করা হয়েছে দলীয় শিল্প প্রদর্শনী দীর্ঘ বর্তমান। প্রদর্শনীটি চলবে আগামী 4 জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এদিকে উত্তরার ভূমি গ্যালারি সেন্টার পয়েন্টে 10 জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজিত দলীয় শিল্প প্রদর্শনী অধ্যবসায় চলছে। প্রদর্শনীটি আগামী 25 জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সোমবার ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত শিল্পপ্রেমীরা প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন। ওদিকে বেঙ্গল শিল্পালয় লেভেল 4 বাড়ি 42 সড়ক 27 বেঙ্গল ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরীর আন্তঃশাস্ত্রীয় শিল্প স্থাপত্য প্রদর্শনী ডায়ালগস ইন কোএক্সেন্স শেপিং ইনক্লুসিভ পাবলিক স্পেসেস ইন দ্য বেঙ্গল ডেল্টা আয়োজন করা হয়েছে। 27 জুন শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী 25 জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকের ঢাকা এ পর্যন্তই।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: প্রায় অর্ধশতক ধরে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের চর্চা করে আসছেন সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। আছে তাঁর বিভিন্ন মাধ্যমে পরিবেশনা ও প্রশিক্ষণ দানের অভিজ্ঞতা। তিনি বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীভুক্ত উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে এবং সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত। দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার অনেকগুলো অ্যালবাম, পেয়েছেন তিনি অনেক মিউজিক অ্যাওয়ার্ড।
0: বন্ধুরা, এবারের পর্ব প্রিয়মুখ। আজকের প্রিয়মুখের প্রিয়জন সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, আর আজ তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।

0: সুপ্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের প্রিয় মুখ, আমাদের সকলের প্রিয় মুখ কে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে। হ্যাঁ, ঠিক তাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুখ, বাংলাদেশের সঙ্গীতপ্রেমী মানুষের সকলের প্রিয় মুখ এবং বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, যিনি পাশাপাশি সঙ্গীতের সিনিয়র শিক্ষক এবং স্বরলিপিকার হিসেবে কাজ করছেন এবং স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি।
0: শুরুতেই একটু জানতে চাই, আপনার জন্ম এবং বেড়ে ওঠা পড়াশোনা কোথায় ছিল?
1: আসলে একেবারে ছোটবেলাটা আমার মেহেরপুর। পরবর্তীতে আমি একেবারেই সঙ্গীতের প্রতি যখন একটু বেশি অনুরক্ত হয়ে যাই, সেই সময় আমি ভারতবর্ষে আমি চলে যাই এবং পরবর্তী সময়ে শিক্ষা এবং সাংগীতিক আমার শিক্ষা সমস্তটাই কলকাতায়।
0: সেটা কত বছর বয়সে চলে যান?
1: ক্লাস 9 যখন পড়ি তখন।
0: এই চলে যাওয়াটা কেন ছিল?
1: চলে যাওয়াটা বলতে মানে মূলত দুটো কারণে। এক হচ্ছে দুটো কাজ একসঙ্গে হবে, যেহেতু সঙ্গীতকে আমি আশ্রয় করে বড় হতে চেয়েছি এবং সঙ্গীত আমার আগামী দিনের পেশাগতভাবেও আমার কাজে লাগবে, ওই সিদ্ধান্তটা আমার অনেক আগেই ছিল। তো এই বিষয়টাকে মাথায় রেখেই আমি দুটো কাজ একসঙ্গে করেছিলাম। এক হচ্ছে আমার নর্মাল শিক্ষা, গতানুগতিক শিক্ষার বাইরে আমার হচ্ছে সঙ্গীতকে নিয়েই আমার পড়াশোনা এবং শিক্ষা, এটা হবে। তো এর জন্যই আমি চলে গেছি।
0: প্রথম দিকের গান বা আপনার শিক্ষা সঙ্গীতের সাথে সংশ্লিষ্টতাটা কিভাবে একটু জানতে চাই?
1: আমার বাড়িতে বললাম আগেই যে আমার বাড়িতে গান বাজনা ছিল, তো যে কারণে ভালো লাগা ভালোবাসাটা ওই একদম ছোটবেলা বেলা থেকেই বাড়িতে যেহেতু গান বাজনা ছিল ওই ভালোবাসাটাও ছিল। একটা সময় যখন মনে হলো যে এবার তোমাকে শিখতে হবে, তাই না? তো শেখার ব্যাপারটা যখন এলো, উনি ফরিদপুরের মানুষ ছিলেন, ওনার নাম নির্মলেন্দু বিশ্বাস, তো ওনার কাছেই শুরুটা আমার হয়েছিল।
0: আচ্ছা।
1: তো পরবর্তীতে যখন উচ্চতর যে শিক্ষা আমার শুরু হয়, তখন ভারতবর্ষের ওস্তাদ এ দাউদ, ওনার কাছে আমি ওস্তাদ এ দাউদের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু করি এবং এটা আমৃত্যু উনি যতদিন বেঁচে ছিলেন আমি শিখেছি তার কাছে।
0: আচ্ছা।
1: তো সেই সাথে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে অ্যাফিলিয়েটেড বঙ্গীয় সঙ্গীত সমাজ যেটা, সেখান থেকে আমি সঙ্গীত প্রভাকর করি এবং সারা ভারতবর্ষের মধ্যে নজরুল সঙ্গীতে আমার দ্বিতীয় স্থান হয়েছিল, মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড।
0: আচ্ছা।
1: তো এটা আমার হয়েছিল। ফলে আমি তারপরে তো আর আমি অন্যদিকে ঘুরে তাকানোর কোনো সুযোগ হয়নি। আমি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, সেই সাথে ভারতবর্ষেরও বিভিন্ন চ্যানেলে আমি নিয়মিত অনুষ্ঠান করতাম। তো ফলে উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত দুটো বিষয়ে সমানভাবে আমি চর্চা করতে পেরেছি এবং এখনো করছি।
0: কখনো কি গানের অন্য কোনো যে ধারাগুলো আছে সেই গানগুলো গাওয়া হয়েছিল কিনা? বা
1: প্রচুর গাওয়া হয়, কারণ আমাদের পুরাতনী বাংলা গান থেকে, যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল, ঠুমরি, দাদরা, যেসব ভজন, সবকিছু আমি যেহেতু শিখেই আমি গাই।
0: আপনার কি মনে আছে সালাউদ্দিন আহমেদের কণ্ঠে প্রথম কোন গানটি উঠেছিল?
1: বাংলাদেশ বেতার আমার কাছে অত্যন্ত সম্মানের এবং আমার গর্বের একটি জায়গা, কারণ বাংলাদেশ বেতার, আমি বারবার বলি, সালাউদ্দিন আহমেদকে তৈরি করেছে। এখানে এনলিস্টেড হওয়ার পরে প্রথম যে অনুষ্ঠান আমি করেছিলাম, তখন নতুন এই গানটি আমি প্রচলিত করেছি এবং আমার দ্বারাই আমাদের বাংলাদেশে প্রচলিত হয়েছে, হে প্রিয় আমার দেব না ভুলিতে, আর হচ্ছে পলাশ মঞ্জুরি পরায় দিল মঞ্জুলিকা, একদম নতুন তখন এই গানটি আমি তুলেছি। তুলে এই গান এবং সে চলে গেছে বলে আমি প্রথম হয়তো একটি বা দুটি অনুষ্ঠানের আমি গানের কথা বলছি, সে চলে গেছে বলে। তো সবচেয়ে সুখের কথা হচ্ছে যে এই যে সে চলে গেছে বলে আমি গাইলাম সেই গানটি, পরের সপ্তাহে দেখছি নির্বাচিত নজরুল সঙ্গীতের অনুষ্ঠান, যেটা চক্রবাক বলে হতো, এখন তো দোলন চাপা হয়, আমিই করি ওটা, কিন্তু চক্রবাক বলে একটি নির্বাচিত নজরুল সঙ্গীতের অনুষ্ঠান হতো, আমার সেই গানটি বাজছে। তো একজন নতুন শিল্পীর বেতারের প্রথম গান গাওয়ার পরে সেই গানটি যখন নির্বাচিত বিশেষ অনুষ্ঠানে বাজে, এটা যে কি আনন্দের,
0: পরম আনন্দ।
1: হ্যাঁ, তো এই বিষয়গুলি কিন্তু আমি ওর জন্যে ভুলি না কখনো এবং বেতারকে আমার সেই শ্রদ্ধার এবং সম্মানের জায়গায় আমি রাখি।
0: আমরা সেই প্রথম তিনটি গানের দুলান করে যদি একটু শুনি।
1: অবশ্যই। তো যেটা আমি বললাম, হে

0: তো এই গান তখন বিখ্যাত হলো এবং ইতিহাস হয়ে গেল।
1: আচ্ছা আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, পরিবারে কার কার আছে?
0: পরিবার আমার খুব ছোট্ট একটি পরিবার, আমার একটা মাত্র সন্তান, সেও উচ্চাঙ্গ সঙ্গীত নজরুল সঙ্গীত দুই করে, কিন্তু সেই সাথে ও পেশা করেনি এটাকে। ও আমাদের দেশের অন্যতম জায়ান্ট একটি কর্পোরেট সেক্টরে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আছে।
1: আচ্ছা,
0: তার এক বছর হলো আমি বিয়ে দিয়েছি, আমরা এই চারজনের আমাদের সংসার।
1: আচ্ছা আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি সঙ্গে?
0: ভবিষ্যৎ পরিকল্পনা একদমই, আমার ছেলে একটিমাত্র সন্তান, সে নিজে সংস্কৃতিবান হিসাবে আরও প্রতিষ্ঠিত হবে এবং তার কর্মক্ষেত্রেও সে সততার সঙ্গে প্রতিষ্ঠিত হবে। আমার স্ত্রী, আমার বৌমা, আমার বাড়িতে একটি সুন্দর পরিবার, একটি একটি শান্ত সৌম্য একটি পরিবার যেন আমার থাকে। সেই সাথে যেভাবে আমি সঙ্গীতের নিজে পরিবেশন ছাড়াও প্রশিক্ষণ দিয়ে ছেলে মেয়েদের তৈরি করে যাচ্ছি, সেই ক্ষেত্রটি আমার আরো মসৃণ হোক, এটাই আমার আশা।
1: নতুনদের জন্য কি পরামর্শ?
0: একদমই নতুনদের জন্য যে তাদের প্রথম কাজ হচ্ছে ভালো গুরু নির্বাচন করা এবং ভালো গুরু নির্বাচন করে পদ্ধতিগতভাবে শিক্ষা গ্রহণ করা এবং অল্পে প্রতিষ্ঠিত হওয়ার আশা না করা। তো এই জায়গাটাই আমি তাদের বারবার আমি মনে করিয়ে দেব এবং সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতকে চর্চা করে যেন বড় হই, এই মানসিকতাটা যেন তাদের থাকে।
1: নজরুল সঙ্গীতের বাইরের কোন একটি গান কি আমাদেরকে অংশবিশেষে একটু শোনানো যায় কিনা?
0: তাহলে আমি বরং নজরুলেরও আরো 100-150 বছর আগেকার একটা বাংলা গান করি।
1: জি,
0: এখন কি হে নাগর তোমার, আমার প্রতি সে মন যাচ্ছে, এখন

0: আছে, এগুলো বৈঠকি গান বা পুরাতনী গান বলে।
1: বাহ বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। অনেক অনেক ভালো থাকবেন। আপনাকে পেয়ে আমরা চমৎকার একটি সময় কাটালাম আমাদের শ্রোতাদের নিয়ে। আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে, মহানগরের প্রিয় মুখের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন।
0: আপনাকে অনেক ধন্যবাদ। এবং বাংলাদেশ বেতার আমার সেই চিরকালের শ্রদ্ধার জায়গাতেই আছে, এবং আগামী দিনেও যেন এই শ্রদ্ধার জায়গায় আমার বাংলাদেশ বেতার থাকে, সেই আশা করছি।
1: প্রিয় বন্ধুরা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আজকের পর্বে। আগামী পর্বে যথারীতি অন্য কোন প্রিয় মুখ, অন্য কোন প্রিয় সঙ্গীকে সাথে নিয়ে যথারীতি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিয় মুখের সাথেই থাকবেন।
2: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো।
3: বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে ঢাকায় জামদানি নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রায়হান, তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
4: শ্রোতবন্ধু, আজকে শোনাব ঐতিহ্যবাহী জামদানি নিয়ে কিছু কথা। জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র, যার বয়ন পদ্ধতি অনন্য। জামদানি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয়। মসলিন বয়নে যেমন ন্যূনপক্ষে 300 কাউন্টের সুতা ব্যবহার করা হয়, জামদানি বয়নে সাধারণত 70-80 কাউন্টের সুতা ব্যবহৃত হয়। হালে জামদানি নানা স্থানে তৈরি করা হয় বটে, কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয়। জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতি ইউনেস্কো কর্তৃক একটি অনন্য সাধারণ ইন্ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। মসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয়। জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয়, তবে জামদানি দিয়ে নকশি ওড়না, কুর্তা, পাগড়ি, রুমাল, পর্দা প্রভৃতিও তৈরি করা হতো। 1700 শতাব্দীতে জামদানি দিয়ে নকশাওয়ালা শেরওয়ানির প্রচলন ছিল। এছাড়া মুঘল নেপালের আঞ্চলিক পোশাক রাঙার জন্যও জামদানি কাপড় ব্যবহৃত হতো। জামদানি শাড়ির নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। জামদানি শব্দটি ফার্সি শব্দ। ফার্সিতে জামা শব্দের অর্থ কাপড় এবং দানা শব্দের অর্থ হল বুটি, অর্থাৎ জামদানি শব্দের অর্থ হল বুটিদার কাপড়। অনেকে মনে করেন মুসলমানেরাই ভারতীয় উপমহাদেশে জামদানি শাড়ির প্রচলন করেছিলেন, তবে আজকের জামদানি শাড়ি বাংলার এই সুপ্রাচীন ঐতিহ্যের প্রতীক হলেও এটি কিন্তু পুরোপুরি দেশীয় ঐতিহ্যেরও নয়, বরং মুঘল ও পারস্যিক ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন জামদানি শাড়িতে মিশে আছে। প্রাচীন বাংলায় যে বরাবরই সূক্ষ্ম বস্ত্রের চল ছিল তা অবশ্য নানাজনের নানা লেখা থেকেই জানা যায়। খ্রিস্টীয় 4th শতাব্দীতে বিখ্যাত পর্যটক ইবনে বতুতাও বাংলাদেশের সূক্ষ্ম সুতির কাপড়ের প্রশংসা করেন। তারপরে 16th শতকের শেষের দিকে ইংরেজ পর্যটক র্যাল্ফ ফিচ ও ঐতিহাসিক আবুল ফজলও বাংলার মসলিনের সূক্ষ্মতার প্রশংসা করেছেন। সম্রাট জাহাঙ্গীরের আমলে উৎকৃষ্ট সূক্ষ্ম মসলিনের দাম ছিল তখনকার হিসেবে প্রায় 400 টাকার কাছাকাছি। এই 400 টাকা যে তখনকার হিসেবে বেশ অনেক টাকা তা বলার অপেক্ষা রাখে না। পরবর্তীকালে মসলিনের সূক্ষ্ম নকশা করে জামদানি কাপড় তৈরি করা শুরু হয়। ঢাকা জেলাতেই এই শিল্প চরম উৎকর্ষ লাভ করে। ঢাকা জেলার সোনারগাঁও, তিতাবাড়ি, বাজিতপুর তো মসলিনের জন্য বিখ্যাত ছিল। ঢাকার জামদানি শিল্প তখন এতই বিখ্যাত ছিল যে বিদেশি বণিকরাও রীতিমতো এই শিল্পের সাথে যুক্ত ছিলেন। দেশে বিদেশে জামদানির চাহিদাও তখন ছিল প্রচুর। 18th শতকের এক ইংরেজ দলিল থেকে জানা যায় সে সময় মসলিন সংগ্রহ করার জন্য দারোগাই মলমল নামক রাজ কর্মচারী নিযুক্ত থাকতেন, যার কাজ ছিল মসলিন ও জামদানি শাড়ির উৎপাদনের দিকে কড়া নজর রাখা। শুধুমাত্র ঢাকা থেকেই তখন প্রায় 1,00,000 টাকার খাস মুসলিন মুঘল রাজ দরবারে পাঠানো হতো।
2: বন্ধুরা, সময় হল গান শোনাবার। শুনব সিনেমার গান, শিল্পী মাহমুদুর নবী ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। কথা আবু হেনা মুস্তফা কামাল, সুর করেছেন সুবল দাস। সিনেমার নাম দর্প চূর্ণ।

0: 뭔데래? 여보, 아직 ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে ফুলবাড়িয়া গুলিস্তান গোলাপশা মাজার পল্টন প্রেসক্লাব শাহবাগ বাংলা মোটর ফার্মগেট আসাদগেট কলেজ গেট শিশুমেলা শ্যামলী কল্যাণপুর টেকনিক্যাল গাবতলী হয়ে সাভার নবীনগর রুটে যাতায়াত করতে চান তারা বিআরটিসির বাসে করে যেতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক। শুনলাম শুভযাত্রা পর্বটি।
1: বন্ধুরা, শেষ হয়ে এল আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় লুৎফুন্নাহার মেরি, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফ উদ্দিন। আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। 9,439 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697 কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, MRT লাইনসমূহ, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপপ্রেস সচিব আরও জানান, বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে জাপানের 31,20,00,000 মার্কিন ডলারের সহায়তা 50,00,000,000 মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা আশা করেন। প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি NICAR 3টি নতুন উপজেলা ও 1টি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা ও ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে NICAR-এর এক সভায় এই অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর খিলগাঁয়ে আনসার ও VDP সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী গারি বাবাদি বলেন, দোহায় কাতার ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সমাপ্ত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে সরাসরি বৈঠক হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, উভয় পক্ষ পরবর্তীতে নিয়মিত বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর পরবর্তী ধাপের আলোচনা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা নকআউট পর্বে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও বেলজিয়াম শেষ ষোলোতে উঠেছে। আজ সকালে সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র 2-0 গোলে বোসনিয়া হার্জিগোভিনাকে হারিয়েছে। এর আগে গতরাতই যুক্তরাষ্ট্রের আটলান্টা ইংল্যান্ড 2-1 গোলে DR কঙ্গোকে এবং সিয়াটলে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে পরাজিত করে। ক্রিকেট, আজ ইংল্যান্ডে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অদিতি মহসিন।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অদিতি মহসিন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। যেখানে সীমান্ত তোমার আধুনিক গান শুনবেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকিয়া খান।

আধুনিক গান শুনছেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব যারে দাও ভালোবাসা তারে করো ঘৃণা, তোমাদের নিয়ম নীতি আমি বুঝি না। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এত জল ও কাজল চোখে পাষাণের আনলে বলকে, নজরুল সঙ্গীত শুনবেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে।

0: প্রথমে এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে, এবং পরে তরুণ অশান্ত কে বিরহী নিবিড় তমসায় ঘনঘোর বরষায়। দুখানি নজরুল সঙ্গীত শুনলেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে।
1: প্রিয় শ্রোতা, এখন শুনবেন লালন গীতি আবু বকর সিদ্দিকের কণ্ঠে।

0: FM 106 ও FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে 2রা জুলাই থেকে 4ঠা জুলাই পর্যন্ত এই তিন দিনব্যাপী নজরুল বর্ষ 2026-2027 পালনের উদ্বোধন ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণা সহ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গী বান ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। চিরকাল জনমানুষের জন্য জাগ্রত ছিলেন যে কবি, তিনি আমাদের দোহের অহংকারের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁকে স্মরণে নজরুল বর্ষ 2026-2027 পালনের উদ্বোধন অনুষ্ঠান আজ 2রা জুলাই থেকে আগামী 4ঠা জুলাই 2026 তারিখ পর্যন্ত তিন দিন দেশব্যাপী আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ 2রা জুলাই কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সচিবালয়স্থ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সমগ্র দেশে অর্থাৎ 64 জেলায় এবং নির্বাচিত 74টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ 2026-2027 পালনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা আফরোজ সোহেলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আমাদের সাথে জানাচ্ছি এই অনুষ্ঠানে কিন্তু সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং নির্বাচিত 74টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি সংযুক্ত থাকবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভ। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যই হল নজরুলের সাম্য, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের বাণী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া। এই উদযাপনের অংশ হিসেবে কবির অপ্রকাশিত কাজ, চিঠিপত্র এবং তার সৃষ্টির উপর নতুন নতুন উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টি হবে। দেশব্যাপী নজরুল সঙ্গীতের ব্যাপক চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করা হবে, ফলে নতুন প্রজন্মের শিল্পীরাও নজরুল সঙ্গীতের প্রতি আকৃষ্ট হবেন এবং শুদ্ধ স্বরলিপিতে গান চর্চার সুযোগ পাবেন, পরিধিটিও বাড়বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষায় আছি মাননীয় প্রধানমন্ত্রীর। কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মন্ত্রিসভা কক্ষে এসে উপস্থিত হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হলেই আমরা সরাসরি সংযুক্ত করব আপনাদের এই অনুষ্ঠানে। চলুন ততক্ষণ শুনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অবিস্মরণীয় কিছু গান।

0: সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছেন।
1: সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছেন।
2: Honorable presence, the national anthem is now being played.

0: মাননীয় প্রধানমন্ত্রী নজরুল বর্ষের উদ্বোধন অনুষ্ঠান শুরু করার জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
1: Honorable Prime Minister, I humbly seek your kind permission to begin the inaugural ceremony of the Nazrul Year.
0: মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি ক্রমে আমরা অনুষ্ঠান শুরু করছি। জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান তুলে ধরবার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 2-4 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 18-20 আষাঢ় 1433 বঙ্গাব্দ দেশের সকল জেলা ও নির্বাচিত 74টি উপজেলায় নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের সম্মিলনে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
1: With the gracious presence of the Honorable Prime Minister, we now begin the ceremony to uphold the extraordinary contribution of the national poet Qazi Nazrul Islam to our national life and to Bangla literature, the Nazrul Year declared by the Honorable Prime Minister. It's being observed through a 3-day series of vibrant programs celebrating Nazrul's creative work, his spirit and his defiance, held in every district and in 74 selected bazaars of the country from 2 to 4 July 2026.
0: সম্মানিত সুধি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আশা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনাব নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খয়ম এমপি, ডক্টর জাহিদুর রহমান মাননীয় উপদেষ্টা পলিসি ও স্ট্র্যাটেজি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মাওলা।
1: The chief guest of today's ceremony, the Honorable Prime Minister of the People's Republic of Mr. Tariq Rahman, graciously declared the inauguration of these programs. The ceremony is presided over by the Honorable Minister for Cultural Affairs, Mr. Nitai Roy Chaudhary, MP. Present as special guests are the Honorable State Minister for Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmud Khoyam, MP, Dr. Jahidur Rahman, the Honorable Advisor for Policy and Strategy, Ministry of Information and Broadcasting, and Ministry of Cultural Affairs, Dr. Nasimul Ghani, the Cabinet Secretary, and Ms. Kaniz Mola, Secretary of the Ministry of Cultural Affairs.
0: অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, নজরুল গবেষক, নজরুল অনুরাগী, শিল্পী, বাংলাদেশ সরকারের পদস্থ বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, 74টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন।
1: Respected guests, also joined by the Honorable Ministers, of Nazrul, admirers of Nazrul artists, senior officials of the government of Bangladesh, and other distinguished guests. In addition, additional commissioners, deputy commissioners, and the Upozila nearby officers of the 74 selected Upozilas are connected with this ceremony virtually.
0: অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। সম্মানিত সুধী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিত করবার লক্ষ্যে অনুষ্ঠানটি একই সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: To ensure the right information of persons with special needs, the ceremony is also being presented in sign language. The ceremony is being broadcast live by Bangladesh Television and Bangladesh Betar.
0: প্রিয় সুধি, এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মাওলাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য মন্ত্রীগণ, মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সম্মানিত সচিববৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকল সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকের এই ঐতিহাসিক গৌরবময় আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরো গভীরভাবে তুলে ধরার জন্য নজরুল বর্ষ 2026-27 শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, যার সাহিত্য, সঙ্গীত, দর্শন ও মানবিক চেতনা বাংলা ভাষা ও সাহিত্যকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালি জাতির মুক্ত চিন্তা, সাহস, সাম্য ও মানবতার এক উজ্জ্বল প্রতীক। জাতীয় কবির জীবন ও কর্মকে যথাযথভাবে উদযাপন ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের মে মাস থেকে 2027 সালের মে মাস পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। এই মহতী উদ্যোগ জাতীয় সংস্কৃতি বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাসে নজরুল ইসলাম এক অসাধারণ বিস্ময়ের নাম। তার সাহিত্যকর্ম যেমন বিদ্রোহের অগ্নিশিখা প্রজ্বলিত করেছে, তেমনি মানবতার কোমল স্পর্শ সমানভাবে প্রকাশ পেয়েছে। তিনি অন্যায়, শোষণ, বৈষম্য ও পরাধীনতার বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছেন। তার বিদ্রোহী কবিতা শুধু বাংলা সাহিত্যের সম্পদ নয়, এটি আত্মমর্যাদা সম্পন্ন ও স্বাধীনতার এক চিরন্তন ঘোষণা। নজরুলের বিশেষত্ব ছিল তার অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। তিনি বিশ্বাস করতেন মানুষই সর্বোচ্চ সত্য এবং তার রচনায় ইসলামী ঐতিহ্য যেমন স্থান পেয়েছে, তেমনি হিন্দু ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য সমানভাবে মর্যাদায় তিনি প্রতিফলিত করেছেন। প্রিয় শ্রুতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান কেবল সাহিত্যে সীমাবদ্ধ নয়, বাংলা গানের জগতে তার অবদান অসামান্য। 4000-এরও বেশি গান রচনা ও সুরারোপের মাধ্যমে তিনি বাংলা সঙ্গীতকে এক নতুন মাত্রা দিয়েছেন। প্রেম, ভক্তি, দেশাত্মবোধ, মানবতা, সাম্য ও আধ্যাত্মিকতার নানা বিষয় তার গানে অনন্য সৌন্দর্যে প্রকাশিত হয়েছে। আজও নজরুল সঙ্গীত আমাদের সংস্কৃতির ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। নজরুল ছিলেন গণমানুষের কবি। তিনি শ্রমিক, কৃষক, নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা বলেছেন। তিনি নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন। তার সাহিত্য আমাদের শিখিয়েছে মানুষের মর্যাদা, ন্যায় বিচার ও সম অধিকার প্রতিষ্ঠার এক সভ্য সমাজের ভিত্তি। এই প্রেক্ষাপটে নজরুল বর্ষ উদযাপন কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। এটি নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা, আদর্শ ও সৃষ্টিশীলতাকে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সম্মানিত অতিথিবৃন্দ, সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান সমূহ নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় আলোচনা সভা, সেমিনার, গবেষণা সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা, নাট্য উৎসব, সঙ্গীত অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলের বিশেষ পাঠ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মশালা এবং তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল কর্মসূচির বাস্তবায়ন করা হবে। আমরা চাই আমাদের তরুণ সমাজ শুধু নজরুলের নাম জানুক তা নয়, তারা যেন তার চিন্তা, দর্শন, চেতনা ও আদর্শকে উপলব্ধি করতে পারে। ডিজিটাল যুগের বাস্তবতাকে সামনে রেখে আমরা নজরুল সাহিত্য, সঙ্গীত ও গবেষণা উপকরণকে ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করেছি। তার দুর্লভ পাণ্ডুলিপি, অডিও রেকর্ডিং এবং ঐতিহাসিক দলিল সমূহ সংরক্ষণের পাশাপাশি গবেষকদের জন্য সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশ ও বিদেশের গবেষক ও সাংস্কৃতিক প্রেমীরা আরো বিস্তৃতভাবে নজরুলকে জানার সুযোগ পাবে। আমি বিশেষভাবে দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা নজরুলকে জানেন, তার সাহিত্য পড়েন, তার গান শুনেন এবং তার মানবিক ও প্রগতিশীল আদর্শকে ধারণ করেন। কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ সমাজের চিন্তা, মূল্যবোধ এবং সৃজনশীলতার উপর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নজরুল বর্ষ 2027 ২৬ ২৭ উদযাপনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে, গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে। একই সঙ্গে সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের যে চেতনা নজরুল আমাদের মধ্যে জাগ্রত করেছেন তা সমাজের সর্বস্তরে আরো বিস্তৃত হবে। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নজরুল বর্ষ ২০২৬-২৭ সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, সংগঠন, গবেষক, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন আমরা সবাই মিলে জাতীয় কবির আদর্শকে ধারণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক, জ্ঞান সমৃদ্ধ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জাতি গড়ে তোলার প্রত্যয় করি। সবাইকে আবার ধন্যবাদ।
0: আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সম্মানিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মাওলাকে তার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত সুধী মন্ডলী, এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সংস্কৃতিসেবী উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যা বলবো মনে করেছিলাম সবই কানিজ মাওলা বলে ফেলেছেন। একটা গল্প দিয়ে শুরু করি। প্রথম মহাযুদ্ধ যখন হচ্ছিল সে সময় দুই তরুণ এক তাঁবুতে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করছিলেন আরবের মরুভূমিতে। তাদের উদগ্র বাসনা জনমানুষের সেবা কিভাবে করা যায়, একজন ছিলেন হিন্দু, একজন ছিলেন মুসলিম। তারা আলাপ করলেন যে আমরা মানুষের সেবা করতে গেলে অর্থ দরকার, টাকা দরকার, টাকা কোথায়? সহজ বুদ্ধি বের হলো দুজন দুই তরুণের মাথায়, ১৮-১৯ বয়স, যে আমরা একটা ইন্স্যুরেন্স করব। ইন্স্যুরেন্স একজন মারা গেলে অপরজন যিনি বেঁচে থাকবেন তিনি ওই টাকা দিয়ে হাসপাতাল বানাবেন, চিকিৎসালয় বানাবেন ইত্যাদি। তো পরবর্তীতে তারা যখন এই প্ল্যানিং নিয়ে এগিয়ে গেলেন এবং ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সাথে আলাপ করলেন, তারা জানালেন যে হ্যাঁ, এটা অন্য জায়গায় হইতে পারে, যুদ্ধক্ষেত্রে আপনারা মারা গেলে কোনোভাবেই আমরা ইন্স্যুরেন্সের কোনো টাকা দিতে পারবো না। তো তাদের পরিকল্পনা ভেস্তে গেল, কিন্তু তাদের এই উদগ্র বাসনা কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়নি। তাদের একজন ছিলেন কাজী নজরুল ইসলাম, আর একজন ছিলেন বাংলারই আরেক বিখ্যাত মানুষ আর পি সাহা, রণদা প্রসাদ সাহা। রণদা প্রসাদ সাহা যেমন সারা দেশে মানুষের সেবায় কাজ করে গেছেন, নজরুল ছেয়ে গেছেন আরো অনেক বেশি। কিভাবে? ৭১ সালের স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভে যে স্বাধীনতার ঘোষণাপত্র আসে তাতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা ছিল। এই তিনটা শব্দ আমি জানি না আর কোন কবির জন্য প্রযোজ্য হবে কিনা। এককভাবে যিনি করে গেছেন, তাই আমাদের যে এই রাষ্ট্রের যে একটা অভ্যুত্থান করে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল যুদ্ধ করে, তার সাথে ওনার চরিত্রটি সবচেয়ে কাছের, মানুষের কাছের, এবং সেই সংগ্রাম এখনো অব্যাহত আছে। বর্তমান যে সরকার কাজ করছে তাদের প্রথম কাজগুলোই ছিল এই অবহেলিত মানুষ গোষ্ঠীর জন্য। অথবা আমি মনে করি যে নতুন প্রজন্মকে এই ১৭ বছর পরে হলেও জানতে দেওয়া উচিত যে নজরুল কে, কি করেছেন এবং তার অবদান কতটুকু। আমি আমার কথা বাড়াবো না, আমাদের সরকারের নজরুল বর্ষ সফল হোক, আমরা যেন আমাদের নতুন প্রজন্মর কাছে এই বার্তা নিয়ে পৌঁছাতে পারি। সবাইকে ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে তার চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী মন্ডলী, এখন বিশেষ বক্তব্য প্রদানের জন্য ডক্টর জাহিদুর রহমান, মাননীয় উপদেষ্টা পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি।
4: মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্য, এই কক্ষে যারা উপস্থিত আছেন এবং অনলাইনে যারা যুক্ত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা একটু দেরি করেছি, আমরা এভাবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী মে মাসে এটা ঘোষণা করেছিলেন, 23 মে যে নজরুল বর্ষ হবে, তারিখ আজ, এটা একটু আগে শুরু হলে ভালো হতো, কিন্তু আমরা আশা করি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা হচ্ছে আমরা এই ক্ষতিটা বা দেরিটা পুষিয়ে নিতে পারবো। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন বর্ষের কথা বলেছেন, আমি নজরুল সম্পর্কে আমাদের এই সরকার এবং এই যে রাজনৈতিক দলের সরকার, এটা বিএনপি,

রাজনীতির কথা বলে, বা এই রাজনীতিটা এই জন্য সে বলে বিএনপি এবং এই সরকার মনে জন্য এখানে কল্যাণ নিহিত আছে। এবং এই যে ক্রাইটেরিয়ার কথা বললাম, এটা অসাধারণ ভাবে নজরুলের মধ্যে পাওয়া যায়। সুতরাং নজরুলকে আসলে এই এক বছর উদযাপন বলতে ঠিক এইরকম না, কি কি অনুষ্ঠান হতে পারে আমাদের মাননীয় সচিব জানিয়েছেন, কিন্তু এই চেতনাটা আছে। এই গানের সাথে নাচ দেখেছি, নাটক দেখেছি, আবৃত্তি করেছি, বিদ্রোহী কবিতার কথা আসলো, বা আরো অনেক কবিতা আছে, প্রত্যেকটার কিন্তু একটা অন্তর্নিহিত চেতনা আছে, রাজনীতি আছে। আমি এভাবে যদি বলতে চাই, আমাদের উচিত হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এখানে সরকার তার আরেকটা আহ্বান জানাতে চাই, এখানে অনেক প্রথিতযশা মানুষ আছেন, তাদের গোটা নজরুলকে নিয়ে কাজ করেছেন, আমরা অনেককে দেখে বড় হয়েছি, আমরা নিজেরা তাদেরকে দিয়ে উৎসাহিত হয়েছি। আমি আশা করব দেশের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সরকারের বাইরেও এই বর্ষটাকে উদযাপন করবেন, কারণ কোন কর্মসূচি জাস্ট একটা দায় সারা গোছের কিছু আসলে করার জন্য করা হয়নি। সুতরাং পুরো জাতি যদি একসাথে সরকারি এবং বেসরকারি সব পর্যায় থেকে এই তাৎপর্য তুলে ধরার চেষ্টা হয়, এই তাৎপর্য আমরা যাতে জাগানোর চেষ্টা করতে পারি, সেটা হলে এটা সফল হবে। আমি আশা করি ভালো জেলার উপজেলা নির্বাচন ব্যবহার করা ঠিক কিনা জানি না, তারপর একটু বলা দরকার যে যে উপজেলাগুলো কখনো কখনো বা অনেক সময় আমাদের মনোযোগ থেকে খানিকটা দূরে থাকে, সেই ধরনের উপজেলা আমরা সিলেক্ট করার চেষ্টা করেছি। এর বার্তাটা হচ্ছে এই, অঞ্চলেও ছড়িয়ে দিতে চাই, বাকি উপজেলাগুলোতেও সরকার কাজ করবে, এটা সারা বছর ব্যাপী চলবে এবং আমরা সেটা চালিয়ে যাব, কিন্তু আমরা এই বার্তাটা দিতে চেয়েছি, এই চেতনা, এই বার্তা রাষ্ট্রের প্রতিটা তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। যে উপজেলাগুলো কাজ করছেন তারা ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে এই কাজগুলো করবেন, নিয়ে যাবেন, এটা আমরা এক্সপেক্ট করি। আমি শেষ করব, আবারও আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এটা আমি আমার উদ্দেশ্যে বলছি, এটা একটা নিছক আনুষ্ঠানিকতা না, এটা আসলে নজরুলের যে মানুষ হিসাবে নজরুল যেমন ছিলেন, ব্যক্তি হিসাবে তিনি যেমন ছিলেন, অসাম্প্রদায়িক উদার মধ্যপন্থীদের জন্য এইভাবে নজরুল কিন্তু এমন জীবন যাপন করেছেন যে তিনি সেটা

0: বিশ্লেষণ ধর্মী বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খয়ম এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং উপস্থিত সকল পর্যায়ের সকল কর্মকর্তা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ২০ সালের মে থেকে ২০২৭ সালের মে পর্যন্ত এই এক বছর নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। আমরা জানি যে বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ভেতর দিয়ে আমাদের সরকার আজকে গঠন করা হয়েছে। আমাদের পিছনের যে দীর্ঘ সময় গেছে সেই সময়ে আমাদের সমস্ত এবং মানব সভ্যতার যা কিছু অর্জন ছিল সবকিছু বিসর্জিত হয়েছিল, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই দেশের ভুল। আজকে তার বিরুদ্ধে লড়াই করে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে গঠিত হয়েছে। আজকে সে কারণে বাংলাদেশে আজকে সমাজ বিনির্মাণের জন্য এটা একটা দারুণ চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আজকে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য, এই কাঠামোকে সংস্কার করার জন্য, মানুষের উপযোগী করার জন্য, আধুনিক একটা মানবিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার এখানে কাজ করছে। এই কাজ করার জন্য আজকে নজরুল আমাদের চেতনায় একটা বিশেষ

0: অবস্থা বিশেষ স্থান জুড়ে আছে। নজরুলের চেতনা, নজরুলের সাম্য, নজরুলের বিদ্রোহ, নজরুলের সংগ্রাম, নজরুলের প্রেম, মানবিকতা, সমস্ত কিছুকে ধারণ করে আজকে আমাদের সামনের দিকে যেতে হবে। আজকে এই গুরু দায়িত্ব একটা মতবাদিক, একটা আদর্শিক, একটা চেতনা হিসাবে, শক্তি হিসাবে নজরুলের সমস্ত সৃষ্টিকর্ম আমাদেরকে শক্তি যোগাবে, এটা আমি মনে করি। আজকের এই দিনে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এখানে আমরা সবাই জাতীয় কবি নজরুল ইসলামের পবিত্র স্মৃতি এবং গভীর শ্রদ্ধা নিবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রী যে এই অনুষ্ঠান ঘোষণা করবেন এই জন্য আজকে সময় দিয়েছেন, এই জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন সভাপতি বক্তব্য প্রদানের জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব চৌধুরী এমপি কে বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উপস্থিত আছেন, আমাদের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপদেষ্টা সচিব, মাননীয় ক্যাবিনেট সচিব জনাব নাসিমুল গনি সহ অন্যান্য সমস্ত নজরুল গবেষক, শিল্পী, সাহিত্যিক এবং আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং সুধী মন্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2026 এর মে থেকে 2027 এর মে পর্যন্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম অনুসারে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। কাজী নজরুল ইসলামের উপরে সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, বক্তব্য আমি শুধু এইটুকু বলতে চাই, নজরুল ইসলামকে একটা পক্ষ, একটা ধর্মান্ধ ধর্মপন্থী বুদ্ধিজীবীরা তারা নজরুলকে মুসলিম জাতীয়তাবাদ কবি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক এমন একটা সমাজ চাই, এখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার লোক বৈচিত্র্য, সমুদ্র এবং পাহাড়ের মানুষের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আমরা বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি এবং সমাজ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে নজরুল আমাদের অত্যন্ত আশ্রয়স্থলী, এই কারণেই যে নজরুল সাম্প্রদায়িক ছিলেন না, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। নজরুল বিয়ে করেছেন পমিলা দেবীকে, পমিলা দেবী কুমিল্লার বিখ্যাত সেনগুপ্ত পরিবারের মেয়ে, নজরুল বিয়ে করে পমিলা দেবী তার নিজের ধর্ম পালন করেছেন, নজরুল তার নিজের ধর্ম পালন, নজরুল তার ছেলের নাম রেখেছেন সব্যসাথী অনিরুদ্ধ, এবং নজরুল একই সাথে মুসলিম গজল সৃষ্টি করেছেন, আবার শ্যামা সঙ্গীত এটাও নজরুল নজরুল সৃষ্টি করেছেন। নজরুল যে বিদ্রোহ, যে দ্রোহ, এ বিদ্রোহ কোনো ধ্বংসাত্মক নয়, এটা হলো সাহসের। তিনি সময় অনেকেই চিরস্থায়ী জমিদারি নবরূপ, সেই কারণে তারা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেছেন, নজরুল সেখানে বলবীর চির অন্যতম শির বলে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। অতএব নজরুলের এই সাহস এবং নজরুলের যে একটি প্রায় সর্বহারা পরিবার থেকে, তাদের কোনো জমি না, ছোটকালে রুটের দোকানে কাজ করেছেন, লেট দোকানের দোকান কাজ, মার সঙ্গীত কাজ করেছেন, যে সমস্ত যে রবীন্দ্রনাথের প্রভাবে যেখানে গোটা জাতি প্রভাবিত, গোটা বাংলা, সেখানে নজরুলকে দেখতেন এবং নজরুল সেখানে আপনার সেই সময়কার উপস্থিত আছেন শুনতে পারিনি, তা আমরা আমাদের জাতীয় জীবনে অন্তর্ভুক্তিমূলক যে সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই যে নজরুল বর্ষ, সাথে সংস্কৃতির পক্ষ থেকে আমরা এইটুকু বলতে চাই, ঘোষণার পর দিন থেকেই সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে সেখানে কিন্তু নজরুলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, মানে সাহিত্য নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন জায়গা তার গান ইত্যাদি হচ্ছে। আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা এখানে ডকুমেন্টারি ফিল্ম করব, আমরা নজরুলের উপরে আমরা এখানে চিত্র প্রদর্শন করব, আমরা চিত্র অঙ্কন প্রতিযোগিতা করব, আমরা স্কুলে কলেজে প্রত্যেক পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা মানে নজরুলকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের আদরভাবে আমরা গ্রহণ করি, এটা করে যাব। এই কথাগুলো বলে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে তার সভাপতির বক্তব্য প্রদান করবার জন্য শেষের প্রায় কাছাকাছি এ পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট অবমুক্তি এবং নজরুল বর্ষের লোগো উন্মোচন করবার পালা।
4: ডাক টিকিটগুলা উদ্বোধন করার আগে আমি একটা প্রস্তাব একটু রাখতে চাই। আমরা অনেক বিশিষ্ট ব্যক্তির বক্তব্য শুনলাম, তবে আমার কাছে মনে হয়েছে যে বক্তব্যের এই পালাটা বোধহয় অসম্পূর্ণ রয়ে যাবে। কারণ আমার কাছে যেটা মনে হয় অ্যাজ একজন মানুষ হিসাবে, এখানে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি, যেমন এখানে সুধীর মুস্তফা উনি আছেন, এখানে নাশিদ কামাল উনি আছেন, এখানে খিলখিলাপা আছেন, এখানে ফেরদৌসি আরা উনি আছেন, এখানে ফাতেমা জোহা উনি আছেন, এখানে ইয়াসমিন মুশারি ওনারা আছেন এখানে। ছোটবেলা থেকে দেখেছি বিটিভিতে এই মানুষগুলো নজরুল সঙ্গীত গাইতেন, তা আমার মনে হয় আজকে যদি এই যেই মানুষগুলোর কথা আমি বললাম, এনাদেরকে যদি একটু আমরা কথা বলার সুযোগ না দেই, বোধ হয় অনুষ্ঠানটি পূর্ণতা পাবে না। কারণ আমরা যত যাই বলি না কেন, যেই নামগুলো আমি বললাম, এরকম এরা না কয়জন আজকের এই ঢাকার অনুষ্ঠানে উপস্থিত আছেন, অবশ্যই এই সারা বাংলাদেশের যে জেলাগুলো বা উপজেলা কানেক্টেড আছে ওখানেও এরকম বহু মানুষ আছে যাদের নাম আমরা জানি না। কিন্তু আমরা যেই লক্ষ্যটা অর্জন করতে চাইছি, এটাকে অর্জন করতে হলে আমাদের এই মানুষগুলোর প্রচেষ্টাই দরকার হবে। আমি বা মন্ত্রী সাহেব বা মহাশিব সাহেব আমরা পারবো না, আমাদের এই মানুষগুলোকে দরকার। আমি সেজন্য মনে করি যে অন্তত অল্প হলে ওনারা একটু বলুক যে অ্যাকচুয়ালি আমরা যে কাজটি করতে চাইছি এটাতে মানে কি হবে, আমরা যে লক্ষ্য অর্জন করতে চাইছি ওনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি ওনাদের যাদের নাম বলেছি এর বাইরেও হয়তো কেউ আছেন, সবাইকে হয়তো আমি চিনতে পারছি না এই মুহূর্তে, অন্তত আমি চাই যে ওনাদের মুখ থেকে আমি কিছু শুনতে চাই। জি ইয়াকুব আলী সাহেব আছেন, জি আমি এই মানুষগুলোর থেকে অন্তত অল্প হলেও আমি একটু কথা শুনতে চাইছি। জি অনুষ্ঠান যারা পরিচালনা করছেন আমার মনে হয় আপনারা যদি প্রথমে, জি সুবীর মোস্তফা আছেন আমি আপনার কথা একটু শুনতে চাইছি, আপনি কি অনুভব করছেন, আমরা যে এই যে এরকম একটা কাজ করতে চাইছি আপনার কাছ থেকে শুনতে চাইছি।
5: মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আপনাকে সালাম জানাই এবং উপস্থিত সচিববৃন্দ, অনেকে অনেক ক্যাটাগরি থেকে এসেছেন, সবাইকে আলাদা করে উল্লেখ করতে পারবো না, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এরকম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আমার মনে হয় যে আমরা নজরুলের গান করি, গানের মাধ্যমে আমরা নজরুলের বাণী প্রচার করার চেষ্টা করি, তার ভাবনা তার আদর্শ এগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এবং শিশুদেরকে যদি আমরা টার্গেট করি, আপনি এবার দেশে এসে শুরুতে যেটি বলেছিলেন যে শিশুদের মন তৈরি করতে হবে, তারা যেন গান গায়, বাজনা যন্ত্র বাজায়, ছবি আঁকে। আমাদের জাতির মেরুদণ্ড কিন্তু সংস্কৃতি একটি জাতির মনন, আমাদের এই মননের জায়গাটায় আমরা একটা খুব অবক্ষয়ের অবস্থায় আছি। শুধু শিশুতোষ গান নয়, তার অনেক
6: সাম্যবাদ, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা, নারী শিক্ষা, নারী অধিকার, একদম পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে কথায় কবিতায় উল্লেখ করা হয়েছে। তো শিশুদের মধ্যে যদি আমরা এইগুলো টার্গেট করে বেশি করে নজরুল বর্ষর মধ্যে ইনকর্পোরেট করি এই ইনগ্রিডিয়েন্ট গুলো, তাহলে আমার মনে হয় একটা নতুন সমাজ গড়ে উঠবে, যেটি নজরুলের স্বপ্ন ছিল, ভাবনা ছিল। আর আমরা তো গান গাই, গানে গানে আমরা ছড়াই। গানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে মেলোডির মাধ্যমে যখন আমরা একটা মেসেজ দিই সেটা মাথার মধ্যে গেঁথে যায়। তা আমরা যদি স্কুলগুলোতে নজরুলের টিম নিয়ে নিয়ে আমরা একটা নির্বাচিত গ্রুপ করতে পারি, প্রত্যেকটা জেলায় প্রচুর নজরুল শিল্পী আছে, কিছু গান সিলেক্ট করে যে সবাই যদি স্কুলগুলোতে এই গানগুলো গেয়ে গিয়ে বাচ্চাদের শেখায়, তাহলে খুব সহজেই এই নতুন প্রজন্মের মধ্যে নজরুলের ভাবনা এবং দর্শন ঢুকে যাবে। আরো অনেক কিছু করার আছে, আমি একটা প্রস্তাবও দিয়েছি মিনিস্ট্রিকে, এবং আপনি যে জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে সেই জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সঙ্গে আছি। ধন্যবাদ।
4: এরপরে নাশিদ কামাল, আপনি যদি কিছু বলেন প্লিজ।
7: অনেক ধন্যবাদ অনারেবল প্রাইম মিনিস্টার আর আজকে উপবিষ্ট সবাইকে, আমার মুগ্ধতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমিও খুব ছোটবেলা থেকেই কবি কাজী নজরুল ইসলামের প্রতি অনুরক্ত এবং এরকম একটি নজরুল বর্ষ আমরা বাংলাদেশে পালন করতে যাচ্ছি আপনার উদ্যোগে, সেটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। অনেকদিন থেকে আমাদের ইচ্ছে ছিল যে মধ্যে সত্যিকারের যে চেতনা, কবির যে মানবতা ধর্মী সমস্ত গান কবিতা এবং অসাম্প্রদায়িক যে চেতনা, সেটা যদি আমরা এই ছোটবেলা থেকেই তাদের মধ্যে দিতে পারি। আপনার মনে আছে যে নতুন করি অনুষ্ঠানে অনেকবার আপনার বাবার সাথে আমি অনুষ্ঠান করেছি, ট্রাভেল করেছি দেশের বাইরে। আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম একজন উত্তরসূরির কাছে আমরা কবি কাজী নজরুল ইসলামের উদযাপনের একটি অঙ্গীকার আমরা পেয়েছি।
4: জি এরপরে ফেদদুসিয়ারা, আপনি বলবেন কিছু।
8: আসসালামু আলাইকুম সবাইকে। আপনার উদ্যোগে যে নজরুল বর্ষ আমরা এত কাল গান গিয়ে এসেছি, কখনো কোনোদিনও পাইনি। এই নতুন আঙ্গিকে নতুন ধারায় আমরা আপনার এই
1: শিল্পী নজরুল, যত কলাকুশলী নজরুল বিষয়ক যারা আছেন সকলকে নিয়ে পা রাখতে চাই, দৃঢ় পা দৃঢ় পদচারণা করতে চাই। তার মধ্যে কয়েকটি জিনিস এই
8: প্রাইমারি শিক্ষকদের, বিশেষ করে সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছিল সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়, কারণ অনেক ছেলে মেয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়। আমাদের দেশের এত বেশি জনশক্তি জনবল রয়েছে, তাদের মধ্যে কিছু কাজ কি আমরা যদি বিভাগে ভাগ করে দিতে চাই, তাদেরকে কর্মরত দেখতে চাই, তাহলে সঙ্গীতের বিভাগে যারা পড়াশুনো করেছে তারা বেরিয়ে গিয়ে তাদের আর কাজ খালি থাকবে না, তাদেরকে আবার একটু জায়গায় এনে দেওয়া। এবং শিশুদের নিয়ে, শিশুদের নিয়ে যে কাজ সেগুলো তো অবশ্যই করতে হবে, কারণ ভবিষ্যতের শিশুরাই বাংলাদেশকে উজ্জীবিত করবে সকলের সামনে। আরেকটি হচ্ছে যেই যেই জনগোষ্ঠী খুব অবহেলিত থাকে, সেটি আমি বলছি বিশেষ মানুষ, বিশেষ যারা, তাদের জন্য তারা কিন্তু গান শুনেই খায়, গান শুনে ঘুমায়। সেই সব স্কুলে নজরুল বিষয়ক যে বিষয়গুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আর সমগ্র বাংলাদেশ জুড়ে এবং বিশ্বে যত বাঙালি রয়েছেন নজরুলকে ভালোবাসেন, সেই নজরুল বিষয়ক যে কোনো কার্যক্রমে আমরা যুক্ত থাকবো বিনা দ্বিধায়, আপনার সাথে আমরা সাথী হতে চাই।
4: থ্যাংক ইউ। এরপরে ফাতেমুজ্জোহা আছেন, আপনি যদি কিছু বলেন প্লিজ।
9: আপনাদের পরিবারের সঙ্গে, বিশেষ করে আপনার মার সাথে আমার অনেক স্মৃতি আছে, ওটা আমাকে খুব তাড়িত করে সবসময়। এবার আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আমার মনে হচ্ছে যে আমাদের যে জীবনের সাধনা আমার এবং আমাদের সবার বন্ধুদের কাজী নজরুল ইসলামকে নিয়ে, ছোটবেলা থেকে তাকেই চিনেছি গানের ব্যাপারে, এই যে শব্দ রাশি শব্দ ভাণ্ডার এগুলো এত বেশি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে তাড়িত করেছে, যাওয়ার বাইরে যেতে পারি, সেই মানুষটাকে নিয়ে আরো অনেক ধাপ উপরে একটা চিন্তা আপনি করেছেন, যেখানে কাজ করার জন্য আমরা সবাই খুবই আগ্রহী এবং খুব মানে প্রলুব্ধ বলতে পারি। এবার আমার কথাটা হচ্ছে যে অনেক প্রস্তাবনা হচ্ছে, অনেক প্ল্যান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেখানকার এত কিছু হয়তো কবে করা হবে জানি না, অন্তত কিছুখানি যদি করা হয়, যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, তাহলেই সেটা সার্থক। অনেক কিছু বলছে পয়েন্টস অনেক, কিন্তু আমি মনে করি এত পয়েন্টস তুলে কোনটা হবে কোনটা হবে না জানি, তবে গানের জন্যে গান করার জন্যে বাংলাদেশ এগিয়ে প্রত্যন্ত জায়গায় মানুষ সবাই দেখছেন যে কাজী নজরুল ইসলাম এবং তার গান তার রচনা সব কিছু আমরা চর্চা করবো বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যদি সেটা যদি ওরকম ছোট ছোট পদক্ষেপে যদি কাজে লাগে আমরা কাজে লাগতে পারি, আপনার উদ্যোগের হাতটা আমাদের মাথায় থাকুক এবং আমাদেরও আপনাদের হাত আপনার হাতে ধরে থাকুক ইনশাআল্লাহ।
4: থ্যাংক ইউ। এরপরে ইয়াসমিন মুস্তারি আছেন, আপনি যদি কিছু বলুন প্লিজ। আমি হয়তো ঠিক সিনিয়র জুনিয়র প্রোটোকলে যেতে পারছি না, আই এম সরি ফর দ্যাট।
10: আপনাকে আমার আন্তরিক সালাম এবং উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যাপারটি একটু স্পর্শকাতর, যেহেতু যে বিষয় নিয়ে আজকে এত আলোড়ন সেটির অধিকৃত ছিলেন আমার বাবা, আজকে গর্ব করে বলতে পারি কবিতা আলিম হোসেন। আমি আজকে এই সুযোগটি পেয়েছি, আমি ধন্য আপনার মতো একজন মহা মানুষ মানবের সামনে আমি এভাবে বলতে পারছি এই সুযোগটি আল্লাহর কাছে শুকর। যে আব্বা যখন নজরুল একাডেমি করলেন, নিজে একেবারে এককভাবে নজরুল একাডেমি বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত করেন, এবং তার আগে নজরুল নিয়ে চর্চা বলতে গেলে ছিলই না, সবাই একমত হবেন, ছোটখাটো সংগঠন ছিল, কিন্তু এককভাবে এখানে অনেকে আছে জানেন যে যেটা করেছেন তো বারবার বলবার কিছু নেই, কিন্তু বলবার বিষয় এটি যে তৎকালীন সময়ে মাননীয় প্রেসিডেন্ট আমাদের জিয়াউর রহমান সাহেব আপনার বাবা তখন আব্বার এই ইচ্ছেটাকে সমর্থন করে এগিয়ে এসেছিলেন এবং একটি ল্যান্ডও দিয়েছিলেন নজরুল একাডেমি করবার জন্য। সেটা এখনো আমরা মন থেকে যখন যেভাবে দুনিয়া পৃথিবী চলেছে নানান রাজনীতি, কিন্তু জিনিসটি মনে রেখেছি সবসময়ই নজরুল একাডেমির এই সহযোগিতাটা সারা জীবন মনে থাকবে। এই জিনিস এরপরে একাডেমির অনেক উন্নতি হয়েছিল, অনেক অগ্রগতি, যেগুলো হওয়ার সম্মেলন যা কিছু ঝড়ের মতন অনুষ্ঠান হতো এবং সব জায়গার বড় বড় ওস্তাদরা এসে নজরুলের সম্মেলন হতো, আঙ্গুরবালা ইন্দ্রবালা এনাদের মতো শিল্পীরা এসে, একটা ইতিহাস হয়ে গেছে। এখন আর কিন্তু অনেকদিন এটা কেউ করতেও পারেনি, হয়ও নি। এটা নিয়ে গর্ব করি এবং বারবারই বলতে ইচ্ছে হয়, আজকে সুযোগ পেলাম বলি না তো কিছু, কিন্তু সবকিছু আপনার বাবার জন্য হয়েছিল, সেই জন্য আপনাকে বাবা নেই আপনাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আর নিশ্চয়ই আমরা সবাই মিলে এরপরে অন্য কথা যে সবাই মিলে নজরুলের কাজ করব, এবং যেহেতু আমার ঘর থেকেই আমি নজরুল মানে নজরুলের প্রতি আসক্ত এবং সবসময় বলি কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে কোনো দিকে আর হাত পাততে হয় না, এই কথাটি আমার একটি সবসময় কথা, যেহেতু এর মধ্যে সব স্বাদের গান রয়েছে, সব কিছু আধুনিক বলেন আর সব ধরনের গান, যার জন্য নজরুল অবহেলিত হলে আমাদের কষ্ট হয় সব শিল্পীদের, যে এত বড় একটা জিনিস আমরা তুলে ধরতে পারছি না কেন। এবার নিশ্চয়ই হবে, অন্তর থেকে বিশ্বাস এবং দোয়া করি যেন আমরা সবাই মিলে পারি। আপনার জন্য দোয়া রইল যেন কাজটি আমাদেরকে এগিয়ে দিতে পারেন। অনেক ধন্যবাদ,
4: ধন্যবাদ। এবার আমি ওস্তাদ ইয়াকুব আলী খানকে অনুরোধ করব কিছু বলার জন্য।
11: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানে সমাগত বিশিষ্টজনেরা। নতুন বর্ষ ঘোষিত হল জেনে খুশি আমি আপ্লুত, এবং এর আগে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, এর আগেও নতুন বর্ষ ঘোষিত হয়েছিল, সেটা হাস্যকরভাবে তার পরিসমাপ্তি ঘটেছে।
4: আপনি চেয়ারটাকে সরিয়ে দিতে পারেন।
11: এবারে নজরুল বর্ষ সার্থক হয়ে উঠবে সর্বদিক থেকে, শুধু সঙ্গীত পরিবেশনের মধ্যে নয়, মান নজরুলের চেতনা চিন্তাধারা
12: সর্বক্ষেত্রে সর্বমানবের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, আমাদের জাতীয় সংকট কেটে যাবে, আমরা যে কোনো সংকট উত্তরণের পথ পেয়ে যাব। তারপরে বাংলা গানের যে দণ্ডতা আমাদের বাংলাদেশ চলছে, নজরুলকে যদি আমরা ঠিক মতো ধারণ করি, বাংলা গানের এমন কোনো ধারা নাই যে সেখানে নজরুলের বিচরণ নাই। আমি সারা জীবন নজরুল সাধনায় কাটিয়ে গেলাম, কিন্তু এখনো নজরুলের অনেক গানে আমার হাত দেবার সাহস নেই, এমন গান তিনি সৃষ্টি করে গেছেন, হয়তো আগামী প্রজন্ম এটার মধ্যে সাফল্য খুঁজে পাবেন। তো বাংলা গান কোনোদিনও পথ হারাবে না যদি নজরুলকে আমরা ধরে রাখি। আশা করি নজরুল বর্ষ সফল হয়ে উঠবে এবং আর এর সার্বিক সাফল্য কামনা করছি। আপনাকে আবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
4: এবার আমি অনুরোধ করব খিলখিল কাজীকে কিছু বলার জন্য। আমাদের কাজী নজরুল ইসলামের
13: নাতনি উনি, এটা কম বেশি আমরা সবাই জানি। আপু আপনি কিছু বলেন। থ্যাংক ইউ।
14: প্রথমেই আমি সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমার প্রিয় ছোট ভাই বলবো, কারণ ওকে আমি অনেক বছর থেকে চিনি। আমার ভাইয়ের বন্ধু ছিল বাবুল কাজী, তার মাকেও আমি ভীষণভাবে চিনতাম আসা যাওয়ার মাধ্যমে তার বাসা থেকে। আর আমাদের প্রধানমন্ত্রী তো সবসময় আসতেন আমার সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর বাবার দেখা হয়েছিল অনেক আগে, 80 বা 81 সাল হবে। আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন তিনি যে আমরা সবে, আমার বাবা কাজী সব্যসাচী মারা গিয়েছিলেন 79-এ। তারপরে আমাদের বাংলাদেশ মিশনে এক চিঠি গিয়েছিল মাননীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে যে উনি আমাদের সাথে সাক্ষাৎ করতে চান, এবং আমার মা সেটা ব্যবস্থা করে আমাদের, আমি ঢাকায় আসলাম এবং আমি গেলাম সেখানে, মাননীয় প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করলাম। এবং উনি এত আন্তরিকভাবে আমাদের সাথে কথা বললেন, আমাকে বলা হয়েছিল যে 15 মিনিট সময় পাবেন আপনি। আর আচ্ছা ঠিক আছে, এর মধ্যেই আপনাকে সব কথা বলে ফেলতে হবে, কারণ উনি খুব ব্যস্ত, নিশ্চয়ই তিনি ব্যস্ত। তারপরে কিন্তু যখন মাননীয় প্রেসিডেন্ট আসলেন আমাদের সামনে, এত সুন্দর একটা হাসি দিয়ে আমাদের, আমার গায়ে আমার মাথায় হাত দিলে বলে বসো বসো, আর মা তো ওনাকে দেখেই কান্নাকাটি শুরু করে দিলেন। তখন শব্দ বাবাকে হারিয়েছি, তা বললেন, মাকে বললেন ভাবি আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আপনাদের সব কিছু দায়িত্ব আমি নেব। আর আমি আমার মা বললো ওরা এখানে আসবে, বলছে হ্যাঁ নিশ্চয়ই আসবে, আমি একটা বাড়ির ব্যবস্থা করে দেবো, আমাদের লেখাপড়া মানে যাবতীয় যা কিছু দরকার আমি সেগুলো করে দেবো। তা এটার জন্য আমরা চিরকৃতজ্ঞ, কারণ তার পরে পরেই তাকে চলে যেতে হয়েছিল। এমন একজন প্রেসিডেন্ট যে আমাদের অনেক দরকার ছিল, তিনি সবসময় সঠিক পথটা বেছে নিতেন এবং খুব তাড়াতাড়ি সেই ডিসিশনগুলো নিয়ে নিতে পারতেন। তার ছেলে আজকে সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী, অত্যন্ত আনন্দিত আমি। তা আমার অনেক দোয়া রইল তার জন্য, তিনি যেন খুব সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, মানুষের কাজে থাকতে পারে। এই বর্ষটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বছরব্যাপী হবে। আমার মনে হয় খুব এটা ভালো প্রস্তাব। নজরুলের এত দিক আছে, কাজী নজরুল ইসলামের মানবতার আছে, সাম্যের আছে, এবং তার গান, যে গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়, সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। জীবনের নানান দিক যে কোনো সময় আমরা তার গানে মানে শক্তি খুঁজে পাই। তা আমার অনেক একটা আবেদন থাকবে যে সব স্কুল কলেজের ছেলে মেয়েদের এখন থেকেই যদি নজরুল বর্ষের কাজগুলো শুরু করে দেওয়া যায়, তাহলে একদম নেক্সট ইয়ার মানে 25শে মে পর্যন্ত তারা এই কাজটা নিয়ে মেতে থাকবে এবং ভুলে যাবে না, একটা দিন মনে করার জন্য কবি নজরুলকে মনে করবে না। সেই জন্য স্কুলে তার জীবনটা আসলে পড়ানো উচিত, কারণ এখনো কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে তেমনভাবে তাদের কাছে বলা হয়নি, কারণ অনেকেই এখনো অনেক রকম গল্প কথা কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে ভাবেন। আমার মনে হয় যে একজন কয়েকজন যে একটা কমিটি গঠন করে কয়েকজন জীবনীকারকে দিয়ে তার ভালো সঠিক জীবনটা প্রতিটি স্কুল কলেজে বাংলাদেশের গ্রাম শহর থেকে এবং গ্রামে গঞ্জে সব স্কুলগুলোতে যদি তার সঠিক জীবনটা পৌঁছে দেওয়া যায় এবং ছাত্রছাত্রীর কাছে বলা যায়, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক সম্পূর্ণ হবে। এবং এই কাজগুলো কিন্তু নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যাতে কাজী নজরুল ইসলামের সঠিক জীবনটা যেন সকলে বুঝতে পারে এবং পৌঁছানো যায়। ধন্যবাদ আপনাদের সকলকে।
13: ধন্যবাদ। আমার মনে হয় শিল্পীবৃন্দের কথা এবং খিলখিলাপুর কথা শোনার পরে আমার কাছে, মানে ওনারা কথা বলার পরে আমার কাছে মনে হয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিছুটা হলেও পরিপূর্ণ হয়েছে, অনুষ্ঠানটা কিছুটা হলেও পরিপূর্ণ হলো। আমি আমি দেখছিলাম সেক্রেটারি সাহেব নোট করছিলেন যখন শিল্পীবৃন্দ কথা বলছিলেন, ওনারা কিছু পরামর্শ দিয়েছেন, আমি শিওর এটা সেক্রেটারি সাহেব নোট করেছেন। এবং আমি এতটুকু বলবো শিল্পীবৃন্দকে, আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের পরামর্শ গুলো যতটুকু সম্ভব আমরা বাস্তবায়ন করার অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব সরকার থেকে। ধন্যবাদ। অনুষ্ঠান যারা পরিচালনা করছিলেন আপনারা আপনাদের এখন পরবর্তী অনুষ্ঠানে যেতে পারেন, মানে যেভাবে আছে।
15: আপনার চমৎকার ইন্টারভেনশনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় ছিল। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট অবমুক্ত এবং নজরুল বর্ষ লোগো উন্মোচন করবেন।
16: অনুমোদন করা হয়েছে।
13: কোনটাতে সিগনেচার করবো?
17: ছবি আছে
15: উন্মোচন করছেন এবং লোগো উন্মোচন করছেন। আমরা এক করতালির মাধ্যমে এই পর্বটিকে আমরা উদযাপন করি।
18: আমাকে একটা সাইন দিয়ে দাও।
16: ছয়টার
18: দিয়ে একটা

0: Sí, sí.
1: Bien. আর স্পর্শ ধরে তো কাজে ছটা মানে রেলিভেন্ট আর কি।
2: প্রত্যেকটা সেটে 50,000 পিস করে ছাপানো হয়েছে, কালকে সারা রাত করে করেছে, একটু চ্যালেঞ্জ হয়েছে, আলহামদুলিল্লাহ পারা গেছে আর কি।
3: বক্তব্যের পরে আপনারা যদি কাইন্ডলি আসেন তাহলে আর একটু ভালো
2: হতো। হাতে নিয়ে স্যার কি দাঁড়ালে সামনের সাথে একটা
4: জি জি জি কালকে ইংল্যান্ড জিতেছে।
5: সব নম্বর খুব অসুস্থ
4: সবসময় ওনারা দেখি ওই কয়েকটা স্যাম্পল নিয়ে আসে আর একটা বলে করতে স্ট্যাম্প আর এনভেলপ। আমার কাছে কেন জানি মনে হয় একটা কেন করবেন, কয়েকটা করেন, একটু ডিফারেন্ট টাইপ হলে তো যারা কালেকশন করে ওদের কালেকশনের জন্য সুবিধা হবে, বিভিন্ন রকম থাকবে।
3: অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
4: বিসমিল্লাহির রহমানির রহিম। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্ট নজরুল গবেষকবৃন্দ, শিল্পীবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সারা দেশের জেলা এবং উপজেলায় এই মুহূর্তে অনলাইনে যারা আমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশের ভূখণ্ডে হয়তো জন্মগ্রহণ করেননি, তবে অবশ্যই তার হৃদয় জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। কিশোরবেলায় 1914 সালে তিনি প্রথমবারের মতন ময়মনসিংহ ত্রিশালে এসেছিলেন। কবি সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি 2026 সাল এর 25 মে থেকে 2027 সালের 25 মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন পর্যদুস্ত পরাভূত জাতির ভাগ্যকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারী। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সংগ্রাম, সাহিত্য সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন, বেশ কয়েকজন নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীত শিল্পীগণ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সামনে, এবং আমি ধরে নিচ্ছি যে ওপাশেও যারা আছেন, বিভিন্নভাবে কানেক্টেড যারা আছেন অনলাইনে, সেখানেও শিল্পীগণ কিছু হলেও রয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। তবে একটি আবদ্ধ ঘরে বসে আর যেভাবে নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন করছি, স্মারক ডাক টিকিট এবং লোগো উন্মোচন করছি, এই উদ্বোধন অনুষ্ঠানটাকে আমি একটু ভিন্নভাবে আশা করেছিলাম। আমার সামনে এখানে যেখানে আমরা প্রেজেন্ট আছি, আমি চেষ্টা করেছিলাম সেই ভিন্নতা আনার জন্য। কিছুটা হলেও হয়তো বা সফল হয়েছি, তবে পুরোপুরি মনে হয় সফল হয়নি, কারণ সারা দেশে এরকম শিল্পী আরও ছড়িয়ে আছেন। আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, শিল্পীবৃন্দ ছাড়া, গবেষকবৃন্দ ছাড়া, অন্য যারা আছেন, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে যে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত 74টি উপজেলা অফিসার, নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটা বোধহয় এইরকম হলে আমার সাথে নিশ্চয়ই অনেকে একমত হবেন, কার্ডের ভাষাটা যদি এরকম হতো যে সকল বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমিকগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বা এই উপলব্ধিটার কারণ হল আমাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যখন আমরা করি, সেই অনুষ্ঠানে যদি আমরা বলতাম, যে কটি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে যদি আমরা বলতাম যে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে, তাহলে কেমন শোনাতো ব্যাপারটা, বা তাহলে দেখতে কেমন লাগতো? ঠিক এ কারণেই আমি উদাহরণটা দিলাম, যাতে বুঝতে সকলের সুবিধা হয়। ঠিক এ কারণেই আমি নজরুল বর্ষ উদযাপনে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত 74টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, এই কথাটা মানে টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন, বাট এটার সাথে যদি অন্যরাও থাকতেন, যাদের থাকাটা উচিত ছিল, তাহলে বোধহয়। হ্যাঁ, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি সকলকে, বিশেষ করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ কৃত্রিম বুদ্ধিমত্তার সীমায় নেতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তো বা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এ কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে, যেই অ্যাডভাইসটি আমাদেরকে শিল্পীগণ তাদের বক্তব্যে উল্লেখ করেছেন। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্মতরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল এসো এসো পথতলে। উপস্থিত সুধীবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, ফলে সাহিত্য সম্মেলন, গবেষণা সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবিকে, কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমেও, আজকে যেরকম আমরা ডিজিটাল মাধ্যমে মোটামুটি সারা দেশে এই অনুষ্ঠানটি উদ্বোধন করছি, সে একইভাবে ডিজিটাল মাধ্যমে তার সাহিত্য এবং সঙ্গীত সংরক্ষণ এবং তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, যারা নজরুল বিশেষজ্ঞ তারা কবিকে নানাভাবে নানা বিশেষণে ভূষিত করে থাকেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। উপস্থিতিবৃন্দ, অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষেরই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। আয়োজনকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং নজরুল বর্ষের সার্থকতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। নিশ্চয়ই আমরা বাইরে তুললে ভালো হবে, ওখানে জায়গাটা বড় আছে।
3: মাননীয় প্রধানমন্ত্রীকে তার প্রেরণা সঞ্চারী গভীর বিশ্লেষণ রূপী ও দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সমৃদ্ধ শুভমন্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমি সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আর যারা ছবি
0: এবং শারদ ডাক টিকিট এই উপলক্ষে শারদ ডাক টিকিট প্রকাশ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। একই সাথে তিনি কিন্তু এই যে বর্ষব্যাপী 2026-27 বর্ষব্যাপী নজরুল বর্ষের যে উদ্বোধন করলেন তার একটি লোগো তিনি উদ্বোধন করলেন। সুপ্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে সরাসরি সম্পর্কে এতক্ষণ অগ্রসর ছিলাম আমি সারা হাসে, আমি ফাতিমা তোহিনী। প্রকাশের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুস্তাফা চৌধুরী ও মোহাম্মদ শামী মাহমুদ। প্রবেশ নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে হাসনাতুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম। সরাসরি সম্প্রচারের সমন্বয় ট্রেনে বিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খোদা হাফেজ।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নজরুল বর্ষ 2026-2027 পালনের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ এফএম, 90 মেগাহার্টজে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশো কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে যাচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
7: সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনার বিষয় সন্তান জন্মদানের পর প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা। এ বিষয়ে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন তামান্না মিনহাজ।
6: সাধারণ ডেলিভারি হোক বা অপারেশনের মাধ্যমে, সন্তান জন্ম দেয়া মোটেই সহজ কোনো কাজ নয়। যে সন্তান আপনার গর্ভে আপনার অংশ হিসেবে বেড়ে ওঠে, 9 মাস পর অবশেষে সে পৃথিবীর আলো দেখতে পায়। কিন্তু সন্তান জন্মের পর আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আবেগের জায়গা থেকে আপনি হয়তো নবজাতকের বিভিন্ন প্রয়োজনের দিকে বেশি মনোযোগ দেবেন। সন্তান গর্ভে থাকার সময় এবং জন্মের পরের সময়, এই দুই পর্যায়ের ক্রান্তিকাল খুবই গুরুত্বপূর্ণ। এ সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। আজ আমরা কথা বলব সন্তান জন্মদানের পর প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়টি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মর্জিয়া হক। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা বসেছি। প্রসূতির যত্ন বলতে আসলে আমরা কি বুঝি এবং প্রসব পরবর্তী যত্নের কথা যেটা বারবার বলা হচ্ছে, এটা কেন এত গুরুত্বপূর্ণ?
8: যে বিষয়টা আপনি এখানে অবতারণা করলেন যে একজন মা যখন গর্ভবতী হয় তার কিন্তু শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে, বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়, মানসিকভাবেও এই জন্য তার উপরে একটা প্রভাব পড়ে। হয়তো কিছু শঙ্কা, ভয়, অনেক রকম কিছু তার মনে তৈরি হয়। তো সেই জন্য একজন মায়ের শারীরিক তো অনেক পরিবর্তন হয়, তার জন্য তার যত্নের প্রয়োজন আছে। যেমন আমাদের একজন মা যখন গর্ভবতী হয় তখন তাকে 4 বার চেক আপের কথা আমরা বলি। তার কারণ তার গর্ভজাত শিশু, সেই শিশুটা এবং মা দুজনে যেন সুস্থ থাকে। আপনি যেহেতু প্রসব পরবর্তীতে যত্নের নেওয়া উচিত বলছেন, তো আমরা যেটা করি যে প্রসব পরবর্তীতে একজন মাকে 4 বার, অন্তত কমপক্ষে 4 বার প্রতিষ্ঠানে এসে বা আমাদের দক্ষ যে সেবাদান কর্মী তার কাছে এসে সেবা নিতে বলি। জন্মের 24 ঘন্টার মধ্যে যদি প্রথম সাক্ষাৎটা করেন তাহলে মায়ের প্রাথমিকভাবে যে আপনার যে অনেক সময় রক্তক্ষরণ হয়, এক্লাম্পশিয়ার সমস্যা দেখা দেয়, যে কোনো কিছু উদ্ভূত হোক না কেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিশ করা যায় এবং সেটার একটা চিকিৎসা দেওয়া যায়। এছাড়াও একটা শিশু জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু ধরেন যে একেবারে শূন্য থেকে আঠাশ দিনে যে বয়সটা, এটা খুবই মারাত্মক একটা সময়, এই সময় শিশু মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। এই সময়টায় শিশুর যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে কিন্তু এটা নোটিশ করা যায়। আবার এরপরে ধরেন আপনার জন্মের দুই থেকে তিন দিনের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ, এই যে বললাম এই সময়ও মায়ের কিন্তু কোনো নতুন সমস্যা তৈরি হতে পারে। তারপরে জন্মের সাত থেকে চোদ্দ দিন এবং শেষে জন্মের ছয় সপ্তাহের সময় চতুর্থ সাক্ষাৎটা করা উচিত। এটা বলার কারণ হচ্ছে যে প্রতিটা পদক্ষেপে যখন যখনই বিপদটা আসতে পারে তখন যেন মা এটা নোটিস করা যায় মায়ের জন্য এবং সন্তানের জন্য, তাহলে এটা সঙ্গে সঙ্গে এটা চিকিৎসা দেওয়া যায়, এটা মানে মাতৃমৃত্যু শিশু মৃত্যু কমানো যায়। এবং আরেকটা জিনিস আমি বলি, জন্মের ছয় সপ্তাহে যে কথাটা বলা হচ্ছে এখানে আমাদের কিন্তু জন্মের ছয় সপ্তাহে প্রথম টিকা নেয় শিশু, তাহলে যদি মা আসে ছয় সপ্তাহে টিকাটা দিয়ে দিল।
6: কি কি সমস্যার মুখে পড়তে পারেন একজন প্রসূতি শিশুর জন্মের পর থেকে তিনি নিজে যে সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে, এটা কি কি ধরনের হতে পারে?
8: আচ্ছা, প্রথমত আমি বলি যে আমরা দেখেন একটা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাকে নিয়ে আমরা সব অস্থির হয়ে যাই, মায়েরও যে একটা ঘুম বিশ্রাম এরকম অনেক কিছুই দরকার হতে পারে, সেটা কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। যার জন্য হয় কি যে একটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশনই হোক, মা কিন্তু বুকে দুধও আবার শিশুকে খাওয়াবে, তার ঘুমের দরকার, তার বিশ্রামের দরকার, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে মায়েরও যেন বিশ্রাম হয়। আমরা চেষ্টা করবো মাকেও বিশ্রাম দিতে, কারণ মা তা একসঙ্গে রাত জাগবে, একসঙ্গে বাচ্চাকে দুধ খাওয়াবে, তারপর ব্রেস্ট ফিডিং করাবে, যদি নতুন মা হয় তার জীবনে নতুন একটা অধ্যায় সেটার সঙ্গে খাপ খাওয়াবে। এছাড়াও ধরেন যে মায়ের যোনিপথে রক্তপাত বা লোকিয়া বলে এটা হতে পারে, তারপরে মাসিকের রাস্তায় বা নিম্নাঙ্গের চারপাশে একটা সেলাই দেওয়া হয়, এটাকে এপিসিওটোমি বলা হয়, এটা দিলে একটা ঘা থাকে, এটার পরিচ্ছন্নতার দরকার, এটার হচ্ছে ড্রেসিং করা দরকার হতে পারে, এরকম কিছু হতে পারে, প্রস্রাবের জ্বালা পোড়া এরকম কিছু থাকতে পারে, সেটার জন্য কি কি মানে পরামর্শ পাবে। তারপরে হচ্ছে কি যে বাচ্চাটা যখন হয়ে যায় তারপরে জ্বরটা আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ধরেন যে ওনার বিভিন্ন রকম প্রবলেমস শুরু হতে পারে, সেইগুলোকেও কিন্তু নোটিশ করতে হবে এবং সেগুলোর ব্যাপারে পরামর্শ দিতে হবে। কোষ্ঠকাঠিন্যর বিষয়টার জন্য কি কি সাজেশন তাকে দেওয়া যায় এটা দিতে পারে। তারপরে যখন গোটা প্রেগনেন্সিতে একটা কিন্তু স্তনেরও পরিবর্তন হয়, স্তন আকারে বড় হয়, দৃঢ় ভারী হয়, ডেলিভারির পর দুধের ফ্লো বাড়লে অতিরিক্ত দুধের চাপ এসবের জন্য স্তনে ব্যথা হতে পারে, ওভার ফ্লোর কারণে প্রয়োজনের অতিরিক্ত দুধের কারণে যে ব্যথা তাকে এনগোর্জমেন্ট বলে, অনেক সময় দুধ লিক করে নিজে থেকেও গড়িয়ে পড়ে, এই সবগুলো তাকে

0: আপনি পরামর্শ দেবেন? প্রথমত হচ্ছে প্রসূতি নিজে কি করবেন, দ্বিতীয়ত হচ্ছে তার পরিবার পরিজন তাকে কিভাবে সহযোগিতা করতে পারে?
1: হ্যাঁ, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো ইনফেকশন হয়ে যায়, যেখানে ধরেন যে ওনার যদি সিজার হোক বা নর্মাল ডেলিভারি, এখানে কিছু তো কাটাছেঁড়া হচ্ছে, এই ক্ষেত্রে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে একজন মায়ের পক্ষে সন্তানকে দেখাশোনা করে নিজের যত্ন নিয়ে আবার ওই ইনফেকশনটাকে ফেস করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চারও কিন্তু একটা যত্নের অভাব হবে, এবং শুধু মায়ের না বাচ্চারও কিন্তু পরিচ্ছন্নতার ব্যাপার আছে এখানে। মা যেমন নিজের যে আপনার যে ইয়েটা হয় আপনার বাচ্চা হওয়ার পরে বেশ কিছুদিন মিনস্ট্রেশন আর রক্তটা যায় আর কি, সেটার জন্য মা পরিষ্কারভাবে যেমন আপনার প্যাড ইউজ করতে পারে বা পরিষ্কার শুকনা কাপড় ইউজ করতে পারে, এটা একটা। তারপর উনার যে পরিধেয় বস্ত্র সেইগুলাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন গোসল করা বা স্যাবলন দরকার হলে স্যাবলন দিয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এইসব কিছু কিন্তু করতে পারে। এবং এই সময় মা হয়তো নিজে পারছেন না ভারী কাজগুলো করতে, এই সময় তার যে আশপাশের আত্মীয় স্বজনরা আছেন কাছের মানুষ, তারা কিন্তু তাকে হেল্প করবেন। আবার যে বাচ্চার ব্যাপারেও দেখেন যে বাচ্চাকে যে উনি নিবেন কোলে নিবেন দুধ খাওয়াবেন, এই ক্ষেত্রে অবশ্যই তিনি যেন সাবান পানিতে হাতটা ধোয় বাচ্চা ধরার সময়। তারপরে যিনি বাচ্চার নাড়িটা কাটবেন, এটাও আমার একটু বলে দেওয়া উচিত, যে যিনি নাড়িটা কাটবেন উনি যেন জীবাণুমুক্ত সুতা ব্যবহার করেন। এবং আমরা জানি যে নাড়ি কাটাও বাঁধার পর 7.1 ক্লোরোহেক্সিডিন নবজাতকের নাড়িতে এমনভাবে লাগাবেন যেন সম্পূর্ণ নাড়িটি ভালোভাবে ভিজে যায়। এবং এই জিনিসটা লাগানোর পরে আর কখনোই নাড়িতে হাত যাওয়া যাবে না বা নাড়িটাকে শুষ্ক রাখতে হবে, তাহলে বাচ্চার যে নাড়িতে যে ইনফেকশনটা হতে পারে এটা থেকেও কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। তাহলে আমরা দেখছি যে শুধু যত্ন বলতে এই পরিচ্ছন্নতা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে। আর একটা জিনিস আমি একটু এখানে নোটিস করতে চাই, সেটা হচ্ছে একজন প্রেগন্যান্ট মা কিন্তু তার খুব মুড সুইং হয়, কারণ হরমোনগত ভারসাম্যহীনতার জন্য এটা হয়ে থাকে। ডেলিভারির পর তার রাতারাতি পরিবর্তন হয়ে যায় না, বরং ডেলিভারির পর বেবি ব্লু সহ নানা রকম পোস্টপার্টাম ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রায় পেপারে পড়ি বা বিভিন্ন জায়গায় যে মা বাচ্চা কোনো সময় মেরেও ফেলছে, কি করে পারে এটা? কারণ উনার যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা হচ্ছে এটা কিন্তু আমাদের সমাজে আমরা খুব কম গুরুত্ব দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং মাকে সেই রকম করে মানসিক একটা সাপোর্ট একটা দিতে হবে, তাহলে তাকে বুঝতে হবে। এবং এটার জন্য দরকার হলে যদি বাড়াবাড়ি পর্যায়ে যায় মানসিক ডাক্তারের সঙ্গে কথা বলে ওনার এটার ব্যবস্থা করতে হবে,
0: কাউন্সিলিং করার ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের পুরো সামাজিক যে ব্যবস্থা সেটাতেই মানসিক স্বাস্থ্যকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, সবসময় সবশেষে এই জিনিসটা আসে। আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি একদম সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন, এই সময় ভালো থাকার জন্য একজন প্রসূতি মা কি কি পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হতে পারে?
1: এটা যেটা বললাম আমি যে ওনার যদি ব্লাড যায় ওটা বেশি হলো না কম হলো, হ্যাঁ, সেই যদি অনেক বেশি ব্লিডিং হয় সেই ক্ষেত্রে উনি যদি আসে আমাদের প্রতিষ্ঠানে, যদি প্রাতিষ্ঠানিক সেবাটা নেন উনি, প্রাতিষ্ঠানিক যে ডেলিভারি সেটা যদি হয়, আমার মনে হয় সবচেয়ে এটা ভালো বাড়িতে না করে, তাহলে হবে কি যে প্রবলেমটাই আসে ওখানে যে ডাক্তার থাকে নার্স থাকে আমাদের প্রশিক্ষিত, ওনারা কিন্তু সেটা বুঝতে পারেন, ওনারা যেহেতু কন্টিনিউয়াস এই কাজটার সঙ্গে জড়িত, তো এই অতিরিক্ত ব্লিডিং হলে সেটা কিভাবে বন্ধ করা যায়, বা ওই যে বললাম যে ওনার যে সেলাই করা হলো সেই সেলাইটাতে কোনো ক্ষত তৈরি হলো কিনা, তারপর ওনারা যে পেট ব্যথা করছে এটা হয়তো উনি জানতে পারেন এত কেন পেট ব্যথা করছে, যে কনস্ট্রাকশন হচ্ছে এটার জন্য, তাই সব কিছু মিলাই আসলে প্রতিষ্ঠানে যদি করা যায় তাহলে এইসব স্বাস্থ্য পরীক্ষাগুলো নর্মালি হয়ে যাবে এবং উনিও কিন্তু বিপদ মুক্ত থাকবেন, মা এবং শিশু দুজনেই
0: নিশ্চিত থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আশা করব আমাদের এই আলোচনা সংক্ষিপ্ত হলেও শ্রোতাদের অনেক উপকারে দিবে, বিশেষ করে নতুন মায়েরা যদি এই অনুষ্ঠানটি শুনে থাকেন তাহলে তারা তাদের কি করতে হবে, কিভাবে ব্যবস্থা নিতে হবে, পরীক্ষা বা পরিচ্ছন্নতা সব ব্যাপারেই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সামনে এগোতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
2: বন্ধুরা, অনেকক্ষণ তো কথাবার্তা শুনলেন, এবার আপনাদের নিয়ে যাব সুরের ভুবনে। এখন শুনবেন স্বাস্থ্য বিষয়ক একটি গান, শিল্পী মোহাম্মদ রফিক হাসান, গানের কথা লিখেছেন রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সারা সপ্তাহ জুড়ে যে অনুষ্ঠানটির জন্য অপেক্ষায় থাকেন আপনারা, তা হল আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাবদান বা চিঠির উত্তর শোনার অনুষ্ঠান। আমাদের সামনে এখন সেই মহেন্দ্রক্ষণ, সময় হল আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাবদানের। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান। আপনি কেমন আছেন? সঞ্চালনায় নাসিমা রাজ্জাক জুথি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? চোখের লেন্স ঘোলাটে হয়ে যাওয়ার নাম হলো ছানি পড়া। এই ছানি সম্পর্কে আমাদের কম বেশি ভুল ধারণা রয়েছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের অপেক্ষাকৃত কম বয়সে ছানি হতে দেখা যায়। এমনকি ছানি হতে পারে ছোটদেরও। গর্ভবতী মায়ের কিছু জীবাণু সংক্রমণ হলে সন্তানের চোখে ছানি থাকতে পারে জন্ম থেকেই। তাই এ বিষয়ে আমাদের সকলের জানা থাকা উচিত এবং সচেতন থাকা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় চোখের ছানি পড়ার কারণ ও চিকিৎসা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা। আর সাথে আছি আমি নাসিমা রাস্তাক জুথি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকে।
1: প্রথমেই আপনার কাছে জানতে চাই, চোখের ছানি পড়া এটি আসলে কি?
2: চোখের ছানি আমরা সাধারণত লেন্সের সাহায্যে যে কোনো কিছু দেখে থাকি, যেমন আমরা ক্যামেরা লেন্সের সাহায্যে ছবি তুলে থাকি, চোখেরও লেন্সটা যেটা আছে সেটার মাধ্যমেই আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু কোনো কারণে যদি এই লেন্স ঘোলা হয়ে যায় বা লেন্সের যে আবরণ যদি ঘোলা হয়ে যায়, তখন সেই কন্ডিশনকে বলা হয় ছানি রোগ বা ক্যাটারাক্ট।
1: চোখের ছানি পড়ার কারণগুলো কি কি?
2: ছানি পড়ার বিভিন্ন কারণ রয়েছে। যদি আমি শিশু বয়স থেকে বলি, তাহলে প্রথমে বলতে হবে যে জন্মগত ছানি। এছাড়া বয়স যত বাড়তে থাকবে, বাচ্চাদের বিশেষ করে আঘাতজনিত ছানিটা খুব বেশি দেখা যায়। তাছাড়া বয়স বাড়ার পরবর্তীতে মাঝামাঝি বয়সেও বিভিন্ন রোগ ব্যাধি, যেমন ডায়াবেটিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এছাড়াও বিভিন্ন ধরনের রোগ, রেটিনাইটিস পিগমেন্টোসা, নানাবিধ রোগের কারণে, গ্লুকোমা, এ সমস্ত রোগের কারণে ছানি পড়তে পারে। আর বয়স্ক মানুষের যে ছানি পড়ে সেটাকে আমরা বলি সিনাইল ক্যাটারাক্ট বা এজ রিলেটেড ক্যাটারাক্ট। সুতরাং ছানির এই যে বিভিন্ন বয়স ভেদে যে ছানিটা পড়ে, লেন্সটা যে ঘোলা হয়ে যায়, তারও আবার বিভিন্ন কারণ রয়েছে। তো এগুলো প্রতিটাই আমি পরবর্তী প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে এটাকে আমি বিস্তারিত ভাবে বলবো।
1: চোখে ছানি পড়ার লক্ষণগুলো কি?
2: চোখে ছানি পড়ার লক্ষণ, আসলে এখানে কোনো ব্যথা থাকে না, কোনো লাল হবে না, পানি পড়বে না, কিছু না। শুধু একটাই ছানি চোখের ভিতরে সাদা দেখা যাবে। বিশেষ করে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণের পরেই মা অথবা অপারেশনের সহায়তাকারী যিনি, জন্মের পরেই চোখ মুছতে গিয়ে দেখলেন চোখের ভিতরে সাদা স্পট দেখা যায়। অর্থাৎ এই সাদা স্পট যখনই দেখা যাবে, তখনই আমাকে ধারণা করতে হবে প্রথম পর্যায়ে যে এটা ছানি হতে পারে। তবে এই সাদা স্পট চোখের রেটিনার ডিজিজ, রেটিনোব্লাস্টোমা, বিদেশে যেটা খুব বেশি কমন পাওয়া যায় টক্সোক্যারিয়াসিস, আমাদের দেশে যেমন এন্ডোপ্থালমাইটিস, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, অর্থাৎ যদি স্বল্প মানে পূর্ণ বয়স্ক না হয়ে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, যদি জন্মকালীন তার বাচ্চার ওয়েট কম থাকে, অথবা জন্মের পরই ইনকিউবেটরে রেখে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হয়, তাহলে এই প্রিম্যাচুরিটির কারণে প্রিম্যাচুরিটি অফ রেটিনোপ্যাথি হয়ে থাকে, আর যার কারণে চোখের ভিতরে সাদা হতে পারে। তবে প্রথম এবং প্রধান কারণ হলো কনজেনিটাল ক্যাটারাক্ট, অর্থাৎ বাচ্চাদের জন্মগত ছানি, এটা একটা। এর আবার বিভিন্ন কারণ আছে, সেটা হলো যে মায়ের যখন গর্ভে থাকে তখন মা হয়তো নিউট্রিশন যদি ডেফিসিয়েন্সিতে ভোগে সেটার কারণে হতে পারে, যদি বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে হতে পারে, এরকম নানাবিধ কারণ রয়েছে, এটা একটা। আবার বাচ্চারও কিছু কারণে হয়ে থাকে, যে বাচ্চা জন্মের পর ঠিকমতো তার পুষ্টি ঠিকমতো হলো না, অথবা আঘাতের কারণেও তার চোখে ছানি পড়তে পারে। এইটা হলো বাচ্চাদের ক্ষেত্রেই সাধারণত হয়ে থাকে। আর গ্লুকোমা, অর্থাৎ চোখের প্রেসার বৃদ্ধি জনিত কারণে যদি ছানি পড়ে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সাদা স্পট দেখব। অর্থাৎ এই ছানি রোগের একটিমাত্র কারণ, সেটা হলো চোখের ভিতরে সাদা দেখা যাবে, অর্থাৎ হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স তাকে বলা হয়।
1: শিশুদের যে চোখে ছানি পড়ে, আমরা অনেকেই মনে করি যে বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ ব্যক্তির চোখে ছানি পড়বে, কিন্তু বাচ্চাদের তো চোখে ছানি পড়ার কথা নয়, এরকম একটি ধারণা আমাদের অনেকেরই রয়েছে। তো বাচ্চাদের যে চোখে ছানি পড়ে, এটি কোন বয়সে পড়তে পারে বা এর লক্ষণগুলো কি কি?
2: প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং আমি মনে করি প্রশ্নটা খুবই দরকারি সবার জানা। চোখের ছানি বাচ্চাদের সাধারণত গর্ভকালীন যদি মায়ের কোনো ত্রুটি হয়ে থাকে, দেখা যায় স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছেন, নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়েছে অথবা কোনো ভাইরাল রোগে আক্রান্ত হয়েছে, তাহলে তার জন্মগত ছানি হতে পারে। জন্মগত ছানি হলে জন্মের পরপরই আমরা যে চোখের ভিতরে সাদা দেখতে পারবো এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক এটা আমরা ডায়াগনোসিস করে তার সঠিক ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এটা বয়স বলতে গেলে এটাই বলবো যে জন্ম থেকে এটা হতে পারে, আর জন্মের পরেও ধীরে ধীরে ডেভেলপ করে, এজন্য এটাকে আমরা বলে থাকি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। আর আঘাতজনিত কারণে বাচ্চাদের হয়ে থাকে সেটাও একটা কারণ। পারিবারিক একটা রোগ আছে যেটা কনস্যানগুইনিয়াস ম্যারেজ, অর্থাৎ মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এই সমস্ত ক্লোজ রিলেশনের মধ্যে যদি বাবা মার বিবাহ হয় তাহলে সেই বাচ্চা রেটিনাইটিস পিগমেন্টোস একটা রোগ হয়, আর এই রেটিনাইটিস পিগমেন্টোসের কারণেও কিন্তু চোখে বাচ্চাদের ছানি পড়ে। আর রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, যেটা ইতিপূর্বে আমি বললাম যে জন্মের আগে যদি পূর্ণবয়স্ক বাচ্চা জন্মগ্রহণ না করে, অর্থাৎ জন্মের সময় তার ওয়েট কম থাকে অথবা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন সে ইনকিউবেটরে থেকে দেয়, তাহলে বাচ্চাদের এই ছানিটা পড়তে পারে। আর এই ছানি যদি যথাসময়ে অপারেশন না করা হয়, এর চিকিৎসা একমাত্র অপারেশন। আমাদের দেশের অভিভাবকদের একটাই ধারণা যে এই ছানি বাচ্চা বড় হোক আমরা পরবর্তীতে করব। এই বিপত্তিটা কিন্তু আসলে এখানেই, আসলে এই অপারেশনটা যত দ্রুত সম্ভব এটা করা উচিত। আমরা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট সহ দেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে চক্ষু বিশেষজ্ঞ, বিশেষ করে শিশু চক্ষু বিশেষজ্ঞগণ আমরা এই অপারেশন করে থাকি। এটা 3 মাস বয়স থেকে শুরু করে যত তাড়াতাড়ি করা যায় তার ফল ভালো। যদি অপারেশন যথাসময়ে না করা যায় তাহলে তার যে দৃষ্টিশক্তির ডেভেলপমেন্ট এটা হয় না এবং ভবিষ্যতে এটার কারণে স্থায়ীভাবে দৃষ্টিহানি ঘটে থাকে।
1: চোখে ছানি পড়লে আমরা জানি যে অপারেশনই করতে হয়, এর বিকল্প কোনো পথ নেই। এখন কি এমন কোন মেডিসিন আমরা পাই যে মেডিসিনটি যদি আমরা সেবন করি বা চোখে যদি ড্রপ দেই তাহলে সেই ড্রপের মাধ্যমে আস্তে আস্তে করে প্রাথমিক পর্যায়ে যদি ছানিটা থাকে তাহলে সেটি পরিষ্কার হয়ে যাবে?
2: এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী। আসলে আগে এই ধরনের কোন চিকিৎসা ছিল না, ছানি অপারেশন করে 7 দিন একটানা বিছানায় শুয়ে থাকতে হতো। আর সুখের বিষয় যে এখন ছানি কোন রোগ বলে আমরা চিকিৎসকরা মনেই করি না, 5-10 মিনিটেই অপারেশন করে এটা আমরা শেষ করে দেই এবং অপারেশনের পরে লেন্স দেই, অপারেশনের পরে রোগী হাইটে বাড়ি চলে যেতে পারে এবং সেখানে ইনজেকশনও দিতে হয় না, এত সহজ পদ্ধতি হয়েছে। তারপরেও মানুষের একটা আশা, অপারেশন না করে যদি ওষুধের মাধ্যমে ভালো হতো। এই বহুত গবেষণা করার পর 2টা ওষুধ আমরা এখন ডিটেক্ট করতে পেরেছি বা আমরা এখন প্রেসক্রিপশনও করি, সেটা হলো অ্যান্টি, দেখা গেছে যে অ্যান্টি অক্সিডেন্টের অভাবে এই ছানি রোগটা বেশি হয়ে থাকে, তাই অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট হিসাবে আমরা ক্যাপসুল, বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট ক্যাপসুল ব্যবহার করে থাকি, যেমন রেক্স, আইগোল্ড, অপটাগোল্ড, এরকম কিছু কিছু মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। আর এক ধরনের ড্রপ বের হয়েছে যেটা আমরা ফ্যাকোভিট অথবা ভিটাফল এই জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি, তাতে দেখা যায় যে ছানি কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়ে যায়, হয়তো ছানিটা আর পাতলা হয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ছানি যাতে না বাড়ে যেটুকু হয়েছে ওখানেই স্টপ হয়ে যায়, হল্ট হয়ে যায়। সুতরাং এটা একটা অত্যন্ত সুখবর এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে আমার দেশবাসী জানতে পারলেন, এটা আশা করি খুব একটা ভালো প্রশ্ন।
1: একটু যদি বলেন যে চোখের ছানি অপারেশনের পরে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়?
2: চোখের ছানি অপারেশনের পর আমরা খুব বেশি যেটাকে জোর দিয়ে থাকি সেটা হলো চোখে পানি লাগাতে নিষেধ করি, যে 1 মাস চোখে পানি দিবেন না, অর্থাৎ পানিবাহিত কোনো জীবাণু যাতে, আমরা যে অপারেশন করে লেন্স ঢুকাই বা মেশিন দিয়ে যে অপারেশন করি অথবা মেশিন ছাড়াও যে অপারেশন করি সেই একটা সাইড দিয়ে ঢুকতে হয়, তো যখন আমরা ঢুকবো ওই জায়গাটা তো হিল হইতে একটু সময় লাগে, আর সেই সময় যদি চোখে পানি যায় আর পানিবাহিত কোনো জীবাণু চোখের ভিতরে যায় তাহলে এন্ডোফথালমাইটিস একটা রোগ হয়, সেই রোগে চোখের দৃষ্টিহানি ঘটে যেতে পারে, তাই চোখে পানি দিয়ে আমরা নিষেধ করি। আর এছাড়া আমরা একটা কালো চশমা পড়তে বলি, তাতে 2টা জিনিস হয়, একটা হলো যা হঠাৎ মনের অজান্তে যেন হাত দিয়ে ডলাডলি করে ওই যে যে ক্ষতস্থানটা যেন আবার রিওপেন না হয়, 1 নম্বর। দ্বিতীয়ত হলো এই সূর্যের আলোটা যাতে চোখে বেশি সমস্যা না করে, যেহেতু দীর্ঘদিন আলো পড়ে নাই চোখে রেটিনাতে, তাই ধীরে ধীরে সহনীয় করার জন্য আমরা একটা কালো চশমা ব্যবহার করতে বলি, মূলত এগুলোই করা। আর অ্যালার্জি জাতীয় খাবারগুলোকেও আমরা একটু অ্যাভয়েড করতে বলি, কারণ অ্যালার্জি হলে তখন তো মনের অজান্তি হয়, হাত চলে যাবে চোখে, এগুলোই মূলত কারণ।
1: সতর্কতা অবলম্বন হয় চোখের ছানি প্রতিরোধে, আপনার পরামর্শগুলো যদি একটু বলতেন।
2: চোখের ছানি প্রতিরোধে আসলে খুব বেশি একটা কিছু করণীয়, বিশেষ করে এজ রিলেটেড যেটা সেটা কিছু করণীয় নেই, তবে যেগুলো জন্মগত ছানি সেক্ষেত্রে মাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে গর্ভকালীন যথেচ্ছ ওষুধ ব্যবহার করা উচিত না,
1: অবশ্যই চিকিৎসকের পরামর্শ,
2: চিকিৎসকের পরামর্শ ছাড়া। আর একটা জিনিস হলো যে ডায়াবেটিস যদি থাকে কোনো রোগীর, তাহলে অবশ্যই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ যদি না করা হয় এই ডায়াবেটিসের প্রতিক্রিয়ায় কিন্তু চোখে ছানি পড়ে। যদি কোনো রোগীর চোখে গ্লুকোমা অর্থাৎ চোখে প্রেসার বৃদ্ধি থাকে, তাহলে সেটা যথাসময়ে প্রেসারটাকে কন্ট্রোল করা উচিত, অন্যথায় এই গ্লুকোমার সাইড ইফেক্ট হিসেবে কিন্তু ছানি পড়তে পারে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রথমেই মোহাম্মদ মেহেদী হাসান আমাদেরকে লিখেছেন দিনাজপুর থেকে, আর বলেছেন চোখে ছানি পড়লে মেডিসিন খেলে কি ভালো হয়ে যায় নাকি অপারেশন করতে হবে, আর চোখে ছানি পড়লে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে।
2: চোখে ছানি পড়লে এর প্রধান এবং প্রথম চিকিৎসা হল যদি আর্লি স্টেজে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কারণে হলো, যদি ডায়াবেটিসের কারণে হয় তাহলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করব, যদি আঘাতজনিত সমস্যা হয় তাহলে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করব, যদি গ্লুকোমা রোগের কারণে বা চোখের প্রেসার বৃদ্ধিজনিত রোগের কারণে হয় তাহলে সেটাকে কন্ট্রোল করব, তাহলে ছানি রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর যদি ছানি হয়ে যায় তাহলে ঘন হয়ে গেলে সেই ক্ষেত্রে অপারেশন করে নেওয়াটাই উত্তম। এখন অপারেশনের পরপরেই আমরা অপারেশনের সাথেই কিন্তু ওই লেন্স ইমপ্লান্ট করি, যে কোনো ধরনের লেন্স, সেটা বাংলাদেশি হোক ইন্ডিয়া হোক, লেন্স আমরা ইমপ্লান্ট করি। ফলে পরবর্তীতে আগে যেমন মোটা চশমা ব্যবহার করতে হইতো, এখন আর চশমা ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
1: এরপরে আমাদেরকে প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ আয়নাল হক, তিনি লিখেছেন নাটোর থেকে, আর বলেছেন চোখে ছানি পড়ার প্রধান কারণগুলো কি।
2: চোখে ছানি পড়ার প্রধান কারণ মাতৃগর্ভ থেকে যে ছানিটা হয় অর্থাৎ জন্মগত ছানি, তার প্রধান কারণ হলো মায়ের গর্ভকালীন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ যদি গর্ভকালীন সময়ে মা যথেচ্ছ ওষুধ ব্যবহার করেন, বিশেষ করে আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে, এই স্টেরয়েডটা কিন্তু চোখের জন্য ছানির জন্য অত্যন্ত একটা মারাত্মক, এছাড়াও অন্যান্য ওষুধ থেকেও কিন্তু হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয় গর্ভকালীন সময়।
1: ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে এত সুন্দর তথ্যগুলো জানানোর জন্য এবং শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আমরা সবাই চাই আমাদের আগামী প্রজন্ম সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশে বড় হোক, দেশের জন্য হয়ে উঠুক যোগ্যতর নাগরিক হয়ে, তার জন্য তাদের স্বাস্থ্য, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, নীতি, নৈতিকতা বোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে, আমাদের সবাইকে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজকের স্বাস্থ্যই সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
3: শাহিদা মঞ্জুরি। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে তাসমি চৌধুরী। নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে এক সভা সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করছেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি প্রধান প্রতিপাদ্য হিসেবে কাজ করেছে। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং নজরুলের সৃষ্টি ও কর্ম নিয়ে গবেষণাকারী শিল্পীদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সারা দেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬,২১,৯৬৯ জন ছাত্র এবং ৬,৪৮,৬১৪ জন ছাত্রী রয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯,৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২,৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ সকালে তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছর থেকে ১৭.৩% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের শেষ দিন অর্থাৎ ৩০শে জুন একদিনেই প্রবাসীরা দেশে ১২০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি ২০২৫-২৬ অর্থবছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। গতরাতে ইউক্রেনের কিয়েভে রুশ বাহিনীর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ সময় আরও ২৫ জন আহত হয়। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই শিশু। তার অভিযোগ করেছে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালানোয় বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে। কমে আসা জন্মহার বাড়াতে মা ও বাবা উভয়ের জন্য নতুন সবেতনে বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় ৪ মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে সন্তানের জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটির অধিকারী ছিলেন। গতকাল থেকে কার্যকর হওয়া নতুন বিধানের আওতায় বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা এখন নিজেদের মধ্যে বাড়তি ১ বা ২ মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা নেট বেতনের ৭০% এবং দ্বিতীয় মাসে ৬০% পাবেন। সুদানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১২০ জনের মৃত্যু হয়েছে। গত মে মাস থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ১,০০০-এর বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায়। সরকারি হিসাব অনুযায়ী সুদানে এটি কলেরা মহামারীর তৃতীয় দফার প্রাদুর্ভাব। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশটিতে ১,২৪,০০০-এর বেশি মানুষ কলেরায় আক্রান্ত হন এবং সর্বশেষ প্রাদুর্ভাবে মারা যান প্রায় ৩৫,০০০। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নক আউট পর্বে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও বেলজিয়াম শেষ ১৬তে উঠেছে। আজ সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ২-০ গোলে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ড ২-১ গোলে ডিআর কঙ্গোকে এবং সিয়াটলে বেলজিয়াম ৩-২ গোলে সেনেগালকে পরাজিত করে। ক্রিকেট। আজ ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। তাই ধূমপান পরিহার করুন, মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন। পুরনো তার বদলে ফেলুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, FM একশো ছয় মেগাহার্স এবং FM একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। নাটক রং তামাশা বেলা 3:05 রচনা ফজলুল করিম, প্রযোজনা জাকিয়া সুলতানা। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ে ছোট পরিবার শুনবেন বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ শুনবেন রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত 10:00।
2: সবশেষে FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বৃক্ষ আমাদের বন্ধু, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী রুবাইয়াত শামীম চৌধুরী। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন শওকত হোসেন। এখানে সবাই হাসি ব্যথা মেনে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন রাধারমণ দত্তের গান, কণ্ঠ দিয়েছেন বিশ্বজিৎ রায়।

আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবার আপনাদের শোনাবো বন্ধুরা দুই পয়সার আলতা ছায়াছবি থেকে গানটি কণ্ঠ দিয়েছেন মিতালি মুখার্জি। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নেই।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ মেশালি গান। এবারে শুনবেন লালন গীতি, শিল্পী ঐশী ভৌমিক।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পঞ্চমশালী গান। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন রঞ্জিত কুমার মণ্ডল, গানের কথা এবং সুর দ্বিজেন্দ্রলাল রায়।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন পাঁচ মিশেলি গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক আদর্শকে গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে একযোগে দেশের সকল জেলা ও 74টি নির্বাচিত উপজেলায় নজরুল বর্ষ 2026-27 উদযাপনের উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, এমনকি কোন প্রাণীও যেন মানুষের নিষ্ঠুরতার শিকার না হয় তেমন একটি পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করলেও এটি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও তৈরি করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজ্ঞা ও সাহিত্যকর্ম আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে তার হৃদয়ে ধারণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীন, পরাভূত এবং পর্যদস্ত জাতির ভাগ্যকাশে নজরুলের জন্ম ছিল আলোকবর্তিকা। তিনি কবির জীবন, দর্শন ও সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নজরুল বর্ষ উদযাপন দেশে ও বিদেশে নজরুলের সৃষ্টিকর্মকে নতুনভাবে মূল্যায়িত করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি উচ্চ শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন আগামীতে জাতীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেল ইউনেস্কো আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্র্যান্ড ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, কোন শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে চাকরি থেকে ইস্তফা দিতে হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছর এডিবি, ইউনেস্কো এবং ইউনিসেফ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলারে অর্থায়ন অনুমোদন করেছে বলেও জানান তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। বাংলাদেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে চলতি বছরে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা দেশের রেকর্ড 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের থেকে 17.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের শেষ দিন অর্থাৎ 30 জুন একদিনেই প্রবাসীরা দেশের 120 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি 2025-26 অর্থ বছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত 1টায় লস এঞ্জেলেস স্টেডিয়ামে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডা টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল 9টায় ভ্যাঙ্কুয়ারে বিসি প্লেসে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে 10টি দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 16 পৌঁছে গেছেন। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজকের নাটক রং তামাশা, রচনা ফজলুল করিম, প্রযোজনা জাকিয়া সুলতানা, নাট্যানুষ্ঠান রং তামাশা।
2: আপনি কোন গ্রামের মানুষ? ভুল করে আমগো বাড়ি আইসেন।
3: ফুপু, তুমি আমার চিনতে পারলা না? আমি খুররম, তোমার ভাইপো।
2: ও মা, কি কয়, খুররম বললে তো আমার কোনো ভাইপো নাই।
4: বানু, তোমগো বাড়িতে নাকি বিদেশ থেকে কেডাই আইছে, গ্রামের ব্যাবাক মানুষ তার কথা কইতাছে।
3: আমি বিদেশ থেকে আইলেও বাংলাদেশের মানুষ।
4: বাংলাদেশের মানুষ? পোশাক তো ভিনদেশি ভিনদেশি লাগতাছে।
3: পোশাক ভিনদেশের হইলে কি হইব, মানুষ তো দেশি।
2: আপনি আপনার পরিচয় বলেন। বুঝছি, খুরমার দেশের মানুষ, ভুল করে আইছে।
3: ভুল না, আমি ঠিক জায়গা মতোই আইছি।
4: সাসি, কেন্দুর বাড়ি দখল করতে আইছে।
2: ফিকস, আমার ভাইপোর বাড়ি দখল করতে আইছে। বানু, ও বানু, ঘরের মধ্যে থেকে বড়িটা নিয়ে আয়তো।
3: ফুপু, তুমি কি আমারে হাসাই চিনতে পারতেছো না?
2: অহনে চিনতাছি।
4: আমারে দাও, পরে আমি এক ঘা মাইরা খুর মারতে সে পাঠাই দেবো।
3: তুইও তো দেখি ফুপুর মতো বোকা। আরে, আমি গেন্দু।
2: গেন্দু ভাই? বাবা, গেন্দু তুমি?
4: গেন্দু এই কথা আগে কইবি না, খুরম খুরম করতাছিস কেন?
3: আমার নাম বদলাইয়া গেন্দুর বদলে খুরম রাখছি।
2: তুমি নাম বদলাইলেও আমার কাছে গেন্দুই থাকবা। গেন্দু ভাই, চলো ভেতরে, চলো চলো বাবা, চলো।
4: সাসি, যাই, গ্রামের বেবা ক্রিগিয়া কই?
2: আচ্ছা,
4: আমাদের গেন্দুই বিদেশ গিয়া খুরম হইছে।
2: আমার গো ভাগ্যের কথা কি আর কমু বাবা, তোমার পাঠানো টাকায় তোমার ফুপা এই ঘর বানাইয়া তিনি চিরদিনের মতো 3.5 হাত ঘরে শুয়ে আছে।
3: কাইন্দো না ফুপু, আমি যখন ফিরে আইছি তখন তোমার আর কোনো দুঃখ নাই। তুমি দেখো, বানুরে আমি ভালো ঘরে বিয়া দিমু।
2: সেই আশাই তো তোমার আশ্রয়ে আছি।
3: ও ফুপু, আমি তো মেলাদিন পর আইলাম, একটু লোকজনের সাথে দেখা করে আসি।
2: যাও বাবা যাও। শুনলি মা বানু, গেন্দু কি কইলো?
5: গেন্দু কইও না মা, কও খুররম।
6: গেন্দু
7: ভাই তো বিদেশ গিয়া ভাগ্য বদলাইছে, তুমি তো নিজের ভাগ্য নিয়ে ভাবো না।
4: আমার বাপ কি গেন্দুর বাপের মতো মিসকিন নাকি? আমরা বংশানুক্রমে অবস্থাশালী, আমার সাথে গেন্দুর তুলনা করো।
3: কিরে মুরাদ, আনার গলির সাথে তোর ভাব অহনো আছে?
4: ভাব না, ভালোবাসা। ছোট থেকে ভালোবাসা হইলে বড় হইলে আরো গাঢ় হয়।
3: তুই ভাগ্যবান রে, তাই আনার গলিরে পাইছস।
7: তুমি কেমন আছো খুরম ভাই?
3: আমারে তুমি খুরম কইলা?
7: নাম বদলায়া যে নাম রাখে মানুষের উচিত সেই নামে ডাকা।
3: বুঝলাম, তোমার খুব বুদ্ধি হইছে।
4: আনার কিন্তু কলেজে পড়ে।
3: তাই নাকি, দারুণ একটা খবর দিলি। আনার গলি নাও, এটা মুখে দাও, দেখবো কত মজা।
4: এই এই কি দিলি?
3: খুরমা। খুরমা খাওন খুব ভালো, অনেক ভাইটামিন। আমগো নবীজি খুরমা খাইতেন, আর ওদের দেশের এক সময়কার প্রধান খাদ্য এই খুরমা।
7: খুরম ভাই, এইবার একটা বিয়া করেন।
3: সেই ইরাদা নিয়েই তো দেশে আইছি। আচ্ছা না, তোমাকে পছন্দই কোনো মাইয়া আছে নাকি?
4: অহন মাইয়ার অভাব নাকি, ঘরে ঘরে মাইয়া।
3: তো মানুষে যে কয় বিয়ার জন্য পাত্রী পাওয়া যায় না,
4: তালেব ঘটক রে কও, সেই বিয়ার ঘটকালি করব।
3: হ মুরাদ, এইটা একটা ভালো কথা কইছস। আমি আজকেই তালেব ঘটক রে খবর দিয়া বাসায় আনতেছি।
8: বাবা খুররম, ও বাবা খুররম, বাড়ি আছো নাকি?
2: ঘটক, তুমি কি মনে কইরা?
8: খুররম বাবাজি খবর দিছে, তাই তার লাইগা পাত্রীর সন্ধান নিয়ে আইছি।
2: গেন্দু তো আমারে কিছু কয় নাই।
8: আপনি ফুপু গুরুজন, আপনারে তার বিয়ের কথা কইতে পারে এখন।
3: ঘটক সে চাইছেন নাকি?
8: হা হা, তুমি খবর দিছো না আইসা পারি, কও।
2: তোমরা কথা কও, আমি ভেতরে কাম করি।
3: চাচা, আপনার খোঁজে ভালো বংশের সুন্দরী মাইয়া আছে নাকি?
8: তাহলে ঘটকের কাছে থাকবো না তো, কার কাছে থাকবো? হ্যাঁ, ছবি দেখা পছন্দ করবা না গিয়া দেখা পছন্দ করবা?
3: না না, আমি যাবো না। আসেন, এই ছবি দেখা মাইয়া পছন্দ করি। ও চাচা, আরেকটা কথা
8: ক,
3: মাইয়ার আত্মীয় স্বজনরা কিন্তু আমার বাড়িতে আইনা কথা কমুক।
8: আরে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তুমি যেমন কইবা তেমনই হইব।
3: আপনার উপর আমার মেলা বিশ্বাস। এখন বসেন, আস্তে ধীরে ছবি দেখি, পছন্দের মায়াটা খুঁজে লই।
8: হ্যাঁ, ভালো কাজে সময় নেয়া ভালো। এই সাহেব, সাহেব কই যাস?
9: আরে যাইতেছি এইদিকে, কিছু শুনুস নাই?
8: কি শুনুম?
9: আরে গেন দুবাই বিয়া করব।
8: আমি তালেব ঘটকের সাথে কথা কইছি।
9: কথা কইছো ভালো কথা, মায়ারে দেখতে তাগো বাড়িতে না গিয়া উল্টা হের বাড়িতে মায়ের আত্মীয় স্বজন রাইতে কইছে কে?
8: মাইয়া পক্ষ পোলা পছন্দের একটা ব্যাপার আছে না?
9: তা ঠিক।
8: গেন্দু যখন খুররম হইছে তখন নিশ্চয়ই তার বুদ্ধি বাড়ছে, কি কর?
9: আমারও তাই মনে হয়।
8: ঘটক সাহেব, কোন খাওয়া দাওয়া তো ভালোই করাইলো, এইবার পাত্র একটু আইতে কম দেখি। আচ্ছা কইতাছে, বাবা খুররম, ও বাবা খুররম, এটা এদিকে আসো। এই দেশের পোলা নাম ভিন দেশি, দেশের জিনিস রেখা আমরা বিদেশের জিনিসের প্রতি ঝুঁকছি না। হ্যাঁ, কি কন ভাই?
9: তা ঠিক, নামে যায় আসি কি।
8: হ্যাঁ,
3: আসসালাম আলাইকুম।
9: ওয়ালাইকুম আসসালাম। উনি কে?
8: পাত্র।
9: পাত্রের রং কালো, এই কথা তো আগে কন নাই। আমার গোমাইয়ার গায়ের রং দুধে আলতা।
8: কালো হইলেও অসুবিধা কি, পাত্রের আবার কালো ধলা আছে নাকি?
9: আছে ঘটক সাহেব।
8: আরে কালো পোলার বিয়ে হয় না?
9: আরে ওইব না কে, আমার গোমাইয়ার একটাই শর্ত, পোলা ফর্সা হইতে হইব।
8: ফর্সা দিয়ে কি ধুয়ে খাইব? হ্যাঁ, বিশ ভরি স্বর্ণ দিব, খাঁটি সোনা।
9: 100 ভরি খাঁটি সোনা দিলেও হইব না।
8: কেন?
9: সন্তানের মধ্যে যদি মাইয়ার রং বাপের মতো হয় তাহলে সেই মাইয়ার সহজে বিয়ে হইব না।
8: এটা কি কইলেন?
9: তাছাড়া সুন্দরী মাইয়া কালো ফোলার লোকে ঘুরলে মানুষের কাছে মাইয়ার মনটা সরু হয়ে যাব না। স্বর্ণের লোভে তো আমরা মাইয়ার সর্বনাশ করতে পারি না। যাক ভাই, আমরা আসি।
8: আরে হুনেন হুনেন, সইলা গেল। বাবা খুররম।
3: ঘটক চাচা, আমি সবই নিজ কানে শুনছি।
8: আরে তু, এক সম্বন্ধ গেছে আরেক সম্বন্ধ আইব, তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না।
7: খুররম ভাইয়ের বিয়া ভাঙ্গা গেছে?
4: হ্যাঁ, মাইয়ার পক্ষ গেন্দুরে পছন্দ করে নাই।
7: এত টাকা পয়সা সোনা দানা নিয়ে আয়সা ফিরা যাইব?
4: ফিরা যাইব কেন, বুদ্ধি আছে না?
7: কি বুদ্ধি?
4: আগেই তোমারে কবু না,
7: তোমার কাছে খুররম ভাই পরামর্শ চাইছে।
4: চাইব কেন? আরে আমার একটা কর্তব্য আছে না?
7: নিজের চিন্তা করো,
4: তুমি থাকতে আমার কোনো চিন্তা নাই।
2: গেন্দু ভাই,
3: কি আনছো?
2: দুধ।
3: দুধ খাইলে মানুষের গায়ের রং ফর্সা হয়?
2: তা তো জানি না।
3: তাইলে আনছো কেন?
2: মায়ে পাঠাইলো।
3: তুমি খাও।
2: আমার তো ফর্সা হওয়ার দরকার নাই।
3: তা ঠিক, তুমি যে ফর্সা আছো ওতেই পার পাইয়া যাইবা, কিন্তু আমি পারুম না।
2: পারবা পারবা।
3: কিভাবে?
5: আরে মাইয়া তো একটা না, দেশে আরো মাইয়া আছে।
3: আচ্ছা তোমরা কি চাও আমি সব মাইয়ার বাপের দাওয়াত দিয়ে খাওয়াই, আর হেরা আমার পছন্দ না কইরা চলে যাও?
5: একশো কথা না হইলে বিয়া হয় না, বুঝছো?
3: ও এতক্ষণে একটা কথার মতো কথা কইছো, তোমার বুদ্ধি আছে বানু। দাও দুধটা দাও, গরুর খাঁটি দুধ না খাইলে আফসোস থাকে যাইব।
5: এই নাও।
8: এই গেন্দু, গেন্দু,
10: এই তুই কই যাস?
3: ঘটকের বাড়িত।
11: ঘটকের বাড়ি অহন যাওয়ানোর দরকার নাই।
3: কেন, তুই কি পাত্রী ঠিক করছস?
11: পাত্রী আমি ঠিক করুম না, ঘটক চাচাই ঠিক করবেন। তুই আগে নিজেরে ঠিক কর।
3: কিভাবে?
11: শোন, এতদিন মাইয়া গো সুন্দরী বানাইতে কত কোম্পানি বিভিন্ন ধরনের প্রসাধনী বানাইছে না?
3: তা তো বানাইছে।
11: আমাগো দেশেও হন কালারে ফর্সা করার ব্যবস্থা আছে।
3: কসকি দোস্ত,
11: তয় গ্যারামে না শহরে।
3: কোনো চিন্তা নাই, আমি শহরেই যাবো।
11: অভিজাত এলাকায় ভালো একটা বিউটি পার্লারে যাবি, হেরা তোরে সাদা ফক ফকা করিয়া দিব।
3: দোস্ত, এমন একটা পরামর্শ দেওয়ার লাইগা তোর অসংখ্য ধন্যবাদ, আমি কাইলি শহরে যাব।
8: বাবা খুররম, খুররম আছো নাকি?
3: আসি চাচা, বলেন।
8: আপনি কেডা? আমি তো ওই খুররম বাবাজির কাছে আইসি।
3: চাচা আমি খুররম।
8: কও কি, তোমার গায়ের রং রাতারাতি বদলাইলা কেমনে?
3: চাচা এরে কয় কলিকাল, আমরা আধুনিক কত কিছু পাইতেছি তার হিসাবই নাই। যাক সে কথা, এই নেন আমার একটা ছবি লন। আমার এই ছবি সব মাইয়া আর তার আত্মীয় স্বজনরে দেখাইবেন, দেখে তার আর কইতে পারবো না আমার রং কালো, আমার তাকে অপছন্দ।
8: শরীরের এই রং সবসময় থাকবো তো বাবাজি?
3: থাকবো চাচা, আসল রং বদলানোর বুদ্ধি শিখাইছি।
8: চামড়ার রং বদলায় বদলায় না মানুষের চেহারা।
3: আপনার এত কথার দরকার নাই, যান যা কইলাম তাই করেন।
8: যাইতাছি যাইতাছি।
3: এই ঘটক বেশি কথা কয়, কই বইতো, একশো এক কথা না হইলে বিয়া হয় নাকি?
5: মা, খুররম ভাইরে দেখছো, একেবারে সার্কাসের জোকারের মতো দেখাইতাছে। আমি কি করলাম?
2: এতদিন গেন্দুরে নিয়ে কত স্বপ্ন দেখছি, ভাবছিলাম গেন্দু বিদেশ থেকে ফিরাইলে তোর সাথে বিয়া দিমু।
5: মা এইসব কি কইতাছো তুমি?
2: ঠিকই কইছি, মায়ের মনে কত স্বপ্ন থাকে তা মা সারা কেউ বুঝে না।
5: মা, যে স্বপ্ন কোনোদিন পূরণ হইব না তা না দেখাই ভালো।
2: বাপ মরা মাইয়া তুই, আমি মইরা গেলে তোর কি গতি হইব একবার ভাবছস?
5: আমারে নিয়ে তোমার ভাবন লাগবো না, যার সাথে আমার বিয়ে লেখা আছে তার সাথেই হইব। তুমি তোমার গেন্দু না খুররম তার কথা আমার কাছে আর কইবা না।
2: আল্লাহ, বেকুব মাইয়া তাই নিজেরে নিয়ে ভাবে না।

0: এইবার আমারে আর পছন্দ না কইরা উপায় নাই, কেউ কইতে পারবো না আমি কালো।
1: খুড়রাম ভাই,
0: হুট করে এমনে কেউ ডাক দেয়?
1: খাওন রেডি, মায় তোমারে গোসল কইরা খাইতে কইছে।
0: তুমি যাও, আমি পুকুর থেকে গোসলটা কইরা আইতাছি।
1: আচ্ছা
0: বানু শোনো,
1: কি কি কইবা কও?
0: দেখো তো আমারে কেমন দেখাইতাছে
1: তোমারে। সার্কাসের জোকার?
0: দেখছো, আমি আমি সার্কাসের জোকার? এত বড় কথা, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি?
2: ওরে বাপ রে দোস্ত, তোরে তো চপ্পর দেখাইতাছে।
3: নাম বদলানোর মতো আপনার চেহারাও বদলাইয়া গেছে।
0: এই দেখো মুরাদ, আনার, তোমরা কত সুন্দর কইরা কইলা। আর বানু কি কয় শুনছো?
2: কি কয়?
0: কয় আমি নাকি সার্কাসের জোকার?
3: বানু আপনার সাথে মশকরা করতেছে কিন্তু ভাই।
0: কো কি, তাই নাকি? আমি তো হাসা মনে করছিলাম।
2: তুই এখন কই যাইতাছস?
0: গোসল করতে যাই, বিকালে আমারে দেখতে আইব।
3: গোসল করলে তো শরীরের সব রং উঠা যাইব।
0: আরে না উঠবো না, দামি পার্লারে গিয়া দামি রং কইরা আইছি।
2: না উঠলেই ভালা।
0: এই আনার কলি, মুরাদ তোরা কিন্তু বিকালে আইয়া পড়িস।
3: আপনি পাত্রীর বাড়ি যাইবেন?
0: আরে না, মাইয়া পক্ষ আঙ্গ বাড়িতে আইব।
2: ও আচ্ছা, এতদিন শুনছি মাইয়া গো সাজতে দেরি হয়, অহন দেখতেছি পোলা গো সাজতেও বিলম্ব হয়।
4: বুঝেন না, বিদেশে আসিল তো?
2: বিদেশে তো বাংলাদেশের 1 কোটি মানুষ থাকে, অহন কি বিদেশ দূর নাকি? সবার খবর সবাই জানে।
4: হ তাই আমিও কিছু গোপন করি নাই।
2: কথা হেইডা না, আমরা দূর থেকে আইছি, জলদি পোলা দেখে চলে যামু।
4: ডাকতাছি ডাকতাছি। বাবা খুড়রম, ও বাবা খুড়রম,
2: কি
4: জানবার চান কন?
2: আপনি যে পাত্রের ছবি দিচ্ছেন তার সাথে তো পাত্রের গায়ের রঙের মিল নাই, আপনি ভুল ছবি দিচ্ছেন নাকি?
4: না তো বাবা খুড়রম, ওনারা তো ঠিকই কইতাছে।
0: দেখতাছি
2: মনে হইতাছে এর মধ্যে কিন্তু আছে।
4: না না না, কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই।
2: না ঘটক, কথার সাথে কাজের মিল নাই, এমন পোলার সাথে আমরা সম্বন্ধ করুম না, আসি।
4: শোনেন শোনেন, গেল গিয়া খুড়রম আসলেই বদলে গেন্দু হয়ে গেছে, কিন্তু এমন হইল কেমনে?
0: চাচা, গোসল না করলে এই অবস্থা হইতো না।
4: তার মানে গোসল করায় তোমার রং উঠে গেছে?
0: হ্যাঁ চাচা, বুঝবার পারি নাই, ওই পার্লার ওয়ালা গো কথা বিশ্বাস কইরা।
4: একটা দিন গোসল না করলে কি হইতো তোমার?
0: আমি ভাবছিলাম বিবাহ পবিত্র বন্ধন, গোসল ছাড়া অপবিত্র হইয়া থাকি কেমনে?
4: অহন তো আমশালা দুইটাই গেল।
0: চাচা চাচা, ও অহন একটা বুদ্ধি দেন, উপায় কি?
4: না বুদ্ধি ধরনের কাম আমার না, আমার কাম উভয় পক্ষের পছন্দ অপছন্দ নিয়া, বুঝছ? এই আমি গেলাম।
5: শুনছ সাহেদ, গেন্দুর বিয়া এইবারও বাইঙ্গা গেছে।
6: হ্যাঁ শুনছি, এক কাম করি।
5: কি কাম?
6: বিদেশে থেকে বিয়ার লাগা অনেক টেহা পয়সা আনছে, আমরা গেন্দু ভাইয়ের কিছু টেহা বেহাত করে ফেলি।
5: টেকা দিয়া কি করবি?
6: আরে গেরে আমি সার্কাস নিয়ে আসমু।
5: সার্কাস আনার লাগিয়া গেন্দুর সাথে ফন্দি ফিকিরের দরকার নাই, গেন্দুরে কইলে এমনিতেই টাকা দিব, কথা তো সেইটা না।
6: আবার কি কথা?
5: গেন্দু এতদিন পর বিদেশ থেকে আইছে, সে যদি পাত্রীর অভাবে বিয়া না করে ফিরা যায় তাইলে আমরা তো ছোট হয়ে যাবো রে।
6: হ ঠিক কইছুস, কিন্তু আমাকেও কি করার আছে?
5: আমাকে একটা দায়িত্ব আছে, আমরা নিজেরাও তো ঘটকালি করতে পারি নাকি?
6: কথাটা মিশা না, বিয়া করাইতে পারলে অন্তত একটা মায়ের হিল্লা তো হইব।
5: গ্রামের যুব সমাজের একটা ভূমিকা আছে, সব গ্রামেই যুবকরা নিজ উদ্যোগে কাম করে।
6: আমি রাজি, কাল থেকে গেন্দুর লাইগা পাত্রী খুঁজুম। চল খুঁজি।
5: আচ্ছা চল
6: চল চল।
3: তোমরা তো খুরম ভাইয়ের বিয়ার ঘটকালি করতেছ। নিজের বিয়ার ঘটকালি করবা কবে?
7: আমি পণ করছি গেন্দুরে বিয়া না দিয়া নিজে বিয়া করুম না।
3: খুরম ভাইয়ের বিয়া যদি না হয়?
7: আরে পুরুষ মানুষ যখন বিয়া তো ঠিকই হইব, আজ বা কাল।
3: পাত্রী পাইছো?
7: আগে কিছু কমু না, আগে দিন তারিখ ঠিক হোক, এরপর কমু।
3: আচ্ছা তোমাকে মতলবটা কি?
7: সার্কাস।
3: সার্কাস? বিয়ার মধ্যে কিসের সার্কাস?
7: শোনো, যাত্রা পালা, সার্কাস, পালাগান, পুতুল নাচ আগের মতো গ্রামে হয় না। ওইসব তো গ্রামের ঐতিহ্য, এগুলা রক্ষা করার দায়িত্ব এখন আমাগো।
3: তাইলে সার্কাসের সাথে খুরম ভাইয়ের বিয়ের সম্পর্ক কি?
7: সময় হইলেই জানবা।
6: ফুফু, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করছো?
8: রাগ করুম কেন বাবাজি?
6: আসার পর যেভাবে আদর আপ্যায়ন করছো, যেই বিয়ার লেগা পাত্রি দেখতে শুরু করছি, অমনি তোমার মন খারাপ। দূরে দূরে থাকো, ব্যাপার কি কত?
8: কিছু না,
6: আমি তো কথা দিছি বানুর বিয়ে আমি নিজে দিমু, ওর বিয়ার সব খরচ আমার। তুমি আমার কথা বিশ্বাস করো নাই?
8: হ্যাঁ করছি।
6: দোয়া কইরো ফুপু, এইবারে সম্বন্ধটা জানি হাত ছাড়া না হয়।
9: ভাই সব, একটি ঘোষণা, একটি ঘোষণা। আমাকে গ্রামে গেন্দু ফকির ওরফে খুররাম খার শুভ বিবাহ আগামী শুক্রবার। আপনারা উক্ত অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত। ভাই সব, ভাই সব।
6: মুরাদ, এসব কি শুনতাছি? তুই নাকি পোলা পান গো মাইক ভাড়া কইরা আমার বিয়ার দিন তারিখ জানান দিতাছস?
7: আরে আমি একলা না, গ্রামের সবাই তোর বিয়ার দিন তারিখ ঠিক করছে।
6: যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তোর কথা শুনা হেডে মনে হইতাছে।
7: শোন, এই কথা শুন না, যারা তোর সাথে মাইয়া বিয়া দিতে রাজি হয় নাই তাগো মুখে চুনকালি পরব।
6: তোরা তো আমার মারার ব্যবস্থা করছস, মাইয়া ঠিক নাই আমার বিয়ার দিন তারিখ ঠিক করছস।
7: তুই কিচ্ছু ভাবিস না?
6: ভাবুম না মানে? আমার তো মনে হইতাছে দেশে আইসাই ভুল করছি।
7: তোরে দেখা যারা পছন্দ করে নাই এইটা আমাকে পেস্টিজে লাগছে, তাই বেবাকে মিল্লা ঠিক করছি।
6: ও, আমার বিয়ার নাম কইরা তুই নিজেই বিয়া করবি?
7: তোর বাড়িতে কি আমার বিয়ে হইব নাকি? দাওয়াত করছি তোর বাড়িতে।
6: আমার বাড়িতে দাওয়াত করছস মানে? আমার বাড়িতে দাওয়াত আর আমিই জানি না।
7: সময় হইলেই জানবি।
6: আমার মাইয়া দেখাবি না?
7: দেখামু, তো একটা শর্ত আছে।
6: কি শর্ত?
7: বিয়ার পর গ্রামে একটা সার্কাস আনবি, সব খরচ কিন্তু তোর, সারা রাত সার্কাস চলবো।
6: এত কিছু থাকতে সার্কাস? ওই সার্কাসে আমরা সং সাজাবি নাকি?
7: কি কস এইসব, সার্কাসের সং তুই সাজবি কেন? তুই তো সাজবি বর।
4: বাবাজিরা, আমি গ্রামে ঘটক থাকতে তোমরা নিজেরাই ঘটকালি করলা?
7: আরে আসল ঘটক তো আপনি।
4: আসল ঘটক আমি হইলে আমারে সারা ওই গেন্দু ফুকরের বিয়া হইতাছে কেমনে?
6: কেন হইতাছে এইটা সময় মতো আপনি এমনি জানবেন?
4: তা মাইয়া ডাকাডা
7: অহন কন যাইব না,
4: তোমরা আমার সাথে মশকরা করলা।
6: চাচা, আপনার তো দরকার টেহা, গেন্দুর ঘটকালি করে যে টেহা পাইতেন সেটা আমি দিয়া দিমু, ব্যাস।
4: আরে এই কথা কি কইব না, আমার কোনো আপত্তি নাই। তাই বাবাজিরা দেখো, আবার আমার সারা জানি বিয়া না হয়।
7: হইব না চাচা, হইব না, গ্রামের বেবাকরে জানাইয়া গেন্দুর বিয়া করামু।
6: ফুপু, তোমরা কই যাইতেছ?
8: আমরা তোমার বাড়ি ছেড়ে চলে যাইতেছি।
6: আমার বাড়ি ছেড়ে কই যাইবা?
8: বানুর বাপের বাড়ি।
6: দেশে এসে দেখি বিপদেই পড়লাম।
1: কোনো বিপদ হইব না গেন্দু ভাই, বরং তোমার বউ আইলে আমাগো আপদ মনে হইব।
8: সলমা, এইখানে দেরি করা ঠিক হইব না।
6: ফুপু, ফুপু, হইতাছে কি? সবাই মিলা দেখি আমরা পাগল বানাইতাছে।
7: আরে পাগল না, পাগল না, পাগড়ি পর
6: লগে শেরানিও আনছি। কার লাইগা?
7: তোর লাইগা, ভাড়া কইরা আনছি।
6: আমার সাথে ইয়ার কি করস না বন্ধু? আমরা যা করতাছি তোর ভালার লাইগাই করতাছি। এইটা ভালো নমুনা, পাত্রী কেডা না যাই না আমি শেরওয়ানি পাগড়ি পরুম না।
7: পাগড়ি আর শেরওয়ানি পর, বউ সময় মতো আইসা যাইব।
6: মুরাদ, তুই কইলাম সীমা ছাড়ে যাইতেছস,
0: আমি কাইলে বিদেশে চলে যাবো।
10: কাল বিদেশ যাওয়ার আগেই সার্কাস আইব।
0: থাম, সার্কাস আইব? সার্কাসে আমার কাম নাই, আমার বউ দরকার।
7: হুম, তোর বউয়ের সাজগোজ চলতাছে।
0: তোরা কি পাগল হইছস?
10: আগে পাগড়ি পর।
7: না না না না না, আগে শেরওয়ানি তারপরে পাগড়ি।
0: না,
7: মানা করলে আমরা জোর কইরা পরামু।
10: পর কইতাছি, নাইলে কিন্তু জোর কইরা পরামু।
0: আমি কি কইছি শুনস নাই?
7: বুঝছি, জোর কইরাই পড়াইতে হইব।
0: আরে আরে, করস কি, করস কি?
10: আরে হপ, পর পর পর পাই, পর পাগড়ি পর।
7: এই নে, এই নে, এই যে, এইবার মুখে রুমাল দে।
0: রুমাল, রুমাল আমার মুখে না, তগ মুখে দে।
10: বিয়া তোর, বর সাজলি তুই, আর রুমাল মুখে দিব আমরা।
0: তোরাই তো জোর কইরা পড়াইলি,
7: এইবার জোর কইরা বিয়া নাও করাবো।
0: দোহাই লাগে ভাই, অহনো সময় আছে, ক মাইয়াটা কেডা।
10: শাহনজরের আগে মাইয়া দেখান যাইব না।
0: তোরা যুব সমাজ না, ডাকাইত সমাজ।
7: ব্যান্ড পার্টি, বাজনাদাররা কই, শুরু করো, বাজাও ব্যান্ড পার্টি।
3: গেন্দু ভাই, থুক্কু, খুরম ভাই, এই দেখো তোমার বউ, ঘুমটা খুললা দেখো।
0: এটা তো বানু।
3: নিজের ঘরে পাত্রী রাইখা, পরের ঘরে মাইয়া দেখছো এতদিন।
0: বানু তো আমার ঘরের মাইয়া, ফুপাতো বোন, ছোটবেলায় থাইকা তারে বোনের মতো দেখছি, বউ করার মতো কোনোদিন ভাবি নাই।
7: তুই না ভাবলেও বানু মনে মনে তরে ভালোবাসছে।
0: বানু তো নিজে থেকে এই কথা কোনোদিন কয় নাই।
3: হুম, কথায় আছে না, মায়ারা মুখ ফুইটা কিচ্ছু কয় না, এইটা জানো না?
0: এতদিন জানি নাই, আজ জানলাম।
7: বাবাজি, গ্রামের পোলা পানরা আমার সারা জীবনের ঘটকালিরে ফেল মেরে দিছে। পানুই তোমার উপযুক্ত বউ।
10: কালো বইলা তোমার যারা অবহেলা করছে, তাগো মুখে চুনকালি মাখাই দিছে আমাকো বানু।
3: সে অনেক দিন থেকে তোমার অপেক্ষায় আছিল।
0: আমি হাসাই বোকা, ঘরে মাইয়া থাকতে আমি তার কথা ভাবি নাই।
7: আরে তুই তো আসিলি বিদেশে, এইদিকে তোর বাড়ি ঘর বানু নিজের ঘর মনে করে সাজায় রাখতো।
0: বানু, তুমি আমারে মাফ কইরা দাও।
3: বানু তোমারে ভালোবাসা প্রমাণ করছে, শরীরের রং মানুষের বড় না, ভেতরের মানুষটাই আসল।
7: সবার উচিত গায়ের রং দেখা না, ভেতর দেখা পছন্দ করা।
3: ফুফু, আপনি দুইজনের হাতে এক কইরা দেন।
8: আমার মনে সব দুঃখ তোমরা দূর করে দিছো বাবাজিরা, তোমরা সুখী হও, এই দোয়াই করি।
7: ওই নিহারা, বাজাও, আরে জোরে বাজাও।

0: এতক্ষণ নাটক রং তামাশায়ের অভিনয় শুনলেন। রচনা ফজলুল করিম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গেন্দু সন্দীপ রায় বাপ্পা, মুরাদ কাজী ইলিয়াস কল্লোল, শাহেদ লালটু হোসাইন, তালেব শরফুদ্দিন আহমেদ খোকা, জামান নাজমুল হক বাদল, হাশেম পলাশ কুমার কুণ্ড, বানু বন্হী ব্যাপারী, রাহেলা আফরোজা হাসান, আনার জান্নাতুল নাইম। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। নাটকটি প্রযোজনা করেছেন জাকিয়া সুলতানা।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের একটি গান এন্ড্রু কিশোরের কণ্ঠে। লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় মোহাম্মদ আব্দুল্লাহ মনসুর, উপস্থাপনায় মোহাম্মদ আব্দুল্লাহ মনসুর ও মৌসুমি ঘোষ।
2: তারুণ্য বয়সের ফ্রেমে বাঁধা কোনো দেয়াল নয়, তারুণ্য হল শেকল ভাঙার গান, পুরনোকে পেছনে ফেলে নতুনের আহ্বান। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই জনপদের যা কিছু মহৎ অর্জন তার সবকিছু এসেছে তারুণ্যের রক্তিম অক্ষরে।
3: ইতিহাস কখনো থমকে দাঁড়ায় না। 24-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে কিভাবে দেয়ালে দেয়ালে রঙের তুলিতে নতুন রাষ্ট্রের স্বপ্ন আঁকতে হয়। সেই গণজোয়ারের পর 2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এক নতুন ভোরের মুখোমুখি।
2: আজ তরুণেরা শুধু স্বপ্ন দেখে না, তারা রাষ্ট্র সংস্কারের কারিগর। তারা ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলা ফেরায়, বন্যার্ত মানুষের পাশে বুক চিতিয়ে দাঁড়ায়, আবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে স্লোগান তোলে।
3: বন্ধুরা, বাংলাদেশ বেতারের তরঙ্গমালা ছুঁয়ে আকাশ ও মাটির মেল বন্ধনে বর্ষার এই স্নিগ্ধ বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন তারুণ্যদীপ্ত বাংলাদেশ। সাথে আছি আমরা দুজন,
2: আমি আব্দুল্লাহ মনসুর
3: এবং আমি মৌসুমী ঘোষ।
2: প্রিয় শ্রোতা, মেধা আর দক্ষতার চেয়েও বড় এক সম্পদ আছে, তা হল তরুণের শুদ্ধ হৃদয়। কিন্তু মাঝে মধ্যে কিছু প্রাণ মাদক, সাইবার দুনিয়ার মায়া আর তীব্র হতাশার অন্ধকারে পথ হারিয়ে ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাণী মনে করিয়ে দেয়, তরুণের মনের যত্ন না নিলে তার ভেতরে সৃষ্টিশীল সত্তা অকালেই মরে যায়।
3: এই অন্ধকারের বুক চিরে আমাদের তরুণরাই আবার গড়ে তুলেছে সামাজিক সেবার এক পরম চাদর। কেউ জলবায়ুর লড়াইয়ে সামিল হচ্ছে, কেউ বা মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে বাঁচিয়ে তুলছে প্রাণ, কেউ বা আবার সুবিধা বঞ্চিত শিশুর কপালে এঁকে দিচ্ছে অক্ষরের আলো। উদ্যমে উজ্জ্বল তারুণ্য পর্বে তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নিশাত শাহরিয়ার। চলুন তরুণ উদ্যোক্তার কণ্ঠে শুনি তার সাফল্য গাথা।
4: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশের আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো একজন তরুণ উদ্যোক্তার জীবনের গল্প। তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তিনি হলেন মোহাম্মদ রাজু। তারুণ্যদীপ্ত বাংলাদেশের যে তরুণরা রয়েছে, তারুণ্যের অহংকার যারা, তাদের নিয়ে কিন্তু আমাদের আয়োজন। তাদের জীবনের গল্পগুলো আমরা জানি এবং আপনাদের জানাই, আর এই গল্পগুলোর মাঝেই কেউ না কেউ অনুপ্রাণিত হয়। তো বন্ধুরা, আর কথা নয়, রাজু ভাই আপনি কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি।
4: তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি হচ্ছেন এই যে ব্যবসা শুরু করেছেন, আপনার মাধ্যমে আরো কয়েকটা পরিবার চলছে, এজন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
5: জি অবশ্যই, সবকিছুর প্রশংসা মহান আলোক

0: ছাড়া আপনি আপনার জীবন পরিচালিত করতে পারতেন, কিন্তু উদ্যোক্তা জীবনে কিন্তু কিছুটা রিস্ক থাকে, টেনশন থাকে, তারপরে অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তো এত কিছু জেনেও আপনি উদ্যোক্তা হলেন কেন?
1: আসলে উদ্যোক্তা হওয়ার পিছনে সবচেয়ে বড় আমার যে বিষয়টা, সেটা কারো অধীনে না থেকে, নিজের অধীনে থেকে, নিজের জীবন স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আমি ব্যবসা বাণিজ্য শুরু করি। আমি কখনোই আমার ইচ্ছা ছিল না যে পরের চাকরি করার, সবসময় আমি উদ্বুদ্ধ ছিলাম যে আমি ব্যবসা করবো, সেটা ছোট হোক বড় হোক।
0: আমরা জানি যে আপনার ব্যাগের ব্যবসা রয়েছে, তো এই ব্যাগের ব্যবসা সম্পর্কে যদি আমাদের একটু ছোট করে বলেন।
1: আমি আসলে ব্যাগের ব্যবসা শুরু করেছিলাম 2007 সাল থেকে। আমি কোনো দিকে থেমে থাকি নাই এবং সৎভাবে ব্যবসাটা ধরে রাখার চেষ্টা করছি। এবং সবচেয়ে ব্যবসার বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কি, আপনাকে আসলে সৎ ব্যবসায়ী হতে হবে, তাহলে আপনার ধ্বংস হওয়ার কোনো ওয়ে নাই। এবং আমি কিন্তু সর্বপ্রথম আমি 3,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার তো 2টা দোকান এখানে এবং দোকানের মাল বলেন সব কিছুই কিন্তু আল্লাহ পাকের দেয়া নিয়ামত।
0: আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে সেবার মান কিংবা পণ্য সম্পর্কে গ্রাহকরা যখন সন্তুষ্টি প্রকাশ করে, যদি এভাবে বলি যে তারা আপনার থেকে পণ্য নিয়ে সেই পণ্যের প্রশংসা করে, তখন আসলে কেমন লাগে, মানে অনুভূতিটা কেমন লাগে?
1: আলহামদুলিল্লাহ আমার পণ্য নিয়ে সবসময় মানুষ সন্তুষ্টি প্রকাশ করে একটা কারণে, সেটা হচ্ছে কি, আমি কম দামে বিক্রি করলেও জিনিসটার যে মান সেটা ঠিক রাখার চেষ্টা করি। সবসময় মানটা ধরে রাখার কারণেই আমার কাস্টমারগুলো রেগুলার হয়েছে, আর রেগুলার হওয়ার কারণেই কিন্তু আমার সেই জায়গাটাতেই কিন্তু আমার সাফল্যের মূল চাবিকাঠি।
0: আমরা দেখি যে শুরুর দিকে বিপুল পরিমাণ অর্থ কিংবা ধরেন যে অনেক ধরনের যেই উপাদানগুলো লাগে সেগুলো নিয়ে অনেকেই ব্যবসা শুরু করে, তারপরে দেখা যায় যে সময়ের সাথে সাথে তার ব্যবসা হারিয়ে যায়, তিনি হারিয়ে যান। আসলে এটা কেন হয়, আপনি কি মনে করেন?
1: আসলে এটাতে আমার থিঙ্কিং, আপনি খুব টাকা বেশি নিয়ে ব্যবসা করলেই যে আপনি সাফল্যতা অর্জন করবেন, বিষয়টা কিন্তু তা না। আপনার আগে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপরে আপনার সামনের দিকে এগোতে হবে। আপনি একটা কিছুই জানলেন না, শুনলেন না, আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনার দেখা যায় যে সেটা লস ছাড়া আপনার লাভ কখনোই হবে না। প্রত্যেকটা জিনিসই আপনি করার আগে অবশ্যই সেই জিনিসটার মান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। কারণ গুডিল হচ্ছে কি, এমন একটা সম্পদ, এটা একটা এমন অদৃশ্য সম্পদ গুডিল, আপনার এই অদৃশ্য সম্পদ আপনার কাছে ওই 100 কোটি টাকার কাছে নিয়ে যাবে। আবার গুডিল একবার নষ্ট হয়ে গেলে 100 কোটি টাকা আপনার জিরো ব্যালেন্সে নিয়ে এসে পড়বে, সুনাম এমন একটা জিনিস।
0: রাজু ভাই, আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রচারে গণমাধ্যম সহ ডিজিটাল মাধ্যমের প্রচারণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো আসলে এই বিষয়টিকে আপনি কতটা গুরুত্ব দেন?
1: হ্যাঁ, বর্তমান যুগে তো আপনার ডিজিটাল মার্কেটিংটা এটা আসলে অনন্য একটা পদক্ষেপ। ডিজিটাল মার্কেটিংয়ের কারণে একটা মানুষ অনেক দূর দূরান্ত থেকেও একটা পণ্য বা মাল, দেখা যায় আমার দোকান আপনার সদরঘাট নামাকে একটা ব্যাগ অর্ডার দিল, সে চিটাং থেকে প্রায় আপনার 300 কিলো দূর থেকেও আপনার আমার পণ্যর সেবাটা সে নিতে পারতেছে। অনলাইন মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ডিজিটাল বিজ্ঞাপন বলেন, সবগুলোই আমাদের ব্যবসার জন্য অসাধারণ একটা মানে কৃতিত্ব প্রদান করে আমি মনে করি।
0: যারা উদ্যোক্তা হিসেবে একেবারে নতুন কিংবা উদ্যোক্তা জীবনে প্রবেশ করতে চান, বিশেষ করে আমি যদি একেবারে আপনার কথাই বলি যে যারা আপনার ব্যাগের ব্যবসায় আসতে চান, তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: আলহামদুলিল্লাহ যে কোনো কেউই আসতে পারেন, এটার জন্য কোনো মানা নাই। বাট আপনি যদি এটার সম্পর্কে আসেন, তাহলে অবশ্যই আপনার এটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আপনি যদি জ্ঞান ছাড়া যে কোনো ব্যবসায় আপনি সাফল্য হতে পারবেন না।
0: বাংলাদেশ বেতারকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ রাজুর সাথে, তিনি আজ আমাদের জানালেন তার উদ্যোক্তা জীবনের গল্প। ভালো থাকুন বন্ধুরা, শুভকামনা সবার জন্য।
2: আজ আমরা স্বপ্নের সুতো বুনব, তারুণ্যের কথা বলবো, একসাথে গেয়ে উঠবো ভালো থাকার গান। হৃদয়ের সেই গভীর আকুতি আর তারুণ্যের অপরাজিত শক্তির গান গাইতে আমরা সবাই মিলে ভেসে যাই সুরের এক অনন্য মোহনায়।

0: মহান জাতীয় সংসদে সদ্য পাশ হওয়া 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট যেন আজ 56,000 বর্গমাইলের এই প্রিয় খাতার বুকে এক ছাক তরুণের ভাগ্য পরিবর্তনের এক নতুন মহাকাব্য।
1: প্রিয় বন্ধুরা, কর্মসংস্থান সৃষ্টিতে 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে বিভিন্ন জনের মুখোমুখি হয়েছেন আমাদের বন্ধু উর্মি আক্তার টুম্পা। চলুন তাদের কণ্ঠে শুনি বাজেট নিয়ে তাদের কথা।
2: একটি দেশের বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি উন্নয়নের রূপরেখা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের দিক নির্দেশনাও বটে। বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আজ আমরা আলোচনা করব তরুণদের সাথে। কর্মসংস্থান সৃষ্টিতে 2026-27 অর্থবছরের বাজেট এই বিষয়টি নিয়ে প্রথমে পেয়ে গেছি একজন তরুণ বন্ধুকে। জানব তার নাম পরিচয় এবং শুনব তার কথা।
3: আমি তানুশ আলম ইমন, আমি সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। 2026-27 অর্থ বছরের বাজেটে কর্মসংস্থানের সৃষ্টির জন্য বিশেষ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যুব উন্নয়ন কর্মসূচিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন তরুণ হিসেবে আমি মনে করি আমাদের দেশের কর্মসংস্থানের সুযোগ শুধু শহর কেন্দ্রিক না হয়ে গ্রাম পর্যায়ে সমানভাবে বিস্তৃত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে ইতিবাচক দিক হলো সরকার ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে, যা অবশ্যই প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি।
2: ধন্যবাদ আপনাকে, শুনবো আমাদের পরবর্তী তরুণ বন্ধুর কথা।
4: আমার নাম মাহফুজা মিতু, কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করছি। 2026-27 অর্থ বছরের বর্তমান বাজেটে ডিজিটাল খাতে কর্মসংস্থান বৃদ্ধির যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা সময়োপযোগী পদক্ষেপ। একজন তরুণ হিসেবে আমি মনে করি আমাদের দেশে আইটি সেক্টরে বিশাল সম্ভাবনা রয়েছে। যদি আইটি ট্রেনিং এবং রিমোট জবের সুযোগ আরো বিস্তৃত করা হয় তাহলে দেশের বহু তরুণ ঘরে বসে কাজ করতে পারবে এবং স্বাবলম্বী হতে পারবে। ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলবো আমাদের আরো একজন তরুণ বন্ধুর সাথে।
5: আমি অশ্রু দাস, আমি ব্যবসা প্রশাসন বিভাগে পড়াশোনা করছি। 2026-27 অর্থ বছরের এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য SME এবং স্টার্টআপ সাপোর্ট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে একটি ইতিবাচক এবং সময়োপযোগী পদক্ষেপ। একজন তরুণ হিসেবে আমি মনে করি আমাদের দেশে অনেক প্রতিভাবান ও আইডিয়া সম্পন্ন যুবক রয়েছে, তবে বাস্তবে তারা অনেক সময় প্রয়োজনীয় সুযোগ, সহজ লোন এবং যথাযথ প্রশিক্ষণের অভাবে এগিয়ে যেতে পারে না। এই ক্ষেত্রে সরকার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তরুণরা যদি নিজেদের দক্ষ করে তুলতে পারি এবং সরকারের এই সুযোগগুলোকে কাজে লাগাই তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি।
2: ধন্যবাদ আপনাকে, শুনবো আমাদের পরবর্তী তরুণ বন্ধুর কথা।
6: আমি রাকিব আল হাসান, আমি অর্থনীতি বিভাগে পড়াশোনা করছি। 2026-27 অর্থ বছরে বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে একজন তরুণ হিসেবে আমি যথেষ্ট আশাবাদী। এই বাজেটে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে একটি ইতিবাচক। তবে আমার ব্যক্তিগত মতামত হলো শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, এগুলোর কার্যকর বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যদি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরো সম্প্রসারণ করা হয় তাহলে আমাদের তরুণ সমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে।
2: অসংখ্য ধন্যবাদ, শুনবো আরো একজন তরুণ বন্ধুর কথা।
7: আমি রুবামা হক শামরিন, আমি ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। 2026-27 অর্থ বছরের বাজেটে কর্মসংস্থান সৃষ্টির উপর যেভাবে গুরুত্ব দেয়া হয়েছে তা নিঃসন্দেহে তরুণ সমাজের জন্য একটি ইতিবাচক এবং আশাব্যঞ্জক দিক। একজন তরুণ হিসেবে আমি মনে করি শুধু চাকরির সুযোগ বাড়ানোই নয় বরং উদ্যোক্তা হওয়ার সুযোগও আরো বেশি করে সৃষ্টি করা প্রয়োজন। এতে করে অনেক তরুণ নিজেই কর্মসংস্থানের সৃষ্টি করতে সক্ষম হবে। আমরা যদি নিজেদের দক্ষতা উন্নয়ন করি তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন আরো দ্রুততর হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।
2: অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শুনছিলাম তরুণ বন্ধুদের কথা। আমরা আশা করি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আজকের এই আলোচনা কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের সম্ভাবনা সম্পর্কে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। দেশের উন্নয়নে তরুণদের অংশগ্রহণই হতে পারে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উর্মি আক্তার টুম্পা, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: সময়ের চাকা পেরিয়ে আজ আমরা বিদায়ের মহড়াই। তবে তারুণ্যের যে মশাল আজ জ্বলে উঠেছে তা কখনোই নিভে যাবার নয়। আসুন শপথ করি, আমরা শুধু প্রযুক্তির যন্ত্র হব না, আমরা মানুষ হব।
1: মাদকমুক্ত, অহিংস আর ভালোবাসাময় এক নতুন বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের দীপ্ত অঙ্গীকার। আগামী সপ্তাহে আবারও কথা হবে ইথারের এই চেনা ঠিকানায়। ভালো থাকুক আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ। শুভ বিদায়।
0: শুভ বিদায়।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর, উপস্থাপনায় ছিলেন মৌসুমি ঘোষ ও মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের তৃতীয় পালায়। শুরুতেই জেনে নিন যারা রয়েছে আপনাদের সাথে। অনুষ্ঠান উপস্থাপনায় এস এম আসাদুজ্জামান, ইমতিয়াজ মাশরাফি এবং তানিমা করিম। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, নাসরিন আখতার, মোসাম্মদ নূর জাহান, হাফিজা আখতার ও শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রৌনক জাহান।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মালায় এখন শুনবেন দেশের গান। শিল্পী জগলুল হায়দার শাহীন, কথা লিখেছেন হেলালুদ্দিন আহমেদ, সুর করেছেন তানসেন খান।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন জগলুল হায়দার শাহীন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন বৃক্ষরোপণের গান, মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কথায় কণ্ঠে এবং সুরে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক আদর্শকে গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে একযোগে দেশের সকল জেলা ও 74টি নির্বাচিত উপজেলায় নজরুল বর্ষ 2026-27 উদযাপনের উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, এমনকি কোনো প্রাণীও যেন মানুষের নিষ্ঠুরতার শিকার না হয় তেমন একটি পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানে নতুন দ্বার উন্মোচন করলেও এটি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও তৈরি করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজ্ঞা ও সাহিত্যকর্ম আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে তার হৃদয়ে ধারণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীন, পরাভূত এবং পর্যদস্ত জাতীয় ভাগ্যাকাশে নজরুলের জন্ম ছিল আলোকবর্তিকা। তিনি কবির জীবন, দর্শন ও সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার পর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নজরুল বছর উদযাপন দেশে ও বিদেশে নজরুলের সৃষ্টিকর্মকে নতুনভাবে মূল্যায়িত করতে হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা সহ পদোন্নতি ও সুবিধা সংক্রান্ত আইনি জটিলতার অবসান হয়েছে। তিনি আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিন পর প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু, শূন্য পদ পূরণ, নতুন সহকারী শিক্ষক নিয়োগ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের 20% সরাসরি নিয়োগ এবং অবশিষ্ট 80% সহকারী শিক্ষকের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান রয়েছে। সারাদেশে এখন 32,500 প্রধান শিক্ষক পদ পূরণ সহ আরও 38,000 শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সারাদেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে চলতি বছর উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছেন। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 9,439 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697 কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছর থেকে 17.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থ বছরের শেষ দিন অর্থাৎ 30 জুন একই দিনেই প্রবাসীরা দেশে 120 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি 2025-26 অর্থ বছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত 1টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেন অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টর্নেটো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল 9টায় ভ্যানকুভারের বিসি প্লেজে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে 10টি দল ইতিমধ্যে ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 16-এ পৌঁছে গিয়েছে। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে সাদর আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ মাশরাফি। শূন্য থেকে 5 বছর বয়স পর্যন্ত বয়সকে বলা হয় শৈশবকাল, 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত সময়কে বলা হয় বাল্যকাল, আর 10 থেকে 19 বছর বয়সকে বলা হয় বয়সন্ধিকাল। এই বয়সন্ধিকালে প্রতিটি ছেলেমেয়ের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, যে পরিবর্তনগুলো প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত। একটি শিশু ছেলে বা মেয়ে যাই হোক না কেন, শিশুটি জন্মের পর থেকে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব প্রতিটি স্তরে তার সাথে প্রজনন স্বাস্থ্যের ব্যাপার জড়িত থাকে। তাই আমাদের সবাইকে বয়সন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে, এর প্রতি গুরুত্ব দিতে হবে। কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব নিয়ে একটি অংশগ্রহণমূলক আলোচনা শুনবে এবারে। অংশগ্রহণ করেছেন ডাক্তার আমির হোসেন রাহাত, মোহাম্মদ নিয়াজুর রহমান ও ইশরাত জামিন, আর সঞ্চালনায় রয়েছেন মোহাম্মদ আজহারুল ইসলাম। আসুন শ্রোতা বন্ধু আলোচনাটি শুনুন।
3: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার আমির হোসাইন রাহাত, উপস্থিত আছেন মোহাম্মদ নিয়াজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং আরও উপস্থিত আছেন ইসরাত জাবিন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, IEM ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুতেই ডাক্তার আমির হোসাইন রাহাত, আপনার কাছে জানতে চাই আজকের আমাদের আলোচনার যে বিষয়, সেই বিষয়ের আলোকে প্রজনন স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয়টি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি সুন্দর করে উপস্থাপন করেন।
4: অনেক ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন আমাদের অনুষ্ঠান তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রজনন স্বাস্থ্যটা হচ্ছে এই যে প্রজননকালীন সময়ে একজন কিশোর কিশোরী, আপনি যেটা বলেছেন মেনশন করেন, যে তাদের কিরকম যত্ন নেওয়া উচিত। আরো যদি পরিষ্কার করে বলি যে নিরাপদ যৌন জীবন এবং প্রজনন বলতে জিনিসটা যে সন্তান ধারণের যে সিদ্ধান্তের ক্ষেত্রে সঠিক সময়, সঠিক পরিবেশ, এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বা স্বাধীনতা যেভাবেই বলি না কেন, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসলে প্রজনন স্বাস্থ্য। প্রজনন স্বাস্থ্য মানে বিষয়টা কিন্তু এরকম নয় যে শুধু সন্তান ধারণ করা আর সন্তান প্রসব করা, তা কিন্তু নয়। আমি আবারও বলতে চাচ্ছি যে প্রজনন স্বাস্থ্য একটি বড় বিষয়, যেটা হচ্ছে যে প্রজনন সক্ষম বয়সে যখন একজন, আপনি যথার্থ বলেছেন যে কিশোর কিশোরী, অর্থাৎ আমরা যদি সেই 10 থেকে 11 থেকে 19 বছর বয়সে যাদেরকে বলি, যদিও সরকারিভাবে আমরা জানি যে 18-র আগে কোনোভাবেই বিয়ে নয় এবং 20-র আগে বা 21-র আগে সন্তান যেন কেউ না নেন, কিন্তু এর প্রস্তুতি কিন্তু শুরু হয় আগে থেকে। যখন একজন কিশোরীর, আমি যদি বলি যে তার যে মাসিক যখন শুরু হয়, সেই সময় থেকে শুরু করেই আসলে আমরা প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে তাকে সচেতন করতে হবে, শিক্ষা দিতে হবে, কারণ ওই সময়ের তার শারীরিক মানসিক কিছু পরিবর্তন হয় যেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করা প্রয়োজন। ওই সময়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা, যে একজন কিশোরী যার বার্ষিক হচ্ছে সেই সময় তিনি কি ধরনের স্বাস্থ্যকর ব্যবস্থা অবলম্বন করবেন বা গ্রহণ করবেন, অথবা একজন কিশোর যিনি এখন কিশোর বা আগামী দিনে সে বাবা হবেন, পিতা হবেন, তার শারীরিক মানসিক পরিবর্তনগুলিকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এবং এই দুই মিলিয়ে যখন তারা নিরাপদভাবে কখন তারা সন্তান ধারণ করবেন এই সিদ্ধান্ত গ্রহণ করে নিরাপদে সন্তান প্রসব এবং পরবর্তী ব্যবস্থাগুলি যে নেয়ার যে একটা সামগ্রিক পদ্ধতি, সেটাকে আমরা আসলে প্রজনন স্বাস্থ্য বলতে পারি।
3: আর এই প্রজনন স্বাস্থ্যের নিশ্চয়ই একটা গুরুত্ব রয়েছে, আপনি কি মনে করেন?
4: নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ, কারণ আমি আগেই বলেছি যে প্রজনন স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা মানুষ মাত্রই প্রজননের উদ্দেশ্য কি? প্রজননের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। ভবিষ্যৎ প্রজন্ম যদি সুস্থভাবে পৃথিবীতে না আসে, সেটি কিন্তু আমাদের যে আনন্দ, আপনি একটা চিন্তা করুন যে একটা পরিবারে প্রথম একটি সন্তান আসতে যাচ্ছে, তো সে তাকে ঘিরে কত রকম আনন্দ, কিন্তু সেই সন্তানটি যদি কোনোভাবে সুস্থ না হয়ে বিকলাঙ্গ বা শারীরিক অন্য কোনো প্রতিবন্ধকতা নিয়ে যদি জন্মগ্রহণ করে, যে সময়ে যতটুকু বড় হয়ে তার পৃথিবীতে আসার কথা ছিল, যদি তার চেয়ে কম আগের সময়ে চলে আসে, তার স্বাস্থ্যের যে বিকাশ যেটি থাকার কথা ছিল প্রসবের সময় বা জন্মের সময়, সেটি যদি না হয়, তাহলে কিন্তু সে আর পরিবারের জন্য আনন্দ না হয়ে বিষাদের কারণ হবে, পরিবারের সম্পদ না হয়ে বোঝা হিসাবে চিহ্নিত হবে। এবং এই প্রক্রিয়াটির সাথে কিন্তু প্রজনন স্বাস্থ্য নিবিড়ভাবে জড়িত। যখনই প্রজনন স্বাস্থ্য, আমি আবারও বলেছি যে প্রজননকালীন সময়ের স্বাস্থ্য পরিচর্যা, গর্ভধারণ, প্রসব, প্রসব পরবর্তী যত্ন, এই সামগ্রিক বিষয়গুলি যখন একটি সুশৃঙ্খল বা স্বাস্থ্যকরভাবে যখন সম্পন্ন হবে, তখনই আসলে আমাদের এই প্রজনন কার্যক্রমটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি।
3: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করলেন। বিশেষ করে প্রজনন স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি এই বিষয়টি আশা করি যে আমাদের যারা শ্রোতারা এই মুহূর্তে শুনছেন তারা সবাই বুঝতে পেরেছেন। এবার ইসরাত জামিন, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে প্রজনন স্বাস্থ্য, এই প্রজনন স্বাস্থ্য শিক্ষা কাদেরকে দেওয়া উচিত এবং কিভাবে দেওয়া যায়?
5: আমরা কিছুক্ষণ আগেই যে প্রজনন স্বাস্থ্য বিষয়টি নিয়ে শুনলাম, যে সংজ্ঞাটা শুনলাম বা তার বিস্তারিত বিষয়টি, এখানে খুব স্পষ্টভাবেই উঠে এসেছে বিষয়টি যে প্রজনন স্বাস্থ্য বিষয়টি আসলে কাদের সাথে সম্পৃক্ত। সম্পৃক্ত প্রজনন বয়সে যারা কেবলমাত্র জীবনের পর্যায়ে থাকে, তো সেই পর্যায়ে একটি পর্যায় হচ্ছে প্রজননক্ষম বয়সে উপনীত হওয়া। তো একটি শিশু জন্ম থেকে পরিণত হওয়া পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই প্রজনন বয়সে উপনীত হওয়া। সাধারণত একটি কিশোর অথবা একটি কিশোরীর যে শারীরিক পরিবর্তনগুলো এসে যায়, আসে, আসতে শুরু করে, অনেক সময় একটু আগেও অথবা পরেও হতে পারে, তবে সাধারণত ধরা হয় যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী আমরা যদি বলি 10-19 বছর পর্যন্ত সকলকেই আমরা শিশু হিসেবে পরিগণিত করছি, কিন্তু সেই ক্ষেত্রে এই সময় যে একটি শিশুর বেড়ে ওঠা পরিণত বয়সে পৌঁছানোর পর্যন্ত তার কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, এবং এই শারীরিক পরিবর্তনগুলো কিন্তু এই প্রজননক্ষম বয়সে এসে দেখা দেয়, এবং এই সময়গুলোতেই আসলে খুবই স্পর্শকাতর একটি সময় যে সময়টিতে তাদের এই প্রজনন স্বাস্থ্য বিষয়ে তাদের অনেক বেশি সচেতন হতে হয়, সুন্দরভাবে নিজেদের জীবনযাপন করবার জন্য নিজেদেরকে আরো বেশি তৈরি করতে হয়। প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত এই শিক্ষাগুলো দেওয়ার জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। দুটো অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বিভিন্ন মেডিকেল কলেজগুলোতেও কিন্তু এই বয়সন্ধিকালীন স্বাস্থ্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন সেবা কেন্দ্র রয়েছে, সেই সেবা কেন্দ্রগুলোকে কৈশোর বান্ধব সেবা কেন্দ্র নিশ্চিত করা হচ্ছে এবং পর্যায়ক্রমে ভাবে করা হচ্ছে, যাতে কিশোর কিশোরীরা তাদের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণে তারা আগ্রহী হয় এবং এখানে এসে নিরাপদে এবং গোপনীয়তার সাথে যেন তারা সেবাটা নিতে পারে।
3: আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে মানে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে অভিভাবকদের কোনো ভূমিকা আছে কিনা?
5: অভিভাবক যদি ঠিক অভিভাবক সুলভ আচরণ না করে একজন এই বয়সী কিশোর অথবা কিশোরীর সাথে অথবা বাড়ির ছেলে অথবা মেয়েটির সাথে যদি বন্ধুসুলভ আচরণ করে তার এই পরিবর্তনগুলোকে আগে খানিকটা অবহিত করেন এবং তাদেরকে এই বিষয়ে স্বাভাবিক করে কি করতে হবে, মানে এই পরিবর্তনগুলো আসলে কি করা উচিত, কি করণীয় এবং এক্ষেত্রে বিপথে যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, কোনো ভুল ধারণা থেকে পরবর্তী জীবনে কোনো ঝুঁকিপূর্ণ আচরণের দিকে তারা যেতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত এবং তাদেরকে বিভিন্ন গঠনমূলক দিকে উৎসাহিত বোধ করে সেই বিষয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে।
3: অনেক সুন্দরভাবে জানতে পারলাম আপনার কাছে। এবার আমি মোহাম্মদ নিয়াজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রজনন স্বাস্থ্য সেবা, এটা আমরা কিভাবে পেতে পারি এবং এটা পাওয়ার জন্য কোথায় যেতে হবে বা এই সংক্রান্ত তথ্য আমরা কোথায় পেতে পারি?
6: ধন্যবাদ আপনাকে। আমরা আগের বক্তাদের কাছ থেকে আমরা শুনলাম যে প্রজনন স্বাস্থ্য শিক্ষা, প্রজননের গুরুত্ব কাদেরকে দেওয়া যেতে পারে, চমৎকার ভাবে আমরা এটা বুঝতে পারলাম। আপনি বলছেন যে প্রজনন স্বাস্থ্যর যে সেবা, যে এখানে যেটা আমি কথা বলতে যাচ্ছি যে সেবার মধ্যে দুই ধরনের বিষয় আছে, যে প্রজনন স্বাস্থ্যের তথ্য একটা বিষয় আছে এবং সেবার একটা বিষয় আছে। তাহলে আমাকে জানতে হবে যে তথ্যটা যদি তার জানা থাকে তাহলে সেবাটা সে পেয়ে যাবে, কিন্তু আমাকে আগে দেখতে হবে তথ্যটা কোথায় পাওয়া যেতে পারে।
3: ঠিক,
6: আপনি জানেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ব্যাপক কর্মসূচি নিয়েছে বিশেষ প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে কিশোর কিশোরীদের। যদি আমি তথ্যের কথা বলি তাহলে আমাদের যদি একদম রুট লেভেলে যাই, কারণ আমাদের যে কিশোর কিশোরী আছে যে আমাদের বাংলাদেশে, সেটা প্রায় আমাদের জনসংখ্যার প্রায় 23% আমাদের কিশোর কিশোরী আছে। সুতরাং তাদের যে স্বাস্থ্যের ব্যবস্থার চেয়ে আমার স্বাস্থ্যের তথ্যটা প্রজনন দেওয়াটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা যেটা করেছি, প্রথমে আমরা স্কুলে মানে বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষার যে কার্যক্রম আছে একদম রুট লেভেলে, বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে আমাদের ট্রেন যারা প্রশিক্ষিত যারা আছে, কর্মীরা আছে, তারা স্কুলে যেয়ে, বিশেষ করে যারা আগেই বলা হলো যে বয়সের বিষয়টা, সেই বয়সীদের কিশোর শিশুদের একটা তথ্য দেওয়া হচ্ছে। এটা হলো আমার তথ্য দিচ্ছি এক জায়গা থেকে। তারপরে আমাদের রেডিও, টেলিভিশন থেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় কিন্তু তথ্যগুলো দেওয়া হচ্ছে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে। তারপর যদি আমি আসি যে একদম আপনি ইউনিয়ন পর্যায়ে, যদি ওয়ার্ড পর্যায়ে যাই, আপনি জানেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রায় প্রতি মাসে 30,000 স্যাটেলাইট ক্লিনিক হয়। এই স্যাটেলাইট ক্লিনিকটা মানুষের দোরগোড়ায় এই স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবাগুলো চলে গেছে। এবং এখানে যদি কোনো কারণে সে কোনো তথ্য না পায়, তাহলে তার পরবর্তী ধাপ আছে, সেটা বলা হচ্ছে যে আমাদের সারা দেশে ইউনিয়ন পর্যায়ে 3,364 যে FWC আছে, সেই FWC-তে আমরা দুইটা অপশন করেছি এখন। সেটা হলো যে একটা করেছি যে কিশোর কিশোরীদের বান্ধব যে একটা কর্নার, বলছি সেবা বান্ধব একটা কর্নার, কারণ তাদের কিছুক্ষণ আগে যেটা কথা আসছে যে অভিভাবকদের একটা বন্ধুসুলভ একটা আচরণের ব্যাপার আছে, সুতরাং আমরা সেবা কেন্দ্রের নাম রেখেছি কি কৈশোর বান্ধব বা কিশোর বান্ধব যে সেবা কেন্দ্র, সেই সেবা কেন্দ্রে সে সেবা পাচ্ছে। সাথে সাথে ওখানে 24 ঘন্টা এবং 7 দিনের আমাদের সেবার ব্যাপার চলে আসছে, এই জায়গাগুলোতে সে সেবা পাবে। তারপরে যদি কোনো কারণে তার সেবাটা পাচ্ছে না, তথ্যটা পাচ্ছে না, সুতরাং তার জন্য ডিজিটাল বাংলাদেশে আমরা আছি। সুতরাং আমাদের অধিদপ্তরের একটা কল সেন্টার আছে, সুখী পরিবার কল সেন্টার, 1-6-7-6-7, এখানে ফোন দিলে সে জানতে পারবে যে কোথায় আমাকে গেলে, কোথায় গেলে আমি সেবাটা পাবো, কোথায় গেলে আমি তথ্যটা পাবো, তার দোরগোড়ায় কিন্তু আমার তথ্য এবং সেবা নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা চাচ্ছি যে কিশোর কিশোরী যারা আছে, প্রজনন সক্ষম যারা ভবিষ্যৎ প্রজন্মকে দিবে, তাদেরকে আমরা আসলে তথ্যগুলো দেওয়া দরকার, আমরা দিচ্ছি এবং তাদের সেবাটা তারা নিক, এটাই আমরা চাচ্ছি, যেন ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সবলভাবে গড়ে উঠতে পারে।
3: জনাব মোহাম্মদ নিয়াজুর রহমান, আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করলেন, আপনার মাধ্যমে অনেকগুলো তথ্য জানতে পারলাম। এবার আমি আবারও আসতে চাই ডক্টর আমির হোসাইন রাহাত আপনার কাছে। অনেক সময় এই কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে অনেক ধরনের ভ্রান্ত কথা শুনে থাকি বা অনেক সময় ভ্রান্ত তথ্যের সম্মুখীন হয়ে থাকি আমরা, আপনার কাছে এই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই।
4: অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতরণ করেছেন। একটু আমরা সবার কাছ থেকে আমরা শুনেছি যে 10-19 বছর বয়সী যারা তাদেরকে আমরা কিশোর কিশোরী বলি। আমি আগে বলেছিলাম যে এই সময় কিশোর কিশোরীদের মানসিক এবং শারীরিক কিছু পরিবর্তন দেখা যায়। তার মধ্যে যদি আমি কিশোরীদের কথা বলি তাহলে তার প্রধান একটা পরিবর্তন হচ্ছে তাদের মাসিক শুরু হওয়া, যেই জিনিসটা, এটি যদি আগে থেকে কারো ধারণা না থাকে, হঠাৎ করে একজন কিশোরী দেখলো যে তার রক্তক্ষরণ হচ্ছে, নিশ্চয়ই সে ভয় পেয়ে যাবে বা এটা নিয়ে তার একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করবে। কিন্তু আমরা যদি এই ধারণাটি বা শিক্ষাটি তাকে আগে থেকে দিতে পারি যে না, এরকম তোমার বয়স এখন এত হয়েছে, কোনো একটা সময় সামনের সময় তোমার এরকম একটা রক্তক্ষরণ হবে, এটা স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, এটি হলে এই সময় এটা ভয়ের কিছু নাই, ওই সময় কি কি স্বাস্থ্যকর বিধি অবলম্বন করতে হবে, সেই শিক্ষাটা যদি তাকে আগে থেকে একটু দিয়ে দেওয়া যায় তাহলে তার মধ্যে কোনো ভীতি কাজ করবে না। মাসিকের সময়ে যে শারীরিক কিছু বিষয় থাকে, যেমন তাকে স্যানিটারি প্যাড ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক জায়গায় দেখা যায় যে পুরাতন ময়লা কাপড় চোপড় বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যবহার করে, যেটা একেবারেই উচিত না, সে বিষয়ে তাকে আগে থেকে ধারণা দেওয়া, পরিবারের অন্য সদস্যরা যারা আছেন তাকে এই বিষয়টি বোঝা প্রয়োজনে, হ্যাঁ কাপড় ধুয়ে, প্রতিদিন ধুয়ে একদম ভালো করে শুকিয়ে সেই কাপড় ব্যবহার করা যেতে পারে। আর এখন কিন্তু সব জায়গায় স্বাস্থ্যকর স্যানিটারি প্যাড পাওয়া যায় যেগুলো ব্যবহার করা উচিত। আর ছেলেদের ক্ষেত্রে আরেকটা কথা একেবারে না বললে নয়, এটা হয়তো আমরা অনেক সময় লজ্জার কারণে বলি না, মুখ খুলি না, আরেকটা বিষয় হচ্ছে ওই সময় তাদের একটা পরিবর্তন, যেটি হচ্ছে আমরা বলি যে স্বপ্ন দোষ হওয়া, যে ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়া, এটিও কিন্তু একটি শারীরিক স্বাভাবিক প্রক্রিয়া। অথচ এটি নিয়ে দেখবেন আপনি অনেক রকমের ভ্রান্ত ধারণা আছে, অনেকে এটিকে একটা অসুখ হিসাবে, রোগ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে এবং এই নিয়ে নানা রকম এক ধরনের আমি বলবো ফড়িয়া দালাল ধরনের চিকিৎসক যারা হাটে বাজারে মাঠে মাঠে ময়দানে এটাকে রোগ হিসাবে চিহ্নিত করে তার চিকিৎসার নানা রকম ফতোয়া দিচ্ছেন এবং এতে আমাদের ওই কিশোররা বিশেষ করে বিভ্রান্ত হচ্ছে, একটা ভুল ধারণা তাদের মধ্যে তৈরি হচ্ছে
3: এবং তাদের চিকিৎসা নিয়ে শারীরিকভাবে ক্ষতিও হচ্ছে,
4: ক্ষতি হচ্ছে, ডেফিনেটলি ক্ষতি হচ্ছে। কাজে এই জায়গাটিতে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যেটি বললেন যে আমাদের কিন্তু সকল স্বাস্থ্য কেন্দ্রে কৈশোর বান্ধব একেবারে উপযোগী স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা আছে, তো এই ধরনের ক্ষেত্রে প্রয়োজনে তারা সেই স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করলে আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা এই বিষয়গুলি তাদেরকে বুঝিয়ে বলতে পারবে। বা আজকেও আমি বলছি, আজকে অনুষ্ঠান যারা শুনছেন বা আমাদের যারা অভিভাবকরা যারা শুনছেন তারা অনুগ্রহ করে এই বিষয়টি একটু নজর রাখবেন। এটি মোটেও কোনো অসুখ নয়, এটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, বরং এটি যে আমাদের সেই কিশোর কিশোরেরা ভবিষ্যতে যে প্রজনন কার্যে সক্ষম হয়ে উঠছে এটি তার একটি প্রমাণ। তো আমি মনে করি যে এটি খুবই স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, এ ব্যাপারে যাবতীয় ভ্রান্ত ধারণা যেগুলো আছে সেগুলিকে পরিহার করে সে একেবারে সুস্থ ধারণা নিয়ে বড় হতে হবে আমাদের কিশোর কিশোরীদের। আমি অনুরোধ করব যে এই ধারণার বশবর্তী কেউ যেন কোনোভাবেই বিভ্রান্তিতে না পড়ে।
3: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমেও অনেকগুলো তথ্য পেলাম এবং আমাদের এই প্রজনন স্বাস্থ্য নিয়ে যে একটা ভ্রান্ত ধারণা ছিল আমি মনে করি যে আমাদের শ্রোতা বন্ধুরা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা সবাই এ বিষয়ে সতর্ক হবেন এবং উপকৃত হবেন। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব বিষয়ে চমৎকার আলোচনার জন্য। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা যারা এই অনুষ্ঠান শুনলেন আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সতর্ক থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আমি আজহারুল ইসলাম শেষ করছি আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা।
2: কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনাটি শুনলেন। আমাদের এখনকার পরিবেশনায় রয়েছে কিশোর কিশোরী সম্পর্কিত একটি গান। গানটির শিল্পী মোহাম্মদ শাহিনুল ইসলাম, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম এবং সুর করেছেন দীপক কুমার দে। চলুন শ্রোতা বন্ধু গানটি শুনি।

0: সুপ্রিয় বন্ধু, শুনছেন এসো গড়ি ছোট পরিবার, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান, প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বয়সন্ধিকালে একজন মানুষের জীবনে শারীরিক এবং মানসিক নানা রকম পরিবর্তন ঘটে। কিশোর কিশোরীদের এই সময়টায় মানসিক স্বাস্থ্যের ব্যাপক পরিবর্তন হয়। এজন্য এই সময়ে কিশোর কিশোরীদের প্রতি যারা অভিভাবক রয়েছেন তাদের বিশেষ খেয়াল এবং যত্ন দেওয়া আবশ্যক। কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য বিষয়ে এখন একটি কথিকা শুনব। কথা বলেছেন সালমা রহমান। আসুন শ্রোতা বন্ধু কথিকাটি শুনি।
1: আজ যে শিশুটি মায়ের কোল জুড়ে এলো, পরিচিত হলো পৃথিবীর আলো বাতাসের সঙ্গে, নবজাতকের আগমনকে ঘিরে পরিবারে বইয়ে গেল আনন্দের জোয়ার, শিশুটি পরিবারের আদর স্নেহে বেড়ে ওঠে, তার শারীরিক সুস্থতার জন্য পুষ্টিকর খাবার এমনকি তার পছন্দের খাবারও পরিবেশন করা হয়, তাকে নানা রকম খেলনা কিনে দেওয়া হয়। তার ভবিষ্যতের জন্য বাবা মা সঞ্চয় করতেও চেষ্টা করেন, কারণ সন্তান বড় হয়ে বাবা মাকে দেখবে। শ্রোতা বন্ধুরা, আমি আজ কথা বলবো কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য নিয়ে। কিশোর সন্তানটি পরিবারেই বেড়ে ওঠে, তার শারীরিক সুস্থতার জন্য তার প্রতি যত্নবান হতে হবে, পাশাপাশি মানসিক সুস্থতার কথাটিও ভাবতে হবে। আমরা মানসিক যত্ন বিষয়টি নিয়ে হয়তো সেরকম গুরুত্ব দিয়ে দেখি না, অথচ কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পরিবারের অনেক বড় ভূমিকা থাকে। ওরা কোনো না কোনো পরিবারে বড় হয়, পরিবারের বড়দের আচার আচরণ চলন বলন সব কিছু তারা খেয়াল করে। একথা মানতেই হবে, পারিবারিক শিক্ষা সারা জীবনের জন্য শিক্ষা। বাড়িতে বাড়বাড়ন্ত কিশোর কিশোরী সন্তানের কথা মাথায় রেখে বাড়ির পরিবেশ রাখতে হবে শান্তিপূর্ণ, থাকবে সমঝোতা এবং সহমর্মিতা। কিশোর বয়স, তারা বেশ খানিকটা বড় হয়, তাদের নতুন নতুন বন্ধু হয়, এই বয়সটা ভুল করারও বয়স, না বুঝে এমন কোনো কাজ করে ফেলতে পারে যা তাদের মানসিক চাপ বেড়ে যেতে পারে, বিষণ্ণতা আসতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে, আচরণে পরিবর্তন আসতে পারে, বাবা হয়তো খানিকটা রাগি, সে মন খুলে বাবা মাকে কিছু বলতে পারে না, এতে তাদের মানসিক শান্তি নষ্ট হয়, ক্ষতি হয় মানসিক স্বাস্থ্যের। মন খারাপ থাকলে খাবারের রুচি থাকে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, লেখাপড়ার ক্ষতি হয়। কিশোর কিশোরী সন্তানের কথা মাথায় রেখে পরিবারটি ছোট রাখুন, সন্তানকে সময় দিন, তাদের কথা ধৈর্য সহকারে শুনুন, রাগ করে নয়, আদরে শাসনে তাদের ভুল শুধরে দিন, সমস্যা হলে সমাধানের পথটি দেখিয়ে দিন, তাহলে তার চিত্তে প্রফুল্লতা আসবে, শারীরিক এবং মানসিক সুস্থতা আসবে, পরিবারে বিরাজ করবে স্বর্গীয় সুখ। শ্রোতা বন্ধুরা, কিশোর বয়স প্রতিভা বিকাশের বয়স, অনেকের অনেক কিছু করতে আগ্রহ জাগে, কেউ গান বাজনা শিখতে চায়, কেউ বা ছবি আঁকতে চায়, আবার কারোর শখ থাকে আবৃত্তি অথবা অভিনয়ের প্রতি, খেলাধুলার প্রতিও ঝোঁক থাকে অনেকের। তাদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে লেখাপড়ার পাশাপাশি এর যে কোনো একটি করতে পারে, তাতে করে তাদের মানসিক বিকাশ ঘটে, প্রতিভার মূল্যায়ন হয়, সে সামনে এগিয়ে যেতে পারে তার মতো করে। এই বয়সে তাদের সুস্থ বিনোদনের সুযোগ দিতে হবে, এটা পরিবার এবং সমাজের দায়িত্ব। ওই বয়সের ছেলে মেয়েদের খেলাধুলা করার মতো খোলা জায়গার বড় অভাব, তারপরেও সুস্বাস্থ্য এবং সুস্থ মানসিকতার জন্য তাদেরকে খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। কিশোর বয়সকে বলা হয় বয়সন্ধিকাল। এই সময় কিশোরীর শরীরে অনেক পরিবর্তন আসে, শারীরিক ছোট ছোট সমস্যাও দেখা দিতে পারে, কারো কাছে কিছু বলতে লজ্জা পেতে পারে, তাই সন্তানের মানসিক চাপ দূর করতে কিশোরীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, তারাই সুপরামর্শ দিবেন, প্রয়োজনে চিকিৎসাও দিবেন, দেখা যাবে সে দুশ্চিন্তা মুক্ত হবে, তার আত্মবিশ্বাস তৈরি হবে, কিশোরদেরও এই বয়সে শারীরিক পরিবর্তন আসে, তাদেরও শারীরিক সমস্যা হতে পারে, যে কারণে সে বিষণ্নতায় ভোগে, সকলের সঙ্গে স্বাভাবিক আচরণ করে না, অন্য মনস্ক থাকে। বাড়ন্ত সন্তানটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, চিকিৎসার পরে অতি সহজেই সে সুস্থ এবং স্বাভাবিক হবে। আসলে সকলের জীবনে মানসিক সুস্থতার বড় প্রয়োজন। কিশোর কিশোরী আমাদের দেশের ভবিষ্যৎ, তারাই দেশটাকে সাজাবে, তাদেরকে হাসি খুশি রাখতে হবে, তারা পরিবারকে ভালোবাসবে, ভালোবাসবে দেশকে। ঘরে ঘরে সচেতনতা আনতে হবে, কিশোর কিশোরী সুস্থ দেহ এবং সুস্থ মন নিয়ে সামনে এগিয়ে যাবে। যার মানসিক স্বাস্থ্য ভালো, সে হয় আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রত্যয়ী, তার মেধা মনন কর্মদক্ষতা ছড়িয়ে পড়ে চারিদিকে। তাই আসুন আমরা কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হই।
0: শ্রোতা বন্ধু, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কথিকাটি শুনলেন। কিশোর কিশোরী সম্পর্কিত একটি গান রয়েছে আমাদের এখনকার আয়োজনে। গানটির শিল্পী শামীম আরা লুনা, গানটির গীতিকার কাজী রোজি এবং সুর করেছেন শম খায়রুল ইসলাম।

0: যে কোনো রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো। আসুন সবাই মিলে সচেতন থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পরিবেশকে নির্মল রাখি।
1: এই সংসারটা আর আমার ভাল লাগে না। এই যে হুনতাছেন, পুলা পাঙ্গু কান্দনের আওয়াজ কি আপনার কানে যায় না? আপনি দিলে কি রহম নাই?
2: আরে কি হলো, এত সিল্লা সিল্লি করতাছিস কেন?
1: সিল্লা সিল্লি করুম না তো কি করুম, আজকে নিয়া তিন দিন হইলো আপনি কোনো কামে যাইতাছেন না। সেদিন কয়টা টেহা পাইয়া কিছু বাজার করছেন, আর এদিকে কালকে রাত থেকে যে পোলা পান গুলা না খাইয়া আছে, সেদিকে আপনার কি কোনো খেয়াল আছে?
2: চুপ কর তো, আজকালকার মানুষে রিক্সা তেমন উঠবার চায় না, ওই বাস আর ট্যাক্সিতেই বেশি যায় বুঝছিস। আরে রিক্সা ছাড়াই এতর এত বড় সংসার টানুন যায় না?
1: ও সংসারটা বুঝি আমার একলার, পোলা পান গুলান বুঝি আমি বাড়াইছি।
2: তয় কি আবার, আজ একদিন হলো একটা পোলা দিবার পারলি না, সেই আশায় আশায় তো পাঁচখান মায়া হইল। লগা দে গামছা খান দে।
1: দিতাছি, দাঁড়ান এই নেন। আরে আরে আরে, এটা আপনি কি করেন? কমলারে কই নেন?
2: ওই আবার নেবো হাটে নিয়ে বেচা দেই, কয়টা টানি পাওয়া যায়।
1: এটা আপনি কি কন, কমলারে আমি কত আদর করে বড় করছি, এছাড়া এটা তো আপনি টেহা দিয়েও কিনি নাই। মাতবরের ছাগলটা হেই বাচ্চা বিয়ানের সময় মইরা গেল, মাতবরের বউয়ের তন সাই আইনা ভাতের ফ্যানখান নিজে না খাইয়া বোতলে ভইরে আমি কমলারে খাওয়াইছি। আজ আল্লাহ করলে ছাগলটা গাভিন হয়েছে, দুই দিন পর বিয়ান দিলে দুইটা পয়সার মুখ দেখবেন। আর আপনি কি না এটা হাড়ি নিতেছেন?
2: আরে চুপ থাক, দুই দিন পরেরটা পরে অহন কি খায়া থাকবি? হ্যাঁ
3: আপনি
2: এই আমাগো বাড়িতে কোনদিন আহেন না, আজকে হঠাৎ করে
3: আমি আসছিলাম তোমার মেয়ে দুইটার খবর নিতে। এই বছর তো তারা স্কুলে গেল না।
1: স্কুলে যাইব কি মাস্টার সাহেব, যেই মানুষে বউ বাচ্চা গো ঠিক মতো খাওয়ান দিতে পারে না, তার বাচ্চা গো আবার লেখাপড়া।
3: কেন কেন, আকাশ মিয়া তো সেইদিনও দেখলাম বাজারে রিক্সা চালাইতে।
2: রিক্সা চালাই আর পোষাইতে পারি না মাস্টার সাহেব।
3: তাই নাকি, তা ফুলির মায়ের ছেলে মেয়ে মোট কয়জন?
1: পোলা নাই মাস্টার সাহেব, পাঁচটা মাইয়া।
3: কও কি, এইটা তোমরা কি করছো আকাশ মিয়া? তোমরা কি জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জানো না?
2: জানি মাস্টার সাহেব, তয় দোষ তো আমার না, আমি চাইছিলাম একটা পোলা, কিন্তু হয়তো মাইয়া।
1: আর আর ফুলির বাপে হেল্লাইগা খালি খালি আমারে গঞ্জনা দেয়।
3: এইটা তোমাগোর মতন মানুষের একটা বড় রকমের ভুল ধারণা।
2: কোনটা মাস্টার সাহেব?
3: এই যে তুমি পোলা হয় না বইলা ফুলির মায়েরে গালমন্দ করো, এইটা তো তোমার মস্ত বড় ভুল
2: মাস্টার সাহেব।
3: হ, আরে সন্তান ছেলে হইব না মেয়ে হইব এইটা তো ঘটে বাপের দিক থেকে, তবে কেমনে ছেলে হইব সে ব্যাপারও বাপের করণের কিছু নাই, মা তো থাকলো দূরের কথা।
2: কোন মাস্টার সাহেব?
3: ও ঠিকই বলতাছি, আর ছেলে ছেলে কইরা এই যে তোমরা পাঁচ পাঁচটা সন্তান নিলা, আর এখন কি না তাগরে ঠিক মতন খাইতে দিতে পারো না? আরে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দুইটাই তো যথেষ্ট।
2: বড় ভুল করে ফেলাইছি মাস্টার সাহেব।
3: কিন্তু সেই ভুল বুঝতে যে বড় দেরি করে ফেলাইছো, এখন তো তার মাসুল দিতেই হবে।
2: ঠিকই কইছেন মাস্টার সাহেব, তাই সকলের কাছে আমাকে একটা অনুরোধ থাকলো, কেউ যেন পোলার আশায় আশায় সংসারটার আর বড় না করে, আমাকে মতন এমন ভুল না করে।
3: কিন্তু তুমি তো আরেকটা ভুল করতেছো আকাশ মিয়া।
2: আবার কি ভুল মাস্টার সাহেব?
3: এই যে তুমি তোমার বড় মেয়ে দুইটারে স্কুলে পাঠাইতেছো না, বলতাছো অভাবের সংসার, কিন্তু তাদের এই স্কুল পড়াইতে তোমার খরচ তো লাগবে না।
2: কি কোন মাস্টার সাহেব?
3: আকাশ মিয়া, তাদের প্রয়োজনীয় বইপত্র সব স্কুল থেকে পাইব।
2: আচ্ছা,
3: শুধু তাই না, মাস শেষে সরকার তাগরে কিছু টাকাও দিব।
2: তাই নাকি? আসলে আমি ভুল করছি মাস্টার সাহেব, আমারে মাফ করে দিন।
3: করতে পারি, তবে এক শর্তে।
2: আপনার শর্তটা আমিই কই মাস্টার সাহেব, কাল থেকে আমাকে ফুলি আর ময়না দুইজনেই স্কুলত যাইব।

0: একেবারে শেষের কথাগুলো আজকের এসো গড়ি ছোট পরিবার গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম ইমতিয়াজ মাশরাফি, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন
1: এবং এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই নেই, আমার জন্য বিপথ নয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, তুমি আমার জন্য যে অনুগ্রহ করবে আমি তারই ভিখারি। সুরা আল কাসাস আয়াত 24। ওয়ালামাকুম বিধুয়াই কারাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সুরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে ভক্তিমূলক গানে শুনবেন নাতে রসুল, শিল্পী ইসমত আরা ও খুরশিদ হাসান খান, গীতিকার আল কামাল আব্দুল ওয়াহাব, সুরকার কাদের জামেরী।

0: শুনলেন নাতি রাসুল। শিল্পী ছিলেন ইসমা তারা ও খুরশিদ হাসান খান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান। গানটি শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান শুনলেন। শিল্পী ছিলেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে খবর শুনতে পাবেন, প্রথমে ইংরেজিতে পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Beter News read by Shahrin Sonia. Prime Minister Tariq Rahman has urged people to embrace the humanistic ideals of national poet Qazi Nazrul Islam. He made the urge while virtually inaugurating the year-long Nazrul Borsho 2026-27 celebrations in all districts and 74 selected Upojilas simultaneously at his office in the Secretariat of the Capital today. Prime Minister stated that the government is committed to building an inclusive society where people, irrespective of religion and caste, can live safely and peacefully. He also called on people to ensure such an environment so that no animals falls victim to human cruelty. Tariq Rahman said Nazrul's poetry and songs served as a powerful source of inspiration during Bangladesh's liberation war and have remained the language of protest and resistance in every democratic movement of the country. Prime Minister said Nazrul should not remain confined to discussions in government offices or cultural institutions. Instead, his literary works, philosophy and vision should reach every household across the country, he added. Calling the national poet the soul of Bangladesh, Prime Minister said Nazrul's ideals of equality, humanity and communal harmony remain highly relevant at a time when attempts are being made to divide people in name of narrow political interest. He stressed the need to spread the poet's life, philosophy and literary legacy from one generation to the next. He categorically said the celebration would lead to a renewed appreciation of Nazrul's works at home and abroad. Chinese ambassador to Bangladesh Yao Wen has described the just completed visit of Prime Minister Tariq Rahman to China as a complete success, stressing that the visit injected strong momentum to Dhaka-Beijing growing relations. He was talking to the reporters at the embassy, highlighting the outcomes of the visit today. The ambassador said a new level of trust developed between two countries with this visit and described the proposed Bangladesh-Myanmar-China economic corridor as a new strategic opportunity. Home Minister Salahuddin Ahmed has warned of tougher action against those involved in spreading propaganda and misinformation about Bangladesh through social networking platforms. He said this while Palestinian ambassador to Bangladesh, Yusuf S. Y. Ramadan, paid him a courtesy call at his office today. Home Minister said Bangladesh is a progressive and moderate Muslim-majority country, and any effort to portray it differently on social media to underestimate its global reputation would be dealt with firmly. He added that those involved in such cybercrimes and propaganda would be identified through proper investigations and brought under the law without delay to face exemplary punishment. The meeting also discussed bilateral cooperation, law and order, security issues and measures to facilitate visa support for Palestinian students pursuing higher education in Bangladesh. This year's higher secondary certificate HSC and equivalent examinations have begun simultaneously across the country. Over 12,70,000 examinees are appearing under the country's 11 education board this year. Of the total candidates, 6,21,969 are male and 6,48,614 are female. Students from 9,439 educational institutions are taking part in the examinations at 2,697 centers. For the first time this year, single and uniform question paper is being used for the HSC examination in the 9 General Education Board. The Bangladesh Energy Regulatory Commission, BERC, has reduced prices of liquefied petroleum gas, LPG. The BERC made the announcement today. According to the BERC announcement, the price of a 12 kg LPG cylinder has been reduced by 357 taka to 1,528 taka. The new price is being effective from today. 5 more children died of measles symptoms in the country in last 24 hours till 8 a.m. today, bringing the total number of deaths to 724 since the outbreak of measles has begun. A press release from the Department of Health said a total of 1,119 children have been infected with measles and measles symptoms during the same period. Thousands of people have been evacuated due to a large wildfire in southern France. The country's emergency services said the fire broke out yesterday and had burned about 800 hectares. It has spread rapidly due to drought and strong winds. Hundreds of firefighters have been deployed to control the fire. The weather forecast has again warned of a heat wave. World Cup football, and Spain will take on Austria at Los Angeles Stadium at 1 a.m. tonight. Besides, Portugal will encounter Croatia at Toronto Stadium, Canada at 5 a.m. tomorrow morning. In the third match, Switzerland will face Algeria at 9 a.m. tomorrow in the BC Place, Vancouver. Meanwhile, 10 teams have already reached to the first 16 in the FIFA World Cup 26. They are Canada, Brazil, Paraguay, Morocco, Norway, France, Mexico, England, United States and Belgium. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Dhaka, Faridpur, Rajshahi, Pabna, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas at west, cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সৈয়দা সাজিদা খানম। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে কমেছে 29.76 টাকা। আজই নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যে থেকে কার্যকর হবে। এতে বাজারে ব্যবহৃত 12 কেজি এলপিজির সিলিন্ডারের দাম 357 টাকা কমে নতুন দাম 1,528 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম 86.93 টাকা থেকে কমে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি মাসে 11 কার্গো এলএনজি আমদানি করবে সরকার। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক গতকাল বাসুষকে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ 3টি উৎস থেকেই নিয়মিত এনএলজি আমদানি করছে। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আমদানিকৃত কার্গোগুলোর প্রথম চালান 6 থেকে 7 জুলাই দেশে পৌঁছতে পারে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছর থেকে 17.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের শেষ দিন অর্থাৎ 30 জুন একদিনেই প্রবাসীরা দেশে 120 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি 2025-26 অর্থবছরের সর্বোচ্চ বার্ষিক রেমিটেন্স অর্জন। দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,14,093 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,83,883 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,50,232 টাকা। আজ সকাল থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাজুস। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসসিতে 394টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 163টি, কমেছে 185টির এবং অপরিবর্তিত ছিল 46টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 18 পয়েন্ট কমে অবস্থান করেছে 5,743 পয়েন্টে। আজ ডিএসইতে 1,439,54,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,573 কোটি 65 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।

0: জিততে জিততে হারা, হারতে হারতে জেতা, খেলার মুহূর্তগুলো ঠিক এভাবেই চলছে বিশ্বকাপ জুড়ে। কারণ চলছে 32-এর খেলা, অর্থাৎ রাউন্ড অফ 32, যেখানে নকআউট সিস্টেম। আর এর অর্থ হচ্ছে যারা জিতবে তারাই থাকবে, যারা হেরে যাচ্ছে তারা বিদায় নিচ্ছে। এভাবে এভাবেই কিন্তু অনেকগুলো খেলা হয়ে গেছে। আর আমাদের দরকার 6টি দল, এবং সেই 6টি দল মানে হচ্ছে আর 3টি ম্যাচে কারা কারা খেলবে সেটা নির্ধারণ করা দরকার। সেই খেলাগুলো হয়ে যাবে আজ এবং কালকের মধ্যে। আর সব খেলাগুলো কেমন হচ্ছে, কেমন চলছে এবং কারা কারা মুখোমুখি হচ্ছে রাউন্ড অফ 16-এ, সেই সব বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের বিশ্বকাপ ফুটবল 2026 জুড়ে এই নিয়মিত আয়োজন বিশ্বকাপ তামামার আজকের আয়োজনে। সাথে রয়েছে আমি তামান্না সিদ্দিকী। আজ আমার সাথে দুজন অতিথি তো রয়েছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই শুরুতেই। আছেন আমাদের সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য, 2015 সালে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ফরহাদ জেসমিন লিটি। লিটি আপা, স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাকে।
0: এছাড়াও আমাদের সাথে আরো আছেন, তার কণ্ঠ ইতিমধ্যেই আপনারা শুনেছেন, এর আগের আয়োজনেও তিনি আমাদের সাথে ছিলেন, এবং তিনি হচ্ছেন আমাদের ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রীড়া বিশ্লেষক মাজহারুল ইসলাম তুষার। তুষার ভাই স্বাগত।
2: স্বাগত আপনাকেও।
0: আমরা শুরুটা করব, তার আগে দর্শক শ্রোতা আপনাদের জানিয়ে রাখি, আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকার 90 MHz এবং বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 KHz, একই সাথে FM 104 MHz। আর বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, বাংলাদেশ বেতারের অ্যাপের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আয়োজন শুনতে পাচ্ছেন। এরই সাথে আপনারা আমাদেরকে দেখতেও পাবেন, এবং সেই দেখার মাধ্যমগুলো হচ্ছে ফেসবুক আর ইউটিউব, বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, একই সাথে বাণিজ্যিক কার্যক্রমের অফিসিয়াল ফেসবুক পেজ, দুটোতেই কিন্তু আমরা লাইভে রয়েছি। আপনারা সেখানে এসে আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, আর ফোনের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের স্ক্রিনে সেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেও আরো একবার নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 01553-841-500, এই হচ্ছে নাম্বার। আলোচনায় আসি, আজ লিটি আপাকে দিয়ে কথাটা শুরু করি, যেহেতু আপা আজকে প্রথমবারের মতো আমাদের আয়োজনে এসেছেন। প্রথম প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন, সবাই জানতে চাই আর কি, মানে আমরা মোটামুটি ভাবে, কোন দল সাপোর্ট করছেন?
1: ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করছি, এখনো ব্রাজিল সাপোর্ট করি। তো ব্রাজিলের খেলা আগের মতো নেই, আমরা যে ছোটবেলা যেরকম দেখেছি বা একটা উত্তেজনা ছিল, একটা খেলার যে একটা ধারাবাহিকতা ছিল, এখন ওই জিনিসটা খুব একটা
0: আমরা নিশ্চয় ব্রাজিল প্রসঙ্গে কথায় আসবো, তবে তার আগে আমরা তুষার ভাই আপনার সাথে কথাটা শুরু করি এইভাবে। আজকে কিন্তু আমরা 3টি খেলা দেখেছি, 3টি ম্যাচের মধ্য থেকে ইংল্যান্ড তারা 2-1 জয় পেয়েছে কঙ্গোর বিপক্ষে, বেলজিয়াম তারা জয় পেয়েছে 3-2, কিন্তু সেখানে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমরা সেই প্রসঙ্গে একটু কথা বলবো। আর আমেরিকা বা ইউএসএ তারা 2-0 বসনিয়াকে হারিয়েছে, যেটা একেবারে খুবই অনুমেয়ই ছিল। আমরা ইংল্যান্ড ম্যাচ দিয়ে যদি শুরুটা করি, কঙ্গো তারা এগিয়ে গেল কিন্তু তারপরে পারলো না, এবং একই রকম ভাবে বেলজিয়াম সেনেগালের কথাও যদি বলি, সেনেগাল এগিয়েই ছিল, হুট করে বেলজিয়াম তারা 2 গোলে সমতায় আসলো এবং লাস্টে পেনাল্টি, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজকের ম্যাচ প্রসঙ্গে।
2: আজকের ম্যাচ প্রসঙ্গে যেটা হচ্ছে যে এই দুটি ম্যাচ নিয়ে মানুষজন কতটা এক্সাইটেড ছিল সেটা জানি না, তবে যখন ম্যাচ দেখতে বসেছে, বিশ্বকাপের ম্যাচ যেহেতু, তারপরে তারা মোর এক্সাইটমেন্ট ভেতরে গ্রো করেছে এবং ম্যাচ ছেড়ে উঠে আসতে পারেনি। এইটাই ফুটবল বিশ্বকাপের সৌন্দর্য। আমি যদি এক কথায় দর্শকদের, সাধারণ মানুষদের সাধারণ ভাষায় কথা বলতে চাই, আর যদি আমি বিশেষজ্ঞের জায়গায় কথা বলতে যাই, তাহলে আমাকে বলতে হবে যে ইংল্যান্ড এবং অন্য একটি যে ম্যাচটা হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দুটি বড় দলই প্রথম দিকে গোল খেয়েছে, যারা মনে হয়েছিল যে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে রয়েছে তারাই গোল খেয়েছে। আপনি যদি ব্রাজিল জাপানের ম্যাচটার কথা বলেন, সেখানেও কিন্তু ব্রাজিল আগে গোল খেয়েছে। প্রবলেম হলো এই 3টি ছোট দলই, যারা অপেক্ষাকৃতভাবে কিছুটা হলো ম্যাচ প্রেডিকশনে পিছিয়ে ছিল বিশেষজ্ঞদের কাছে, তারা প্রত্যেকেই একটা গোল বা দুটো গোল এগিয়ে যাওয়ার পরে কিছুটা হলো ডিফেন্সিভ মুডে চলে গেছে। রক্ষণাত্মক বা মিডফিল্ডে যেই সুযোগটা গ্রহণ করা উচিত সেই জায়গাটাই তারা অতটা স্ট্রংলি গ্রহণ করতে পারেনি বলেই হয়তোবা এই অবস্থান এসছে। আপনি দেখুন, সমতায় যখন ইংল্যান্ড গেল, হ্যারি কেইন যখন গোলটা করলেন, এরপরে ইংল্যান্ডের যেই ধরনের ফরমেশনে চেঞ্জ, মাঝমাঠের যে শক্তিটা তারা সরাসরি ঢেলে দিল মাঝমাঠ রক্ষণাত্মক, কখনো বা সরাসরি আক্রমণাত্মক বেশি তারা কিন্তু চেজ করেছে প্রতিপক্ষের গোল পোস্টে, এই ব্যাপারটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার যদি আমি অন্য একটা জায়গায় আসতে চাই, তাহলে 3-2 গোলের অসাধারণ একটি ম্যাচ এবং মধ্যরাতের পরে যে ম্যাচটা শুরু হলো, মানুষজন মনে করেছিল অল্প একটু দেখে ঘুমিয়ে পড়ব, এরপরে কেউই আর উঠতে পারেনি, এবং এরপরে তো সেই ট্যাকল, এবং 120 মিনিটে যে 85 মিনিট ধরে এগিয়ে থাকে একটা দল আস্তে আস্তে হেরে যাবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি, এবং বিশ্বকাপের ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি ম্যাচ হয়ে গেল পরবর্তী ম্যাচটি। তৃতীয় ম্যাচের কথা যদি বলি, মানে সংক্ষেপে বলছি, হয়তো আরো বিশ্লেষণাত্মক প্রশ্ন আপনি করবেন, বাট সংক্ষেপে যদি বলি, তৃতীয় ম্যাচটির কথা যদি বলি, সেখানে স্বাগতিক হিসাবে কিছুটা হলেও এগিয়েছিল যুক্তরাষ্ট্র, এবং সেখানে তাদের জয়টা অনুমেয় ছিল যতটুকু বলবো। তার আগে আমি একটু বলতে চাই, 15 মিনিটের মধ্যে গোল, তারপরে কিন্তু সেই একই খেলোয়াড় আবার লাল কার্ড দেখে বাইরে চলে গেলেন, এবং তারপরে 10 জনের যে ফরমেশন, 10 জনের খেলোয়াড়কে নিয়ে, সেটা ছিল অসাধারণ, এবং সেটাই মূলত একদিকে তার গোল পোস্টকে রক্ষা করেছে, আক্রমণ প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়েছে এবং আক্রমণ করিয়েছে, সব মিলিয়ে জয়টা এসেছে।
0: আমরা আরো প্রসঙ্গে তো আসবো, তার আগে একটা ফোন কল নিয়ে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু এবং লুতফ জোয়াদ্দার। আমরা সবাই মিলে আজকে একসাথে শুনতেছি আপনাদের আলোচনা। প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এখন কি অবস্থানে আছে, এই ব্যাপারে যদি একটু আলোচনা করতে।
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা নিশ্চয়ই সেই কথায় আসবো যে আমেরিকা কি অবস্থায় আছে। তার আগে লিটিয়াপা আপনার কাছে আসতে চাই, আমরা এই যে বেলজিয়ামের ম্যাচের কথা বলছিলাম এবং অফেয়ারেও আমরা আসলে কথা বলছিলাম সেই যে একটা বিতর্ক নিয়ে, বিতর্ক প্রসঙ্গটাতেই আসতে চাই যে পেনাল্টিটা কি আসলে হয়েছে কিনা, দেয়াটা ঠিক হয়েছিল কিনা সেই বিষয়ে।
1: আপনার প্রথমত দুসরভাই বললেনি যে এগিয়েছিল সেনেগাল, তারপরে হঠাৎ করে 86 মিনিটের মাথায় একটা, 89 মিনিটের মাথায় একটা, দুটো গোল করে সমতা এনেছে, তারপর এক্সট্রা টাইমে খেলা হচ্ছিল, হাফ টাইম পর্যন্ত কোনো গোল হয়নি। তো আমার ধারণা ছিল যেহেতু হাফ টাইম পর্যন্ত পুরোটাই এক্সট্রা টাইম হয়তো খেলা হবে, মানে ড্র থাকবে এবং হয়তো টাই ব্রেকার হতে পারে, এটা একদম 100% আমার একটা এক্সপেকটেশন ছিল। হঠাৎ করে দেখি যে পেনাল্টি, কি ব্যাপার, ভালো করে রাত্রেবেলা তো ঘরে চড়ে দেখলাম বারে বারে কিন্তু পেনাল্টিতে ইয়ে করে রিপ্লে দেখাচ্ছিল, বারে বারে দেখাচ্ছিলেন, কিন্তু বলটা কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে নেই, যেটা আমি ব্যক্তিগতভাবে ইয়ে করছি, আমিও ভালো করে দেখলাম যে পেনাল্টি বক্সের মধ্যে বল ঢুকেনি, খেলোয়াড়দের কিছু পায়ের অংশ তো একটু গিয়েছে, ওনারা কিন্তু অনেকবার এটাকে রিপ্লে করছিল, তারপরে পেনাল্টি দিয়েছে। আমি জানি না, আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে পেনাল্টি হয়তো সেনেগালের এগেনস্টে
3: অবশ্যই
0: প্রশ্ন করুন। আচ্ছা, অবশ্যই সাথে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। তুষার ভাই, সেই প্রসঙ্গটা দিয়েই শুরু করি যে বিতর্কের যে বিষয়টা, আপাতত বলছিলেন যে মনে হচ্ছে যে সেটা একটা ভুল সিদ্ধান্ত, আপনার কাছে কি মনে হয়?
2: দেখুন, সেটা ভুল সিদ্ধান্ত হলেও, যেমন জার্মানির সাথেও একটা ভুল সিদ্ধান্ত বলে এখনো বিতর্কটা চলছে, ফিফার যিনি অফিশিয়াল রেফারি আছেন তিনিও এই বিষয়ে বক্তব্য রেখেছেন, পরিষ্কারভাবে বক্তব্য রেখেছেন, ফিফারও একটা পরিষ্কার বক্তব্য এই বিষয়ে আছে। দেখুন, আমার কাছে মনে হয়েছে যে একটুখানিও ট্যাকেলটা ঠিক হয়নি বা হয়তো স্পর্শ করেনি, কিন্তু তাদের কাছে অবশ্যই আরো বেশি ফুটেজ আছে, যতটুকু ফুটেজ আমরা দেখেছি তার থেকে হয়তো আরো বেশি ফুটেজ আছে, এবং ফিফা সেই বিষয়ে অবশ্যই উত্তর দেবেন। তো আমরা যেহেতু রেফারির উপরে নির্ভর করব, ফিফার উপরে নির্ভর করব সেক্ষেত্রে, এবং টেকনোলজি যেহেতু এখন এখানে খুব ভালোভাবে একটা রোল প্লে করছে, সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধান্ত নিয়েছেন মাঠে থাকা রেফারি, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বিতর্ক চলবেই। বিতর্ক চলবে, এর মধ্যেই খেলা এগিয়ে যাবে, একটু ভুল হবে, একটু চুক থাকবে, কিন্তু দিন শেষে আমার মনে হয় সঠিক সিদ্ধান্তটা ফিফার কাছ থেকে আসছে।
0: আরেকটি ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্ন করুন।
3: প্রশ্ন হলো যে বেলজিয়াম পর্যন্ত আগাতে পারে বলে মনে হয়?
0: আচ্ছা,
3: প্রশ্ন হলো বাংলাদেশ ব্যাপারে কি আমরা প্রতিবন্ধী মানুষ যারা আছি তারা শুনতে পাবো?
0: আচ্ছা, অবশ্যই সাথে থাকুন। বাংলাদেশ বেতার থেকে প্রচারের একটা চেষ্টা আছে, তবে সেটা ফাইনাল হলে, মানে একেবারে নিশ্চিত হলে আপনাদেরকে নিশ্চয়ই জানানো হবে, আপনারা জানতে পারবেন সেই বিষয়ে। আরেকটি ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আসসালামু আলাইকুম।
0: জি, ওয়ালাইকুম আসসালাম, লুৎফর জারদার ভাই।
3: হ্যাঁ, ভালো আছে।
0: জি, ভালো আছি।
3: আমি মোহাম্মদ লুৎফর জারদার, বড়কুলা পাংশা রাজবাড়ি।
0: জি জি,
3: সামনের মাসটা আমরা কিভাবে কয়টা গোল করতে পারবো, কত দূর আগতে পারবো, এটা নিয়ে একটু আলোচনা করবেন, আর একটু আলোচনা করবেন।
0: আচ্ছা, অবশ্যই সাথে থাকুন, আমরা নিশ্চয়ই সেই প্রসঙ্গে কথা বলবো। আসলে কে কটা গোল করবে সেটা বলাটা কিন্তু খুবই মুশকিল একটা বিষয়। আমরা কেউ মাঠে থাকবো না, এটা একেবারে শিওর। মাঠে খেলোয়াড়রা থাকবেন এবং খেলাটা তাদেরকেই খেলতে হবে। তুষার ভাইয়ের কাছে একটু আসি। যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে বিতর্কের কথাটা তো আমরা শুনলাম, কিন্তু তারপরেও এবারের যে বিশ্বকাপ আসর জুড়ে এই যে ছোট ছোট ঘটনা এবং টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর যে প্রয়োগ, তাতে কেউ কি মনে হয় যে খেলার ছন্দটা কিছু ধামাচাপা পড়েছে বা কিছুটা ম্লান হয়েছে কিনা? এবং একই সাথে হাইড্রেশন ব্রেকের একটা বিষয় কিন্তু আছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু অনেক গুঞ্জন, অনেক কথা রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বিষয়গুলো কি খেলাটাকে আরো বেশি বেগবান করছে নাকি একটু পিছিয়ে টেনে ধরছে?
2: দেখুন, এটা আসলে বলতে গেলে তোমার নাপু আমাকে এভাবে বলতে হবে যে অভ্যস্ততার বিষয়। যে কোনো নিয়ম যখন প্রয়োগ করা হয় এবং সেই নিয়মটা যদি প্রয়োগ করা হয় এমন একটা সংস্থার কাছ থেকে যারা ফুটবলকে এতদূর পর্যন্ত এনেছে এবং লালন পালন করছে সারা বিশ্ব জুড়ে, তারাই আইন প্রয়োগকারী সংস্থা, তো তারাই আইন প্রয়োগ করেছেন। সেখানে বাণিজ্যের বিষয়টা তো থাকবেই, বাণিজ্য ছাড়া তো এই বিশ্ব ফুটবল যে চলছে সেটা তো চলবে না, তাই নাকি? তো যদি সেটা ঠিক থেকে থাকে তাহলে আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে প্রত্যেকটা নিয়মের সাথেই আমরা যখন অভ্যস্ত হয়ে যাব তখন মনে হবে ওই নিয়মটাই কিন্তু ঠিক ছিল, আগের নিয়মগুলো ঠিক ছিল না। তাই আমার মনে হয় এই নিয়মটা বা আরো হয়তো এখন এআই যুগ এসছে, এআই আরো হয়তো ভালোভাবে আমাদের খেলাকে সাহায্য করবে পরিচালিত করতে, তো যত যুক্ত হবে টেকনিক্যাল বিষয়গুলো ততই নিয়ম কিন্তু যুক্ত হবে একটু একটু করে ফুটবলের সাথে। তবে সেই অরিজিনাল খেলার যে নিয়মগুলো, যে রুলস গুলো, সেগুলো ফলো করেই কিন্তু নিয়মগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। কি বলা হচ্ছে ওখানে যে তোমাকে ফাউল করা হয়েছে এটা আমরা ভিআরে দেখব, আগে দেখার সুযোগ ছিল না, এখন ভিআরে দেখছি আমরা। আগে রিপ্লে দেখার সুযোগ হয়েছিল, রিপ্লে দেখার সুযোগ হওয়ার পরে নতুন করে ভিআর যুক্ত হলো। ভিআরে কি দেখা যাচ্ছে, একদম খেলোয়াড়কে স্টপ করে দিয়ে লাইনটাকে নতুন ভাবে থ্রি ডি ডাইমেনশন করে দিয়ে আমি দেখছি যে টেকনিক্যালি ওটা ঠিক হলো কিনা, টাচ হলো কিনা। আগে ক্রিকেটে আমরা দেখতাম, একটু যুক্ত করে দিতে চাই, ক্রিকেটে আমরা দেখতাম যে বারবার দড়িতে গিয়ে বলটা লাগলো কিনা।
0: থামবো, হ্যাঁ, একটুখানি থামবো, কথাটা আমরা ফিরবো, তবে ছোট্ট একটা বিরতি দিয়ে, আমাদের সেই বিরতির সময়টা হয়েছে এক মিনিটের ছোট্ট বিরতি, তারপরেই ফিরছি, সাথেই থাকুন।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। সাথে আছি তামান্না সিদ্দিকি এবং আমাদের সাথে আজকের দুজন অতিথি রয়েছেন, আছেন ফরহাদ জেসমিন লিটি এবং সেই সাথে মাজহারুল ইসলাম তুষার। তুষার ভাইয়ের সাথে আমাদের কথা চলছিল, আমরা সেই সময় বিরতিটা নিয়েছি এই যে টেকনিক্যাল বিষয় নিয়ে আপনার সেই কথা।
2: আমি যেটা বলছিলাম যে অভ্যস্ততার ব্যাপার, এবং যত সময় গড়াবে ততই এই জিনিসগুলো যখন অভ্যস্ততার সঙ্গে আমরা মিলিয়ে নেবো যে না এই জায়গায় তো এই ভিআর এর জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। এখন দেখুন, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে হুট করে একটা বাংলাদেশ বনাম আর্জেন্টিনা খেলা হচ্ছে, ধরুন যে এত বিতর্ক হচ্ছে বাংলাদেশের দর্শক সমর্থকদের মধ্যে, বাংলাদেশ বনাম আর্জেন্টিনা বা বাংলাদেশ বনাম ব্রাজিল, অন্য কেউ দুঃখ পেতে পারেন, তো এইরকম একটা ম্যাচের মাঝখানে বাংলাদেশের একটা ফাউল হয়েছে, বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে ফাউলটা, বাঁশি দেওয়া হয়েছে ডিবক্সের ভেতরে। এখন যদি ভিআর টেকনিক্যালি আমাদেরকে জানিয়ে দেয় যে না এটা বাংলাদেশের পক্ষে গেছে, তখন সেই বিতর্কটা কোন দিকে যাবে? তো ব্যাপারটা হচ্ছে কি, আমার এবং যদি ওখানে এমন বলা হয় যে না এই ম্যাচে ভিআর থাকবে না, কিন্তু এইবার ঘটনাটা ঘটে গেছে, তো ফাউলটা হচ্ছে ডিবক্সের মাঝখানে, গোল শূন্য ড্র চলছে বাংলাদেশ আর্জেন্টিনা বা বাংলাদেশ ব্রাজিল, ধরুন ওই সময় কিন্তু বাংলাদেশের দর্শক সমর্থকরা চাইবে যে ভিআর কোথায়। শুধু বাংলাদেশের দর্শক সমর্থকরা না, কিন্তু সকলেই চাইবে ভিআর কোথায়, ভিআর ছিল তো নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। অতএব এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ছোট ছোট বিতর্কগুলো সারা জীবন ছিল, এটা লাইভ খেলার অংশ। লাইভ যদি খেলা হয় তাহলে ভুল হবে এবং ভুলের ভেতর থেকে ঠিকটা বের করে নিয়ে এসে সেই খেলার মজাটা নিতে হবে, কারণ খেলাটা যদি হান্ড্রেডে হান্ড্রেড সব ঠিক হয়ে যায় তাহলে তো ওখানে আর মানুষ খেলছে না, ওখানে টেকনোলজি খেলছে।
0: একদম পারফেক্ট কথা, যে আসলে মানুষ মানেই তো ভুল থাকতেই হবে এবং থাকেই আসলে, সেটা হতেই পারে। আমরা আরেকটি ফোন কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ওয়ালাইকুম আসসালাম, আমি তামান্না, আমি আমার ফোন দিছি মুর্শিদে যাব, আমি প্রশ্ন করব, আমি উত্তর পাই নাই।
0: আপনি পাবেন উত্তর, আপনি সাথে থাকুন। আচ্ছা, আমরা লিটিয়াপার কাছে আসি। যে প্রশ্নটা এসেছিল আর কি আমাদের, যে আর্জেন্টিনার খেলা আছে, আর্জেন্টিনা কি করতে পারে, এবং সেই সাথে ব্রাজিলেরও খেলা রয়েছে 16-এ নরওয়ের সাথে, যেহেতু আপনি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের কেমন মনে হচ্ছে যে নরওয়ের সাথে আসলে কেমন পারফর্মস করতে পারে?
1: না, আশা তো করছি ভালোই খেলবে, কারণ আসলে ফুটবল খেলা বলেন বা যে কোনো খেলা বলেন একদম একদম অনিশ্চিত একটা জিনিস, কি ওখানে কি সিচুয়েশনের সিচুয়েশনটা কি পারমিট করে সেটার উপর ডিপেন্ড করবে রেজাল্ট কি হয়। আর আর খেলাধুলাটা এমন একটা জিনিস যে আগে থেকে কেউ কিন্তু বলতে পারে না কোন সময় কি অবস্থান হয়, এটার মনে হয় আশা তো করি যে ব্রাজিলই জিতবে। এখন ভাইকেও আশ্বস্ত করি, ইনশাল্লাহ ব্রাজিলের, যেহেতু আমিও সাপোর্টার, আমি তো অবশ্যই মনে প্রাণে চাইবো ব্রাজিল জিতবে।
0: এবং আর্জেন্টিনা যারা সাপোর্টার তারাও নিশ্চয়ই মনে প্রাণে চাইবেন যে আর্জেন্টিনা জিতুক, কারণ আর্জেন্টিনা খেলাটা যদিও কেপ ভার্দের সাথে এবং সেটা একটা সহজ খেলা হিসেবে ধরা হচ্ছে, তারপরেও কিন্তু মানে কি মনে হচ্ছে, কোনো শঙ্কা আছে কিনা?
2: শঙ্কা আছে তো, ব্রাজিলের বিপক্ষে দেখেছি আমরা শঙ্কা আছে, ইংল্যান্ডের বিপক্ষে দেখেছি আমরা শঙ্কা আছে, শঙ্কা আছে তো, হুট করে গোল হয়ে যেতে পারে। তবে আমরা যেটা মনে করছিলাম যে মধ্যমাঠ তাকে আক্রমণ ভাগে পুরোপুরি পাঠিয়ে দিতে পারেন হয়তোবা আর্জেন্টিনার যারা টিম থিংকার রয়েছেন তারা, কিন্তু এই দুটো বিপদ দেখে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা একটু হলেও, যেহেতু নকআউট পর্ব, সেক্ষেত্রে একটু হলেও চিন্তা করবে এবং রক্ষণটাকে যথেষ্ট জমাট রাখার চেষ্টা করবে। অন্তত প্রথম হাফ যদি আমরা আগে দুই গোল পেয়ে যাই, মানে আর্জেন্টিনা ইফ দে থিঙ্ক দ্যাট যদি আমরা দুটা গোল পেয়ে যাই তাহলে চলো গোলের বন্যায় আরো ভাসায়, যাতে করে প্রতিপক্ষ পরবর্তী রাউন্ডে রাউন্ড অফ 16-এ যে আমাদের আরো বেশি ভয় পায় এবং আমরা সেই ফ্লোতে থাকতে পারি। অতএব এতটা সহজ হবে বলে প্রথমার্ধ অন্তত আমার কাছে মনে হয় না। আর্জেন্টিনা একটু গুটিয়ে খেলবে, ছোট দল হিসেবে যে অতি আক্রমণাত্মক হয়ে অতিসাহায্যে কিছু করে ফেলবে তা নয়। তবে এবার বিশ্বকাপে ফ্রান্স একটি অন্য নাম,
0: সুইজারল্যান্ডের সাথে খেলা রয়েছে আলজেরিয়ার, আমরা সেই খেলা প্রসঙ্গে আসবো আর একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ওয়ালাইকুম
0: আসসালাম।
3: জি, আপনার জানতে চাচ্ছি আপনার আর্জেন্টিনার সাথে কোন দেশ ফাইনালে দাঁড়িয়ে, এটা একটু বলুন, কোন দেশ
6: আচ্ছা,
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আর্জেন্টিনা এখনো কিন্তু রাউন্ড অফ 16 এ যায়নি, তাহলে ফাইনালে কিভাবে যাচ্ছে সেটা হিসেবটা কিন্তু আরেকটু পরে আসবে, আমরা সেই পরের প্রসঙ্গে আসব। তার আগে যেই প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে যে ফ্রান্সের কথা তো বললেন এবং আজকে স্পেনের খেলা রয়েছে, আজকে পর্তুগালের খেলা রয়েছে, সেই প্রসঙ্গটাতে একটু যদি আসেন, কারণ পর্তুগাল নিয়েও কিন্তু মানুষের টেনশনের কমতি নেই, যেহেতু CR7 এর ফ্যান প্রচুর রয়েছে। আর স্পেন ভালো খেলেছে, এসেছে 32, কিন্তু তারপরেও কি আসলে আপ টু দ্য মার্ক খেলেছে কিনা সেই জায়গাটাতে একটু আসতে চাই।
2: লুকা মদ্রিচ আর সেই সাথে CR7 রোনালদো, এই দুই খেলোয়াড়ের ভেতরে যেই ফ্যান বেজ, তারা হয়তো সঠিকভাবেই চাইবে যে দুই দলই জিতুক, কিন্তু বাংলাদেশে হয়তো CR7 এর ফ্যানটা বেশি, তবে লুকা মদ্রিচের ফ্যানও কিন্তু সারা বিশ্ব জুড়ে কম নেই, অনেক আছে, কারণ তিনি অসাধারণ একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ক্রোয়েশিয়া সেই হিসেব করলে পর্তুগালের থেকে কিছুটা হলেও, মানে ইতিহাস যদি হিসাব করেন, পিছিয়ে আছে, কিন্তু বর্তমান পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ক্রোয়েশিয়া কিছুটা হলেও এগিয়ে থাকবে আমার ধারণায়। ক্রোয়েশিয়ায় কিন্তু অভিজ্ঞতা যত বেশি তার থেকে বেশি কিন্তু নবীনের সংখ্যা, তো সেই অনুযায়ী আমার মনে হয় যদি এই দলটি ফরমেশনের দিক থেকে পর্তুগালকে আটকে দিতে চায়, তাহলে অবশ্যই তাদের মধ্যমাঠকে অনেক অনেক অনেক দায়িত্ব পালন করতে হবে। আর পর্তুগালের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বল যোগান দেওয়া, অর্থাৎ বল পাস করে ডিবক্সের সামনে গোলের জন্য প্রস্তুত করিয়ে দেওয়ার সংখ্যা অনেক বাড়াতে হবে,
0: ফিনিশিং
2: অনেক স্ট্রং করতে হবে, অনেক স্ট্রং করতে হবে, তাতেই ভালো কিছু হওয়ার সম্ভাবনাটা রয়েছে।
0: আমরা একটু আমাদের ফেসবুকে পাতায় যেতে চাই, সেখানে অনেকেই অনেক কথা লিখছেন, আছেন অনেকেই জামিল মিয়া, আব্দুল ওহাব প্রধান, শামীম আকন্দ রয়েছেন, তিনি সেনেগালের হারটা মেনে নিতে পারছেন না, এইভাবে করেই লিখেছেন যে তার খুবই কষ্ট লাগছে। ওয়াসির রহমান মিন্টু, রেজওয়ানা ইসলাম, জুবের আল ফাহাদ এবং শাহজাদা হোসেন, আপনারা সকলেই আছেন। আর তিনি লিখেছেন যে ব্রাজিলটা একটা ফাড়া কেটে তৃতীয় রাউন্ডে গেল, আর্জেন্টিনার কি ফাড়া কাটবে কিনা, এই প্রসঙ্গে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলেছি যে হয়তো ফাড়াটা কাটবে কিন্তু একটু কষ্ট হতেই পারে।
2: না, ওই যে অনেক সময় অনেককে দেখছেন না যে অনেক কবিরাজ, তারপরে অনেক অর্থনীতিবিদ, অনেক সুপার কম্পিউটার, এক এক সময় ভবিষ্যৎবাণী চলে, এক এক সময় এক একজন এসে, এর আগে ছিল অক্টোপাস, হ্যাঁ তো
0: তারপরে ষোলো আছে, তারপরে আবার আটের খেলা
1: আছে, তারপরে
0: হচ্ছে ফাইনাল। তবে হ্যাঁ, ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি তারা নিজ নিজ ম্যাচ গুলোতে জয়লাভ করতে পারে, তাহলে সেমিফাইনালে এই দুটো দলের দেখা হবার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা বলতে পারি। 16 এ কারা কারা গেছেন এবং কারা কারা খেলবেন কাদের সাথে সেই প্রসঙ্গে কথা বলবো। তার আগে দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের অডিও ফ্রিকোয়েন্সিটা এখন থেকেই বন্ধ হয়ে যাবে, তবে যাই কিছু হোক খেলার মাঠেই সব ঘটবে, খেলার মাঠ থেকেই সব ফলাফল আসবে এবং সেগুলো নিয়েই আমাদের এই কথোপকথন, আমাদের আয়োজন, এবং সেগুলো নিয়েই কিন্তু সমর্থকদের মধ্যে উত্তেজনা।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় তামান্না সিদ্দিকী, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: এদেশ আমার আপনার সকলের। এদেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে আমাদেরকে বেশি করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশকে সমৃদ্ধ করতে শিক্ষার কোনো বিকল্প নেই। আসুন শিক্ষার প্রসারে আমরা সবাই মিলে বেশি করে ব্রতী হই। দেশ এবং জাতি শিক্ষিত হলে যে কোনো কাজ, যে কোনো লক্ষ্যকে খুব সহজে অর্জন করা সম্ভব হবে। আমরা শিক্ষিত উন্নত জাতি গঠনে বদ্ধপরিকর, আর এজন্য সুশিক্ষায় শিক্ষিত করব আমাদের এ প্রজন্ম, আগামী প্রজন্ম এবং সব নাগরিককে। তাহলেই বাংলাদেশ হাসবে, আমরাও বাঁচব আনন্দে এবং সম্মানে। অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধু, আমাদের এখনকার আয়োজনে রয়েছে একটি দেশাত্মবোধক গান, এই সবুজে ছায়ায় ঘেরা। গানটির কথা এরকম, শিল্পী পপি পাল, গানের কথা সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন পপি পালের কণ্ঠে। গীতিকার ছিলেন রামানন্দ সরকার, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল।

0: রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই।
1: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: মনে রাখবেন, নদীর ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন, বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন, আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হবার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন, আর আপনি যদি যাত্রী হন তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযান ভ্রমণ করবেন না।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান মালায় এখন আপনারা শুনবেন পল্লীগীতি। গানের শিল্পী হানাদু খানুম, প্রথম গানের গীতিকার ও সুরকার কফিল উদ্দিন।

0: দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন হানাদু খানম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক আদর্শকে গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে একযোগে দেশের সকল জেলা ও ৭৪টি নির্বাচিত উপজেলায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপনের উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করলেও এটি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ঝুঁকিও তৈরি করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজ্ঞা ও সাহিত্যকর্ম আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে তাঁর হৃদয়ে ধারণ করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীন পরাভূত এবং পর্যুদস্ত জাতির ভাগ্যাকাশে নজরুলের জন্ম ছিল আলোকবর্তিকা। তিনি কবির জীবন, দর্শন ও সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, নজরুল বর্ষ উদযাপন দেশে ও বিদেশে নজরুলের সৃষ্টিকর্মকে নতুনভাবে মূল্যায়িত করবে। সারাদেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬,২১,৯৬৯ জন ছাত্র এবং ৬,৪৮,৬১৪ জন ছাত্রী রয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯,৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২,৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলন বলেছেন, জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা সহ পদোন্নতি ও সুবিধা সংক্রান্ত আইনি জটিলতার অবসান হয়েছে। তিনি আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিন পর প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু, শূন্যপদ পূরণ, নতুন সহকারী শিক্ষক নিয়োগ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ২০% সরাসরি নিয়োগ এবং অবশিষ্ট ৮০% সহকারী শিক্ষকের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ বিধান রয়েছে। সারাদেশে এখন ৩২,৫০০টি প্রধান শিক্ষক পদ পূরণসহ আরও ৩৮,০০০ শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেজিং মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। বিশ্বকাপ ফুটবলের খবর, আজ রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর ৫টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে আগামীকাল সকাল ৯টায় ভ্যানকুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। এদিকে ১০টি দল ইতোমধ্যে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেছে। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী।

0: Assalamualaikum warahmatullahi
1: wabarakatuh. Waalaikumsalam.
0: তারপরে কেমন আছো তোমরা?
2: আলহামদুলিল্লাহ ভালো
0: আছি। সবাই ভালো আছো সে তো দেখতেই পাইতাছি, কারণ সবার মন টন খুব ভালো মনে হইতাছে, কারণ সালামের জবাব দিলেই কিন্তু বোঝা যায় যে যে সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপরে কি খবর কও?
3: শোনো
0: কও,
3: উপরে ফিটফাট থাকতে হবে, উচ্চ
0: এই তুমি একটা
3: ভিতরে যাই হোক,
0: ভিতরে যাই হোক,
3: ভিতরটা কেউ দেখতে
0: মানে উপরটা ঠিকঠাক থাকতে হইব, তাই তো?
4: নাসির ভাই
0: কও,
4: আগে মন খারাপ করে থাকতাম, খারাপ লাগতো, পরে দেখি যে না, মন খারাপ লাগার মধ্যে কোনো ভিটামিন নাই, তাতে ভালোই থাকি, খারাপ লাগে লাভ আছে কি? সবসময় ভালোই থাকি।
0: এইটা তুমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছো, তোমার মন সবসময় মানে প্রফুল্ল রাখতে হইব, এই কারণে তাইলে শরীরও ভালো থাকবো।
3: তাকে দেখে বোঝা যায়
0: এই জন্য শরীর যাতে আমাদের সবাই ভালো থাকে, সেই জন্য আমরা আমাদের মন ভালো থাকতে হইব,
3: বুঝছো? কামাল মিনা সবসময় মন ভালো রাখে,
4: এই জন্য শরীরও ভালো।
0: শোনো, এখন ঘটনা হইতেছে আমরা তো কৃষক মানুষ, তাই না?
4: অবশ্যই
0: কৃষিকাজ কইরাই আমরা জীবিকা নির্বাহ করে থাকি। যে রূপালি ধরো একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তারপরে পাঁচটা পুকুরের এখন সে মালিক এবং দায়িত্ব নিছে, মানে এবং পুকুরের আশপাশ দিয়ে গাছ গাছালি লাগানো বিভিন্ন ধরনের,
3: পুরো গ্রামবাসী দখল করে দেখবো,
0: সমস্যা কি? সেইখানে ধরো বেকার সমস্যার কিছু দূর হইব, যে কিছু বেকার পোলাপানরা সেখানে কাজ করতে পারবো, তারা যদি কাজ করতে পারে তাহলে তাদের সংসার চলবো।
2: আমি তো এরকম তিনজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।
0: উদ্যোক্তা হয়েছে, নীলু একটা সুন্দর ভালো কথা বলছে যে উদ্যোক্তা হয়েছে, এটা কিন্তু অনেক ভালো একটা দিক,
2: চলতেছে আর কজন মানুষেরও খাটাইতেছে।
0: তাহলে আমরা এখন একটা নতুন জিনিস নিয়ে একটা আলোচনা শুনি, কি বলো?
2: হ্যাঁ,
0: এই যে তাহসিন তাবাসসুমের কাছ থেকে আমরা পুষ্টিকর ও ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক পদ্ধতি নিয়ে একটা আলোচনা শুনি। উনি হইতাছেন প্রশাসনিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে আমরা এই যে পুষ্টিকর ও ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক চাষ পদ্ধতি নিয়ে একটা আলোচনা শুনি।
2: আচ্ছা শুনি।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পুষ্টিকর ভেষজগুণ সমৃদ্ধ লাফা শাক বা নাপা শাক চাষ পদ্ধতি। এ বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে চলুন আমরা শুনে নেই ভেষজগুণ সমৃদ্ধ এই লাফা শাকের চাষ পদ্ধতি। প্রথমেই আমি আপনাদেরকে লাফা শাকের উৎপত্তি, ইতিহাস এবং পুষ্টিগুণ সম্পর্কে কিছু বলে নেই। লাফা শাক বা নাপা শাক হলো মালভি পরিবারের এক বর্ষজীবী খাদ্যতুল্য শাক। পাতার সঙ্গে এই শাকের কচি ডগাও কিন্তু রান্না করে খাওয়া হয়। এই শাক খেতে অত্যন্ত সুস্বাদু। সাধারণত উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও আসামের গোয়ালপাড়া অঞ্চলে এটি বিশেষভাবে জনপ্রিয়। স্থানীয়রা বলে থাকেন এই শাকটি অত্যন্ত দ্রুত লাফিয়ে বেড়ে ওঠে, এজন্যই নাকি একে লাফা শাক বলা হয়। আমি এখন একটু এই শাকটির ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলি। লাফা শাকের আদি নিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চল। প্রাচীন গ্রিস ও রোমে এটি খাদ্য ও ঔষধি হিসেবে আগে ব্যবহৃত হতো। বাংলাদেশ ও ভারতের উত্তর অঞ্চলে এটি দীর্ঘকাল ধরে শীতকালীন শাক হিসেবে চাষ ও খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ পৃথিবীর অনেকখানি কিন্তু পাওয়া যায়। এমনিতে লাফা শাক আসলে একটি একবর্ষজীবী উদ্ভিদ। এর উচ্চতা প্রায় 30 সেন্টিমিটার। এছাড়া এর পাতা কিছুটা গোলাকৃতির, রং সবুজ থেকে হালকা লালচে হয়ে থাকে। চলুন এবার শুনি লাফা শাকের কিছু পুষ্টিগুণের কথা। সাধারণত প্রতি 100 গ্রাম লাফা শাকে ক্যালোরি থাকে 20-25 গ্রাম, প্রোটিন থাকে 1.5-2 গ্রাম, কার্বোহাইড্রেট 4-5 গ্রাম, আঁশ রয়েছে 2 গ্রাম, ভিটামিন এ 250-300 মাইক্রোগ্রাম, ভিটামিন সি আছে 20-25 মিলিগ্রাম, এছাড়াও ক্যালসিয়াম রয়েছে 70-80 মিলিগ্রাম, আয়রন 2 মিলিগ্রাম, সেই সাথে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফলেটও রয়েছে এই নাপা বা লাফা শাকে। এবার আপনাদের সাথে আমি আলোচনা করব এই শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ ও পরিচর্যা সম্পর্কে। প্রথমেই লাফা বা নাপাশাক চাষের জন্য উপযুক্ত মাটি ও স্থান নির্বাচন করতে হবে। সাধারণত যে কোনো ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে রোদযুক্ত বা আধোছায়াযুক্ত জমি বেশ ভালো হয়। আর খেয়াল রাখতে হবে জমিতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে। এছাড়া বীজ রোপণের ক্ষেত্রে সরাসরি জমিতে বা ছোট পাত্রে বুনে দিলেই এই শাক খুব সহজেই বেড়ে ওঠে। এবার আসি পরিচর্যার বিষয়ে। এই শাক চাষাবাদে খুব বেশি পানি প্রয়োজন হয় না, নিয়মিতভাবে পরিমিত মাত্রায় পানি দিলেই চলে। আর পাশাপাশি জমিতে যেন আগাছা না থাকে সেটিও খেয়াল রাখতে হবে। আগাছা জন্মালে দ্রুত সেটি পরিষ্কার করে ফেলতে হবে। লাফা শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ এবং পরিচর্যা নিয়ে কথা বললাম। এর পাশাপাশি এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, আমি সেই বিষয়ে আমার শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে কিছু বলবো। এই শাকের প্রোটিন, ভিটামিন, ফাইবার ও খনিজ পদার্থ পুষ্টির ঘাটতি পূরণে অত্যন্ত সহযোগিতা করে। এর আয়রন রক্ত শূন্যতার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এই লাফা বা নাপা শাকে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই শাকের ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহযোগিতা করে। এই শাকের ফ্ল্যাভোনয়েড ও বিটা ক্যারোটিন উপাদান কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এছাড়া হজম শক্তি বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণেও এই লাফা শাক বা নাপা শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমি আসি এই শাক খাবার আগে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে। এই শাক খাবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে খেতে হবে। আসলে সব খাবার খাবার আগে আমাদের ধুয়ে খাওয়া উচিত, এই শাকের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম নয়। অতিরিক্ত খাওয়ার ফলে হজমে সমস্যা বা পেট ফাঁপা হতে পারে, তাই পরিমাণ বুঝে খেতে হবে। আর কারো যদি অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা সাবধানতা মেনে এই শাক খাওয়া ভালো। সর্বোপরি আসলে লাফা শাক একটি পুষ্টিকর খাদ্যতুল্য ও ভেষজ গুণ সমৃদ্ধ শাক, যা সহজেই বাড়ির পাশে অল্প জমিতেই চাষ করা যায়। নিয়মিত খাদ্য তালিকায় নাপা শাক বা লাফা শাক রাখলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজমের পাশাপাশি হাড়, চোখ ও রক্ত সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
0: আমরা তাইলে এই যে খুব সুন্দর একটা পুষ্টিকর ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক নিয়ে যে আলোচনাটা শুনলাম, আর এই যে চাষ পদ্ধতি সম্বন্ধে যা জানলাম, তাতে এই যে লাফা শাকের যে কত গুণ সেটা চিন্তা করছো? কিন্তু দেখো, চোখের পাওয়ার বাড়ব, হাড়ের সমস্যা সমাধান করব, তারপরে তোমার অনেক ধরনের ক্যালসিয়াম, তারপরে বিভিন্ন ধরনের পুষ্টি আছে, তো এই পুষ্টিগুলা আসলে কিন্তু এইটা কিন্তু, এবং অল্প জায়গা লাগে, অল্প জায়গা যদি লাগে তাহলে আমরা তো কম বেশি সবাই চেষ্টা করলে কেমন হয়,
2: ভালোই তো হয়। নতুন একটা জিনিস, লাল শাক, পালং শাক সবই তো করি,
3: এখন আমরা শিখলাম লাফা শাক।
0: লাফা শাক
2: আমরা তো এটা লাগানোর উদ্যোগ নিতেই পারি,
0: অবশ্যই নিতে পারি। তাহলে আমরা একটা চিন্তা ভাবনা করি, তখন কি শুনবা?
2: এখন গানের ব্যবস্থা করো, গান শুনি।
0: যেহেতু এটা সুন্দর একটা পদ্ধতি আমরা শিখলাম, তাহলে একটা আনন্দ, এই আনন্দে আমরা একটা সুন্দর একটা গান শুনি। আচ্ছা, তাহলে একটা কৃষি বিষয়ক, যেহেতু আমরা কৃষক, তাহলে কৃষি বিষয়ক একটা গান আমরা শুনি। হ্যাঁ, আচ্ছা, গানের কলি হইল ও চাষি ভাই বর্গা চাষি, শিল্পী মঞ্জু সাহা ও রুবায়াত শামীম চৌধুরী, আর গীতিকার নুরুল ইসলাম মানিক, আর সুর করছেন রুবায়াত শামীম চৌধুরী। তাহলে আমরা শুনি ও চাষি ভাই বর্গা চাষী।

0: কি কেমন শুনলা গানটা, হ্যাঁ
1: বাবা
0: বাবা, প্রত্যেক লাইনে লাইনে কিন্তু মাছের যে উপকার। রূপালি এইটা মনে হয় তোমার চিন্তা ভাবনা করে যাই লিখছে নাকি?
2: গান করছে কত লোকের খুলেছে বরাত, আমগো চোখের সামনেই তো রূপালির বরাত খুলছে। এনে বাস কইরা চাকরি বাকরি না কইরা এই যে বাপের একখান পুকুর দিয়ে শুরু করছিল, আল্লাহ দিল এখন পাঁচটা পুকুরের মালিক।
3: বাবে তোমাকে দয়া,
0: আল্লাহ রহমত,
2: আল্লাহ
3: রহমত, আল্লাহ হলো আমার পরিশ্রম। এইটাও
2: চাকরি না কইরা তুমি ওখানে উদ্যোক্তা হইছো, বড় পাওয়া,
3: এইটা ঠিক
0: ওই যে কয় না পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ, একটা কেমন একটা কথা আছে না, পরিশ্রম করলে আল্লাহ তার পরিশ্রম বিফলে যাইতে দেন।
1: লিলিবু এই গানটা শুনে আমার কিছু জিনিস মনে পড়ে।
2: আবার কি মনে হইলো?
1: আমি তো অনেক মাছের নাম ভুলেই গেছি, পাওয়া যায় না। হ্যাঁ এখানে আজকে এই গানের মধ্যে তো অনেক মাছের নাম মানে ই মনে পড়ল।
2: তুমি আসো শেষ কইরা আমার বাড়ি আইসো, তোমাকে আমি যত মাছ আছে নাম লেখা লেখা দিব।
0: ঠিক আছে, সেই মাছের কোন মাছের কি খাইলে কি উপকার হবে সেটাও তুমি লিলিবুর করছো,
2: সেটা মোটামুটি জানি।
0: তারপরে তুমি একটা মনে মনে চিন্তা করতে করতে বাড়ি যাবা, জানো আমি যাইয়াই একটা পুকুর কাটার ব্যবস্থা করতে পারি।
3: তাহলে তো বেশি ভালো হয়,
0: তাইলে তুমি নিজে পুকুরে চাষ কইরা নিজে মাছ খাইবা, দেখবা সব দিক থেকে শান্তি,
3: একদম বিশাল শান্তি।
0: আর এই যে আর একটা ব্যাপারে আমরা একটু আলোচনা করি, এখন তো চরাঞ্চলে চলাঞ্চলের যে বসত বাড়িতে এখন কিন্তু অনেক শাকসবজির চাষাবাদ হইতেছে বুঝছো, এইটা এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেক মানে চিন্তা ভাবনা কইরা অনেক ওনারা অনেক গবেষণা কইরা এই যে চরাঞ্চলে কিন্তু ভালো ভালো জিনিস মানে
2: একটা
4: প্রশ্ন তোমার না করলে পারলাম না, চরাঞ্চলের মানুষ কি খাইবো না?
0: অবশ্যই না, শোনো আগে তো চরাঞ্চলে কিছু হইতো না, এই এই মানসিকতাই আসিল বুঝছো না, এখন সেই মানসিকতা পরিবর্তন হয়েছে না
3: মানুষের।
0: আমরা আমরা আলোচনাটা শুনি, চরাঞ্চলের বসত বাড়িতে সবজি চাষ এইটা নিয়ে আলোচনা করবেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। তো আমরা আগে শুনি রেশমা আফরোজের কাছ থেকে চরাঞ্চলের বসত বাড়িতে সবজি চাষ নিয়ে আলোচনাটা।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে, আমি আহসানুল্লাহ তমাল। আজ আমরা কথা বলবো চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আসরে উপস্থিত আছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি ঢাকা থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
6: আপনাকেও ধন্যবাদ।
5: আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ কেন গুরুত্বপূর্ণ?
6: ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ, যমুনা নদী ও পদ্মা নদী অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে নদী ভাঙ্গন, বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মানুষের জীবন জীবিকা অনিশ্চিত। এই প্রেক্ষাপটে বসত বাড়ির আঙ্গিনায় নিবিড় সবজি চাষ পরিবারকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে পারবে। প্রথমত এটি পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে। লাল শাক, পালং শাক, ঢেঁড়স, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো ও মরিচের মতো সবজি অল্প জমিতে উৎপাদন সম্ভব, ফলে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং শিশু নারীর অপুষ্টি হ্রাস পায়। দ্বিতীয়ত, অতিরিক্ত সবজি স্থানীয় হাটে বিক্রি করে নগদ আয় করা যায়। চরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় এই আয় পরিবারে অর্থনৈতিক স্থিতি আনে। তৃতীয়ত, বসত ভিটায় সবজি চাষ নারীর অংশগ্রহণ বাড়ায়। গৃহিণীরা বীজ বপন, আগাছা পরিষ্কার, সেচ ও ফসল সংগ্রহে ভূমিকা রাখতে পারে, এতে তাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন ঘটে। সব মিলিয়ে চরাঞ্চলে নিবিড় সবজি চাষ শুধু খাদ্য উৎপাদন নয়, বরং টেকসই জীবিকায়নের একটি কার্যকর উপায়।
5: এবারে আপনার কাছে জানতে চাচ্ছি চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কিভাবে সফলভাবে নিবিড় সবজি চাষ করা যায়।
6: চরাঞ্চলের মাটি অনেক সময় বালুময় ও অনুর্বর হয়, আবার বর্ষায় প্লাবিত হয়, তাই কিছু বিশেষ কৌশল অনুসরণ করা জরুরি। উঁচু বেড ও মাচা পদ্ধতির ক্ষেত্রে বর্ষাকালে পানি জমে থাকা এড়াতে 1-1.5 ফুট উঁচু বেড তৈরি করা উচিত। লাউ, করলা, শশা ও পুঁই শাক মাচায় চাষ করলে জমির সঠিক ব্যবহার হয় এবং ফলন বৃদ্ধি পায়। ফসল নির্বাচন ও মৌসুমী পরিকল্পনার ক্ষেত্রে স্বল্পমেয়াদি ও সহনশীল জাত নির্বাচন করতে হবে। গ্রীষ্মে ঢেঁড়স, বরবটি, লাল শাক, শীতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো চাষ করা যায়। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল করলে মাটির উর্বরতা বজায় থাকে। জৈব সার ব্যবহারের ক্ষেত্রে গোবর, কম্পোস্ট ও পোচা পাতা মাটির সাথে মিশিয়ে নিলে উৎপাদন বাড়ে। এতে খরচ কমে যায় এবং মাটির গুণাগুণ উন্নত হয়। মালচিং ও পানি সংরক্ষণের ক্ষেত্রে খড় বা শুকনো পাতা দিয়ে জমি ঢেকে রাখলে মাটির আর্দ্রতা বজায় থাকে। বৃষ্টির পানি ড্রামে সংরক্ষণ করে খরার সময় সেচ দেওয়া যায়। সমন্বিত বালাই দমনের ক্ষেত্রে নিম পাতার রস, ফেরোমোন ফাঁদ বা আলোর ফাঁদ ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। এতে স্বাস্থ্য ঝুঁকি কমে এবং পরিবেশ রক্ষা পায়। এসব পদ্ধতি অনুসরণ করলে চরাঞ্চলের সীমাবদ্ধতা সত্ত্বেও নিবিড় সবজি চাষ লাভজনক করা সম্ভব।
5: আপনার কাছে সব শেষে জানতে চাচ্ছি, চরাঞ্চলে নিবিড় সবজি চাষ সম্প্রসারণে কি ধরনের সহায়তা প্রয়োজন?
6: চরাঞ্চলে এই কার্যক্রম টেকসই করতে প্রাতিষ্ঠানিক সহায়তা গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লটের মাধ্যমে আধুনিক প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারে। কৃষকদের হাতে কলমে শেখানো হলে উৎপাদন অবশ্যই বাড়বে। মানসম্মত বীজ ও জৈব সার সহজলভ্য করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বীজ বিতরণ কার্যক্রম আরও জোরদার করা দরকার। মৌসুমী বন্যা বা ক্ষতির সময় স্বল্প সুদে ঋণ ও আর্থিক সহায়তা কৃষকদের ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে। চরাঞ্চল থেকে সবজি বাজারে পৌঁছাতে নৌ ও সড়ক যোগাযোগ উন্নয়ন করতে হবে। ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকের আগ্রহ বাড়বে। সার্বিকভাবে বলা যায়, চরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন ও আয় বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সহযোগিতা থাকলে এটি গ্রামীণ উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবে।
5: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আসরে সময় দেওয়ার জন্য।
6: আপনাকেও ধন্যবাদ।
0: শুনলা তো? হ্যাঁ, কেমনে চাষ করতে হইব? বালি মাটি থাকলেও সেটা কিন্তু বিভিন্ন ভাবে কায়দা কানুন কইরা তারপরে কিন্তু সেটা চাষ করুন যাইব।
2: কৃষি অফিস থেকে জানালো অনলাইন।
0: হ্যাঁ হ্যাঁ, জানতে হইব এবং ভালো কইরা জানতে হইব, যাতে চাষ কইরা যদি আবার ধরো চাষও করলাম, টাকাও খরচ করলাম, তারপর দেখা গেল যে উৎপাদন ভালো হইল না, এজন্য যাই না শুই না চাষ করলে এই চরাঞ্চলে কিন্তু হ্যাঁ লোকসান কম হইব এবং চরাঞ্চলে ভালো শাকসবজিও উৎপাদন করা সম্ভব হইব।
4: এবং ওই যে তুমি যখন বেড়াতে যাবে, যাগো বাড়িতে যাবে, তার একটু তোমার ভালো মন্দ খাওয়াইতে পারবো।
2: আমার মামুর বাড়িতে হেরা জানি না শুনে কাজ করতেছে, বেগুনের চাষ করে, টেরাত বুইরা বেগুন তারা ঢাকা শহরে পাঠায়।
1: ওরে বাবা,
0: চিন্তাই করা যায় না।
1: তাহলে লিলিবু, তোমার মামুর বাড়িতে তো বিশাল জায়গা সম্পত্তি, চরাঞ্চলে নাকি?
2: চরাঞ্চলে। আমরা যখন যাই বেগুনের সময়, আমগো দেখ বস্তা বুইরা বেগ বুইরা।
0: বেগুনের সাথে যদি কবুতর বেগুন তরকারি দিয়ে যদি কবুতর
2: বেগুন
1: দিয়ে তরকারি কবুতর দেওয়া যায়?
2: শুনো, রামতে জানলে বেগুন দিয়ে কবুতরের মাংস রামগঞ্জ জানতে হইব, খাইতে জানতে হইব, খাওয়ান দাওন এটা হলো একটা রুচির ব্যাপার। তুমি ডিম যদি বেগুন দিয়ে খাইতে পারো, কবুতরের মাংস খাইতে পারবে না?
0: খাইতে পারবো না।
3: গ্রামে কিন্তু বেগুন দিয়ে
0: এখন যেকোনো তরকারির সাথে যেকোনো মাছ মাংস কিন্তু রান্না করে
2: নিজেদের উৎপাদিত টাটকা বেগুন।
0: আমরা তাহলে কবুতরের গুণাগুণ নিয়ে একটা নাটিকা শুনলে কেমন? তাহলে নাটিকাটা শুনি, তারপরে কথা বলি।
3: শোনো,
7: হ্যালো দুলা ভাই, হাউ আর ইউ?
8: কি কারবার বদরুল, তুমি তোমার এত পরিবর্তন কেমনে হইল?
9: তুমি কার সাথে কথা বলতেছো?
8: আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখা যাও। রুবি কই রে মা, আই দেখা যা কে আইছে।
9: ও কি বদরুল, তুই? আরে মামা, তুমি এত ড্যাশিং হয়ে গেলে কেমনে? প্যান্ট শার্ট পরছো, শু পরছো, আবার চোখে সানগ্লাসও লাগাইছো।
8: নিশ্চয়ই কারো কাছ থেকে ধার করে আনছে।
7: দুলা ভাই, আমি আর আগের বদ্রুল নাই, আমি এখন নিজে ইনকাম করি।
8: আচ্ছা,
7: নিজের টাকায় এসব কিনছি। বুবু এই নাও, তোমার জন্য কয়টা কবুতর নিয়ে আসছি।
8: কার কবুতর গোপনে নিয়ে আইছো?
7: কারো কবুতর আনি নাই, আমার নিজের কবুতর।
10: তুই কি কবুতরের দোকান দিছস?
7: আমি কবুতরের দোকান দিই নাই, কবুতর লালন পালন করতেছি বুবু। যাই না রাখো, এই কবুতর আমার ভাগ্য ফিরাই দিছে।
10: তো কবুতর পালতে এত টাকা কই পাইলি তুই?
7: কবুতর পালতে বেশি টাকা লাগে না বুবু, এক জোড়া ভালো প্রজাতির কবুতর পালন করলে এক বছরের মধ্যে সেই এক জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া যায়। কবুতরের অসুখ বিসুখ কম হয়, থাকার জায়গা আর অতিরিক্ত যত্নেরও দরকার হয় না।
8: তুমি এত কিছু জানলা কিভাবে?
7: প্রথমে আমি ইন্টারনেটে ব্যাপারটা জানছি, তারপর প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে গেলাম, তিনি আমারে পুরো বিষয়টা বুঝাই দিছে।
10: কি বুঝাইছে রে তোরে?
7: এই একটা পূর্ণ বয়সের কবুতর ডিম দিবার উপযোগী হইতে 5-6 মাস সময় লাগে।
10: আচ্ছা,
7: এই অল্প সময় পার হইবার পর হইতে কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম দেয়। 26 থেকে 28 দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়। আর একটা কবুতর 12 থেকে প্রায় 15 বছর পর্যন্ত বাঁচে।
8: কিন্তু কবুতরের ডিম বাচ্চা সংগ্রহ করা একটা ঝামেলা না?
7: না না না, মোটেই ঝামেলা না। কবুতরের বাক্স থেকে ডিম সংগ্রহের সময় হাতের তালু দিয়া ডিমটা ধরতে হয়, ডিমটা নরম জায়গায় রাখতে হয়। 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস 75 থেকে 80% আর্দ্রতায় সংরক্ষণ করতে হয়। আর শোনেন দুলাভাই, সুস্থ বাচ্চা উৎপাদনের জন্য ডিম জীবাণুনাশক পানিতে মিশাইয়া সুতি কাপড় ভিজাইয়া মুছে নিতে হইব। আর বাচ্চা সংরক্ষণের সময় খেয়াল রাখা লাগব, বাচ্চার থাকার জায়গা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
8: বাবা, তুমি দেখি কবুতর বিশেষজ্ঞ হয়ে গেছো।
7: আরো আছে দুলাভাই, আরো আছে। শোনেন, কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনে বাচ্চা ফুটে।
8: আচ্ছা,
7: এই বাচ্চা আবার 5-6 মাস পরে নিজেরাই ডিম পাড়া শুরু করে। প্রাকৃতিক নিয়মে নিজেরাই নিজেকে সংখ্যা বাড়াইতে থাকে। আর এই কারণে ব্যবসায়িক দিক চিন্তা করলে কবুতর পালন অনেক লাভজনক।
11: ভেরি গুড মামা, এতদিন পর তোমার মাথায় বুদ্ধি খুলছে।
7: দুলা ভাই, ইচ্ছা করলে আপনিও কবুতর পালা শুরু করতে পারেন, আমি হেল্প করব।
11: মামা, আমি করব। তুমি আবার আসার সময় আমার জন্য কয়েকটা কবুতরের বাচ্চা নিয়ে আইসো।
7: আচ্ছা আচ্ছা, তোর মতন যারা শৌখিন ভাবে কবুতর পালতে চায় তার জন্য সুখবর আছে।
11: কি সুখবর মামা?
7: এই কবুতর তারা বিদেশে রপ্তানি করে ইনকাম করতে পারে। আর বিদেশিরা বুঝলি বাবা, আমাদের কবুতর বেশি পছন্দ করে। ইদুলা ভাই, শুরু করবেন নাকি?
8: ঠিক আছে, তুমি যখন কইতাছো।
7: ওকে শালা দুলা ভাই, একসাথে করবো কবুতর পালন।
0: শুনলা তো নাটিকাটা?
1: সুন্দর লাগলো,
0: সুন্দর ভাবে। কবুতর পালতে কিন্তু তেমন কোন পুঁজি লাগে
3: না।
0: এটা কবুতর যদি তুমি পালো, 6 মাস পরে সেই কবুতর বাচ্চা দিব। বাচ্চা যদি পরিষ্কার করে রাখা যায়, ডিমটা যদি পরিষ্কার করে রাখা যায়, তাহলে একটা কবুতর বছরে 20 থেকে 22 জোড়া বাচ্চা দেয়। এইটা যদি দেয়, তাহলে ধরো এদের যে প্রোডাকশন হয় না, প্রোডাকশন তো খুব ভালোই হইব। তার ভিতরে যদি ধরো 12-14 যদি ঠিক মতো বাইসা থাকে, তাহলে কিন্তু ধরো এরকম যদি 10 কবুতর পালা যায়, তাহলে কত কবুতর হইব?
1: নাসির ভাই, তুমি একটা জিনিস চিন্তা করছো। ধরো তুমি জুলাই মাসে একটা কবিতার এক জোড়া কবুতা পালা শুরু করলা, জুলাই মাসে এক জোড়া বাচ্চা দিল, এই বাচ্চা কিন্তু 5-6 মাস পরে এই বাচ্চা আবার বাচ্চা দেওয়া শুরু করবে, অগস্ট মাসে আর একটা বাচ্চা দিল, এই বাচ্চা আবার বাচ্চা দেওয়া শুরু করবে, বছর শেষে তোমার কতগুলো কবুতর হয়ে যাবে হিসাব করতে তো অনেক কষ্টে।
2: হিসাবটা তো বালাই বুঝো, পালা শুরু করো।
1: এই যে আজকে শুনলাম না, এইবার পালা শুরু
0: করো। তোমার এই কথাটা কিন্তু আমি কইতে এসেছি, দেখছো?
2: সত্যি কথা সবাই কইব।
0: কামাল মিনা কিন্তু খুব সুন্দর ভাবে মনোযোগ দিয়া
2: হিসাবে পাকা,
0: হিসাবে পাকা হইলে তো হবে না, আগে প্রোডাকশন বাইর করতে হবে।
4: হিসাবে পাকা একটু মাঝে বেশি
0: তোমার ইচ্ছা শক্তি এবং সব কাজ সময়ের কাজ সময় করতে হইব। তুমি যে সময়ের কাজ অসময় কইরা একটা ভেজাল লাগাই দিবা, সেটা কিন্তু তুমি পারবে না।
1: তা তো অবশ্যই,
0: এটা কিন্তু তোমার একটা ছোট কালের অভ্যাস, এই অভ্যাস থেকে তোমার কিন্তু
4: বাইরে আসবে। ভেজাল লাগাইছে নাকি?
0: না, লাগায় নাই, লাগাইতে পারে
1: আসলে। এখন ধরো নাসির ভাই,
2: অসময় 10
1: এলিলি, শুনো, ধরো নাসির ভাই এই আর দুই তিন মাস পরে শ্বশুর বাড়ি গেল, তখন যাই যদি কয় যে আমার কাঁঠাল দাও কাঁঠাল খেতে দাও, শ্বশুরের লোকজন দিতে পারবে? দিতে পারবে না। এটা ভালো কথা বলছে, সময়ে সবকিছু, যে সময় যেটা হয় সেটা করতে হবে,
0: বুঝলা? ইচ্ছা শক্তি যদি থাকে
2: তাহলে দুই তিন মাস পরে কিছু না, আষাঢ় শ্রাবণ ভাদ্র কত মাসে কাঁঠাল পাওয়া যায় দিব,
1: ধরো আশ্বিন কার্তিক মাসে যে কাঁঠাল চাইলো
0: 12 মাসই কাঁঠাল পাওয়া যায়, বুঝছো? কত ঠিক মতো জানে না, কারণ কতবার বেশি
4: পড়ে না। ঠিক আছে, তুমি তার একটা কাঁঠাল উপর দিয়ে দিও, বুঝছো? এক হাজি খেতে পারি যাক
1: আশ্বিন কার্তিক মাসে।
0: ঠিক আছে ঠিক আছে, তুমি চলো। ওই যে আজ আমরা আসরে আজকে কিন্তু কাঁঠালের আয়োজন করছো না দিবু?
2: কাঁঠাল মুড়ি
0: তুমি যাওয়ার সময় খাইয়া যাইও। আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, এখন বাড়িতে বাবা রূপালী বেগম বাড়ি যাওয়ার জন্য তো
3: ঘড়ি ঘড়ি করতেছে। আমারও যে জাগর, আমি জাগর দিয়ে আমি সাহায্য করি আর জাগরে আজকে আমার পেমেন্ট দিলাম।
0: ও আচ্ছা,
2: বেতন দিবা
1: বৃহস্পতিবার না?
0: তার আগে একটু জানাই দিই, এতক্ষণ আমরা শুনলাম কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে সব চলো সবাই একসাথেই যাই,
2: চলো যাই।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী চৌধুরী মোস্তাক আহমেদ।

নজরুল সঙ্গীত শুনছেন শিল্পী চৌধুরী মোস্তাক আহমেদ। মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল, এই গানটির পরে শিল্পীকণ্ঠে এবারে শুনবেন আবার ভালোবাসার সাথে জাগে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। গানটির শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ। গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: খাল খননের গান শুনছিলেন মনির খান, রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 33.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 89% এবং সন্ধে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gust or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour, along with rain or thunder shower is likely to occur over the regions of Dhaka, Faridpur, Rajshahi, Papna, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Kaksbazar and Sylhet. River ports of these areas are to west cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind with lightning at many places of Chattogram and Sylhet divisions and at few places of Rongpur, Rajshahi, Dhaka and Khulna divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day temperature may slightly increase and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Chuadanga 36.5 degrees Celsius and the lowest was 33.8 degrees Celsius at Bandarban over the country. The temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius, minimum 27.3 degrees. Humidity at 9 a.m. was 89% and at 6 p.m. was 69%. The sun rises over Dhaka tomorrow at 5:15 a.m. and sets at 6:50 p.m. And that's all we have for weather forecast for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে, সুষম করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে কিংবা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব, আনন্দ পাওয়া থেকে বঞ্চিত করব না। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আমরা সবাই যদি নৈতিক আচরণ করি, নৈতিকতাকে ধারণ করি, তাহলে আমাদের সমাজ, পরিবেশ, দেশ এবং পরিবার সবকিছুই হবে সুন্দর, শুদ্ধ এবং পবিত্র, এবং আমরা আমাদের জীবনযাপনকে অনেক বেশি আনন্দময়, সুখকর করতে পারি, বাঁচতে পারি আরও বেশি আনন্দ নিয়ে।

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। কোনো ভুল করেছি বুঝতে না পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। শোনো মর্তের জীব, অন্যের যত করবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। জাতীয় কবি কাজী নজরুল।

নির্বাচিত উপজেলা ফজলুল বর্ষ 2026-27 উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে তার কার্যালয়ে ভার্চুয়াল উপায়ে এর কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

0: আর পশুর থাকার যে জায়গার মেঝেতে যেন পানি জমে না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, বৃষ্টিতে যেন পানি জমে না থাকে। আর গবাদি পশু উঁচু এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং কাঁচা ঘাস দানাদার জাতীয় খাবার দিতে হবে এবং পরিষ্কার পানি তাদের পান করার ব্যবস্থা করতে হবে।
1: আপা, ওই যে হাঁস মুরগির ব্যাপারেও একটু গন্ত কেমনে যত্ন নেওয়া লাগবে?
0: এই আবহাওয়ায় আসলে হাঁস মুরগিকে কৃমিনাশক প্রদান করতে হবে, শুকনো খাবার দিতে হবে এবং পরিষ্কার পানি দিতে হবে। হাঁস মুরগির যে থাকার জায়গা, এই জায়গাটা পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে। আর খোয়ারে প্রয়োজন হলে মানে জীবাণুনাশক স্প্রে করে হাঁস মুরগিকে রাখতে হবে। আর হাঁস মুরগির থাকার জায়গায় যেন পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে সেই ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে।
1: ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই,
0: বিকল্প নাই।
2: এই আপা, আরেকখান কথা কই, এই যে আমরা তো মাছ চাষ করি, মাছের কি ব্যবস্থা গ্রহণ করবো?
0: মাছের রোগ বালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি যদি না হয়, উপজেলা যে মৎস্য অফিস আছে সেখানে আমাদেরকে যোগাযোগ করতে হবে। আর মাছের আংশিক আহরণ এবং আহরণের 3-4 দিন পর আহরিত মাছের 10%-এর বেশি পুনরায় মজুদ করতে হবে। আর 15 দিন পর পর নমুনায়ন করে মাছের বাড়ার হার, রোগ বালাই আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতে হবে। মাছ ঠিকমতো খাবার গ্রহণ করছে কিনা এটাও খেয়াল রাখতে হবে এবং নিজেদের তৈরি খাবার হলে ফর্মুলা অনুযায়ী আমিষ সহ উপাদানের শতকরা হার অবশ্যই বজায় রাখতে হবে।
3: অনেক অনেক ধন্যবাদ আপা। কাজী জেবুন্নেসা আপা, সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। উনার পরামর্শ আমাদের সবার মনে রাখতে হবে, বাকি আল্লাহর ইচ্ছা।
1: অনেক কিছু জানলাম
3: তো, চলো আমরা তো এইসব শুনলাম, এই যে শব্দ দূষণ নিয়ে কিছু তো জানা উচিত। মনোযোগ দিয়ে শোনো দেখিনি এই স্পোর্ট ড্রামাটা।
0: আচ্ছা শুনি।

0: রিক্সা যাবে
1: তই যাই রেন স্যার
0: এই যে রেডি অফিস
1: ওঠেন স্যার
0: ভাড়া কত
1: ইনসাফ করে একটা দিয়েন
0: ওঠো জয়া
2: চাক বাবা শেষ পর্যন্ত একটা রিক্সা পাওয়া গেল জ্যাম লেগে গেল মনে হয়
0: আরে না এটা সিগন্যাল এখনই ছেড়ে দেবে
2: কি তীব্র শব্দ
0: বসো আমি আসছি
2: এই কোথায় যাচ্ছ
3: কিছু বলবেন
0: একটা না হর্ন দিচ্ছেন কেন
3: আরে একটু সাইড দিলেই তো
0: দেখছেন না সিগন্যাল সামনে কত গাড়ি যেতে পারবেন আবার হর্ন বাজাচ্ছেন
3: আরে হর্ন বাজালে কি হয়
0: শোনেন আপনার এই অযথা হর্ন বাজানো শব্দ দূষণ সৃষ্টি করে এতে চারপাশের মানুষের অসুবিধার কারণ হতে পারে
3: সাত সকালে নতুন কাহিনী শুরু করলেন ভাইরা
0: নতুন কাহিনী না পুরান
3: পুরান একটু কম না
0: শোনেন যে শব্দ মানুষের মনকে আর কানকে বিরক্ত করে তাকেই শব্দ দূষণ বলে এই যেমন ধরো জোরে জোরে একটানা মাইক বাজানো ঢোলের শব্দ পটকা ফোটানোর আওয়াজ কলকারখানার শব্দ গাড়ির হর্নের আওয়াজ উচ্চ শব্দে স্পিকার দিয়ে গান বাজানো বা শোনা আর এখন হেডফোন দিয়ে মোবাইলের মাধ্যমে গান শোনা এসব কিন্তু শব্দ দূষণের অন্যতম কারণ যা মানুষের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে
3: আর একটু কম না সিগন্যাল ছাড়ে নাই
0: অনেক সময় অপ্রয়োজনীয় শব্দ কোলাহল আমাদের অসহ্য লাগে অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে শব্দ দূষণে বমি বমি ভাব হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে ঘুমের ব্যাঘাত হয় যার জন্য মানুষ ক্লান্ত হয়ে পড়ে অবসাদ ঘিরে ধরে যার জন্য কাজের ইচ্ছে দক্ষতা কমে যায় স্মৃতিশক্তি কমতে পারে এছাড়াও কানে শোনার ক্ষমতা কমে বা একেবারে নষ্ট হয়ে যেতে পারে এর ফলে ডাক্তারের কাছে যেতে যেতে পকেট খালি হয়ে যাবে
3: বা মূল্যবান কথা কইছেন এই সব কথা আগে তো কোনোদিন শুনি নাই
0: আর একটা কথা বলি
3: কম
0: স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত হাসপাতালের কাছাকাছি গাড়ির হর্ন বাজানো যাবে না শোনো ভাই শব্দ দূষণ সহ সব ধরনের দূষণ প্রতিরোধে সরকার আগেই আইন করেছে কিন্তু সচেতনতার অভাবে আমরা আইন

0: না মেনে প্রতিনিয়ত শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ করে চলেছি, তাই সবাইকে সচেতন হতে হবে।
1: একেবারে ঠিক কথা কইছেন।
0: এখন কি করবে বলো?
1: তার হর্ন বাজাবো না,
0: নিজে মানতে হবে, অপরকেও মানাতে হবে।
1: স্যার, সিগন্যালটা মনে হয় শুটিয়ে গেছে।
0: আচ্ছা, টান দাও রিক্সাওয়ালা ভাই।
2: এতক্ষণ কি কথা বললে ওনার সাথে?
0: সকাল সকাল একটু জ্ঞান বিতরণ করে আসলাম আর কি।
2: তাই নাকি?
3: চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা, দেখবো আজ ঢাকা শহর ঘুইরা ঘুইরা। ও পাবলিক ভাই, রিক্সার ব্রেক নাই। ও
2: এই রিক্সাওয়ালা ভাই, তোমার স্যার বলে কি
4: হার্ড ব্রেক আছে? আইসা বসি, নামেন।
2: ইশরে, 10 মিনিট লেট।
5: হ্যাঁ, শুনলে তো, রকম শব্দে মানুষের দূষণ হয়, ক্ষতি করে, তাই না? তো চলো, আমরা কিন্তু যাওয়ার আগে একটা বিষয় সবার জন্য বলি, আমাদের জন্য বলি, আর বেতার যন্ত্রের সামনে যারা আছে সবার জন্য, আমরা সবাই মিলে
6: আরো গাছ লাগাবো।
5: আমরা সবাই মিলে
6: আরো গাছ লাগাবো।
5: হ্যাঁ, আমরা গাছ লাগাবো, অক্সিজেন ফ্যাক্টরি আরো তৈরি করব, পরিবেশ ভালো রাখবো, নিজেরা ভালো থাকবো, নাকি?
6: তাই
5: যাওয়ার আগে জানাই দিয়ে যাই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি। আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হর বিলাস রায়। তো চলো, আজকের মতো উঠা যাক।
6: আইসা, উঠি।

0: সুপ্রিয় শ্রোতা, আষাঢ়ের এই সন্ধ্যা ঘনিয়ে আসা মেঘময় ঘনঘটায় সবাইকে একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অধিবেশন। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌসী লিজা এবং আমি সৈয়দা সাজিদা খানম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: আমাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় আরও রয়েছেন শাহিন সুলতানা এবং রেহানা সুলতানা।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবার জন্য রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান, প্রথম গানের শিল্পী নীনা হামিদ, গীতিকার ও সুরকার কানাইলাল শীল,

মেঠুসুর অনুষ্ঠানে শুনছেন পল্লীগীতি। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপুল ভট্টাচার্য, গীতিকার শফিকুল ওয়ারেস, সুর করেছেন এম এ হালিম।

শোনক ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লীগানের আয়োজন মেটে সুর। এবারে কবি জসিম উদ্দিনের রচনায় এবং সুরে ফেরদৌসী রহমান গিয়েছেন প্রাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে।

দুর্বাড়ি পল্লী গানের অনুষ্ঠানের আজকের আয়োজন মেঠো সুরে শুনতে পাচ্ছেন আপনারা পল্লী গীতি। এখন শুনবেন উকিল মুন্সির কথা ও সুরে বারে সিদ্দিকীর কণ্ঠে। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়, এই গানটি

0: এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। ফিফা বিশ্বকাপ ফুটবলে ইতোমধ্যেই রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গিয়েছে দশটি দল। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 32 এর নক আউট পর্বে দেখা গেল চরম নাটকীয়তা আর অবিশ্বাস্য সব লড়াই। 2 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও এক অবিশ্বাস্য রূপকথা লিখেছে বেলজিয়াম। ম্যাচের 24 মিনিটে হাবিবা দিয়ারা এবং 51 মিনিটে ইসমাইল আসারের গোলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল। তবে 86 মিনিটে রোমেলো লুকাকু এবং 89 মিনিটে ইউরি তেলেমান্সের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআর রিভিউ এর মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 3-2 ব্যবধানের এক অবিস্মরণীয় জয় এনে দিল তেলেমান। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় সকাল 6টায় 10 জনের দলে পরিণত হয়েও বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে শেষ 16তে পা রেখেছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের 45 মিনিটে ফোলারিন বালুগানের নিখুঁত স্ট্রাইকে লিড নেয় মার্কিনরা। ম্যাচের 64 মিনিটে এই বালুগানি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় বিপদে পড়ে স্বাগতিকরা। তবে 82 মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় মালিক টিলম্যানের এক দুর্দান্ত ফ্রিকিক গোল 10 জনের যুক্তরাষ্ট্রকে 2-0 ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দেয়। এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 32 এর পরবর্তী সূচিতে 3 জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী মোট 3টি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। এরপর ভোর 5টায় পর্তুগাল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। আর দিনের শেষ ম্যাচে সকাল 9টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। ফুটবল প্রেমীদের জন্য এই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে নক আউট পর্বের চরম উত্তেজনাপূর্ণ ও ভাগ্য নির্ধারণী লড়াই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে বাংলাদেশ সময় রাত 1টায় লস অ্যাঞ্জেলসে স্টেডিয়ামে নকআউট পর্বে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9টায় তৃতীয় ম্যাচে ভ্যানকুভারে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টঙ্গী ফুটবল একাডেমি সেমিফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে টঙ্গী ফুটবল একাডেমি 2-1 গোলে ঠাকুরগাঁও SRFC কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। আগামীকাল দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হবে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা 3টায় উদ্বোধনী ম্যাচে যাত্রাবাড়ি ঝটিকা সংসদ খিলগাঁও ফুটবল একাডেমির মুখোমুখি হবে। 4 জুলাই প্রথম রাউন্ডে পূর্বাচল পরিষদের বিপক্ষে বিজি প্রেস, কল্লোল অঙ্গারের বিপক্ষে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের এবং বিক্রমপুর কিংস খেলবে চকবাজার কিংসের বিপক্ষে। এছাড়া 5 জুলাই কিংস্টার স্পোর্টিং ক্লাব BKSP-র, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব গৌরীপুর স্পোর্টিং ক্লাবের এবং জাবিদ আহসান সোহেল ক্রীড়াচক্র টঙ্গী ক্রীড়াচক্রের বিপক্ষে খেলবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে পালিত হয়। এ উপলক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, ক্রীড়া সাংবাদিক, ফটো সাংবাদিক, ভিডিওগ্রাফার এবং ক্রীড়া গণমাধ্যমের সাথে যুক্ত সকল সংবাদকর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ক্রীড়া সাংবাদিকতা কেবল জয় পরাজয়ের পরিসংখ্যান নয়, বরং এটি খেলার ভেতরের মানবিক গল্প এবং লড়াইকে তুলে ধরার এক অনন্য মাধ্যম। উল্লেখ্য, 1995 সাল থেকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়ে আসছে। ইংল্যান্ডের নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30টায় খেলা শুরু হবে। এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আগামী রোববার লর্ডসে ফাইনাল খেলার মধ্য দিয়ে নারী টি-20 বিশ্বকাপের পর্দা নামবে। আগামী সোমবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30টায় খেলা শুরু হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ইতোমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে BCB। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30টায়।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বে রয়েছে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি। ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্বশীলতার উপর প্রতিষ্ঠিত। পরিবারকে শান্তিময় ও স্থিতিশীল রাখতে হলে স্বামী, স্ত্রী, পিতা, মাতা, সন্তান এবং অন্যান্য সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নত করা অপরিহার্য। পারিবারিক জীবনে শান্তি এবং স্থিতিশীলতা অর্জনের জন্য ইসলামের কিছু মূলনীতি অনুসরণ করা প্রয়োজন, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব, ক্ষমা ও সহনশীলতা, আল্লাহর প্রতি আনুগত্য, পরিবারের সকল সদস্যের উচিত আল্লাহর প্রতি অনুগত থাকা এবং তার আদেশ নিষেধ মেনে চলা, এবং সেই সঙ্গে সুন্দর ব্যবহার করা সকলের সঙ্গে। পরিবারের সদস্যদের মধ্যে সবসময় সুন্দর ব্যবহার করা উচিত এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলা দরকার। পারিবারিক শান্তি বজায় রাখার মাধ্যমে একটি সুন্দর ও সুসংহত সমাজ গঠন করা সম্ভব। বন্ধুরা, চলুন যাওয়া যাক আজকের মূল আয়োজনে। আজ রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবার। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সকল শ্রোতা মণ্ডলীকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুখী সংসার এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক, মানুষের জীবন গরিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকগুলি আপনাদের সামনে তুলে ধরা হয়। আজকেও এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করা হচ্ছে, তা হল ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন প্রাজ্ঞ ও বিজ্ঞ আলোচক। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব।
3: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমার পাশে আছেন মুফতি বরকতুল্লাহ কাসিমী।
4: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আপনারা জানেন পরিকল্পনা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে এর ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক নিজে সর্বপ্রথম পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করেছেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রত্যেক বিষয়ে পরিকল্পিত উপায়ে কাজ করা বাঞ্ছনীয়। পরিকল্পনাবিহীন কাজ উত্তম ফলদায়ক হতে পারে না, এমনকি পরিকল্পনা ব্যতীত কোনো গঠনমূলক কাজ সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা এ বিশ্বজগৎ এক সুন্দর পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাগিবিন ওয়ামা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। অর্থাৎ আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যকার কোনো কিছুই খেলাচ্ছলে সৃষ্টি করিনি। আমি তো আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবেই সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। 44 নম্বর সূরা 38 ও 39 নম্বর আয়াত। পবিত্র কোরআনের এ আয়াতে মহান আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এ বিশ্বজগৎ তিনি খেলাচ্ছলে কিংবা অপরিকল্পিতভাবে সৃষ্টি করেননি। সবকিছু সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা একটি নিখুঁত পরিকল্পনা রয়েছে। অপর আয়াতে তিনি বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সবকিছু সুনির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জানা অত্যন্ত জরুরি। আমি প্রথমেই মাওলানা আবুল হাসান সাহেবের কাছে জানতে চাইব যে পরিকল্পিত পরিবার বলতে আমরা কি বুঝি।
3: ধন্যবাদ চমৎকার সুন্দর প্রশ্নটি করার জন্য। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 80 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য শান্তির আকরণ বানিয়েছেন। পরিকল্পিত পরিবার মানে শুধু সন্তান জন্ম দেওয়া এবং শুধু শাসন করা এটি নয়, বরং আয় বুঝে ব্যয় করা সহ আদর্শ পরিবার গঠনের উৎসাহিত করা, পরিবারের সদস্যদের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, বাবা মার সুস্বাস্থ্য, পারস্পরিক সম্প্রীতি, অধিকার নিশ্চিত করা, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, বৈষম্য না থাকা, বাবা মা যাতে যথাযথ সন্তান যত্ন করতে পারে সেজন্য শক্তি সামর্থ্যের সীমার মধ্যে পরিবার গঠন করা একান্ত প্রয়োজন। দারিদ্রতা এবং অধিক সন্তান পরিবারের জন্য অনেক সময় অশান্তির কারণ হয়ে আসে, যেমনটি কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো যে তোমাদের সম্পদ সন্তান সন্ততি তো এক পরীক্ষার বস্তু। সুতরাং আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে যেমন বলেছে, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদ সন্তানাদি এগুলো দুনিয়ার সৌন্দর্য, একইভাবে বলেছেন সেগুলো তোমাদের পরীক্ষার বস্তু এবং তোমাদের জন্য ফেতনা স্বরূপ। অর্থাৎ যদি সেটাকে আমরা বৈষম্য বজায় রেখে আমাদের সব কিছুর সাথে পরিকল্পিতভাবে আমরা পরিবার গঠন না করতে পারি, তাহলে এই সন্তান আমাদের জন্য ফেতনার কারণ হয়ে যেতে পারে। সেজন্য আসুন আমরা সকলে পরিকল্পিতভাবে আমাদের পরিবারগুলো গঠন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।
2: জি আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা আবুল হাসান সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে পরিবার বলতে আমরা কি বুঝি। আমরা তো জানি যে মা বাবা ভাই বোন সন্তানাদি সবকিছু মিলেই এটি পরিবার, এবং প্রতিটা মানুষেরই উচিত সুপরিকল্পিত ভাবে তার দায়িত্ব পালন করা, এটা আসলে ফরজের কাতারই হয়। আমি এই বিষয়ে মুফতি বরকতুল্লাহ কাসিমী সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবারের গুরুত্বটা কি।
4: আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা আসতাফা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওযাহা পৃথিবীতে আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন, অতঃপর তার অবশিষ্ট মাটি থেকে জুরি হিসেবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। তাদের উভয়ের দাম্পত্য জীবনের মাধ্যমে পৃথিবীতে পরিবারের সূচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার স্ত্রীর সৃষ্টি করেছেন এবং যিনি তাদের দুজন হতে বহু নরনারী সরিয়ে দিয়েছেন, সূরা নিসা। আল্লাহ পাক আরো বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, তারপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, সূরা হুজুরাত 13। আর এভাবেই মানুষের সামাজিক জীবনের যাত্রা শুরু হয়। মানুষ সকল যুগ ও কালে কোনো না কোনোভাবে সামাজিক জীবন যাপন করেছে। প্রাচীনকাল থেকেই পরিবার সামাজিক জীবনের প্রথম ক্ষেত্র বা স্তর হিসাবে বিবেচিত হয়ে আসছে। মানুষের সার্বিক কল্যাণে পরিকল্পিত নিয়ন্ত্রিত পরিবার গঠনের জন্য ইসলাম পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবন বিধানের সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে। ইসলাম পরিবার গঠনে উদ্বুদ্ধ করার জন্য বিয়ের নির্দেশ প্রদান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে, তবে বিয়ে করবে নারীদের মধ্য থেকে তাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে 1 জন, সূরা নিসা 3। আল্লাহাক আরো বলেন, মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো যদি তোমরা তাদের মোহর প্রদান করে বিয়ের জন্য, প্রকাশ্য ব্যবিচার অথবা গোপন ব্যবিচার গ্রহণের জন্য নয়, সূরা মায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কারণ তা সৃষ্টিকে সংবরণকারী এবং লজ্জাস্থানকে সংরক্ষণকারী, আর যে সক্ষম নয় তার সিয়াম পালন করা উচিত, কারণ তা তার জন্য কামস্পৃহা দমনকারী। তিনি আরো বলেন, বিয়ে করা আমার সুন্নাত, সুতরাং যে আমার সুন্নাত বর্জন করবে সে আমার দরভুক্ত নয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে ইমানের অর্ধেক গণ্য করে বলেন, যখন কোনো বান্দা বিয়ে করে তখন সে অর্ধেক দিন পূর্ণ করে, কাজী অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে আল্লাহকে ভয় করুক। পরিকল্পিত পরিবারের সন্তান আগমনে নতুন দায় দায়িত্ব, চিন্তা চেতনা, কর্তব্যবোধ, স্বামী স্ত্রীর উভয়ের মানসিকতার পরিবর্তন সাধন করে দেয়। সুস্থ সুন্দর ও পরিকল্পিত দাম্পত্য সম্পর্কে নির্মিত হওয়ার মাধ্যমে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তিময় পরিবেশ বিরাজ করতে পারে। এ সম্পর্কে পবিত্র কোরআন এরশাদ হয়েছে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত, সূরা মুনাফিকুন। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম পরিবার এবং উত্তম পরিবেশ সৃষ্টি করার তৌফিক দান করুক, আমিন।
2: আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত পরিবারের গুরুত্ব। আলোচকদ্বয়ের আলোচনার মাধ্যমে এটি পরিস্ফুরিত হয়ে উঠল যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
5: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানটির বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পরে।
6: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো, এবং সত্য ও সঠিক কথা বল। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
7: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সমাজে সুখী, সমৃদ্ধ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হল পারিবারিক জীবনের মূল উদ্দেশ্য। আর একমাত্র ইসলামী নৈতিক আদর্শ ও ইসলামী জীবনাদর্শের ভিত্তিতেই একটি আদর্শ পরিবার ঘরে উঠতে পারে। তাই বিধি মোতাবেক একটি সাজানো, গোছানো, সুপরিকল্পিত ছোট্ট পরিবারের মাধ্যমে সেই ইপসিত উদ্দেশ্য হাসিল হতে পারে, যাতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা সহজ হয়। আমরা জানি মানুষের মৌলিক অধিকার পাঁচটি: অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা। এই অধিকারগুলো বাস্তবায়ন করতে পারলে মানুষ ইহলৌকিক সফলতা ও পারলৌকিক মুক্তি লাভ করবে এবং এর জন্য দায়িত্ব পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাআয়াতিহি ওয়াল মারআতু রাআয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া আওলাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। অর্থাৎ পুরুষ তার পরিবার পরিজনের অভিভাবক, সে তার অভিভাবকত্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর নারীও তার স্বামীর পরিবার পরিজনের অভিভাবিকা, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে মুমিনদের পরিচয় হল আমরুহুম শুরা বাইনাহুম, যে তাদের কাজগুলি পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে পারস্পরিক পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবার ওঠানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ও হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুস্থ জীবন দিবে, তাই স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ডেঙ্গু প্রতিরোধ করুন।

0: সময়ের সাথে সাথে চলে এলাম সময়ের প্রান্তে। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় এবং উপস্থাপনায় ছিলাম জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন। সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: শাহিদা মঞ্জুরী।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম, নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্যকে আলোকবর্তিতা হিসেবে অনুসরণের তাগিদ তারেক রহমানের। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ সারাদেশে একযোগে শুরু হল HSC ও সমমানের পরীক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে 36,000 প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। দাম কমানো হল এলপিজির। রাতভর রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত 18। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 1:00 স্পেন অস্ট্রিয়ার এবং ভোর 5:00 পর্তুগাল ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়াল উপায়ে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-2027 কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও নজরুল সঙ্গীত শিল্পীরা যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক, ডাক টিকেট ও লোগো উন্মোচন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।
3: কোন জাত পাত কিংবা ধর্ম বর্ণের বিভেদে বিশ্বাস করতেন না মানবতার কবি নজরুল। তাই তো তার কবিতা কিংবা যে কোনো লেখনীতে গেয়েছেন মানবতার জয়গান।
2: মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
3: সাম্যবাদী কাব্যগ্রন্থে শ্রেণীভেদ ও ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে যেমনি মানবতার জয়ের ঝান্ডা উচ্চকিত করেছেন, নারী কবিতায় তেমনি মানব সমাজে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীর মর্যাদাকে সমুন্নত করার চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলাম।
4: এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
3: সমাজের উপেক্ষিত শ্রমজীবী মানুষের প্রতিও নজরুলের ছিল গভীর মমতা ও সম্মানবোধ। তাই তো রচনা করেছেন কুলি মজুর কবিতা। কিন্তু তবুও যখন এই সমাজ, রাষ্ট্র ও বিশ্বে অনাচার অবিচার থামছিল না, তখন নজরুল বিক্ষুব্ধ হয়ে উঠে লিখেছেন বিদ্রোহী কবিতা।
5: বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর।
3: কবি নজরুলের এই সাম্য, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাই বৃহস্পতিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু অতীত ইতিহাস নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল প্রাসঙ্গিক।
6: তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমায় নেতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে।
3: বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভা ও নজরুল বর্ষের বিভিন্ন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার কথা জানান। এ সময় তিনি 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মেকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেন।
6: কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর পাশাপাশি 2026 সাল এর 25 মে থেকে 2027 সালের 25 মে এই বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম।
3: প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই কবি নজরুলের সাহিত্যকর্ম, তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
5: মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি সংবাদ সম্মেলনে জানান, 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026 এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশী বিনিয়োগকারীদের আশা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশিরা বিনিয়োগ করতে এলে দেশ নানাভাবে লাভবান হবে, এজন্য ভিসা পলিসি সহজ করা জরুরি। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর নিশ্চিত করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলাই হচ্ছে এই পলিসির লক্ষ্য ও উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। সারা দেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট 12,70,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: উচ্চশিক্ষার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক HSC ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র নেওয়া হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় লাখো শিক্ষার্থী। নতুন প্রশ্নপত্র পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা।
8: আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরীক্ষা কোয়েশ্চেন সহজই হচ্ছে,
9: খুব ইজি হয়েছে।
10: সার্বিকভাবে যা বোঝা যাচ্ছে যে এবারকার প্রস্তুতি অন্যান্যদের চাইতে একটু ডিফারেন্ট। প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক গুঞ্জন শুনতাম, এবার তো কোনো কিছু দেখি না।
7: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস বহনে ছিল কঠোর নিষেধাজ্ঞা। নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরাও ব্যবহার করেছেন। নকল ও অনিয়ম ঠেকাতে সারা দেশের কেন্দ্রগুলোতে CCTV-র মাধ্যমে পর্যবেক্ষণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
11: যে কোনো বারের চেয়ে এবারের পরীক্ষার হলগুলি, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ আমরা পাচ্ছি।
7: এবছর HSC ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্টের মধ্যে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ 9 বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি আজ রাজধানীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে 36,235টি শূন্য পদে প্রধান শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও 38,443টি পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।
12: আমরা 36,235 শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসএন টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর।
0: সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে 2 মাস ধরে সরকার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, লার্ভা ধ্বংস করার জন্য একটি বিশেষ মেডিকেল ট্যাবলেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট জায়গায় জমে থাকা পানি, ডাবের খোসা বা টায়ারে এই ট্যাবলেট ব্যবহারে লার্ভা দ্রুত ধ্বংস হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। আজ সচিবালয়ে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুদেশের মধ্যকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যুকরণ সহজতর করাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য

0: পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে কমেছে 29.76 টাকা। আজ নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে বাজারে ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে নতুন দাম 1,528 টাকা দাঁড়িয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম 86.93 টাকা থেকে কমিয়ে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-2027 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটে কর শুল্কের পরিবর্তন বা রাজস্ব আহরণের পরিকল্পনার পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে অর্থনীতিকে নতুন গতিপথে নেওয়ার একটি কৌশল 3R। সরকারের আশা, ধাপে ধাপে বাস্তবায়ন করা এই রূপরেখার মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে, বাড়বে বিনিয়োগ, সম্প্রসারিত হবে শিল্পায়ন ও কর্মসংস্থান। অর্থনীতিবিদরা বলছেন, প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই কৌশল হতে পারে দেশের অর্থনীতি নৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আরও শুনুন প্রতিবেদনে।
2: অর্থনীতিকে শুধু সংকট মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির নতুন ভিত্তি গড়ে তুলতে এবার একটি ধাপ ভিত্তিক কৌশল গ্রহণ করেছে সরকার। সরকার বলছে, প্রথম ধাপে 1 বছরের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। দ্বিতীয় ধাপে সরকারের প্রথম থেকে তৃতীয় বছরের মধ্যে অর্থনীতির উত্তরণ নিশ্চিত করা হবে। আর তৃতীয় ধাপে আগামী 5 বছরে একটি সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন,
3: সরকার যে 3R কৌশলের কথা বলছেন, সেটি মূলত অর্থনীতিকে ধাপে ধাপে সংকট থেকে বের করে এনে টেকসই প্রবৃদ্ধির পথে নেওয়ার একটি রোডম্যাপ। তবে প্রথম ধাপে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ ও আর্থিক খাতের অস্থিরতা নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। দ্বিতীয় ধাপে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধারের মাধ্যমে বেসরকারি খাতের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ এটি কেবল একটি বাজেট নয়, বরং অর্থনৈতিক পুনর্গঠনের একটি ধারাবাহিক কৌশল হিসেবে দেখতে হবে।
2: এই কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে বাজেটে। উচ্চ মূল্য সংযোজন সম্পন্ন শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন, রপ্তানিমুখী সেবা খাত, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন,
3: এই কৌশলের সার্বিক সফলতা নির্ভর করবে এটি বাস্তবায়নের উপর। বিনিয়োগকারীরা শুধু নীতিগত ঘোষণা নয়, নীতির ধারাবাহিকতা, সুশাসন, দ্রুত সেবা, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের কার্যকর প্রয়োগ দেখতে চান। একই সঙ্গে পুঁজিবাজার, বন্ড বাজার ও দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। এসব সংস্কার বাস্তবে কার্যকর হলে 3R কৌশল বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
2: সরকারের প্রত্যাশা, পরিকল্পনা বাস্তবের অগ্রগতিতে রূপ নিলে 3R কৌশলই হতে পারে আগামী দিনের বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ভিত্তি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 18 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশটিতে গতরাতে রাশিয়া 74টি ক্ষেপণাস্ত্র ও 496টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। টেলিগ্রামে জানানো হয়, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো 48টি ক্ষেপণাস্ত্র ও 476টি ড্রোন ভূপাতিত করে, তবে 25টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন দেশের 33টি স্থানে আঘাত হানে। ইরান আজ সতর্ক করে দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব তেলবাহী ট্যাঙ্কারকে অবশ্যই তেহরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হবে, অন্যথায় কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। কাতারে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের পরোক্ষ আলোচনার একদিন পর ইরানের খাতাম আল নাবিগিয়া সামরিক কমান্ডের জারিকৃত ও রাষ্ট্রীয় টেলিভিশনে এই সতর্কতা প্রচারিত হয়। সর্বশেষ সতর্ক বার্তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যেই রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গিয়েছে দশটি দল। দলগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর রাউন্ড অফ 32 এর নকআউট পর্বে দেখা গেল চরম নাটকীয়তা আর অবিশ্বাস্য সব লড়াই। 2 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও এক অবিশ্বাস্য রূপকথা লিখেছে বেলজিয়াম। ম্যাচের 24 মিনিটে হাবিবা দিয়ারা এবং 51 মিনিটে ইসমাইল আসারের গোলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল। তবে 86 মিনিটে রোমেলো লুকাকু এবং 89 মিনিটে ইউরি তেলেমান্সের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআর রিভিউয়ের মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 3-2 ব্যবধানের এক অবিস্মরণীয় জয় এনে দিল তেলেমান। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় সকাল 6টায় 10 জনের দলে পরিণত হয়েও বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে শেষ 16তে পা রেখেছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের 45 মিনিটে ফোলারিন বালুগানের নিখুঁত স্ট্রাইকের লিড নেয় মার্কিনরা। ম্যাচের 64 মিনিটে এই বালুগানি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় বিপদে পড়ে স্বাগতিকরা। তবে 82 মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় মালিক টিলম্যানের এক দুর্দান্ত ফ্রিকিক গোল 10 জনের যুক্তরাষ্ট্রকে 2-0 ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দেয়। এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর রাউন্ড অফ 32 এর পরবর্তী সূচিতে 3 জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী মোট 3টি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। এরপর ভোর 5টায় পর্তুগাল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। আর দিনের শেষ ম্যাচে সকাল 9টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। ফুটবল প্রেমীদের জন্য এই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে নকআউট পর্বের চরম উত্তেজনাপূর্ণ ও ভাগ্য নির্ধারণী লড়াই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবির সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে অনুসরণের তাগিদ তারেক রহমানের। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ সারা দেশে একযোগে শুরু হল HSC ও সমমানের পরীক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে 36,000 প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে মন্তব্য চীন রাষ্ট্রদূতের। দাম কমানো হল LPG-র। রাতভর রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত 18। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 1টায় স্পেন অস্ট্রিয়ার এবং ভোর 5টায় পর্তুগাল ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি বনশ্রী অধিকারী। আজ সংবাদ পর্যালোচনায় আমরা আলোকপাত করছি দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আজ থেকে শুরু হয়েছে HSC ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক মূল্যায়নে বৈষম্যের অভিযোগ উঠত। এবার সেই বৈষম্য দূর করতে শিক্ষা মন্ত্রণালয় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষার আয়োজন করেছে। বাংলাদেশে মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের HSC ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,000-এরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 10,69,714 জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 92,905 জন। এরা মূলত আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 1,07,964 জন। এরা মূলত ভোকেশনাল ও কারিগরি শিক্ষার বিভিন্ন শাখায় পড়াশোনা করছে। এবারে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 6,21,969 জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 6,48,614 জন। উল্লেখযোগ্য বিষয় হল মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় প্রায় 26,000 বেশি, যা দেশের নারী শিক্ষার অগ্রগতির প্রতিফলন। আজকে প্রথম দিনের পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে একযোগে একই প্রশ্নপত্রে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলায় পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। অভিভাবকরা সন্তানদের নিয়ে যথাসময়ে কেন্দ্রে পৌঁছেছেন। পরীক্ষার পরিবেশও ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সমতা নিশ্চিত হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও অনেকাংশে কমে যাবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই বলেছেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার ফলে তারা মনে করছেন সবাই একই মানদণ্ডে মূল্যায়িত হবে। এতে ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভর্তির প্রতিযোগিতায় ন্যায্যতা নিশ্চিত হবে। অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক চাপ কমাবে এবং পরীক্ষার প্রতি আস্থা বাড়াবে। শিক্ষা বিশেষজ্ঞরা বলেছেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ, তবে এর সফলতা নির্ভর করবে প্রশ্নপত্রের মান, মূল্যায়ন প্রক্রিয়া এবং পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনার উপর। তারা মনে করেন, প্রশ্নপত্র প্রণয়নে সৃজনশীলতা ও দক্ষতা বজায় রাখতে হবে, যাতে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান যাচাই করা যায়। আজ থেকে শুরু হওয়া HSC ও সমমান পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলন রাজধানীর একটি অনুষ্ঠানে বলেন, আজ সকাল 10টা থেকে সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ও মনিটরিং সেল রয়েছে, ফলে এখন আর প্রত্যেক কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে না। শিক্ষকরা সজাগ, অভিভাবকরা সচেতন এবং পুলিশ বিভাগ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছে। শিক্ষার্থীরাও সচেতন, তারা এখন আর কোন অসুদ উপায় অবলম্বন করবে না বলে তার বিশ্বাস। এই পর্যালোচনায় এটা স্পষ্ট হয়ে উঠেছে যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমতা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে আজকের পরীক্ষার সফল আয়োজন আমাদের আশাবাদী করেছে। বাকি পরীক্ষাগুলো একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়। শিক্ষা ব্যবস্থার এই নতুন অধ্যায় আগামী দিনে দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বিশেষজ্ঞদের অভিমত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

0: কথা বলাই যায়, এখন আমাদের কাছে উত্তেজনার এক নাম যেন বিশ্বকাপ ফুটবল। রাত জেগে খেলা দেখা, কেউ কেউ বেশ মানিয়েও নিয়েছেন, কেউ আবার করেন চুলচেরা বিশ্লেষণ।
1: এমনও দেখছি আমরা একই পরিবারের বাসিন্দা হয়েও ভিন্ন ভিন্ন দলের সমর্থন তারা। মজাটা কিন্তু এখানেই, যাদের দল জিতে যায় তাদের যেন আনন্দের কোনো শেষ নেই,
0: আর যাদের দল হেরে যায় তাদের যেন কষ্টের কোনো সীমা নেই। আবার দুপক্ষই তাদের পক্ষে যুক্তি খণ্ডনে ব্যস্ত হয়ে ওঠে, আর এভাবেই বিশ্বকাপ ফুটবল আমাদের মনের বিশ্বকে উত্তাল করে তুলেছে।
1: বিশ্বকাপ ফুটবল কেবল একটি খেলার আসরই নয়, এ যেন সারা বিশ্বকে জাগিয়ে তোলা। আমাদের মনের পৃথিবী হয়ে ওঠে বিশাল এক খেলার মাঠ, যেখানে বিরাজ করে প্রাণ চাঞ্চল্য।
0: কারো জয় আর কারো পরাজয় নিয়েই চলছে বিশ্বকাপ ফুটবল, চলবে আরো কিছুদিন। কারো মনে আশা আর কারো মনে হতাশা যেন নতুন করে বাঁধবে বাসা, তবুও কামনা আমাদের জয় হোক ফুটবলের।
1: এবার জানিয়ে যাই আজকের উত্তরণ সূচি। আজ আমরা শুনব বিশ্ববিচিত্রা, বিশ্ব সাহিত্য, রসনার বশিকতা, আপনার লেখা এবং সিনেমার নির্বাচিত একটি গান।
0: সূচির সূত্র ধরে প্রথমে শোনাব বিশ্ববিচিত্রা পর্বটি। ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা বিস্ময়কর কোনো তথ্য দিয়ে সাজানো আজকের বিশ্ববিচিত্রা, উত্তরণের অন্যতম আকর্ষণ।
1: বিচিত্র এবং বিস্ময়কর তথ্য নিয়ে আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন জুয়েল হাসান, আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়দ জুলফিকার।

0: প্রকৃতির বিস্ময়কর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। প্রায় 979 মিটার উচ্চতা থেকে পানির নিচে নেমে আসে, যা একে পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাতের মর্যাদা দিয়েছে। 1933 সালে মার্কিন অভিযাত্রী জেমস অ্যাঞ্জেল এই জলপ্রপাতকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলেন। ঘন অরণ্য ও পাহাড়ের মাঝখানে অবস্থিত এই জলপ্রপাত আজও প্রকৃতিপ্রেমীদের কাছে এক রহস্যময় আকর্ষণ। রাশিয়ার বাইকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে গভীর স্বাদুপানির হ্রদ। এর গভীরতা প্রায় 1642 মিটার। প্রায় 2,50,00,000 বছর পুরনো এই হ্রদ পৃথিবীর প্রাচীনতম হ্রদগুলোর একটি। বিশ্বের মোট তরল স্বাদুপানির প্রায় 20% এই এক হ্রদেই সংরক্ষিত রয়েছে। এর স্বচ্ছ পানি ও অনন্য জীববৈচিত্র্য বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। বিশ্বের বৃহত্তম গির্জার খবর শুনেছেন। ভ্যাটিকান নগরীর সেন্ট পিটার্স ব্যাসিলিকা বিশ্বের অন্যতম বৃহৎ ও বিখ্যাত গির্জা। প্রায় 120 বছর ধরে নির্মিত এই স্থাপত্যকর্মে কাজ করেছেন মহান শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো সহ বহু খ্যাতিমান কারিগর। লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতি বছর এই অসাধারণ স্থাপত্য দেখতে এখানে আসেন। জানাচ্ছি আজকের বিশ্ববিচিত্রার সর্বশেষ খবর। অনেকেই মনে করেন সাহারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, কিন্তু প্রকৃতপক্ষে অ্যান্টার্কটিকা বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি। প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বরফাচ্ছাদিত মহাদেশে বৃষ্টিপাত অত্যন্ত কম হয়। প্রচণ্ড ঠান্ডা ও বরফের রাজ্য হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটি।
1: বিশ্ববিচিত্রার পর এবার শোনাব বিশ্ব সাহিত্য পর্বটি। তবে এ পর্বে যাবার আগে আরও একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিকের কথা বলতে চাই, আর তিনি হলেন হেরমান হেস।
2: বিশ্ববিখ্যাত উপন্যাসিক হেরমান হেস 1877 সালের আজকের দিনে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1946 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
1: এবার শুনব আজকের বিশ্ব সাহিত্য পর্বটি। উপস্থাপন করছেন এস এম রফিকুল ইসলাম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, আমেরিকান উপন্যাসিক ও ছোট গল্পকার আর্নেস্ট হেমিংওয়ের জীবন ও সাহিত্য নিয়ে। হেমিংওয়ের পুরো নাম ছিল আর্নেস্ট মিলার হেমিংওয়ে। আমেরিকান ইলিনয় রাজ্যের ওক পার্কে 1899 সালে তার জন্ম। তার ডাক নাম ছিল পাপা, তাই তিনি পাপা হেমিংওয়ে নামেও পরিচিত। বাবা ক্লারেন্স এডমন্ডস হেমিংওয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক, আর মা গ্রেস হল হেমিংওয়ে ছিলেন একজন সঙ্গীত শিল্পী। দুজনে ওক পার্কে উচ্চশিক্ষিত সম্মানিত ব্যক্তি হিসেবে ছিলেন সুপরিচিত। হেমিংওয়ে তার 6 ভাই বোনদের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার শৈশবটা ছিল বেশ চমকপ্রদ, ইন্টারেস্টিং। বাবা তাকে শিকার করা, মাছ ধরা, বক্সিং, ক্যাম্পিং ইত্যাদি নানা বিষয়ে শেখাতেন, আর মা গানের তালিম নিতে ছেলে মেয়েদের বেশ উৎসাহিত করতেন। তাই ছোটবেলা থেকেই খেলাধুলো ও শিল্পচর্চার সাথে তার ছিল বেশ সূক্ষ্মতা। 1913 থেকে 1917 সাল পর্যন্ত তিনি ওক পার্ক রিভার ফরেস্ট হাই স্কুলে পড়াশোনা করেন। স্কুলের পত্রিকা ট্র্যাপেজ এবং ইয়ারবুক টাবুলাতে তার লেখা প্রকাশিত হয়। 1917 সালে হাই স্কুল বেরোবার পর কলেজে না গিয়ে তিনি ক্যান্সার সিটির দৈনিক পত্রিকা দ্য স্টার এর রিপোর্টার হিসেবে যোগ দেন। সংবাদপত্রের এই অভিজ্ঞতা তার লেখালেখির উপর বেশ প্রভাব ফেলে। অনেক সমালোচক মনে করেন যে প্রথম বিশ্বযুদ্ধ হেমিংওয়ের জীবন ও সাহিত্যের জন্য ছিল একটি সত্যিকারের ডিফাইনিং মোমেন্ট, একটি টার্নিং পয়েন্ট। 1918 সালে তিনি যখন ইটালিয়ান ফ্রন্টে আমেরিকান রেডক্রসের স্বেচ্ছাসেবক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাজ করছিলেন, তখন মোটরের আঘাতে মারাত্মকভাবে আহত হন, যার জন্য বেশ কমাস তাকে হাসপাতালে থাকতে হয়েছে। যুদ্ধে তার সাহসিকতাপূর্ণ অবদানের জন্য সরকার তাকে ইটালিয়ান সিলভার মেডেল অব ব্রেভারিতে ভূষিত করেন। যুদ্ধের কারণে যে শারীরিক ও মানসিক ট্রমার জন্ম হয় তা তার লেখালেখির একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে তার প্রথম দিকের লেখালেখির মূল থিমই ছিল যুদ্ধকালীন ট্রমা, একই সাথে বীরত্ব বা হিরোইজম। তার উপন্যাস এ ফেয়ারওয়েল টু আর্মস ও তার রচিত কিছু ছোট গল্পে এর প্রভাব লক্ষ্য করা যায়। হেমিংওয়ের জীবন ছিল অ্যাডভেঞ্চার, যুদ্ধ, সাহিত্য চর্চায় ভরপুর দুর্দান্ত এক গল্প, এক বর্ণময় কাহিনী। যেখানে ছিল না কোনো ফিয়ার ফ্যাক্টর, ছিল না ভয়ের ন্যূনতম অস্তিত্ব। তাই হয়তো তিনি অবলীলায় বলতে পেরেছিলেন, কারেজ ইজ গ্রেজ আন্ডার প্রেশার। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তিনি দেশে ফিরে যান এবং টরন্টো স্টার উইকলিতে ফ্রিল্যান্সার, স্টাফ রাইটার এবং ফরেন করেসপন্ডেন্ট হিসেবে কাজ শুরু করেন। 1920-এর দিকে তিনি টরন্টো স্টারের বিদেশি সংবাদদাতা হিসেবে প্যারিসে চলে আসেন। সেখানে তিনি আইরিশ ঔপন্যাসিক জেমস জয়েস, আমেরিকান কবি এজরা পাউন্ড, এফ স্কট ফিটজেরাল্ড, গার্ট স্ট্রেইন, বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসোর সাহচর্যে আসেন। প্যারিসে লস্ট জেনারেশন বা হারানো প্রজন্ম নামে আধুনিক লেখক ও শিল্পীদের দ্বারা তিনি ব্যাপকভাবে প্রভাবিত হন। তার প্রথম উল্লেখযোগ্য উপন্যাস দি সান অলসো রাইজেস 1926 সালে প্রকাশিত হয়। এটি লস্ট জেনারেশনের উপর ভিত্তি করে রচিত, যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পর জেক বার্নস ও তার বন্ধুদের লক্ষ্যহীন জীবনের গল্প চমৎকারভাবে উঠে এসেছে। এর একটি বিখ্যাত উক্তি, ইউ আর অল এ লস্ট জেনারেশন, গোটা উপন্যাসের মূল থিম বুঝতে বেশ সাহায্য করে। 1929 সালে প্রকাশিত এ ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসটি তার নিজের প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লেখা। এখানে তিনি যুদ্ধের অসারতা নিয়ে লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি প্রকাশিত হয় 1952 সালে। তিনি এই উপন্যাসের জন্য 1953 সালে পুলিৎজার পুরস্কার এবং 1954 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। এর মূল বিষয় ছিল সাহস ও আত্মমর্যাদা, কারেজ অ্যান্ড সেলফ ডিগনিটি। উপন্যাসের মূল চরিত্র বৃদ্ধ সান্তিয়াগোকে দিয়ে তিনি একটি অসাধারণ সাহসিকতাপূর্ণ উক্তি কুড়িয়েছিলেন, যেটি হচ্ছে, ম্যান ইজ নট মেড ফর ডিফিট, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। আর্নেস্ট হেমিংওয়ের অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 1924 সালে প্রকাশিত দ্য টরেন্স অফ স্প্রিং, 1926 সালে প্রকাশিত ফিয়েস্টা, 1937 সালে প্রকাশিত টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, 1940 সালে প্রকাশিত ফ্রম হুম দ্য বেল রিংস, 1950 সালে প্রকাশিত অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ইন্টু দ্য ট্রিস। তার মৃত্যুর পর প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে আইল্যান্ড ইন দ্য স্ট্রিম, দ্য গার্ডেন অফ এডেন, ট্রু অ্যাট ফার্স্ট এইড, আন্ডার কিলিমানজারো। ছোট গল্প সংকলনের মধ্যে রয়েছে 1923 সালে প্রকাশিত থ্রি স্টোরিজ অ্যান্ড টেন পয়েন্টস, 1925 সালে প্রকাশিত ক্যাট ইন দ্য রেইন, 1925 সালে প্রকাশিত ইন আওয়ার টাইমস, ম্যান উইদাউট উইমেন, উইনার টেক নাথিং, 1936 সালে প্রকাশিত দ্য স্নোজ অফ কিলিমানজারো, 1938 সালে প্রকাশিত দ্য ফিফথ কলাম অ্যান্ড দ্য ফার্স্ট 49 স্টোরিজ। তার মৃত্যুর পর প্রকাশিত সংকলনগুলোর মধ্যে রয়েছে 1969 সালে প্রকাশিত দ্য ফিফথ কলাম অ্যান্ড ফোর স্টোরিজ অফ স্প্যানিশ সিভিল ওয়ার, 1972 সালে প্রকাশিত দ্য নিক অ্যাডামস স্টোরিজ, 1987 সালে প্রকাশিত দ্য কমপ্লিট শর্ট স্টোরিজ অব আর্নেস্ট হেমিংওয়ে এবং 1992 সালে প্রকাশিত দ্য কালেক্টেড স্টোরিজ। তার অকল্পিত সাহিত্য গ্রন্থের মধ্যে রয়েছে ডেথ ইন দ্য আফটারনুন এবং গ্রিন হিলস ইন আফ্রিকা। শ্রোতা বন্ধুরা, হেমিংওয়ে সম্পর্কে ভাবতে গেলে নানা বর্ণে নানা অবয়বে তার ছবি আমাদের সামনে ভেসে ওঠে। তবে পাঠকদের কাছে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন অসাধারণ লেখক, একজন অসাধারণ গল্প বলিয়ে, যিনি অত্যন্ত নিপুণভাবে তার সমস্ত লেখা ও সাহিত্যকর্মে শব্দ ও ভাবনা নিয়ে খেলাধুলা করেছেন এবং তার প্রভাব এতটাই বিস্তৃত বিশাল যে সমালোচকদের মতে হেমিংওয়ে চেঞ্জ দ্য ফার্নিচার ইন দ্য রুম অব আমেরিকান রাইটিং। 1954 সালে আর্নেস্ট হেমিংওয়ে আফ্রিকায় এক সফরে গিয়েছিলেন। সেখানে এক পর্যায়ে তিনি পরপর দুবার প্লেন দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। এরপর আমৃত্যু তাকে এর যন্ত্রণা দুর্বল স্বাস্থ্য নিয়ে কাটাতে হয়েছে। 1959-60 দিকে তিনি কেচাম আইডাহোতে এক বাড়ি কেনেন আর সেখানেই 1961 সালের 2 জুলাই তার অস্বাভাবিক মৃত্যু হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, হেমিংওয়ের জীবন ছিল তার গল্পের মতে বিশাল এবং একই সাথে ট্র্যাজিক। তার অসাধারণ লেখা ও সাহিত্য সৃষ্টির কারণে বিশ্বের পাঠকদের পক্ষে তাকে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। তাই বিশ্ব সাহিত্যের বিরল প্রতিভা আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
1: সাহিত্যিক এবং সাহিত্যের খবরের পর এবার শোনাব খাবারের খবর।
2: তবে তারও আগে আপনার লেখার খবরটা জানাই। শ্রোতা বন্ধুরা, আপনার লেখা পর্বের আগামী বৃহস্পতিবারের বিষয় হল মা। মা, এ নিয়ে লিখুন মনের কথা, কবিতা, ছোট আকারের কোনো গল্প হতে পারে, প্রবন্ধ, যা খুশি লিখুন। আমরা চাই খুব দ্রুত আপনার লেখা পৌঁছে যাবে, আমরা প্রচারের ব্যবস্থা করব। তবে অবশ্যই মানসম্মত লেখা চাই এবং তাহলে আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনার লেখা প্রচার হবেই হবে। এবার যাই পরের পরিবেশনায়। সারা বিশ্বে খাবারের যেন কোনো শেষ নেই, আছে ইতিহাস, আছে ঐতিহ্য। রসনার পুষ্টিকতা আয়োজনে এই খাবারের কথাই বলবেন রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজ দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক প্রাকৃতিক সৌন্দর্য এবং সাশ্রয়ী জীবনযাত্রার জন্য বিশ্বব্যাপী পরিচিত ভিয়েতনাম খাবারের কথাই জানব আপনাদের। ফ্রেশ শাকসবজি, মিষ্টি টক ও ঝাল স্বাদের চমৎকার মিশ্রণে এই দেশের ঐতিহ্যবাহী খাবার বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। তবে ভিয়েতনামীদের খাদ্যের প্রধান উপকরণ হলো চাল, আর জাতীয় খাবার রাইস নুডলস, গরুর মাংস দিয়ে সুস্বাদু স্যুপ ফো বো। রাইস নুডলস এবং ভাজা গরুর মাংসের সাথে রসুন, তাজা ভেষজ উপাদান পেঁপে, গাজর, অঙ্কুরিত মটরশুঁটি, ভাজা চীনাবাদাম এবং ভাজা পেঁয়াজ দিয়ে তৈরি ফোবো টেস্ট অ্যাটলাস 2026 সালের জন্য বিশ্বের সেরা যে 100টি খাবারের তালিকা ঘোষণা করেছে, যেখানে স্থান পেয়েছে। বিফ ফো ভিয়েতনামের আরও একটি ঐতিহ্যবাহী সিগনেচার ডিশ। ঝোল ঝোল করে এই খাবারটি অনেকটা আমাদের দেশের নিহারির মতো। গরুর মাংস, হাড় এবং দারচিনি, স্টার অ্যানিস, লবঙ্গ ও এলাচের মধ্যে মশলা দিয়ে একটানা জাল দিয়ে তৈরি করা হয়। উপরে পেঁয়াজকলি কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করা হয়। সাথে আরও থাকে লেবু, মরিচ, ব্ল্যাক বিন সস এবং চিলি সস। আর একটি ঐতিহ্যবাহী ভিয়েতনামি পদ বানমি, এটি এক ধরনের বিশেষ স্যান্ডউইচ। অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই স্যান্ডউইচের প্রধান উপকরণ খাস্তা রুটি, যার বাইরে অংশটি মুচমুচে এবং ভেতরের অংশটি নরম এবং হালকা। মুরগি লিভার পেস্ট, হ্যাম, রোস্টের মাংস, ভিয়েতনামি সসেস, টক মিষ্টি স্বাদের আচার, গাজর, মূলা এবং শসা হয় এর পুর। এছাড়া বাড়তি থাকে মেয়োনিজ, সয়া সস ও ম্যাগি সিজনিং, ধনেপাতা এবং কাঁচামরিচ। গোই কুয়ন নামে আরও একটি খাবার ভিয়েতনামের ঐতিহ্যবাহী বহন করে চলছে দীর্ঘ সময়। এটি সামার রোল বা স্প্রিং রোল নামে পরিচিত। চালের পাতলা শীটের উপর চিংড়ি মাছ, মাংস, লেটুস পাতা, ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং চালের নুডলস সাজিয়ে দিয়ে পুড়িয়ে বানানো হয় গুই কুয়েন। আবার যাচ্ছি, লেটুস পাতা, ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং চালের নুডলস সাজিয়ে দিয়ে মুড়িয়ে বানানো হয় গুই কুয়েন। খাওয়া হয় মিষ্টি এবং নোনতা স্বাদের হুসাইন এবং চীনাবাদাম দিয়ে তৈরি সস দিয়ে। ভিয়েতনামের হ্যানয় শহরের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার বানচা সারা ভিয়েতনামে জনপ্রিয়। কাঠকয়লা পোড়ানো বা গ্রিল করা মাংস, ঠান্ডা করা রাইস নুডলস, তাজা ভেষজ পাতা দিয়ে বানানো এই খাবার ভিয়েতনামীদের টক মিষ্টি স্বাদে ফিশ সস দিয়ে খেতেই পছন্দ করে। চালের গুঁড়ো, হলুদ এবং নারিকেলের দুধ দিয়ে তৈরি চিংড়ি মাছ বা মাংসের পুর দেয়া মুচমুচে প্যানকেক বান জেও ভিয়েতনামের আরও একটি ঐতিহ্যবাহী খাবার, যা যে কোনো উৎসবের আয়োজনে অন্যতম জনপ্রিয় পদ। বন্ধুরা, আজকের মতো শেষ করছি দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বটি। আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠানে।
2: খানিক আগেই বলেছি, তবু আবার বলছি, যারা এই মুহূর্তে কান খোলা রেখেছেন উত্তরণের জন্য, আপনাদের জন্য আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হল মা। মাকে নিয়ে মনের কথা লিখুন। আমরা চাই আপনাদের লেখা প্রচার করতে। তবে একটা কথা কিন্তু বলবই, আপনাদের লেখা অবশ্যই মানসম্মত হওয়া দরকার। আর এই জন্য আমরা বারবারই বিনয়ের সঙ্গে বলে থাকি, ভালো লেখা লিখতে হলে ভালো লেখা পড়তে হয়। বিশেষ করে যারা ভালো লেখেন তাদের জীবনী পড়ব, তাদের লেখা পড়ব। আর পড়ার তো শেষ নেই, গল্প, কবিতা, প্রবন্ধ সবই তো এখন হাতের মুঠোই। বিশেষ করে এখন যখন একটা প্রযুক্তি নির্ভর যুগে আমরা আছি, মোবাইল হাতের মুঠোই, অনলাইনে তো সব লেখা পাওয়া যায়। অতএব পড়ি আর লিখি এবং ভালো লেখা আপনাদের জন্য, আমাদের জন্য গর্বের হয়ে থাকবে এবং সেটা সাহিত্যের সম্পদ হয়ে যাক, এটাই চাই। এবার যাই আপনার লেখা পর্বে, এবং আপনার লেখা মানেই তো শ্রোতা বন্ধুদের লেখা।
1: শোনাবো আপনার লেখা, আর আজকের বিষয় সবার আগে বাংলাদেশ।
2: আজ আমাদের হাতে একটি মাত্র লেখা, এবং সে লেখাই আমরা দুজনে মিলে পড়ব। লিখছেন মনোয়ারুল ইসলাম, কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। আপনার লেখা থেকে পড়ছি, আপনি কবিতার মতো করে লিখেছেন। নদীনালার শস্য শ্যামলে, রূপে গুণে তুমি চির ঝলমলে, লাল সবুজে আঁকা স্বপ্নে রাবেশে, ধন্য আমি জন্মেছি বাংলাদেশে।
1: এই মাটিতেই প্রথম হামাগুড়ি, এক পা দু পায়ে শৈশবে হাঁটাহাঁটি, জন্মভূমি মাগো তুমি, তোমার মাটি সোনার চেয়েও খাঁটি।
2: চায়ের কাপে তর্ক থাকুক, মতের ভিন্নতা থাকুক বেশ, দেশের স্বার্থ সামনে এলে যেন সবার আগে থাকে বাংলাদেশ।
1: সকলের শ্রমের ঘামে আজি গড়ে উঠুক সোনার দেশ, শত্রু মিত্রতে মুছে যাক সব হিংসা হানাহানি আর বিদ্বেষ, সবার আগে প্রিয় বাংলাদেশ।
2: তাহলে আবারও বলি, আপনার লেখা পর্বের আগামী সপ্তাহের বিষয় হলো মা। সবাই শুনলেন তো?
1: এবার একটা গান শুনিয়ে সবার কানকে জুড়িয়ে দিতে চাই।
2: শুনবো ভালো মানুষ ছবির একটি গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: যেহেতু একটু সময় পাওয়া গেল, সেহেতু অনুরোধের সুরে কথা বলতেই পারি। উত্তরণ শুনবেন, উত্তরণে লিখবেন, আমরা চাই গঠনমূলক লেখা, চাই বিহঙ্গে লিখবেন, চিঠিতে লিখবেন, ইমেল করবেন, কারণ চিঠির সংখ্যা কমে যাচ্ছে। অতএব চিঠির যে একটা আবেগ আছে, সেই আবেগ থেকে আমরা বঞ্চিত হতে চাই না। অতএব বেশি করে চিঠি চাই, ইমেল চাই। এবার বলবো যাবার কথা, আর এই কথার সঙ্গে যোগ করতে চাই আমাদের স্বাস্থ্য সচেতনতা, তাহলেই হবে রোগমুক্ত জীবন,
1: তাহলে হামের মতো অসুখ থেকেও আমরা নিরোগ থাকতে পারবো। আজ এটুকু বলেই এবার জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার,
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সিরাজুল আলম,
0: সম্পাদনার সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানা রেবেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: একে অন্যের ভালো আমরাই করব,
1: মিলেমিশে দেশটাকে ভালো মতো গড়ব।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেতা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রস্তুতা শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
5: বন্ধুরা, বিশ্বকাপ ফুটবলের ৪৮ দল থেকে ৩২ দলের লড়াইটা বেশ জমে উঠেছে। বিশ্বকাপে ছোট বড় দলের পার্থক্য যে কত সূক্ষ্ম, তা প্রমাণ করে দিল জার্মানিকে পরাজিত করে সুপার ১৬ উন্নীত হয়ে প্যারাগুয়ে।
6: ফুটবলের এই মহাযজ্ঞে গ্যালারি যেমন আনন্দ উচ্ছ্বাসে ভরপুর, তেমনি আবার প্রিয় দলের বিদায়ে নিমিশেই বিষাদের কালো মেঘ নেমে এসে রঙিন গ্যালারিকে করে দিচ্ছে স্তব্ধ।
5: বিশ্বকাপ ফুটবলের এত আনন্দ উচ্ছ্বাসের মাঝেও, প্রাণপণ লড়েও যখন চোখের জলে কোনো একটি দলকে বিদায় নিতে হয়, তখন ফুটবল আমাদের শিখিয়ে দেয় জয় পরাজয় মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাও ফুটবলের বড় সৌন্দর্য।
6: ফুটবলের এই জয় পরাজয়কে ছাপিয়ে ফুটবলের বিশ্বকাপ যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে দর্শকদের জন্য, যে মিলন মেলায় দেশ দেশান্তরের মানুষ ছুটে এসে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন একই সুরে গাইছেন বিশ্বকাপ ফুটবলের জয়গান।
5: বন্ধুরা, আসুন বিশ্ব ফুটবলকে এগিয়ে নিতে ক্রীড়া মনস্ক মনোভাবে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে বিশ্ব ফুটবলের সৌন্দর্য উপভোগ করি এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন বৃদ্ধি করি। এই শুভকামনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের ক্রীড়াঙ্গনে।
6: শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিতে চাই ক্রীড়াঙ্গনের সূচি পরিচিতি। আজও থাকছে দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব ও ক্রীড়া পর্যালোচনা। শোনাব অনুষ্ঠানের শুরুতেই এই পর্বটি, আর এরপর শোনাব স্টেডিয়াম পরিচিতি।
5: এছাড়া আরও শোনাতে চাই খেলোয়াড় সাক্ষাৎকার এবং চলমান বিশ্বকাপের থিম সং।
6: শ্রোতা বন্ধুরা, এই সকল আয়োজন নিয়ে আপনাদের প্রিয় ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
5: এবং আমি জামিলুর রহমান। বন্ধুরা, অনুষ্ঠানের পুরোটা সময় আশা করি আমাদের সঙ্গেই থাকছেন।
6: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 32 এর খেলা জমে উঠেছে বড় দলগুলোর মধ্যে। জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে চায়ের টেবিলের আলোচনায়।
5: অপরদিকে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপের সকল ম্যাচ শেষ, এখন শুধু অপেক্ষা আগামী 5 জুলাই লর্ডসের ফাইনালের জন্য।
6: আর বিশ্বকাপ সহ ক্রীড়াঙ্গনের এমনই সব খবরাখবর নিয়ে আয়োজনের শুরুতেই নিবেদন করছি ক্রীড়া পর্যালোচনা পর্ব।
7: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনা পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম। বাংলাদেশ বেতারের স্টুডিওতে চমৎকার আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন ক্রীড়া ভাষ্যকার, সোহানা সিরাজ এবং মাঝহারুল ইসলাম তুষার।
8: ধন্যবাদ।
7: আমরা তুষার আপনাকে দিয়ে শুরু করতে চাই। চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, 23তম আসর, 48টা দল, 104টা ম্যাচ, 16টা ডিফারেন্ট স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হলো এবং 72টি ম্যাচের রাউন্ড রবিন লিগ ফার্স্ট ফেজ শেষে এখন রাউন্ড অফ 32 চলছে। এরই মধ্যে নানা রকমের উত্থান পতন দেখেছি, অনেকগুলো হাই প্রোফাইল দল ছিটকেও গেছে, জার্মানির নাম সবার আগে চলে আসবে, কিংবা উরুগুয়ে ফার্স্ট রাউন্ড টপকে এখানে আসতেই পারেনি, কিংবা এশিয়ান রিজিয়ন থেকে আপনি দেখেন যে জাপানের পাশাপাশি কোরিয়া বা ইরানকে যারা প্রত্যাশা করেছিল রাউন্ড অফ 32-তে, এইরকম দলগুলোও নেই। এভাবে করে যে ঠাসা ম্যাচের মধ্য দিয়ে বুধ হয়ে থাকা, তারপরে এই কর্মব্যস্ত জীবনে আমাদের পথ চলা, সব মিলিয়ে রাউন্ড অফ 32 জমজমাট একটা পর্ব। আপনার কাছে স্পেসিফিক্যালি দুটো ম্যাচ নিয়ে কথা বলতে চায়। আপনি যদি শুরুতেই বলেন যে নরওয়ে এবং আইভরি কোস্টের ম্যাচে 2-1 গোলে যে নরওয়ে জিতল, এটা তো কোয়াইট এক্সপেক্টেড ছিল, কিন্তু সুইডেনকে জাস্ট 3-0 গোলে আউটপ্লেড করে দেবে ফ্রান্স, এটা কি আপনি ভেবেছিলেন, নাকি এবারের এই ফ্রান্স খুবই জমাট কম্প্যাক্ট, শেষ চারেও দেখছেন কিনা তাদের?
8: শেষ চারে অবশ্যই আমি ফ্রান্সকে দেখছি। তাদের গতির যে ফুটবল, এই গতির ফুটবলের কাছে আসলে অন্যান্য দলগুলো তাল মিলিয়ে উঠতে পারছে না। দেখুন, আমরা গতির ফুটবলের কথা বলেছিলাম কিছুদিন আগে, আপনার সাথে আমার একটা অনুষ্ঠান হয়েছিল, সেদিন বলেছিলাম যে জাপানের যে গতি, সেই গতির সাথে কতটুকু তাল মেলাতে পারবে ব্রাজিল, সেটা নিয়ে একটা সংশয় থাকতেও পারে। কিন্তু ব্রাজিল শেষ পর্যন্ত হয়তো ফরমেশন চেঞ্জ করে, খেলোয়াড় চেঞ্জ করে, টেকনিক্যালি কোচের দক্ষতায় হয়তোবা সে সময়টা উতরে পার হয়ে গেছে। কিন্তু ফ্রান্সের দিকে লক্ষ্য করলে দেখবেন অসাধারণ মিডফিল্ডে তাদের যে দক্ষতা এবং বল তৈরি করার ক্ষমতা, সেটা অসাধারণ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখনই প্রতিপক্ষ দল তাদের বিপক্ষে আক্রমণে যাচ্ছে, তখনই মধ্যমাঠের খেলোয়াড়রা যেভাবে ডিফেন্সিভে চলে যাচ্ছে, মিডফিল্ড ডিফেন্সিভের যে ট্রান্সফরমেশনটা, এটা আর অন্য কোনো দলের নেই, এত দক্ষতার সাথে কোনো দল করতে পারেনি। সো ফ্রান্স অবশ্যই আপনি শেষ চারে দেখতে কোনো মানা নেই।
7: ধন্যবাদ আপনাকে। আমরা এবারে সোহানা সিরাজের কাছে যেতে চাই। সোহানা, আপনি তো রাউন্ড অফ 32 দেখছেন, তার আগে ডেফিনেটলি গ্রুপ ফেজ দেখেছেন। রাউন্ড অফ 32 থেকে অলরেডি 6-7টা দল রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে। ইভেন রাউন্ড অফ 16-এর লাইন আপগুলোও কিন্তু গোড়ার দিকে আমরা পেয়ে গেছি, যেমন কানাডা, মরক্কো, প্যারাগুয়ের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে ফ্রান্স, ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে নরওয়ে, টাফ ম্যাচ হতে যাচ্ছে কিনা, মেক্সিকোর প্রতিপক্ষ প্রবাবলি ইংল্যান্ড হচ্ছে, আমরা জেনেই যাব যখন শ্রোতারা এই আলোচনা শুনবেন। তা আপনি একটা ওভারঅল গ্লিমস দিতে পারেন আমাদের শ্রোতাদের?
9: অসংখ্য ধন্যবাদ আপনাকে শামসুল ভাই যে প্রশ্নটি করেছেন, যে এই উপভোগটা কেমন করছি রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16-টাও কেমন হতে পারে, এই যে জায়গাটা, প্রথমেই বলতে চাই যে আমি মূলত এবারের এই ফিফা 2026 খুবই উপভোগ করছি, কারণ গ্রুপ স্টেজ থেকে যদি আপনি একটুখানি মনে করার জায়গাটাতে যান, যে প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমরা দেখেছি যে ভালো ফাইট হয়েছে, কিছু কিছু জায়গাটাতে আমরা যে দলগুলোকে এক্সপেক্ট করিনি তারা ভীষণ ভালো খেলেছে। কুরাসাওয়ের কথা একটু মনে করতে চাই, তারা বেশ গ্রুপ পর্বে ভালোই খেলেছিল। আমি কেভারদের কথা আলাদা করে বলতে চাই, কারণ তারা কিন্তু এই গ্রুপ অফ 32 তে জায়গা করে নিয়েছে প্রথমবারের মতো খেলতে এসেও এই দলটা। সো এরকম বেশ কিছু ঘটনা বহুল একটা বিশ্বকাপ। এবারে এই যে এত এত ম্যাচ, 104টা ম্যাচ, অনেকগুলো দল বেড়েছে, সব কিছু মিলিয়ে এবারের বিশ্বকাপটাই তো আলাদা। এবারের বিশ্বকাপে আসলে আমরা অনেক সুপারস্টারকে বিদায় জানাতে চলেছি, সে কারণেও বিশ্বকাপটা আলাদা। সো গ্রুপ স্টেজে আসলে চোখ রাখছিলাম সেই সুপারস্টারদের খেলার উপরে, দলগুলোর উপরে যে তারা সামনের দিকে কেমনটা এগিয়ে যায়, এবং মোটামুটি যে বড় দলগুলো আমরা যাদেরকে বলে থাকি একদম ভীষণ একটু উপরের দিক থেকেই যদি দেখতে চাই, যে আর্জেন্টিনা রয়েছে, ব্রাজিল রয়েছে, পর্তুগাল রয়েছে, ফ্রান্স রয়েছে, সেখানে স্পেন রয়েছে, ক্রোয়েশিয়া রয়েছে, ইংল্যান্ড রয়েছে, মানে এই দলগুলোর কথা বলছি, তো সেই দলগুলো কিন্তু আসলে কেউই বাদ পড়েনি। গ্রুপ পর্বে সবাই ভালো খেলে 32-তে এসেছিল। হ্যাঁ, 32-তে এসে পা ফসকে বিদায় নিতে হয়েছে একটা দলকে এখন পর্যন্ত আনএক্সপেক্টেডলি, দ্যাট ইজ জার্মানি। জার্মানির সাপোর্টার হন বা না হন, জার্মানিকে আপনি আসলে রাউন্ড অফ 16-এ এক্সপেক্ট করবেনই, তারা তেমনই একটা দল। কিন্তু সেই জার্মানি যেভাবে আসলে পা ফসকে বিদায় নিল সেটা আসলে দেখতে, ওই যে বললাম যে কারোর কাছেই ভালো লাগেনি, স্পেশালি প্যারাগুয়ের বিপক্ষে টাই ব্রেকারে গিয়ে হেরে যাওয়া, এটাই আসলে একটু কষ্টের জায়গা তৈরি করেছে। আদারওয়াইজ রাউন্ড অফ 32-তে এখন পর্যন্ত যেমনটা ভাবছি তেমনটাই এগোচ্ছে, যেমনটা এক্সপেক্ট করছি যে দলগুলো ভালো করবে তারাই ভালো করছে। অ্যান্ড শুরুর দিক থেকে আমি যদি একটু দেখি যে ব্রাজিলের ওপরে বেশি চোখ রেখেছিলাম, যে ব্রাজিল জাপানের বিপক্ষে কেমন খেলে, কিন্তু জাপান যেভাবে শুরুটা করেছিল সেই শুরুতে খুব ভালো একটা সিচুয়েশন তৈরি করে একটা গোল স্কোর করেও জাপান যেভাবে তারা আসলে ডিফেন্সিভ পজিশনে চলে গেল, তখনই মনে হচ্ছিল যে এটাই জাপানের ভুল স্ট্র্যাটেজি। তারা যদি অ্যাটাকিংয়ে থাকতো তাহলে আরও গোল করবার চান্সও থাকতো, ব্রাজিলের জন্যও সুযোগটা ছিল না অতটা। কিন্তু যখনই তারা আসলে ওই ডিফেন্সিভ মোডে চলে গেছে, ব্রাজিলের জন্য কিন্তু সুযোগ তখনই তৈরি হয়েছে, সেই ডিফেন্সটাকে ভেঙে দেওয়া, সেখানেই অ্যাটাকটা করা, ব্রাজিল তেমনটা করেছে। আদারওয়াইজ অন্যান্য ম্যাচগুলো এখন পর্যন্ত সোফার যা দেখেছি কাইন্ড অফ একপেশে বলা যেতেই পারে। ফ্রান্স অ্যান্ড সুইডেনের ম্যাচটার কথা স্পেশালি আনতে চাই, ফ্রান্স এবং সুইডেনের যে লড়াই এটা পুরোপুরি একপেশে একটা ম্যাচই ছিল। এখন লেটস সি যে রাউন্ড অফ 16-এ গিয়ে সেখানটাতে আসলে কে কে পা ফসকে পা পিছলে বাদ চলে যায় পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে, সেই দিকে দেখারই আসলে প্রত্যাশায় থাকছি। অ্যান্ড আমি এক্সপেক্ট করব রাউন্ড অফ 16-এ যেন পা ফসকে না যায় ব্রাজিলের, না যায় ফ্রান্সের বা বড় বড় দলগুলোর।
7: এবারে মাঝের আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাই, এই যে গোল্ডেন বুটের লড়াই, সর্বোচ্চ গোলদাতা যিনি হন এই পুরস্কার তার ঝুলিতে থাকে, এবং প্রথম 3 ম্যাচেই লায়নেল মেসি 6-6টা গোল করে উড়ছিলেন, তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন এমবাপ্পে, আর্লিং হ্যালান্ড, এই দুজনও কিন্তু পরের ম্যাচগুলোতে গোল পেয়েছে। এখন এমবাপ্পে মেসির সমান সমান 6টা করে, হ্যালান্ড 5টা, মানে কী মনে হচ্ছে ফাইনালি গোল্ডেন বুট কোন দিকে যাচ্ছে?
8: খুবই টাফ কম্পিটিশন এবার গোল্ডেন বুটের জন্য। মেসি যেভাবে প্রতি ম্যাচে গোল পাচ্ছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মেসির ফর্ম। আবার এমবাপ্পে দেখুন টানা গত বিশ্বকাপ থেকে সেই ফর্ম ধরে এনে পরবর্তী বিশ্বকাপে নিয়ে যাওয়াটা, এটাও কিন্তু একটা বিশাল দর্শনীয় বিষয়। পরপর এই দুই সুপারস্টারের কথা কেন বলছি, এইরকম টানা দুই দলের দুটা বড় সুপারস্টার গত বিশ্বকাপে এবং পরবর্তী বিশ্বকাপে একই ধরনের ফর্ম টেনে রেখে দিয়েছেন, এটা সচরাচর দেখা যায় না।
7: কিন্তু
8: আপস এন্ড ডাউন হয়, তো পরপর দুজন সুপারস্টার। এবার যুক্ত হলেন হ্যালান্ড, হ্যালান্ডকে গোল মেশিন বলা হয়ে থাকে, সিটির প্লেয়ার,
7: কিংবা এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রও
8: চলে আসতে পারেন, কিন্তু ভিনিকে আমি একটু পিছনে রাখছি, কারণ ব্রাজিলের যে ফরমেশন এবং তাদের চিন্তাধারার মধ্যে এখনও যে পরিমাণ জায়গা আছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু আলাদাই করে রাখা যাবে এই তিনজনের খেলোয়াড়ের নাম, যে তিনজনের খেলোয়াড়কে আপনি ইতিমধ্যেই উল্লেখ করেছেন। সো আমার কাছে মনে হয় হ্যালান্ডও কিন্তু পেয়ে যেতে পারেন। এই তিনজনের দৌড়টা কেমন জানেন, যদি 100% ভেতরে আপনি বলেন হ্যালান্ডকে আমি রাখবো আসলে 80-তে, এমবাপ্পেকে রাখবো আমি 90-তে, এবং মেসিকে রাখবো 100-তে। আচ্ছা, কেন মেসিকে 100-তে রাখবো, এর একটা বড় কারণ হচ্ছে যে মেসির প্রতিপক্ষ যে সমস্ত দল রয়েছে রাউন্ড অফ 16-এর পরে যারা থাকতে পারেন তাদের সাথে মেসির গোল দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং দলও চাইবে মেসিকে এমন একটা পজিশনে রাখতে এবং অধিনায়ক হিসাবে মেসিকে এবং সম্মানের জায়গাও সিনিয়র খেলোয়াড় হিসাবে দল যেভাবে মেসির পায়ে বল তুলে দিতে দ্বিধাবোধ করে না সেটি কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে অতটা নয়। সেক্ষেত্রে মেসি কিন্তু এগিয়ে থাকবে।
7: আর্জেন্টিনা যদি ঠিকঠাক থাকে, কেপ ভার্দে ম্যাচটা উতরে যেতে পারে, তাহলে দেখবেন মিশর অথবা অস্ট্রেলিয়ার জয়ী দলকে তারা পাবে রাউন্ড অফ সিক্সটিনে। সেক্ষেত্রে আমরা যদি তর্কের খাতিরে ধরেই নিই অস্ট্রেলিয়া, সো এই জায়গাটুকু আর্জেন্টিনার জন্য ইট লুকস মাচ ইজিয়ার। কোয়ার্টার ফাইনাল অব্দি রাস্তাটা অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে। যাই হোক, বিশ্বকাপের আলোচনা যতই করব, এত বড় একটা ইভেন্ট, এত নাম্বার অফ ম্যাচেস আমাদের সামনেও আছে, সো ইটস রিয়েলি টাফ। আমরা একটু অন্যদিকে তাকাতে চাই। বিশ্বকাপ দর্শকরা এনজয় করছে, বাংলাদেশ বেতার স্পেশাল অনুষ্ঠান করছে বিশ্বকাপ দামামা, সেগুলো তারা শুনছে দেখছেও এখন। সো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কি বলার আছে? এরকম একটা ভালো পজিশনে থেকে টেস্ট ম্যাচ খেলতে গেলাম, একটা মাত্র টেস্ট, বুঝলাম অ্যাওয়ে কন্ডিশন, সেখানে প্রচণ্ড সুইং করছিল, বাউন্স করছিল, পেস হচ্ছিল, তাই বলে আমাদেরও তো পেস ব্যাটারি ছিল, আমরা তো বোলাররা সেটা প্রমাণ করতে পারলাম না যখন আমরা বল করলাম, আর 140 গুটিয়ে গিয়ে পরে আবার 185 গুটিয়ে যেতে হবে, দুই ইনিংস মিলিয়ে মাত্র 92 ওভার খেলবো, এই কি বাংলাদেশ, মানে ফর্মে থাকা বাংলাদেশ?
8: সামসুল ভাই, আপনাকে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনার মনে থাকার কথা, যখন তামিম ইকবাল বেশ ভালো ফর্মে ছিলেন, তাতেন্দা তাইবু দলীয় অধিনায়ক, জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ, জিম্বাবুয়েতেই তারা প্রায় 300 কাছাকাছি রান করেছে, বাংলাদেশ সেই 300 কাছাকাছি টার্গেটটাকে চেজ করে ওডিআইতে জিতে গেল। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে পার্থক্য কিন্তু অনেক বেশি। সেই অনেক বেশি পার্থক্যের জায়গায় যখন ঘরের মাঠে পাকিস্তানকে কিংবা আমরা অন্যান্য দলকে হারাচ্ছি, ওই সময়ের বাংলাদেশটা অনেক আলাদা। যখন আমরা পেস বোলিং ইউনিটকেই সামনে নিয়ে আসার জন্য ঘরোয়া মাঠেই আমাদের পেস বান্ধব তৈরি পরিবেশ তৈরি করছি, বিভিন্ন অন্যান্য আঞ্চলিক মাঠ যেমন বগুড়া বা অন্যান্য মাঠকেও আমরা প্রস্তুত করছি ওইভাবে, রাজশাহীর মাঠকে প্রস্তুত করছি ওইভাবে, সেই জায়গায় পেস বান্ধব একটা পরিবেশের মধ্যে কিভাবে বাংলাদেশ জিম্বাবুয়েতে গিয়ে পেসের বিপক্ষে বা সুইং বান্ধব পরিবেশের মধ্যে নিজেদেরকে মেলে ধরতে পারলো না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না,
7: খুবই হতাশাজনক। এর মধ্যে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম, 7টা উইকেট তুলেছেন এবং 19 বার ফাইফার হয়ে গেছে তার, সাকিবের সমকক্ষতা অর্জন করেছেন। ইয়েস, আমরা খুবই কম্বাইন্ড ব্যাটিং ইউনিট বোলিং ইউনিট হিসেবে খারাপ করেছি, ডেফিনেটলি আমাদের সিমাররা কোনো কিচ্ছু ইম্প্যাক্ট রাখতে পারেনি, ইনিংস এবং 85 রানের বড় ব্যবধানে ওদের মাটিতে ওদের কাছে হার, টানা 4টি জয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে, এটাকে ফ্লুক প্রমাণ করে কিনা আমি জানি না, তবে ওয়ান ডে সিরিজে ফিরে আসবার যথেষ্ট সুযোগ বাংলাদেশ দল পাচ্ছে, যেমনটি থাকছে 3টা টি-20 সিরিজও, 6, 9, 11 জুলাই 3টা ওয়ান ডে, 15, 17 আর 21 জুলাই হবে 3টা টি-20। ইন্টারন্যাশনাল ক্রিকেট খুব ব্যস্ত, খুব সংক্ষেপে একটু ধারণা দিতে চাই। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে নিউজিল্যান্ড 3 ম্যাচের টেস্ট সিরিজে 2-1 হারিয়েছে, এরকম বাজে একটা প্রথম টেস্ট হেরে যাওয়ার পরেও। ওদিকে নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা নাকি ইংল্যান্ড কে হবে তাদের প্রতিপক্ষ সেই অপেক্ষা চলছে। বাংলাদেশ কিন্তু প্রত্যাশিত 2টি জয় ছিনিয়ে নিয়ে তারপর দেশে ফিরেছে বীরের বেশে। আয়ারল্যান্ড জিতে গেছে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ, 2 ম্যাচের এই সিরিজ 2-0 হারিয়ে দিয়েছে ভারতকে তাদেরই মাটিতে আয়ারল্যান্ড। আর ইংল্যান্ড ইন্ডিয়া বড় একটা সিরিজ শুরু হচ্ছে হোয়াইট বলে, 5টা টি-20 খেলবে, খেলবে 3টা ওয়ান ডে সিরিজ। বন্ধুরা, ক্রীড়া পর্যালোচনায় ছিল আজ এ পর্যন্ত, আগামী পর্বে আবারও কথা হবে, বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন।
5: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ এবং FM 106 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
10: খেলাপ্রিয় বন্ধুরা, মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম হল একটি বহুমুখী স্টেডিয়াম যা আটলান্টার জর্জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ছাদযুক্ত এই স্টেডিয়ামে বিশ্বকাপের অনেক ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে। এবার এই স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
11: শ্রোতা বন্ধুরা, আজ আমরা পরিচিত হব একটি আধুনিক স্থাপত্যের বিষয়, প্রযুক্তির অভিনব উদাহরণ এবং ক্রীড়া জগতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত এই স্টেডিয়ামটি কেবল একটি খেলার মাঠ নয়, এটি একটি বহুমুখী স্থাপনা যেখানে ক্রীড়া, সংস্কৃতি এবং প্রযুক্তি একসাথে মিলিত হয়েছে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম 2017 সালের আগস্ট মাসে উদ্বোধন করা হয়। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ইভেন্ট অনুযায়ী কিছুটা পরিবর্তিত হয়। ফিফা বিশ্বকাপ 2026 সময় 75,000 দর্শক পর্যন্ত করা হয়। এটি পূর্বের জর্জিয়া ডোমের পরিবর্তে নির্মিত হয়েছিল। এই স্টেডিয়ামটি মূলত দুটি বড় ক্রীড়া দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। ন্যাশনাল ফুটবল লীগ বা NFL এর দল আটলান্টা ফ্যালকনস এবং মেজর লীগ সকারের দল আটলান্টা ইউনাইটেড FC। স্টেডিয়ামটির মালিক জর্জিয়া রাজ্য সরকার এবং এটি পরিচালনা করে AMB। এই স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে 1.6 বিলিয়ন মার্কিন ডলার, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্টেডিয়ামগুলির একটি। এর নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি ও জটিল ডিজাইন। বিশেষভাবে উল্লেখযোগ্য হল এর ছাদ বা একটি প্রত্যাহারযোগ্য বা খোলা বন্ধ করা যায় এমন কাঠামো। 2017 সালের 26 আগস্ট স্টেডিয়ামটি আধুনিকভাবে উদ্বোধন করা হয় একটি প্রিসিজন NFL ম্যাচের মাধ্যমে, যেখানে খেলেছিল আটলান্টা ফ্যালকনস এবং অ্যারিজোনা কার্ডিনালস। যদিও তখন ছাদ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তবুও এই স্টেডিয়াম তার প্রযুক্তিগত বৈশিষ্ট্যের জন্য শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম খুব অল্প সময়ে বিশ্বমানের বিভিন্ন ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য 2018 সালের কলেজ ফুটবল প্লে অফ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, 2018 সালের MLS কাপ এবং বিশ্বজুড়ে আলোচিত 2019 সালে সুপার বোল LIII, যেসব আয়োজন লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেইসব ইতিহাসের সাক্ষী এই স্টেডিয়াম। 2025 সালের কলেজ ফুটবল প্লে অফ চ্যাম্পিয়নশিপ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 2026 সালের ফিফা বিশ্বকাপে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম মোট 8টি ম্যাচ আয়োজন করেছে। গ্রুপ পর্বের ম্যাচসমূহ 15 জুন 2026 সাল স্পেন বনাম কেপ ভার্দে, 18 জুন 2026 সাল দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র, 21 জুন 2026 সাল স্পেন বনাম সৌদি আরব, 24 জুন 2026 সাল মরক্কো বনাম হাইতি, 27 জুন 2026 সাল উজবেকিস্তান বনাম কঙ্গো। এই 5টি গ্রুপ পর্বের ম্যাচ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নকআউট পর্বের ম্যাচসমূহ 1 জুলাই 2026, রাউন্ড অব 32 ইংল্যান্ড বনাম কঙ্গো, এই ম্যাচও ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। 7 জুলাই 2026 রাউন্ড অব 16 এর একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। 15 জুলাই 2026 সেমিফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মোট 8টি ম্যাচের মাধ্যমে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম 2026 ফিফা বিশ্বকাপে একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে ভূমিকা রাখছে। এই স্টেডিয়ামটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর ছাদ ডিজাইন। এটি একটি ফুলের পাপড়ির মতো খোলে এবং বন্ধ হয়, যা স্টেডিয়ামের ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণে সাহায্য করে। নির্মাণের সময় ব্যবহার করা হয়েছিল অত্যন্ত শক্তিশালী ক্রলার ক্রেন, যার মাধ্যমে বিশাল ভারী ধাতব কাঠামো স্থাপন করা হয়। এটি উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে একটি ছিল। এই স্টেডিয়ামের একটি ছোট কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বৈশিষ্ট্য হল প্রতিবার ফ্যালকনস বা ইউনাইটেড দল স্কোর করলে বা জয়লাভ করলে একটি ট্রেনের হর্ন বাজানো হয়। এটি আটলান্টা শহরের ঐতিহাসিক রেলপথের প্রতি সম্মান প্রদর্শন করে এবং দর্শকদের জন্য একটি আলাদা উত্তেজনা সৃষ্টি করে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম শুধু একটি খেলার স্থান নয়, এটি গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সবশেষে বলা যায়, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম শুধু একটি স্টেডিয়াম নয়, এটি আধুনিক প্রযুক্তি, স্থাপত্য, শিল্প এবং ক্রীড়া সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ। এটি প্রমাণ করে কিভাবে একটি ক্রীড়া অবকাঠামো একটি শহরের পরিচয়, ইতিহাস এবং ভবিষ্যৎকে একসাথে ধারণ করতে পারে।
5: সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। মানিকগঞ্জের এই কৃতি সন্তান অনেকদিন বাংলাদেশ দলের হয়ে ফুটবল খেলেছেন। ক্রীড়াঙ্গনের সাক্ষাৎকার পর্বে আজ আশরাফুল ইসলাম রানার খেলোয়াড়ী জীবনের কথা শুনব। কথোপকথনে রয়েছেন শামসুন নাহার রিনি।
12: আজ আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় দলের সাবেক পেশাদার ফুটবলার আশরাফুল ইসলাম রানার সাথে। চলুন তার সাথে আলাপচারিতার মাধ্যমে জেনে নেই তার ফুটবলে আসার গল্প। আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। তরুণ শ্রোতাদের উদ্দেশ্যে আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার ফুটবলে আসার গল্প।
13: না, আসলে দেখেন, ফুটবলটা তো ছোটবেলা থেকে আসলে খুবই পছন্দের একটা খেলা ছিল, কারণ ফুটবলটাই ছিল আমাদের মানুষের আসলে সব থেকে বিনোদনের বড় একটা জায়গা। মানিকগঞ্জ আমার হোম ডিস্ট্রিক্ট, আমি যখন মানিকগঞ্জে আসলে খেলাধুলা করি তখন আমি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যখন ফুটবলার হিসেবে সার্কুলার দেয় তখন কিন্তু আমি আসলে অ্যাজ এ ফুটবলার হিসেবে কিন্তু সেনাবাহিনীতে চাকুরি নেই, আমি সেনাবাহিনী ফুটবল টিমেই ছিলাম লম্বা সময়। তারপর আসলে ওইখান থেকে আসলে প্রফেশনালি ফুটবলার হওয়ার জায়গাটা কিন্তু আসলে ক্ষীণ ছিল, যেহেতু আমি আর্মিতে ছিলাম। তো তারপরে আসলে পরিকল্পনা তৈরি হয় যে আমি এখানে পরিশ্রম করতেছি, আমি সবই পারতেছি, তাহলে ন্যাশনাল টিমের যে স্বপ্নটা থাকে বা পেশাদার ফুটবলার হিসেবে হওয়ার যে স্বপ্নটা থাকে, তখন কিন্তু আসলে সেই স্বপ্নটা আমার ভিতরে আসলে মানে খুব বড় আকারে গ্রো করে। তখন আমি সিনিয়রদের সাথে আলোচনা করে তখন চাকরির থেকে আপনার আমি রিজাইন দিয়ে আসলে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করি। তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে তো আমি মোহামেডান ক্লাবে যখন একটা ম্যাচ খেলি তারপরে আমি ন্যাশনাল টিমে এর জন্য আসলে সিলেক্টেড হই। তারপরের থেকে আমার ন্যাশনাল টিমের পথ চলা বা বাংলাদেশ প্রফেশনাল লীগগুলোতে আসলে সর্বোচ্চ যে ক্লাবগুলো আছে সমস্ত ক্লাবগুলোতে আসলে ফুটবলার হিসেবে আমি আমার সাফল্যই বলেন, ব্যক্তিগত সাফল্য বলেন, বা আমি রানা হয়ে ওঠা টোটালটা আসলে ফুটবল থেকে। আর আমি 2025 সালে ফুটবল থেকে আসলে রিটায়ারমেন্ট করি, এটাই আমার আসলে ফুটবলের জার্নি। আমি ফুটবলে থাকতে চাই, সেটা ফুটবল কোচিংয়ে হোক এবং আমার ফুটবল সংগঠক হিসেবে হোক। তো আমি ফুটবল কোচ হিসেবে আসলে কাজ শুরু করেছি আমার এই 2026 সালেই। আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের গোলকিপার কোচ হিসেবে আসলে কাজ করি এবং 2026 সালেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য ন্যাশনাল টিমে আমি ভিয়েতনাম এবং সিঙ্গাপুরে ন্যাশনাল টিমের সাথে কাজ করার সুযোগ হয়।
12: বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কি?
13: না, এটা ডেফিনেটলি আমাদের ফুটবলের জন্য অনেক পজিটিভ ব্যাপার। আমি ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইকে, কারণ উনি একজন বাংলাদেশের লিজেন্ড ফুটবলার। তো উনি কিন্তু ক্রীড়াঙ্গন ডেভেলপ করার জন্য কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছে, যেটার জন্য সত্যিই উনি প্রশংসার দাবিদার এবং সেটা অবশ্যই আমাদের প্লেয়ারদের মাঝে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং আমি মনে করি নেক্সট জেনারেশন যারা আসবে তাদের জন্য অনেক বড় একটা জায়গা হবে। কারণ যখন প্লেয়াররা দেখবে যে না, এখানে আমরা যদি ক্রীড়াঙ্গন বা ক্রীড়াক্ষেত্রে যদি আমরা যদি অবদান রাখতে পারি বা আমরা পেশা হিসেবে নিতে পারি তো এখানে ব্রাইট ফিউচার আছে। তো আমার কাছে মনে হয় ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রত্যেকটা উদ্যোগ ক্রীড়াঙ্গনকে নিয়ে এটা আসলে সাধুবাদ পাওয়ার মতো।
12: যেহেতু এখন বিশ্বকাপ চলছে তো বিশ্বকাপ নিয়ে কিছু বলুন।
13: এটা আসলে বিশ্বকাপটা তো আমাদের প্রত্যেকটা ফুটবল প্রেমীদের জন্যই আসলে প্রতি চার বছর পর পর একটা ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করে। তো আমরা নিজেরাও সাধারণ ফুটবল প্রেমী হিসেবে আমরা বিশ্বকাপটাকে খুব এনজয় করি, আমরাও এক্সাইটেড যে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার জন্য। তো আমরা এটাও বুঝি যে আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু অনেক ম্যাক্সিমাম লোকজনই আসলে ফুটবল লাভার, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখবেন ফ্ল্যাগ উড়াচ্ছে বা তাদের পছন্দ মতো টিমকে সাপোর্ট করছে। তো এই জিনিসগুলো আসলে খুব দারুণ ব্যাপার। তো অবশ্যই আমরা সেই জায়গাটাতে মানে আশা রাখি খুব ভালো মতো, আসলে যে 40-45টা দিন আসলে ওয়ার্ল্ড কাপের যে ডিউরেশন টাইমটা আছে আমরা ভালো একটা সময় কাটাতে পারবো।
12: আপনি কোন দলকে সমর্থন করেন?
13: আমি আসলে সত্যি কথা ছোটবেলার থেকেই আমি আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনার খেলা আমার ভালো লাগে।
12: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
13: জি, আপনাদেরকেও ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ।
12: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো খেলোয়াড়ের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
6: শ্রোতা বন্ধু, বিশ্বকাপ ফুটবলের নানা কথামালা আর ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্ব নিয়ে অনেক তো কথা হলো, এবার না হয় চলুন একটু ঘুরে আসি সুরের ভুবন থেকে।

0: মন্ত্রীরা বিশ্বকাপ ফুটবলের এই থিম সং এর সুরে সুরে সময়ের স্রোতের সাথে বয়ে বয়ে আমরাও চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে। সময় বলছে বিদায় নিতে হবে, তাই শেষের কথাই বলতে চাই। ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান,
0: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম,
0: আর আপনাদের জন্য ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মাসরুফা তানজিনা নৌশিন। আপনাদের সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।

0: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত নজরুল বর্ষ 2026 উপলক্ষে জনপ্রিয় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান হারামনি।

সুপ্রিয় শ্রোতামণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে আমাদের প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন উপলক্ষে নজরুল বর্ষ ঘোষিত হওয়ার প্রেক্ষিতে আমাদের নতুন অনুষ্ঠান হারামনি। বাংলাদেশ বেতার হারামনি অনুষ্ঠান তৈরি করছে আপনাদের জন্য, আপনাদের ভালো লাগানোর জন্য। আমাদের প্রাণের কবির স্মৃতির প্রতি এবং শ্রদ্ধা জানিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি। নজরুল বর্ষ 127তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এই নজরুল বিষয়ে, নজরুল জয়ন্তী উপলক্ষে, নজরুল বর্ষ উপলক্ষে আমরা বিবিধ অনুষ্ঠান প্রচার করব সেই বিশ্বাস রাখি। এবং তারই ফলশ্রুতিতে আমরা আগামী তিন দিন, আজকে, কালকে 3/7/2026 এবং আগামী পরশু 4/7/2026, এই তিন দিন উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে আমরা হারামনির তিনটি পর্ব প্রচার করব। এই অনুষ্ঠানে আমাদের দেশের প্রখ্যাত চারজন শিল্পীর গান আমরা শুনব। আমাদের চারজন শিল্পী হচ্ছে ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ এবং প্রিয়াঙ্কা গোপ। তো আমরা এই অনুষ্ঠানে এই চারজন গুণী শিল্পীর যে আমরা গান শুনব, চারটে গান, আমরা প্রথমেই যে গানটি শুনব সেটা কেন আসিলে ভালোবাসিলে, নজরুলের একটি শ্রেষ্ঠ গজল। এবং মজার কথা হচ্ছে যে এই গানটি আমাদের প্রাণের কবির স্বকণ্ঠে গাওয়া। তো সেই কেন আসিলে ভালোবাসিলে এই বিখ্যাত গানটি আমরা এবার শুনব প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে।

আশা করি আপনাদের ভালো লেগেছে প্রিয়াঙ্কা গোপের গাওয়া কেন আসিলে ভালোবাসিলে। এরপরে আমরা যে গানটি শুনব আমাদের প্রিয় শিল্পী ইয়াকুব আলী খানের কণ্ঠে গীত কার নিকুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্পচোর। এই গানটি একটি আলাদা মাহাত্ম্যের আছে, আলাদা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে গজল গান একেবারে পারস্য তাদের সংস্কৃতি থেকে এসেছে এবং নজরুল বাঙালির উপযোগী করে উনি তৈরি করেছিলেন গানগুলোকে, কিন্তু আমাদের মুসলিম ঘরানার গান কেমনভাবে একেবারে সমস্ত বেড়াজালকে ছিন্ন করে রাধাকৃষ্ণ পর্যন্ত চলে আসে তার বিষয়কে নিয়ে, সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কার নিকুঞ্জে রাত কাটায়।

আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এই গানটি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান। সুতরাং নজরুলের শ্রেষ্ঠ গানগুলি এই হারমোনিয়াম অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আমরা শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে যে গানটি আমরা শুনব আমাদের দেশের প্রিয় শিল্পী ফেরদৌস আরার কণ্ঠে। ফেরদৌস আরা আমাদের দেশের অন্যতম সেরা একজন শিল্পী এবং তার বহু গান জনপ্রিয় হয়েছে আমাদের বাংলাদেশ বেতারের মাধ্যমে। তো তার সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান হচ্ছে আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে এই গানের যে কথা যে ভাব সেটা একেবারেই মিলে যায়। সুতরাং আমরা শুনি

আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চাইছি যে নজরুলের শ্রেষ্ঠ গানগুলিকে আপনাদের কাছে একটু সাজিয়ে গুছিয়ে শোনাতে। বাংলাদেশ বেতারের এই অসাধারণ উদ্যোগটিকে আমরা সবাই সম্মান জানিয়ে আপনাদের সঙ্গে একাত্ম হতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানের শেষ গান আমরা শুনব সালাউদ্দিন আহমেদের কণ্ঠে, আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠে। আমার কণ্ঠে যে গানটি আপনারা এবার শুনবেন সেটা হচ্ছে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে। এই অসাধারণ গানটি আপনারা খুব ভালোভাবে জানেন যে এদেশে নজরুলের সবচেয়ে জনপ্রিয় গানের অন্যতম এই গানটি।

সুপ্রিয় শ্রোতা, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি শোনার জন্য এবং আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে নতুন অনুষ্ঠান, আপনাদের অনুভূতি, আপনাদের পত্র, সবকিছুই আমরা আশা করি এবং আমরা আরো সাজিয়ে গুছিয়ে আমাদের সরকারের এই উদ্যোগ নজরুল বর্ষ তাকে সার্থক রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বাংলাদেশ বেতার আপনাদের জন্য নজরুলের শ্রেষ্ঠতম গানগুলিকে নিয়ে আসবে সামনে এবং প্রচলিত অপ্রচলিত সব ধরনের গানই আপনারা শুনতে পারবেন এই হারামনি অনুষ্ঠানের মাধ্যমে। হারামনি বড় প্রিয় নাম নজরুলের। আগামী অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আমাদের এই উদ্যোগ, আমাদের সরকারের উদ্যোগ নজরুল বর্ষকে সার্থক রূপ দেওয়ার জন্য আমাদের চেষ্টা, আমাদের উদ্যোগকে আপনারা সমর্থন জানাবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে জনপ্রিয় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান হারামনি। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের

বিশ্রুতি নিয়ে আসে কবি নজরুল। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। কবি নজরুল। ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না। কাজী নজরুল ইসলাম। প্রেম হল ধীর, প্রশান্ত ও চিরন্তন। কবি নজরুল। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি এবারে দেশের গানে। প্রথমে শুনব ফেরদৌসী রহমানের কণ্ঠে জন্ম নিয়ে ধন্য আমি। গীতিকার কুদরতি খোদা, সুর করেছেন সমর দাস।

প্রিয় শ্রোতা শুনছেন দেশের গান। এবারে শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠ, গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জারিন তাসনিম ঐশী। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপদকামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়াল উপায়ে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-2027 কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীতশিল্পীরা যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি বাংলাদেশীদের যাপিত জীবনের অনিবার্য অংশ। তিনি বলেন, প্রতিটি রাষ্ট্র এবং সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন যারা আর্থসামাজিক, রাজনৈতিক জীবন কিংবা সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধে প্রবলভাবে প্রভাব বিস্তার করে থাকেন। কবি নজরুল তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। তারেক রহমান বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি সকলের অনুপ্রেরণা, তার প্রাসঙ্গিকতা ও প্রয়োজন ফুরানোর নয়। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনি সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের মূল ভাষা। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু হয়েছে। তারেক রহমান বলেন, সরকার চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত সময়কালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এর পাশাপাশি কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ 9 বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি আজ রাজধানীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে 36,235টি শূন্য পদে প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও 38,443টি পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত 1টায় লস এঞ্জেলেস স্টেডিয়ামে নকআউট পর্বে স্পেন অস্ট্রিয়ার মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9টায় তৃতীয় ম্যাচে ভ্যানকুভারে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে স্বজন প্রীতি সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণীর স্বপ্নে বাংলাদেশ বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা দুটা বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক অরণ্য শুনবেন বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে, রচনা মোহাম্মদ বাকের, প্রযোজনা মোহাম্মদ সাদিকুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা চারটা পাঁচ মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল দু হাজার ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বিড়ম্বনা, রচনা ও প্রযোজনা আশিস কুমার লৌহ। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান এবং এফএম নব্বই মেগাহার্জে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 33.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 89%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:15, অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরসমা।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়ত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেটাই তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারসমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শুনলেন ইংরেজি গান জেমস ব্লান্টের কণ্ঠে আই রিয়েলি ওয়ান্ট ইউ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিম, তারপরেই থাকছে একটি লালন গীতি শিল্পী সুফিয়া মনোয়ার, এবং সেই সাথে শুনবেন জার্মানি গান শিল্পী ফিলিপ ফয়সেল।

সুপ্রিয় শ্রোতা, শুনলেন আধুনিক গান জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের এ আয়োজন। এবারে থাকছে ছায়াছবি তুমি স্বপ্ন তুমি সাধনা থেকে মনির খান ও কনক চাপার কণ্ঠ। এরপরে শুনবেন একটি জাপানি গান শিল্পী হানা, এবং সেই সাথে থাকছে ধারাবাহিকতায় হাসন রাজার গান শিল্পী সেলিম চৌধুরী মাটির ও পিঞ্জিরার মাঝে।

সুপ্রিয় শ্রোতা, শুনলেন রাশিয়ান গান সামানের কণ্ঠে। আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের এ আয়োজনের শেষ গানটি এবারে আমরা শুনব নাসরিন আক্তার বিউটির কণ্ঠে একটি পল্লী গীতি। গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

শুনলেন পল্লীগীতি। আর এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গানের এই আয়োজন আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুনবেন নজরুল সঙ্গীত অভিজিৎ সাহার কণ্ঠে।

শুনলেন নজরুল সংগীত, বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে স্বজন প্রীতি সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8:30 মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনতে পাবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। এ সপ্তাহের নাটক অরণ্য শুনবেন বেলা 3টা 5 মিনিটে। রচনা মোহাম্মদ বাকের, প্রযোজনা মোহাম্মদ সাদেকুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধু সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10টায়। সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা।
1: আজ শুক্রবার, ১৯শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহরম ১৪৪৮ হিজরি, ৩রা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজ।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে।
2: অনুষ্ঠানে উপস্থাপনে রয়েছে খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম খান শামা, শামীমা আক্তার খান রুনি, প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গুপ, সৈয়দ মোহাম্মদ সুহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ ও এস এম আল জুবাইর, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার শমী।
0: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা রাদের ১৮ থেকে ২০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।